0: সিংহ তুমুং নগ্ন খুঙ্গ সাপোর্ট খাইনাই বড় রক্ত হাইহাকে ফিয়াবা বিনে অ সামু গলাই সঙ্গই থাও আগেও যে ব নগ্ন খুঙ্গ নগ রকফুঙাই নগ ফারো মানে রক হই মামি সঙ্গ ফিয়াবা ব মামি সঙ্গে আগে গলাম ফান ব মামি সঙ্গে কবিনী সামু ব ন তুমুং ন চুবা নাই তো হাইহাকে আথানে ফিয়াবা দেখিছে সা বিনি সামং হেলেঙ্গেই থাও ফিয়াবা তবফান সাল সাপুং যে সামুং খাই মানো নগ্ন খুঙ্গ তঙ্গে আ সামু খরকসা নগ্নে ফাতারও থাঙে সামুং খাইনি বাকে বেলাখানে কোথাও থাও হ্যাঁ দে যদি কগ্রাম সালাইনি নারকবাই সামুং খাই ফাতার অঙ্করে সামুং খাইনে বুড়ি রকনাতেই কগলাম সালাইনে ও জরাব চিনি কগদু ফাইজাক ফিয়াবা কগদু সাবত নাই নিলে না হ্যালো হ্যালো চৈ হ্যালো ককরে চৌই থাকা তাকো গে বাবু কক তুমি নরক গরংনানে মচু কাহিনগে গরংগে মানো ওহো হাই নো হাই চৌই থাকা ককরে হ্যালো তাকো নলাম সগ ফোন কো হাম হ্যালো বেলা
1: সামুখ 또 과연 하는 거 과연 그에 또 쏠리야.

0: তালন কারে স্বাগতা থেপা দে
1: সুচি কংসা বাই ড্রাগস তা নালাই দি তাই সুচি কংসা বাই সাকুর টেটুব তারিখ জাগ দি
0: শাক দেরিয়া বড়ি রক চেরাই অক্সিংহ তংফ্রু কাহামকে শাকমা নাইজাক নাই
1: লাংমানো হামজাকি এইডস নো কাশুদি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যাক ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নক তাই বখাকস্তে শাখাম নক তঙ্গ
0: রাং নাঙ্গেউ আরো এআরটি সার্ভিস নাউই মানো বিথিও নাউই মানো অসেপ নাউই বাইথনো কাহাম খ্রং খ্রাই তিসাদে
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নহু হাম করে নাইকুম ত্রিপুরা হাফং বাই লুকু হাম করে নি বাকি আওয়াই যা
0: এইচআইভি এইডস নো অসই ক্রিয়াকারে এইচআইভি তে এইডস নো সে কাহাম কে সিনা নাঙ্গো হামজাকমা বাই বাহেকে এইডস নো কাসনানি আবশে সিদি
1: এইডস নো সে শেলিং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস নো কাসনানি আবশে শৈলামা
0: কাহাম কে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাইদি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু নাদি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখ হামতে নুকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগে আওয়াই যাক

0: নারুমতি এইচ আই বি সলোয় তংমা জরা ও এইচ নিকে শাসক মারি সাগু নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগু কলম ভাই নাই শাল কলক্রমই ভক হামিয়া উন্নাই তাই রাম নাই
1: বুকুগতই তত্রাও কসাং নাই সাগু থেকে কোপর কিসা নাই তাই থুপুর বেলাই খেলুম নাই অবকারিব জুদা তমঙ্গ নুকজাক ই মানো
0: আবহাইর নুকজাকে গানানে শাখাম নগর করিংদি নাংকে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাইদি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তে নুকুম হামকাই নাইকো ত্রিপুরা হাবাং ভাই লোক হামকানি বাগে আওয়াই যাক
0: ত্রিপুরা
2: স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নুকুম হামকাই নাইকো ত্রিপুরা হাবাং ভাই লোক হামকানি বাগে আওয়াই যাক।

দিনে ককটে সাল তাল জং তাল সালচিনী সালমারি চিবরি রা থামসিবা থিবরা বিশি জং তাল সাল নৈচি চার সালমারি নই সাই নৈচি দক ইংরাজি বিশি খারা জাগে জঙ্গ মিটার নই রা থামচি দক পয়েন্ট ব্রই মেগা চেবা সা সাইনি রা দক চিচুকু

হাইকে ফাইদেও জরাওয়া থালায়নে যিনি তিনিনি সালনা রক্সাওই কক থাইচা থাইনি সাজাগৈ তঙ তিনিনি সাল যিনি ভারত আহাগত নিবাগৈ কাইসা নাংকুকমানি সাল যে তিনিনি হাই সাল 1950 ও যিনি সংবিধান ন তৈ ককলাম সালাইমানি সাল হেনি সাজাগৈ তঙ তে অপন কারিব তিনিনি হাই সাল 1757 বিসি ও বাংলানি নবাব উঙ্গৈ আচকা মীর জাফর তে রবার্ট ক্লাইভ বাংলানি গভর্নর উঙ্খা তিনি হাই সালানো 1919 বিসি ও পুইলা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পাইয়ে বার্সের চুক্তি ও সই রেলাইমানি সাল হিনে সাজাগৈ দ তিনি হাই সালানো 1820 বিসি কলন রবার্ট গিবন জনসন নিউ জার্সি সালেমনি কাইসা আদালত ফান্তকমুখী চামন চাথানি আরো বিষ দঙ্গ হিনে পুইলা ব অবন সাকলাইমানে তে তিনি হাই সালন ব্রিটেন রানী ভিক্টোরিয়ানি রানী হিনে বিনি আচক থায় আচক মানে সাল হিনে সাজাক 1838 বিসি ও তে তিনি হাই সালন ভারতনি পুইলা সিনেমা এবার তকেনি পুইলা মডার্ন থিয়েটার সিনি যে সামনে জামশেদ জি ফ্রাম জি মডার্নি থৈমানি সাল হিনিব সাজাগৈ দ অবন কারিব 1972 বিসি ও খরকসা ম্যাথামেটিক্স প্রশান্ত চন্দ্র মহানবিসনি ব থৈমানি সাল

0: পালাই জাগাই দঙ্গ অবঙ্কা চিনি তিনি সালো ববহাই পাতি মনো পাতি ওই থাকা অবন কিছিসা মুফলিকসা নাই নাই মানে
1: ফাইদেন গেছেন তাবক তাং বিধি খালাই মা বুকা থাকলে হেন তাং বিধু আসেন আসেন দিন আর কক্তাই সাথে নেই খালাই হেন আসেন দিন ইনকা কাইসা মিখাতেন আবো দালক সামো সাজাক নাই কাইসা ব্লাই

আথানে তৈব তাবো গবং খুলাই এইডস বেমার পীর জাগৈ তংমানে নগো আথানে হজাক তংনানে নাংনাই যতন জং খরকসাতে খরকসানি নংজা খতৈ রকব জং নংয়া তংখাইয়া কেন চাকংনাই বুকক থেপাওই নংজাগ্র তে জং থাজিমো জে সামানে জং চামং কাহাম চাওই সাকনো নাইকলৈ তংনানে নাংনাই তে জং ডক্টর রকবাই সাক হামক্রাই জিনি সাক হামক্রাইনি বাকি সাক নাইকলাই রকবাই জং সাক নাইজগে বরুনি সামানি মতে জং তংনানে নাংনাই হাইকে আসু জরা নরক খনাবাইকে চিনি সাক হামক্রাইনি কক এইডস নতেই কক থাইজা থাইনি

0: অবাইখানা বাসখান জলাইতালনি সাল নিচিনি সালমারিনি সিমি সাল চিনি রমি ত্রিপুরা হাস্তে নি সে সিটিনি রেজা খাটি তেয়ার সংসার জাগানি হেনি ককঠুম তাই হকব বেরেকনি বেখাটি কাইসে ককমঙ্গ সাকলাই জাখা আগস্তালে পুলে সালমারিনি সিমি হাক্টর নি কবুন হাস্তে রক বাই বাকসান ত্রিপুরা হাস্তে অব হাইন সেন্সাস নি সামুং চেং জাগান অ সামুং অ নেসে নিচি দক ইংরেজি বিচিনি আগস্তালনি সাল থামসি সালমারিনি সিমি টাং জাগান আবার সে সেকান অ জুলাই তালনি সাল চিসিনি সালমারিনি সিমি জুলাই তালনি না সাল থামসি সা সালমারি জরে আঙ্গান সাক বাই থাং লেখামো অ জরাও অনলাইন তৈ হেকাবা অনলাইন পোর্টালনি বিসিংটি ব্র সাক বাই থাং নখুং গ খরক বসে তং আবরক বক্সই এবার তিসই মানবায়ন অজরা নগ নগ জে সেন্সাস খাইনে রক থাঙ্গেসিনি সিকাং ন সাকবাই থাংব মং তিসা সকি তঙি মানন আপনি বগে পোর্টাল নখা এইচ ই ডট সি ই এন এস ইউ এস ডট জি ও ভি ডট ইন অ পোর্টাল হাবই নখুং নি মং তিসা সকি মানন ফাইডেন কাসুজরা সিং ককঠুম রক খানালাইখা
1: অজরাও থালাইনে নগর দুইবারনি বোখাকও কেজিসা নগর দুইবারনি বোখাক দুই খেলাই সাজাকা তিনি তুংমারি সাকাও তঙানো 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাও তঙানো 27 ডিগ্রি সেলসিয়াস ইন সাজাকা তে মিয়ানি তুংমারি তং মানে 35.8 ডিগ্রি সেলসিয়াস তে তিনি ফুঙ্গো যে সুজাক মানে খামানি তুংমা চাংমারি তঙ 27.3 ডিগ্রি সেলসিয়াস তে চিনি নগবার তৈহকুনি মারি তঙ 95% সাকা বোকাকো তে খাবাব তঙ 65% তে সাজাকা গ্রং গ্রং খায়ো ওয়াতে ওয়াও ফেরাঙ্কো গে ওয়াতে ওয়াই মানো হেনিব সাজাক খা গ্যাস জরা তে নরক চিনি নর্থ ত্রিপুরা তে উনকুটি ত্রিপুরা ও গবাং কো খলাই তিনি কিছি সা ওয়াতে ওয়াও মানো হেনিব সাকলাই জাকা তে হজাক খলাই জাকা নবতে বানি বকাক দেখে আসু জরা নরক খনা বকে নবতে বানি বকাক দে নবতে কক তোমা

কয়লাইরানেন পায়তাক সালমারের জাকা ও জলাইতালনি সালনাই সালমারেন বিশিঙ্গ বাসিজাক দে ইন্টারভিউ রনে রকন বরকন কলেতান বিশিং তেকলাই বংনি সেন্টার সাকলাই জাগান আনিব সাজাকা কোঅপারেটিভ ব্যাংকনি বিখাকটি জোদা জোদা বেডেগ সেবক তলাং জাগে তঙ্গ আচুকথানি মূ রকমকা অ্যাসিস্ট্যান্ট হেল্পার ট্রেনি জুনিয়র অফিসার এসোসিয়েট অফিসার আবাহ আচুকথাই রগ আবনি বাকে রেংমা রেংনা নাই মাধ্যমিক হাইকাবা কচুক মাধ্যমিক হাইকাবা গ্রেজুয়েট পাস খাইজাক অমরনা নাই নখা বেশি যে চারনি সিমি নখা বেশি থামসি বানী বিশৃঙ্গ আচুকথাইরনের বাকে অমর কিসেস হলের মূ তঙ্গান আবন বাকে অনলাইন টে কলেরানি পাইথাক সালমারি রেজাকা বেসকাং জোলাইতালনি সাল সা সালমারি একা পুলা সালমারি নি বিশৃঙ্গ ফাইডেন কাসাচারচং খানালাইকে সেবক বরক তালাং মানিক ফাইডেন তাবুক রেজামুং খানালাইয়ানো খানালাইয়ানো লতা দেবরমণি খরঙ্গ রেজাবজাক রেজামুং

আশোজরা লতা দেবরমানি খরঙ্গর জাপং খনার জাকা আগাজ অবনিয়াগুলো পাইখ্যা তিনি ফুনি কবর পান্দা হাইনি খরং যত্ন হামায়।

0: তাকে বেলাই খে পা ফনানি রেসা আসাই বলা সব ল কিসে আসাই ল কি হই নক নক ঠান্ডা খাই হই কক বুদ্ধি সাম নাই হই পালাই সগলাই কই হই আমার হানজাক বলে ই ক আনি ন আংস হানজাক পাই আং সাক বাই থাকবাই আনি ন পইলা আসাই মানে ন বেরই এক চৌদ মাস ঘাটা চৌদ মাস লাইজারব না বইয়ান হলাই পা রবীন্দ্রন বসালে লক্ষ্মীকে আসাছি ও হই জলে শান্তি সানে ভগবান ও দিয়াই মুসমায় হই হন সাইখানার অম নাই হই যে ভগবান মতাই রগ্রমাসই হই মা সাবাই বাস নখুঙ্গ বেড়ে কে বতল সামা অম ভগবান থানিছে হ্যাঁ দা দিন আগিন থেকে সই রহজাক নমাহাই মানায় অমাহাই নাই অমাহাই হই হেদবাই বেড়ে রংখা সক নুখুনি বাকে ফাদানি বাকে সানাস কক সাবু বেড়ে রং পুলিশ লাইফা রমজাখা যে কোনো ফানা বেড়ে রং থাকা ন মানে থাইবল হেদবাই নাই নাই বেড়ে রং বসে সরম আর তাবু এয়ারপোর্ট দগ ফান বেড়ে রং দেহেরসে টাঙে মেয়ে জানি জানি হেদবা জানি জানি খাইজাক রোল এমাহাই বেড়ে রং অবন সরম লাইনে আং লকু রং অবন কেসারনাম সাই যে কোনো সামু খাইকিনি যে বিনি খাইমেনি খাইও মানে হামিয়া রক তা আনসুকি তা বুলাই দি অমাহাই কক আং থানা মসঙ্গ তার লোক রং সিনে বাই হামবাই
1: তবুমরা কিছু হাইন হাইলাম মূল ফাইসঙ্গ থালায় না আপনি কি ফেফিনে নরক নি গজারক।

0: আও তাহু গগরা সামহাই নক নু খুঙ্গ বুড়ি রং সামং তো মাই মুই সংনা তোর বেলাখে অবকতর্ক ফাদার সামং থানা সেগাম পাইলে হলিয়াকে যেফুর সামং খাই দো বা মামি সঙ্গেই দো আজরাও সাই হিনজাকাই এবু সাই হিনজাকাই এবার কেবল নক নু খুঙ্গ যে বরক দোনাইর তুমুং নো আজরাবো মশো তুমুং নো রাজা গিয়া বা পিয়াজ রাজা গিয়া বা মিহিত কাইসা রাজা গিয়া তখা সাই জায়গা তখন আপনার কিছু সা সাই রেখা হিঙ্গে বিন বাকিতে কিছু সালে কলাই সা অঙ্গ হাইয়া দিবে না কগনি কক মিহি মামি সক্তানি পাইলে অং তখন চেরাই স্কুলও রহতানি বা রংনগ রহতানি কিছু সা টিফিন খাই থানে টিফিন বক্স টিফিন বসানি টিফিন বিহি সং রেখা টিফিন দাওই রেখা বসানি বেগ আথানি ফিয়াবাতে কিছু সালে সামু দজাকতে উঙ্গই থাঙো বা এবার বিনি যে সামুঙ্গ থাকতানি বিনি সেবকো হাবানগো থাকতানি বিনি তেকি চালে তে মিনিট গাইসালে সকাং সগয়ো হাবো হাইয়া দা আর অজরাব কক্তুক সাপ দং নাই নেই না হ্যালো ফোনকা হাম তাকো নব লাম সগো ওয়ার্কিং উমেন নতই নি লাইফ নতই যেন সালাই দো যে বড়ি রক নক নুখুন ইয়াকারে ফাতারও সামু খালায়ো বড়ি রক নি সিনিতিপ্রা সিনিতিপ্রা সারগত যেন বড়ি রক নক নুখুন নাইকলমা কারাই যেন আগেনি সিরি সিটি নিশিমিন বড়ি রকতে সামু গবান খালায়ো হাইয়া দিবা তারপর তাবু নি তো গেছি সা হাবা নগব সামু খালায়ো আগে হাবাব থাঙে হুগো থাঙে সামু খালায় তাবো হাবা নগ সামু খালায় হাইয়া দিবা অবন বিশেষ হিঙ্গে হাবা আগে হাবাব তাসে টাইম টেবিল মেনটেন খালাই যায় গিয়া মানে তেগিচা ওলো থাকবো কোনো ইয়ে তাবো হিঙ্গে তো হাবা নগ থাকা হিঙ্গে টাইমনি বেলাইখিনও ভ্যালুয়েবল দো ভ্যালু দো হাইয়া দিবা না অবনতেই কগলাম সালাই দিলাম মানে কেসিসা অবনতেই না কেসিসা কেবে মরক নতেই
1: সবাই
2: সবসময় মানমা থাকো জরানি বিং সকি ওখানো আবো কত রকম আর মেমোর বিজাক সেনাই আপনি সেরকম ঠেঙে দিবা আবো যে লেটকে সকিনাই বন আবো সেরকম আপনি কে মানে লেটকে ফাইও আপনি সেরকম গাই আপন যে জঞ্জাল অবতো বড়ি রক নাই নাই বড়ি ইয়ং নুখুঙ্গ বসা বতই বসাই এই নকুন সামু তামু পাই কলাঙে আরো তাহে থাঙে আরো সাপু লাইও বসুকবা তাই কং তৈ সানাই হাবার নখর যে খাই রকবাহ তাবুক তো যে নক নকুন সামু পাই কলাঙে আই পালবে বাচ্চা হাবা
0: সালাবাই
2: বরব ফোনা বা তাম সে লে উই ফাইও বহাই লে বন তাই তৈলি আহের ফোন হিজাকটা জরাবা হে দিবা যেহেন সে বকিয়ে গিয়ে বকে বকয়ং নক নি সামনো ইয়াকি কলাম সঙ্গে গাবন নক নি বরক রক থাকছে দি খাই আহের খাই রক দো
0: নাং
2: বসাইপা নংখা বসাপা নংখা বাকসাই ক সুকজাক বড় রকফানো বসলাপানো বসাজানো বাকসা নো খুঙ্গো হয়তো নাইলাইও খাইলাইও সুবাস রিলাইও বাকসা নো খুঙ্গো অংকাই আর যে নো খুঁ অজমা বমাও পালি আঙ্গো আর বসানি বাকি বসানি বাকি সঙ্গই সবই সারই সেবই আবার বেবাদ বাকসা নুখুঙ্গ কাইতো জাই না থাকছে হিনমান মত দো কাজ নাই পাল লোক বাইসলা বলা গাহের

0: আবার হাইরকে বুঝলে আপনো যা নগবাস পাইলে থাকাইবা আসন পাইলে আবার হাইন বরক তাম খাই তাম খাই আইজন বরক সামা হাই খামদা তামন মরিদা সুন্ন সালাই দা আবনো নক নক বরক রক বুঝলাই তো নাই রং দে সামগ বেলাই ন আব কবল যাক নক নুকুঙ্গ যে বাবে খাই দাবক তো কবাংক নুকজাকা ও যে গেস রক সঙ্গাই বাকসা বাকসা কামি রক দঙ্ক থাবা বল বই সঙ্গাই দঙ্ক যে বিশিন বাসান বেসের বাসার দায় রকমকে বেসির বাসারও ফানো যায় বাকসাকাই বল বই সঙ্গে বেলা বেজা লাই বল বই সঙ্গে থাবলা রক থাবলা বাঙ্গো দেখব সম্মুখ আহেরকলাইবলে যে থাবাও সঙ্গে হর মসংা যে বেশ জরা নাই থাক তাই আর ও মেকেত হেলেপ দি মেকেত গরি তাম সঙ্গে মানসুগ্রা দি আপন বাকসা বেড়ে রক সায় দিবা মেকেত বখনাই ফুরচু তাম সঙ্গে তাম সঙ্গিয়া নই আহের সালাইবলে মেকেত টমাইফার দংফুন
1: গথগ্রী সঙ্গে
0: নখুনি বড় রক বাকসা ইক খার ফোন সঙ্গা গাংলা ফোন সঙ্গা ও খরচা দঙ্গ গাংলা যাইয়া কোন তাম সঙ্গে নাই আহের খাইবলে গাই আবন বুড়ি রকনি বক্রক এলাই ওয়ান সব মানে দঙ্গ বরক মানে বাকসা বরক হয়তো ওয়ান সব মাকরি খেয়ে দঙ্গ যে বসাই চারি খাই আমি চাকরি খাই বিহির বাকসা করে দিবা চাপ চাপ চাই দাই আর দেশ বেন আর বসাই সঙ্গই সবই মা চাই সঙ্গে আপদিব দ
1: মাইং
0: জরানো বাকসা কি হর হর মসা মাইফুন যত্ন সবাই কাহাম ব হামি আংব বিয়া লংব বিরমা নংব নাই বাকিছিলে আপন বুঝলাই মন টাই নাম জরাব সামগ থাঙিলে ওইখানে ফাইমানো আবু বসাই নগ্নি বরফ বুঝলে নামাই বসাই বং নগ বিহি ফাইনে সেকান সামগ্রক পাই বিহিং লেনি জরার রেখে আপন
1: হ্যালো
0: খাইদ ম্যাডাম
1: গজার কেজি খাই থাকা
0: ও আচ্ছা আব কংকাই তোমা চালা তোমা ব্রই যত্ন হাবাব নখনাই রক যত্ন তাবক তো তাঙানি বাকি মানানি বাকি যত্ন কাপড়া লাই কংকাই নকুমো থানসা হামজাম গাইসাঙ্গই হামগ যত্ন জবা সরি লাই বুঝিলাই টংলাইখ্যাঙ্গাই নকুমো কোনো বেজবা করই জঞ্জাল করই আব যত্নি বাকি নকুমো খাকসামা টংনাই হামজামাবো দেব লগনাই যা আব তো কাহাম করঙ্কাই টংলাইথন
1: কলাম সালাই মানে অজর কক দোকান ফাইজা খাইনালে কক দো সাবো হ্যালো হ্যালো চৌই থা ককরে যেন ওয়ার্কিং উমেন নতুই কলাম সারাই দায় মানে তিনি হ্যালো
2: হ্যালো
1: তখনও লামসক ফুকাহাম
2: ফুকাহাম পুকছে না
1: নব লামসক হ্যাঁ লামসক তখনও চিনি তিনি সালকামা পান্দাব হ্যালো হ্যালো হ্যালো
3: ফোন
1: হ্যালো

0: ସେମାଲିଏ ତାକୁ ପୁଣି ଫୋନ୍ ଚଇଥାଙ୍କ କୋକରେ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ସେମାଲିଆ କକ୍ଦୁକ୍ତ କେରଙ୍ଗନା ନାୟ ଫିଆବା କକ୍ଦୁକ୍ତ କେରଙ୍ଗେ ମାଇନିଆଙ୍ଗ ତଙ୍ଗା ସେମାଲିଆ ତାମନି ବାଗେ ଅବହାୟ ହୋଇ ତଙ୍ଗା ହ୍ୟାଲୋ
1: ଫୋନ୍ କାହାମ ଭାଇ ଆନି ମୁଁ ଆଙ୍କେଲ ଆଙ୍କୁ ମୁଁ ଇଏ କଲ୍ ଖାଇ କଥା କଲ୍ ଚାହିଁ ମୁଁ ଏନ ଘର
0: ଆଉ ବେଲେଖେନ ହାମ ଭାଇ ତାକୁ ନ କିଛି ସେ କକ୍ଦୁ ଜଙ୍ଗଜାଳ ନୁକ୍ଜାକ ମାନେ ଦ କକରେ ନିନ ମୁଁ ତାମ ହିନି ସାଗା ତାକୁ
1: ଆନି ମୁଁ ଆଙ୍କେଲ ଆଙ୍କୁ ମୁଁ ରାଇ ମାନିତା
0: ବଜାଗାନି ସାହରେ ତାଙ୍କୁ ତାକୁ ନ
1: ତୁମ ରାଇମା ଯାଇ ରେ
0: ଦ ରାଇମା ଓ ତୁ ତ ଏର ସାହରେ ତୁମ ନା ଦମ୍ବୋର ଗଣ୍ଡା ଛଡ଼ା বেলেখিন হামবাই তাকুনো চিনি তিনি পান্ডান খাই দিব বুড়ি রোগনি সামু খাই মানে এবার যে বুড়ি রোগ নক নুখুনো সামলংনা কারিব ফাতারও যে বুড়ি রোগ সামু খাই বা হাবা নগো যে সেবো খাই দিয়ে বুড়ি রোগ বরগ্নতে কগ্রাম সালাই দিয়ে মানে সাদে
1: মানে বুড়ি সামুকে তো রং কাসাহাই মানে যে কোনো সামু খাই থাকে বুড়ি সামু হিসাব হিসাব খাই মানে তাই রং কাসাহাই থাকো অমো সাবই মানে হ্যাঁ দা গেছিলা রং সামুকে তো যে কোনোবা চাকরি ফান খাই দি ফাদার ফোন সামু খাই দিতে সামু মুংসা বে সোলানি সামুকে হিসাব বিবই মানো হতে বুড়ি সামুকে হিসাব করে মানে উমো হাই সামু উমো হাই সামু এনে হিসাব করে আবার বাকি ন যে কোনো সামু খাইনি থাকে বুড়ি বড় রকতা নিজের সাহা কাহাম তোনা নাই বে নিজের সাহা খামকাইন অ নিজের সাহা কাহাম তোনা নাই সাহা খামকাইন শক্তি তোনা নাই বে শক্তি হয়তো না কাইসে সুরমু কাইসে খেলাইম বে যেন শক্তি করব সামু খেলাই মানিয়া বে পইলা তো যেন শক্তি নাগরা ওহে দা যেন তিনি নিনি সাহ কাহাম দনানি থাকমা বাইগলা যেন শক্তি দখাইছি সাহ কাহাম দঙ্গি মাননাই বে শক্তি করি ইংকে সাহ কাহাম দঙ্গি মানিয়া বে পইলা সিগাং ইংকে শক্তি দঙ্গ নাংনাই বে শক্তি পরেছি কাইসে সুরমু কাইসে খেলাইম গাবনি বাগানে যে কোনো সামু গুড়ির খেলাই থাকিব দৌই সামু তা খাইতে দৌই সাকা দৌই সামু খাই যায় কষ্ট মানে তুরুক তুরুক খাই সামু খাইনে নামাই কিন্তু কোনো যত্ন বুঝিলাই মূ তঙ্গুই তংখে মূসা কেবল মুগ্রীতা গাবনি বাকি কাইসা কাইসা জেলার বুড়ি রোগ জালারো বিবই রেখে আপনি বাকি কাইসা কাইসা বুড়ি রোগ ধুই থাঙ্গ সামু পাইলাই বিশুতে সে বুড়ি রোগ তো বেলাই দাই জগে না খাই দা গাবনি বাকি যে কোনো বুড়ি রোগ সামু খাই থাঙ্গ দৌই সামু তা খাইতো তুরুক তুরুক সামু খাইতো যে কোনো সামু খাইনি থাকে দৌই সামু খাই থাকে ডাক্তি নপাইনাই কষ্টব আছি নমানাই কেসা কুসুব চালাইনাই তাবো তো খেতনি জরাপা খেতন মায়ের বলাইনানি জরা হাইবানো তুরুক তুরুক সামু খাইলাইতো দৌই সামু তা খাইলাইতো হিংকে জেলার বুড়ি বড় রকম আসে জালার তারিত হিংকে আসে কাহাম গাইয়ে চিনি আসে আবহাওয়ার ফেলিয়া আবুই বাড়ি কাহাম খাইব আং বুঝি উই মালিয়া কাহাম খাইব সাবই মালিয়া
0: মূসা কক্রে মূসা কক্রে
1: জাগরি দিদি
0: দ বেলাখানে হামবাই তাকু আও চিনি তাকু রইসাবারি কক্দুক তৈ কেরঙ মানে অজর বহাইন হয় তে তে খরকসা সাব নাই নাই লাই না হ্যালো হ্যালো
2: হ্যালো
0: তখন নাম শুভ ফুঙ্কাহাম
2: ও ফুঙ্কাহাম বিলেখন বুকো কোন ওয়াখানি জরি
0: তাকো বৈ
2: থাকিঙ্গ ফানামে নি সই থাকা
0: জয় থাকা দা ককরে

0: पांडा खा पांडा एक पाई कारण अब सब जतन खाकोलेन जतन बी
1: नागार मूसानो दाखो पायथाको बनो हाइनोहाय साजुमारि सिनाय ककरै जरा पाई दङ तिनिनिन बागे जरा हामलिया हिनि मानो ककरै नागार मूसानो दाखोनो उलनि जराबो हाइनोहाय गेरों फिजिवानो त ककरै अजराबो तिरिन बागे आसे नों सितन याफाव जरा करैका हाइनोहाय दिबरों ततै जराबो नरक बाय गेरों फिनाय आसे जरा आं तमनि नरकनि गुखक मामा
2: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোশ কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 1টি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়াঙ্গি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবর

0: প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রী রাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং 1 জনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গতরাতে 8:30 করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং 1 জন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও ক্যানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যাম স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ। এরপর ইয়োহানে উইসার 2টি ও ফিস্টেন মাইলের 1টি গোলে কঙ্গো জিতে।

এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30টি দল নক আউট পর্বে পৌঁছাল। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়ানা নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তি রাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো এর

মুস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের গতকাল উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরায় উৎপাদিত একটি ফল নয়, এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। প্রাকৃতিকভাবে উৎপাদিত কুইন আনারস ত্রিপুরার উর্বর মাটি, ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি এবং ক্রমবর্ধমান গর্বের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহ্যকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য রাজ্য সরকার ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল চালু করেছে। এই আয়োজনটি ত্রিপুরার ফল রপ্তানির পাশাপাশি হস্তশিল্প, সংস্কৃতি এবং পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়াম, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে 2 দিন ব্যাপী নবম লিভারকন 2026 উদ্বোধন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণাধর্মী কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী এবং শিক্ষকের কাছে আহ্বান রাখেন। তিনি বলেন, দিল্লির এইমস, ওপিজি, চণ্ডীগড়ের মতো আমাদেরও রাজ্যের বিভিন্ন গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে, যাতে রাজ্যের মানুষ উপকৃত হন। স্বাস্থ্য সচিব আরও বলেন, বর্তমানে জিবি হাসপাতালে যে সুপার স্পেশালিটি পরিষেবা চালু রয়েছে তাকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে সুপার স্পেশালিটি কোর্স চালু করার বিষয়েও সরকার সচেষ্ট। কিডনি ট্রান্সপ্লান্টের পাশাপাশি আগামী দিনে লিভার ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করার কাজ চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিষদের 16তম সম্মেলনে সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাংসদগণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকগণ অংশ নেবেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েত দেশের মধ্যে স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে প্রথম স্থান দখল করা এক ঐতিহাসিক সাফল্য। এই পঞ্চায়েত আগামী দিনেও জনকল্যাণে ও জনসান্নিধ্যে সবার জন্য সবার উন্নতি ভাবনার গ্রামোন্নয়নের কাজ করে যাবে। গত 3 জুন নয়াদিল্লিতে কেন্দ্র সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রক থেকে কাঞ্চনবাড়ি পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার হিসেবে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। এই লক্ষ্যে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে অংশ নেন মৎস্যমন্ত্রী। এই অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অসীম সাহা গতকাল সাবরুমের বৈষ্ণবপুর দাদুস্কুল সাবরুম গার্লস দাদুস্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলগুলির শিক্ষক সমস্যা সহ অন্য সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। পরে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষা দপ্তরে 865 জন বিষয় শিক্ষক শীঘ্রই নিয়োগ করা হবে, এতে স্কুলগুলিতে বিষয় শিক্ষকের স্বল্পতা দূর হবে। ফুটবল

বিশ্বকাপের গ্রুপ এল এর শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে রাউন্ড অফ 32 এ প্রবেশ করল। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়েছে। এর ফলে ক্রোয়েশিয়া দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে এবং শেষ ম্যাচ হেরেও ঘানা তৃতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32 এ খেলবে। গ্রুপ কেতে কলম্বিয়া পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র এ শেষ হয়। কলম্বিয়া এবং পর্তুগাল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32 এ প্রবেশ করল। অপর ম্যাচে কঙ্গো প্রজাতন্ত্র উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে তারাও নক আউটের জায়গা করে নিল। ভারতীয় সময় আজ সকাল 7:30 গ্রুপ জের বাকি দুটি ম্যাচে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া এবং আর্জেন্টিনা বনাম জর্ডনের খেলা শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় টিটিএএডিসি 2-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। পরে একই মাঠে ইউথ ক্লাব 3-1 গোলে কেশব সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বাধিক 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও ঊনকোটি জেলার দু একটি স্থানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও কল্পনা দেববর্মা মন্ত্রী বখ্র নরেন্দ্র মোদি তিনি ফুং দামচি সাহা আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতে হা কতর তাই বুই হা কত নিলকুরবাই কগলাম সালাইয়ানো অবঙ্গান মন কি বাত নি ফিলসারা থামচি বা বেরামনি পান্ডা ও পান্ডা আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককতমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এয়ার মোবাইল অ্যাপও খানাই মানবায়ানো পান্ডানো আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বখ্রনি নাইখুং এবা ককতমতাই আওয়াই কক চংলাই নকনি ইউটিউব চ্যানেলও খনাই মানবায়ানো পান্ডা আওয়াইমানি উল আবো আমচেনি কক বাই খনাই মানবায়ানো ও পান্ডানো আমচেনি কক বাই হরনি দামচার দামফুরু তাইসা আওয়াই খেলাই জাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী ইয়াকসু ডক্টর সুকান্ত মজুমদার মিয়া দিল্লি কেতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম সালথাম রমি চলিনাই ত্রিপুরা গ্লোবাল পাইন আপেল ফেস্টিভেল এবার ত্রিপুরানে অমতি তেরন চেঙ্গিরেখা পান্ডাও মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা জিএটে গরংজাক অমতি ত্রিপুরানী থাই রেজাক বুথাই সিমিয়া ও বুথাই ও আমচানি লাইবুমানি হুকুমো কাহাম কুক হুকবার তাই সংযোগ বসনি সামংকরাক তাংমানি সয় অংখারি হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা মন্ত্রী বখর নরেন্দ্র মোদিনী তৈ ফাংবাই ত্রিপুরা ও হুকবার মজম কাহাম ফাইসিং সেলাইজাগি ফাইকা ত্রিপুরা গ্লোবাল পাইন আপেল ফেস্টিভ্যাল নগৈ মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খা কাহাম ইয়াফারকা অবনী বাকে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও মন্ত্রী বখরন খা কাহাম ইয়াফারকা কেন্দ্রনি সাকামতে নুখং হামক্রাই মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা খনা দিল্লি কেতালো কেন্দ্রনি সাকামতে নুখং হামক্রাই নাইমথনি ফিলচিত কক মালাইমঙ্গ আশুকফাঙ্গানো ও কক মালাইমঙ্গ জুদা জুদা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচানি সাকামতে নুখং হামক্রাই মন্ত্রী এমপি তাই কেন্দ্রতে হাস্তে হাফাংনি কুচুক বেরেমনি তাংফাংরক মানজাগানো থংমন্ত্রী টিঙ্কু রায় মিয়া কৈলাসহর শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবন শিকলা মোর্চা বাই সংসারজাক মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক আমচুক মঙ্গ কাহাম অংখারি বাই পাস অংনাই রগ্ন বরম ইয়াফারকা পান্ডাও মানজাকা চন্দীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাসপাল জেলা পরিষদ নি আদং বিমল কর আকস রংনক রংনাইখংনি বারজা মানজাক দাগিফাং অসীম সাহা মিয়া সাবরুমনি বৈষ্ণবপুর রেমচিনী রংনক সাবরুম গার্লস রেমচিনী রংনক বেড়াই নাইখ্যা ব রংনক রগ্নি জংজারগ্ন তুই সাইমানকা ব ককতুমা থমনাই রগ্ন সাকা খড়ক চারা দকচিবা সাবজেক্ট টিচার ডাক্তিন শীতক জাগানো বিস্কাং রংবিসিনী সিমি উদয়পুরনি চন্দ্রপুর টংসুগিয়া আয়ুর্বেদিক কলেজ তাই হাসপাতালনি পরিমু চেংজাগানো বিস্কাং বিশিংনি বিশিং টেপানিয়াও টংসুকনাই আয়ুর্বেদিক কলেজ নামতিসা জাগানো সাকাম টাংক্রা কিরণ গীতে মিয়া অ

0: কলেজ নিপাগে ককটি সাজাক জাগা বেড়াই নাই সাকা আয়ুর্বেদিক কলেজ সামটি সানা বাকে খক সিনিসি রেজাগরা বকজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী কবক মৌন খনাও কমতল কি থালি হর গরমে খুশি আলি সামং বুতাং মিয়া বিজেপি বুড়ি বদল সাক থারমা বাই বিশালগড় পান্ডা কাইসা সংসার জাখা পান্ডনে সেঙ্গিরেখা এমএলএ সুশান্ত দেব ফুটবল হায়ং কাপনি গ্রুপ এল নি পাইথা কায়নি ম্যাচ ইংল্যান্ড পানামানো নই বুকচা গুল বাই ম্যাচে নি কুচুক থাই মানে রাউন্ড অফ 32 হাফকা কুবন ম্যাচ ক্রোয়েশিয়া গানানো নই সাই গুল বাই ম্যাচে নে উল নই থাই তাই ঘানা উলথাম থাই তুই রাউন্ড অফ 32 থঙ্গানো নবটি বা নাইখংনি বখাকতে সুকাংবাড়িয়া ককমঙ্গ সাজাকা নখ তিনি সময় টঙ্গানো ফেরাঙ্ককে বাতি বাই মানো তিনি সালনে তুমারি সাক 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নিচিসিনি ডিগ্রি সেলসিয়াস নি গানগিনিও টঙ্গি মানো তিনি সালনে খামাও নিচিসিনি 0.3 ডিগ্রি সেলসিয়াস টংমানি উত্তর তাই অনুকুটি হাঙ্করনি কিসাস আমচাইয় বাতি গেবাং বাই মানো হনিব হজক মংরেখা কক তোমা পরিমু তাবনি বাকে আসক ন কক বড় বাই কক তোমা উলনে আওয়াই ইঙ্গানে তিনি সানজা দামসেনি তামই সতী বুড়িছি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: তোমারই নামে নয়ন মেলিলুম পূর্ণ প্রভাতে আজি, তোমারই নামে খুলিল হৃদয় শতদল দল রাজি, তোমারই নামে নিবিড় তিমিরে ফুটিল কনক লেখা, তোমারই নামে উঠিল গগনে কিরণ বিনা বাজি, তোমারই নামে পূর্ব তোরণে খুলিল সিংহদ্বার, বাহিরিল রবি নবীনে আলোকে দীপ্ত মুকুট মাঝে, তোমারই নামে জীবন সাগরে জাগিল লহরি লীলা, তোমারই নামে নিখিল ভুবন বাহিরে আসিল আজি। সুপ্রভাত শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠানে। অভিজ্ঞাপন উপস্থাপনে আপনাদের সাথে রয়েছে আমি সত্যজিৎ,
1: আমি গোপা।

0: এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়। এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।

0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: দুর্গাপূজা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলার 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
0: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: দুর্গাপূজা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলার 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: শ্রোতা বন্ধুরা, এবার ফিরে তাকাই ইতিহাসের পাতার দিকে। আজ 28শে জুন 1864 সালে আজকের দিনে ক্যালকাটা উইকলি নোটস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভারতবর্ষের জাতীয় মহাসমিতির অন্যতম পৃষ্ঠপোষক যোগেশচন্দ্র চৌধুরী তিনি জন্মগ্রহণ করেছিলেন। এম এ পাশ করে রসায়ন বিভাগের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন তিনি মেট্রোপলিটন কলেজে। পরে বিলেতে গিয়ে আইন পরীক্ষায় পাশ করে দক্ষ ব্যারিস্টার হয়েছিলেন।
1: 1894 সালে কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সাহিত্যিক গোকুলচন্দ্র নাগ কলকাতায় জন্মগ্রহণ করেন আজকের দিনে। শৈশবে পিতৃমাতৃহীন হয়ে মামার কাছে লালিত পালিত হন। তাঁর কথিকা সংকলন রূপরেখা, অনুবাদ রচনা রাজকন্যা এবং পরিস্থান দুটি গল্প সংকলন মায়ামুকুল। তাঁর লিখিত উপন্যাস পথিককে আধুনিক উপন্যাসের পথিকৃত বলা হয়।
0: 1962 সালে শিক্ষাবিদ, সমাজসেবী ও ঐতিহাসিক ডক্টর মাখনলাল চৌধুরী তিনি পরলোক গমন করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে প্রথম শ্রেণীতে এম এ পাশ করে অধ্যাপনা শুরু করেছিলেন পাটনা কলেজে। তিনি দিন ইলাহি এর উপর গবেষণা করে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি ও মাওয়াট স্বর্ণপদক লাভ করেছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহু পুরস্কার অর্জন করেছিলেন তিনি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো

0: এর মধ্যে শরৎ সাহিত্যে পতিতা, আরব শিশুর কাহিনী, জাহানারার আত্মকাহিনী, ভারতবর্ষ পরিচয় উল্লেখযোগ্য। মুঙ্গেরের ভয়ঙ্কর ভূমিকম্পের সময় তার সেবামূলক কাজে তিনি জনসমাজে বিশেষ সমাদর লাভ করেছিলেন।
1: 1712 খ্রিস্টাব্দের আজকে তিনি দার্শনিক রুশো জন্মগ্রহণ করেছিলেন।
0: 1839 খ্রিস্টাব্দে আজকের দিনে মহারাজা রঞ্জিত সিংহ তিনি প্রয়াত হয়েছিলেন।
1: 1864 খ্রিস্টাব্দে আইনবিদ যোগেশ চন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেন আজকে তিনি। 1921 খ্রিস্টাব্দে ভারতের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও জন্মগ্রহণ করেন আজকে তিনি।
0: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানায় আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

0: মার্চ মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানের দ্বিতীয় বিষয় ছিল বিত্ত বাসনা। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন গৌরব চক্রবর্তী, ঠিকানা কৃষ্ণনগর, আগরতলা। এখন শুনবেন গৌরব চক্রবর্তীর সঙ্গে একটি সাক্ষাৎকার।
1: অভিজ্ঞাপন অনুষ্ঠানে মার্চ মাসের দ্বিতীয় বিষয় ছিল বিত্ত বাসনা। সেই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা হয়েছেন গৌরব চক্রবর্তী। আপনার ঠিকানা কৃষ্ণনগর, আগরতলা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে গৌরব আমাদের স্টুডিওতে। গৌরব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। বিত্ত বাসনা এই বিষয়ে চিঠি লিখে আপনি সেরা নির্বাচিত হয়েছেন, সেই জন্য অনেক অভিনন্দন।
2: ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ।
1: এই যে লেখা বিত্ত বাসনা যেটা আপনি লিখেছেন, ভোগবাদী দর্শনের কথা উঠে এসেছে, আপনার কি মনে হয় বিত্ত বাসনা থাকাটা উচিত বা অনুচিত?
2: দেখুন স্যার, আমি যে পার্সপেক্টিভটা ফলো করি, যেটা দেখি বর্তমান সমাজে আমাদের যেটা চলছে এবং সেটাকেই ঠিক চলছে না ভুল চলছে আমার যে মতাদর্শটা আমি শেয়ার করি। সো এই জায়গাতে বিত্ত বাসনার মধ্যে আমি যেটা দৈনন্দিন জীবনে প্রায় দেখছি বেড়েই চলছে, টাকার প্রতি মানুষের যে একটা ভালোবাসা বলুন, চাহিদা বলুন, সেটা বেড়েই চলছে। সেই জায়গাতে আমার মতামত হলো টাকা জাস্ট একটা টুল, এটা একটা নাম্বার। এখন সময়ে টাকাও আমরা ইউজ কম করি, এখন আমরা ইউপিআইয়ের মাধ্যমে একজন থেকে আরেকজনকে টাকা পাঠাই। মানে কি, এটা দুই সংখ্যার হোক তিন সংখ্যার হোক, আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে জাস্ট একটা নাম্বার আমি শেয়ার করে দিলাম। তা এই যে নাম্বারের প্রতি যেন এত একটা ভালোবাসা মানুষের, সেটা ভুলে যাচ্ছে আমাদের সমাজ, যে নাম্বার হলো অসীম, নাম্বার শেষ হয় না কোনোদিন।
1: বিত্ত মানে শুধু যে টাকা নয়, এর মধ্যে অর্থ সম্পত্তি সবকিছুই রয়েছে। তো এখানে একটা জিনিস আমরা অনেক চিঠিতেই পেয়েছি, এই আশা আকাঙ্ক্ষা না থাকলে আমরা কাজ করতে পারবো। আমরা সবাই যদি সন্ন্যাসী হয়ে যাই, আমরা সবাই যদি অর্থ ছেড়েই দিই, তাহলে কিন্তু এই পৃথিবী চলবে না। এখনকার যেটা অর্থনীতির যেটা বলছে যে যত টাকা যত রোটেশন হবে, আপনি বাড়িতে বসে পাঁচজন সাতজন বাচ্চাকে পড়ালেন, তাদেরকে দাওয়া শেখালেন, সেটা করলে কি হয়, কিছু পয়সা আসছে, আবার তারা কিছু ইনকাম করছে। এই যে একটা অর্থনৈতিক যে সচল থাকাটা, এটা কিন্তু খুব দরকার। আপনি যদি এইসব ছেড়ে দিয়ে চুপচাপ একেবারে এই পাখির মতো আমি আজ খেতে পেয়েছি কালকে কি খাবো সেটা দরকার নেই, আমি এই ভাবনা নিয়ে চলি, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়বো। আমাদের যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা, সেটা হয়তো সেভাবে থাকবে না।
2: অবশ্যই ঠিক বলছেন স্যার, আমি আপনার সাথে টোটালি একমত এটার মধ্যে। কিন্তু এখানে জাস্ট আমি একটা কথা বলবো যে এই জায়গাতে টাকা আমাদেরকে একটা মোটিভেশনের মতো হেল্প করে। আমরা যত বেশি কাজ করবো তত বেশি টাকা পাবো, এবং আমরা যত বেশি টাকা পাবো তত আমাদের জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভেসে উঠবে। কিন্তু এই জায়গাতে দেখুন, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটাই বলি বা আমার পার্সপেক্টিভটাই বলি, যেমন আমি দিনে ছয়টা থেকে সাতটা টিউশনই করি। এখন যদি আমি টার্গেট নেই যে চব্বিশ ঘন্টা সময়টার মধ্যে আমি যে বারো ঘন্টা না, আমি ষোলো ঘন্টা কাজ করব, ইভেন আমি অনলাইনেও ক্লাস করব, বাড়িতে গিয়েও করব, তো এক চব্বিশ ঘন্টার মধ্যে আমি রেস্ট নিচ্ছি মাত্র ছয় ঘন্টা। এই যে আমি কোচিংগুলো করছি, ক্লাসগুলো নিচ্ছি, অনলাইনে করছি, এগুলো আমার পেশন, আমার ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এই সময়টার মধ্যে আমি নিজের দিকে কোনো খেয়াল দিলাম না, পরিবারের দিকে খেয়াল দিলাম না, ইভেন দো আমার যে বন্ধুবান্ধব আছে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে ইয়ে করে, তাদের সাথে সময়টা দিচ্ছি না। আর এই যে টাকার প্রতি বা কাজ করে যে মান্থলি ইনকামটা আমি বাড়াতে হবে, এটার প্রতি যেন আমি পুরো একমগ্ধ হয়ে গেছি, বাকি সব কিছু ভুলে গেছি, মাথার মধ্যে জাস্ট একটা রেখেছি যে যখন আমার কাছে

0: টাকা আসবে এবং আমি বেশি করে ইনকাম করব, আমার ফ্যামিলিকে আমি খুশি রাখতে পারবো, আমার বন্ধু বান্ধবকে খুশি রাখতে পারবো। ইভেন দু এই ট্রেন্ডটা সবাই ফলো করে, কিন্তু এই যে বৃত্তটা, এই যে সুখটা, এই যে টানটা চলতেই থাকে মাসের পর মাস, বছর পর বছর, তখন একটা বারও আমরা নিজের দিকে চাই না যে আমরা কতটা ভিতর থেকে কলসা হয়ে যাচ্ছি।
1: ঠিকই, আসলে টাকা আমাদের দরকার, সম্পত্তি আমাদের দরকার, কিন্তু তার পিছনে দৌড়লে হবে না, সেটাকেই একেবারে লক্ষ্য মানলে সেটা কিন্তু আমাদের চলবে না, মানে সব কিছু ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। যাই হোক, আর আপনাদের দৃষ্টিতে আপনি যেটা বলেছিলেন আগে কথা প্রসঙ্গে বলেছিলেন যে আপনি দাবা খেলেন, দাবা ছোটদের শেখান, তো এটার অনুপ্রেরণা কোথেকে পেলেন, বা এটা এই জিনিসটা একটা তো অন্যরকমের একটা শিক্ষা বা অন্যরকমের শিক্ষা প্রদান করা, তো সেটা আপনি কোথেকে পেলেন?
0: ছোটবেলা যখন আমি ক্লাস টুতে বা থ্রিতে পড়তাম, তখন আমি মামার বাড়িতে প্রায় গ্রীষ্মকালীন ছুটিতে চলে যেতাম, তো সেখানে একদিন রাতে মামার সাথে চেস বোর্ড নিয়ে বসা হয়েছিল এবং সেইখান থেকে একটা জিদ ছিল যে মামাকে হারাবো, মামাকে হারাবো। এবং এই যে জেদটা চলতে চলতে মামাকে হারিয়ে এখন খেলাটা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত নিয়ে চলে গেছি। এবং আমার যখন এই রিসেন্টলি আগে 2025 আমার ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্রাজুয়েশন কমপ্লিট করি, তখন আমি ভাবি যে না, কিছু তো একটা করতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, নিজেরও একটা চলাচল আছে, আমি কি করতে পারি। তো সবার আগে আমি দেখলাম যে না, কর্পোরেট হোক বা সরকারি চাকরি হোক, করার আগে আমি একটা বছর নিজের পেশেন্টকে দিয়ে যে আমার চেস খেলা যায় চেষ্টা করে দেখি। এবং বাই দ্য গ্রেস অফ গড 2025 মধ্যে একদম খুব ভালো রেজাল্ট পাই, আমার স্টুডেন্টরাও খুব ভালো রেজাল্ট পায়। তাছাড়া এই গত বছর আমাদের ত্রিপুরাতে যে SGF এর ন্যাশনাল হয়, সেই ন্যাশনালের মধ্যে আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের হেড কোচ ছিলাম। তো পেশেন্টটা আমাকে খুব ভালো রেসপন্স করেছে এবং ইয়েস, পেশেন্টকে ফলো করলে টাকা অটোমেটিকলি চলে আসে এবং যেই টাকা আছে সেই টাকার অর্ধেকটা আমি সেভ করি আর বাকিটা এই চেসের মধ্যেই আমি ইনভেস্ট করে নিজেকে আরও উপরের দিকে নিয়ে যাচ্ছি।
1: বা খুব ভালো। এই ছোটখাটো জায়গাগুলোতে দেখতে গেলে কলকাতা, চেন্নাই, সেটা অনেক বড় জায়গা, তো এখানে চেসের খুব ভালো একটা, দাবার খুব ভালো একটা জনপ্রিয়তা রয়েছে।
0: রাইট স্যার।
1: আর লেখালেখি জগতে শুধু কি আপনি আকাশবাণীতেই লেখেন?
0: না, লেখালেখি অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার আফটার লকডাউন লেখালেখিটা অনেকটাই কমে গেছে। লেখালেখির যে একটা ধরন বা কবিতা লেখা হোক, আমি স্কুল লাইফে, আমি উমানন্দ একাডেমি থেকে পাস আউট, স্কুল লাইফে ক্লাস এইটে থাকতে আমার এক স্যার প্রদীপ দাস, উনি বায়োলজি টিচার ছিলেন, এখনও উনি আছেন, তো স্যার আমাকে দেখতেন, আমি মাঝে মাঝে আমার একটা ছোট ডায়েরি ছিল ওটাতে লেখালেখি করতাম। তো স্যার আমাকে এই লেখালেখিগুলো কীভাবে লিখতে হয়, কীভাবে ভাবটা প্রকাশ করতে হয় এবং কীভাবে আমার লেখাটা আরেকজন পড়ে কীভাবে মিলাবেন, এই ছন্দগুলো আমাকে শিখিয়েছেন। আর আমি এখান থেকেই আমার প্রবন্ধ লেখা, কবিতা লেখা এবং সামাজিক দৃষ্টিতে যেই যে জিনিসগুলো হচ্ছে নিজের ওপিনিয়নটাকে তুলে ধরা, এগুলো আমি চেষ্টা করে যেতাম, লিখতাম। এবং আমার বাড়িতে প্রত্যেকদিনই এই আকাশবাণী রেডিও চলতে থাকে এবং সেখানে দেখি যে বিভিন্ন লেটার, বিভিন্ন চিঠি আপনি দিয়ে নিজের ভাবটা প্রকাশ করতে পারেন, আর তাছাড়া ফোন করে নিজের মতামত জানানো যায়। তো সেই জায়গা থেকে আমি এই জিনিসগুলো জানতে পারি, বুঝতে পারি এবং লেখাগুলো আমি পাঠাই।
1: মানে রেডিও শোনা খুব হয়
0: একদম বাড়িতে, আমাদের বাড়িতে একদম ইভেনচুয়ালি আমি ছোটবেলা থেকেই একদম সকালবেলা থেকে, আগে একটা অনুষ্ঠান হতো সকাল 7টার সময়, একটা কুইজ হতো, সবাই ফোন করে বলতো আনসার, সো এটা চলতো। এবং আমি ছোটবেলা থেকেই, আমি মানে আমার এভাবে বড় হয়েছি, ছোটবেলা থেকে বাবার সাথে মাঠে যেতাম, মাঠ থেকে এসে আমরা 7টার মধ্যে বাড়িতে চলে আসতাম, বাড়িতে চলে বাস এই রেডিওটা চালিয়ে কুইজের উত্তর বাবা আগে দিতে পারে না আমি আগে দিতে পারি, এমন একটা চলতো আমাদের। এন্ড বাবা এই সকাল থেকে বিকাল পর্যন্ত জাস্ট একটা ঘরের সাইডে যেখানে বাবা কাজ করে প্রতিনিয়ত, এখানে রেডিও চলতেই থাকে।
1: আচ্ছা, তো এই বর্তমান প্রজন্ম আমরা দেখেছি যে তারা সব রিল নিয়ে থাকে, রিলের জগৎ থাকে, সোশ্যাল মিডিয়ায় থাকে, রেডিও সম্পর্কে তাদের খুব একটা ধারণা নেই বললে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় রেডিও কতটা ভবিষ্যতে টিকে থাকবে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা রেডিও দরকার, রেডিওর অবদান কতটা হতে পারে?
0: এই জায়গাতে আমার দুইটা মতামত আছে। প্রথম মতামত হলো যে এখন প্রজন্মটা চলে যাচ্ছে মোবাইলের দিকে, রিলের দিকে, ঠিক আছে। এই রিলের মধ্যে আপনি নট অনলি অডিও, ভিডিও এবং একটা নিজের সাথে যে আপনার যে পছন্দ হোক অপছন্দ হোক একটা মিল নিয়ে আপনি রিলটা দেখতে পারেন এবং তার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা একদম পুরো এটার মধ্যে ডাইভার্সিফাই হয়ে যাই এবং কোটি কোটি হাজার হাজার টাকা খরচ করে কোম্পানির ওনারা এমনভাবে অ্যালগোরিদম তৈরি করে, যেমন সমস্ত বর্গের মানুষ, সমস্ত বয়সের মানুষ, সমস্ত লিঙ্গের মানুষ তার নিজের মতামতের সাথে রিলটাকে মিলাতে পারে, ঠিক আছে। সো আমি মনে করি এই রিল কনসাম্পশনটা শুধুমাত্র এডুকেশনের জন্য করা ঠিক, আর তাছাড়া আমার

0: একটা মতামত যেটা আমি খুবই থ্যাঙ্কফুল আমি রেডিও শুনি বলে, বা আমি সবাইকে বলবো রেডিও শোনার জন্য। কারণ একটা কনসেপ্ট কি, আমাদের আদি ভারতে যখন শিক্ষা হতো তখন শ্রোতা দিয়ে, মানে টিচার মুখে মুখে বলতো, তখন কাগজ কলমের কোনো কিছু ছিল না, মুখে মুখে বলতো, এবং যারা স্টুডেন্ট ছিল তারা নিজের ইমাজিনেশনটাকে ইউজ করে সেটাকে শিখতো বা মনে রাখতো। রেডিও আমাদেরকে কিছু করুক আর না করুক, যদি ছোট্ট একটা বাচ্চা প্রথম একদম স্টেজের থেকে যখন সে বুঝতে পারে, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তখন থেকে যদি রেডিওকে ফলো আপ করে, তার ইমাজিনেশন পাওয়ারটা খুব বেড়ে যাবে এবং সে চিন্তা করতে পারবে, বুঝতে পারবে। ভিজুয়ালের মধ্যে কি হয়, আমরা যদি কোনো রিল দেখি বা কোনো ভিডিও দেখি বা কোনো কার্টুন দেখি, তখন তার ইমাজিনেশনটা এই বক্সের মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু রেডিও বা শুনে শুনে, এই যেমন আমরা বিভিন্ন এখন লেটেস্ট একটা চলে এসছে অডিও বুক, যে অডিও বুকের মধ্যে পুরো একটা বইয়ের সামারি ব্যাকগ্রাউন্ডে বাজছে, আপনি শুনতে পারবেন।
1: সঠিক বিকাশ হয়, তো সেই ব্যাপারগুলো চলে আসে। যাই হোক, আপনাকে আবার একবার অভিনন্দন জানাই আপনার চিঠি লেখার জন্য। আপনার লেখা এইভাবে আরো এগিয়ে যাক, আমাদের স্টুডিও আসার জন্য অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলেছিলাম গৌরব চক্রবর্তী, কৃষ্ণনগর আগরতলা থেকে তিনি এসেছেন। এখন শুনবো তাঁর লেখা চিঠি, যে চিঠির জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করেছি।

অভিজ্ঞাপন জীবনের প্রতিটি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য দরকার অর্থের। তাই অর্থ ছাড়া জীবন চলে না, আবার অর্থের অভাবে জীবনে নেমে আসে অশেষ দুঃখ যন্ত্রণা। তাই অর্থ অত্যাবশ্যকীয় বস্তু। আপাতত দৃষ্টিতে অর্থ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের নিয়ামক হলেও সেই অর্থই অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যখনই মানুষ প্রয়োজন মিটিয়ে অর্থের পেছনে অন্ধের মতো ছোটে, তখনই তো শুরু হয় সমস্যা। ভোগবাদী দর্শনের মূল কথা বেশি অর্থে অপার আনন্দ। এমন বিশ্বাসে বিশ্বের বহু মানুষ অর্থের পিছে ছুটে অন্ধ হয়ে, ফলে অন্যের উপর অত্যাচার, অন্যায়, অনাচার, দুর্নীতি করে এবং দুর্বলকে শোষণ করে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠে। অর্থকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে বিবাদ, বিসংবাদ, দ্বন্দ্ব, কলহ লেগেই আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই অনেক লোমহর্ষক ঘটনা চোখে পড়ে, যার অধিকাংশই অর্থের কারণে সংঘটিত হয়। অর্থের লোভে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এমনকি হত্যার মতো জঘন্য পাপাচারেও লিপ্ত হয়। অর্থের লালসা মানুষের নৈতিক অধঃপতন ঘটায়। অর্থ সম্পদের কারণেই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের দামামা বেজে ওঠে। জীবন ধারণের জন্য অর্থের আবশ্যকতা থাকলেও এর মোহে কখনোই নীতি ও বিবেক বিসর্জন দেওয়া উচিত নয়। বিত্ত অস্থায়ী, কিন্তু মানুষের চরিত্র স্থায়ী। পৃথিবীর সব ধর্মগ্রন্থেই কাম, ক্রোধ এবং লোভ বর্জনের কথা বলা হয়েছে। অর্থকে যদি মানবিক আর নৈতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তবে অর্থ অনর্থের বদলে মানুষের কল্যাণে ব্যবহার করা সম্ভব। পরিশেষে বলা যায়, অর্থ মানুষকে বিত্তবান করতে পারে, কিন্তু জ্ঞান বা মহত্ত্ব কখনোই দিতে পারে না। তাই অর্থের লোভে অন্ধ না হয়ে সততা ও ন্যায়পরায়ণতার সাথে অর্থ উপার্জন করে তার সঠিক ব্যবহার করাই শ্রেয়, এবং প্রয়োজনহীন অর্থ মানবিকতায় উৎসর্গ করলে বিপুল অর্থের সার্থকতা আসে। গৌরব চক্রবর্তী, কৃষ্ণনগর, আগরতলা।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এই সবই একজন তরুণকে আত্মনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠান, পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।
1: এবার একটি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে মাল্টিপারপাস ওয়ার্কার্স পুরুষ এবং মহিলা পদে লিখিত পরীক্ষা আগামী 12 জুলাই 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশনের অ্যানেক্সার এতে প্রদান করা হয়েছে। প্রার্থীরা আগামী 1 জুলাই 2026 তারিখ থেকে healthrecruitment.tripura.gov.in অথবা healthtripura.gov.in ওয়েবসাইটে গিয়ে তাদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
0: আজ সকাল 11টায় দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন মন কি বাত অনুষ্ঠানে। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে একযোগে সম্প্রচারিত হবে।
1: এবারে কর্মপ্রার্থী বন্ধুদের একটা ছোট্ট কাজের খবর জানিয়ে দিচ্ছি। ভারতীয় স্টেট ব্যাংক প্রভিশনারি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদের সংখ্যা 1500। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ আগামী 8 জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট মাসে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI ক্যারিয়ার্স পোর্টালের মাধ্যমে আগামী 8 জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
0: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 95% এবং সর্বনিম্ন 65%। শ্রোতা বন্ধুরা, সেই সাথে শেষ করছি আজকের মতো অভিজ্ঞাপন এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাটা দিন খুব ভালো কাটুক সকলের।
1: অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। উপস্থাপনায় ছিলাম আমি গোপা,
0: আমি সত্য।

আকাশবাণী। আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালটাকে আরও আনন্দময় করে তুলতে আবারও হাজির হয়েছি তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান কাকলিতে। হাসি, গল্প, গান আর ছোট্ট বন্ধুদের মিষ্টি মিষ্টি কথায় সাজানো আজকের এই আসরে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের অনুষ্ঠানে অংশ নেবে তোমাদেরই মতো অনেক ছোট্ট ছোট্ট বন্ধু। তাহলে আর অপেক্ষা কেন, চলো শুরু করে দিই আজকের কাকলি। প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রথম ছোট্ট বন্ধুর কাছে। শুনে নেওয়া যাক সে কি নিয়ে এসেছে আমাদের জন্য আজকে। তোমার নাম কি?
1: আমার নাম মেধাশবী ঋষি দাস।
0: আচ্ছা, কি সুন্দর নাম মেধাশবী। তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি ভবনস্থিপুরা বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 2 তে পড়ি।
0: আচ্ছা, মেধাশবীর বন্ধু আছে?
1: হ্যাঁ।
0: কজন বন্ধু আছে?
1: 12 জন।
0: 12 জন, বাহ, খুব ভালো। আচ্ছা মেধাশবী, ওদের সাথে কি করো, খেলাধুলো করো মিলেমিশে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কি খেলো?
1: সব খেলি।
0: আচ্ছা ঠিক আছে, বলো যে লেখাপড়া করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কোন বইটা পড়তে বেশি ভালো লাগে বলো?
1: ম্যাথস।
0: ঠিক আছে, মেধাশবী বড় হয়ে কি হতে চায়?
1: সায়েন্টিস্ট।
0: তার জন্য কি করতে হবে?
1: পড়াশোনা করতে হবে।
0: আচ্ছা, মেধাশবী কি কি শেখে?
1: আমি গান শিখি আর আর্ট শিখি, মাঝে মধ্যে বাবার কাছে তবলা শিখি।
0: বেশ, কোনটা বেশি পছন্দ তোমার?
1: আমার নাচ পছন্দ, আমি নাচ করি না।
0: নাচ পছন্দ কিন্তু নাচ এখনো শেখো না? ঠিক আছে, তো তোমার ইচ্ছে কি নাচ শেখার, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর লেখাপড়া ভালো লাগে না?
1: হ্যাঁ।
0: হ্যাঁ, ম্যাথ তোমার পছন্দ বলেছিলে, ঠিক আছে। আচ্ছা বলো তো মেধাশবী, আজকে তুমি আমাদের কি শোনাবে?
1: আজকে আমি আপনাদেরকে দুটো শ্যামা সংগীত শোনাবো।
0: বাহ, খুব সুন্দর। ঠিক আছে, গল্প হবে আরো অনেক, তাহলে চলো শুনে নেওয়া যাক শ্যামা সংগীত।

ছিলেন? দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, তারপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন শুনবেন কচিকাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: খুব সুন্দর হয়েছে মেধাস্বী। আমাদের ছোট্ট মেধাস্বী মাত্র ক্লাস টুতে পড়ে, তারপরেও এত সুন্দর করে গাইল। আচ্ছা মেধাস্বী, বলো তো তুমি কতদিন ধরে গান শিখছো? ছোটবেলা থেকে শিখছো? ঠিক আছে। আচ্ছা মেধাস্বী, তুমি লেখাপড়ার পাশাপাশি এটার সময়টা কিভাবে বের করো? স্কুল থেকে এসে গান নিয়ে বসো। আচ্ছা, কার কাছে শেখো গান বলো? মার কাছে শেখো? বেশ। আচ্ছা, তারপরে মেধাস্বী আমাদের কি শোনাবে?
1: আরেকটা শ্যামা সঙ্গীত।
0: আরো একটা শ্যামা সঙ্গীত? ঠিক আছে, চলো শুরু করা যাক।

0: নমস্কার।
1: অসাধারণ, আমাদের ছোট্ট বন্ধু মেধাস্বীর জন্য একটা জোরে করতালি হোক। আমাদের ছোট্ট বন্ধু মেধাস্বীর কণ্ঠে দুটো সুন্দর শ্যামা সঙ্গীত শোনার পরে সত্যি ভীষণ ভালো লাগছে। এবারে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট বন্ধু, চলুন এবারে তার সঙ্গে পরিচয় আপনাদের করিয়ে দিই। কি নাম তোমার?
2: আমার নাম শুভ্রজিৎ রায় বর্মন, আমি ক্লাস সেভেনে পড়ি। আমার স্কুলের নাম হলো PM শ্রী অরুন্দতনগর ইংলিশ মিডিয়াম স্কুল। আজকে আমি তবলার একটি ত্রিতাল

0: এবারে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট বন্ধু। চলুন এবারে তার সঙ্গে পরিচয় আপনাদের করিয়ে দিই। কি নাম তোমার বলো?
1: মাই নেম ইজ হর্ষিকা দাস।
0: আচ্ছা হর্ষিকা, কেমন আছো বলো তুমি?
1: আমি ভালো আছি।
0: ঠিক আছে, হর্ষিকা কোন স্কুলে পড়ে?
1: আমি হলি ক্রস স্কুলে পড়ি।
0: আর কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 1 এ পড়ি।
0: ক্লাস 1 এ পড়ো, বেশ। হর্ষিকা আমাদের আজকে কি শোনাবে?
1: আজকে তোমাদেরকে আমি প্রজাপতি শোনাবো।
0: প্রজাপতি মানে একটা গান শোনাবে, তাই তো? বেশ, আচ্ছা বলো হর্ষিকা, তোমার বাড়িতে কে কে আছে?
1: আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা, আমার ঠাম্মা, আমার দাদু, আমার ভাই।
0: আচ্ছা, তো হর্ষিকা তোমার বাড়িতে সবচাইতে বেশি কে আদর করে বলো?
1: সবাই আমাকে বেশি আদর করে।
0: সবাই তোমাকে বেশি আদর করে, বেশ। আচ্ছা, লেখাপড়া করতে ভালো লাগে? কোন বইটা পড়তে তোমার বেশি পছন্দ?
1: সব বইতেই আমার পছন্দ।
0: সব বই পড়তে ভালো লাগে। ঠিক আছে হর্ষিকা, লেখাপড়া আর গান ছাড়া আর কি কি শেখে?
1: গান ছাড়া
0: বলো।
1: ড্রয়িং, পড়াশোনা।
0: ড্রয়িং আর লেখাপড়া, তাই তো? আচ্ছা ঠিক আছে, বড় হয়ে হর্ষিকা কি হতে চায়?
1: আমি ডাক্তার বানতে চাই বড় হয়ে।
0: বাহ, তুমি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছো? মানে তোমার দাদা দিদি যাকে দেখে তোমারও মনে হয়েছে যে আমিও ডাক্তার হব?
1: না, আমার বাবা আর মা দেখে আমিও ডাক্তার বানতে চাই। ওরা যেমন ভালো একটা ডাক্তার, আমিও একটা ভালো ডাক্তার বানতে চাই।
0: আচ্ছা বেশ, নিশ্চয়ই। তার জন্য কি করতে হবে?
1: বেশি লেখা পড়াশোনা করতে হবে।
0: গুড, ঠিক আছে, অনেক কথা হলো, এবারে চলো আমরা গানে যাই।

0: আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। এবারে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট বন্ধু। আজকের আসরে কিন্তু আমাদের সঙ্গে ছোট ছোট বন্ধুরাই রয়েছে। স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। বলো, আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে?
1: ভালো লাগছে।
0: ভালো লাগছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 4-এ পড়ি।
0: ক্লাস 4-এ পড়ো? আচ্ছা, তোমার নাম কি বলো প্রথমে?
1: আমার নাম কৃষ্টি দেবনাথ।
0: আচ্ছা, পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে কি করতে তোমার ভালো লাগে বলো?
1: আর্ট।
0: আর্ট করতে ভালো লাগে? ঠিক আছে, তুমি কি কি শেখো?
1: আমি আর্ট শিখি, গান শিখি, সিনেমা শিখি।
0: আচ্ছা, আজকে শুনেছি তুমি আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করে তো লাভ নেই, চলো আমরা গানে যাই। আজকে আমাদের প্রথম তুমি কোন গানটা শোনাচ্ছ বলো?
1: হে সখা।
0: হে সখা, রবীন্দ্রসঙ্গীত। চলো শুরু করা যাক।

0: অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি। তো বন্ধুরা, এভাবেই একের পর এক ছোট্ট বন্ধুদের চমৎকার পরিবেশনায় জমে উঠেছে আমাদের আজকের কাকলির আসর। এবারে আমাদের পরবর্তী বন্ধুর পালা, চলে যাব তার কাছে। কি নাম তোমার বলো?
1: অঙ্কিত দত্ত।
0: আচ্ছা, কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আপনার স্কুলে পড়ি আর ক্লাস 6 এ পড়ি।
0: আচ্ছা, অঙ্কিত আজকে আমাদের কি শোনাবে?
1: আজকে আমি শ্যামা সংগীত শোনাবো।
0: ঠিক আছে, তাহলে চলো শ্যামা সংগীত শুনি। ঠিক আছে।

অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। প্রিয় ছোট্ট বন্ধুরা, হাসি, গান, গল্প আর ছন্দের হাত ধরে কখন যে আজকের সকালটা কেটে গেল বোঝাই গেল না। এই ছিল আমাদের আজকের কাকলির পর্ব। আজ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো রবিবার দিন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জান্ততে। এবারে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের এফএম নিউজ হেডলাইন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের গতকাল উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরায় উৎপাদিত একটি ফল নয়, এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অসীম সাহা গতকাল শাবরুমের বৈষ্ণবপুর দ্বাদশ স্কুল, শাবরুম গার্লস দ্বাদশ স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলগুলির শিক্ষক সমস্যা সহ অন্য সমস্যাগুলো সম্পর্কে অবহিত হন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কার্ল ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে 2 দিনব্যাপী নবম লিভারকন 2026 উদ্বোধন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণা ধর্মী কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছে আহ্বান রাখেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, 69 জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েত দেশের মধ্যে স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে প্রথম স্থান দখল করা এক ঐতিহাসিক সাফল্য। এই পঞ্চায়েত আগামী দিনেও জনকল্যাণে এবং জনসান্নিধ্যে সবার জন্য সবার উন্নতি ভাবনায় গ্রামোন্নয়নের কাজ করে যাবে। আসাম রাইফেলস এবং শুল্ক দপ্তরের যৌথ অভিযানে মুঙ্গিয়াকামিতে বিপুল পরিমাণ মাদক একটি দামি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার 5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় টিটিএডিসি 2-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। পরে একই মাঠে ইউথ ক্লাব 3-1 গোলে কেশব সংঘকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপে গ্রুপ এল এর শেষ 2টি ম্যাচে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়েছে। এর ফলে ক্রোয়েশিয়া দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে এবং শেষ ম্যাচে হেরেও ঘানা তৃতীয় স্থান নিয়ে রাউন্ড অফ থার্টি টু এ খেলবে। গ্রুপ কে তে কলম্বিয়া পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় কলম্বিয়া এবং পর্তুগাল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল। অপর ম্যাচে কঙ্গো প্রজাতন্ত্র উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে তারাও নকআউটে জায়গা করে নিল। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বাধিক 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তর এবং ঊনকোটি জেলায় 2-1টি স্থানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। জানিয়ে দিলাম এই মুহূর্তের এফএম নিউজ হেডলাইন্স।

আপনারা রয়েছেন 100.6 মেগাহার্জ এফএম উজ্জ্বলতে। এই মুহূর্তে আমি গোপাল রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে নিয়ে এসেছি লাইভ চিলড্রেন্স প্রোগ্রাম, মানে শিশুদের অনুষ্ঠান। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আমাদের এফএম উজ্জ্বলতে শুনছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, যেসব অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেমেয়েদের তৈরি করে নিন, কারণ এই প্ল্যাটফর্মটা রয়েছে তাদেরই জন্যে। তারা সরাসরি আমাদের শোনাতে পারে গান, কবিতা, ছড়া, যা ইচ্ছে তাদের ছোট গল্প শোনাতে পারে। তবে তার জন্যে যে নাম্বারগুলো বা যে ডিজিটগুলো ডায়াল করতে হবে সেগুলো হলো 232-6253-232-6253। এই নম্বরে ডায়াল করে অবশ্যই ছেলেমেয়েরা তাদের পছন্দের গান, কবিতা, ছড়া, গল্প শোনাতে পারে। তাহলে তৈরি হয়ে নিন, আমরা থাকবো কিন্তু আপনাদের সঙ্গে বেশ।

খানিকটা সময় সকাল 10টা পর্যন্ত। তো আমরা কথা বলবো, গান শোনাবো, ছড়ার গান শোনাবো, আর আপনাদের সঙ্গে তো অবশ্যই থাকবো, গল্প শোনাবো। তার আগে চলুন শুনিয়ে দিচ্ছি আমাদের যে ছোট্ট সোনা বন্ধুরা, তাদের জন্যে এই ছোট্ট ছড়া।

0: করছো?
1: আমি একটু ঘুমোচ্ছি মা, একটু ঘুমোচ্ছি।
0: সূর্যের আলো পড়ছে, দেখো তুমি কি বোঝনি?
1: জানলাটা মা বন্ধ করো, একটু ঘুমোতে দাও।
0: তুমি কি দাঁত ব্রাশ করে দুধ খেতে যাও না?
1: নিজের হাতে ব্রাশ করতে হাত ব্যথা করে মা।
0: ঠান্ডা জলে স্নান করো, কুড়েমি চলে যাবে।
1: না না, ঠান্ডা জল খুব ঠান্ডা।

0: ফাটলে পা ব্যথা হবে।
1: বাবার সাইকেল আছে, তুমি এতে করে যাও।
0: না মা, প্যাডেল করতে আমার খুব বিরক্ত লাগে।
1: তাহলে বাগানে পাতা ছেঁটে সাহায্য করো।
0: পাতা ছাটার সময় যদি হাত কেটে যায় মা,

এই আমাদের তোমাদের পছন্দের গান, ছড়া, কবিতা সবগুলো শোনাতে পারো। এই জন্যে একটুখানি যে ডিজিটগুলো তোমাদের ডায়াল করতে হবে সেগুলো হলো 2326253 2326253। যারা আমাদের বড়রা শুনছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের একটা সুযোগ করে দিন, 2326253 এই নম্বরে অবশ্যই ডায়াল করে দিন। তো ছোট্ট শোনা বন্ধুরা, তোমাদের চলো একটা ছোট্ট গল্প শোনাই। আজকে এমন একটা গল্প বলবো যে গল্পটাতে কিন্তু মানুষ নয়, দুটি মোরগ আর মুরগি রয়েছে। তাহলে চলো মোরগ আর মুরগির গল্প শোনাই। তবে মুরগিটা ছিল বোকা আর মোরগটা ছিল কিন্তু বুদ্ধিমান। তাহলে চলো শুরু করি গল্পটা। একটা ছোট্ট রোগা মুরগি ছিল। তো এবারে কি হলো, সে ছিল ভারী বোকা, সবাই তাকে দুর্ছাই করত, বলতো তুই কিচ্ছু জানিস না, চোর পুলিশ খেলায় তোকে চোর হতে হয়। বড় মুরগি তাকে দিয়ে অনেক কাজ করাতো, তাই মুরগিটির ভারী দুঃখ ছিল, তার কেউ নেই। এভাবে অনেক দিন চলে গেল। একদিন অন্য মুরগিদের জ্বালা বিরক্ত হয়ে সে বনে চলে গেল। সেখানে গিয়ে মুরগি খুব ঝামেলায় পড়ল, কোথায় থাকবে, কি খাবে, এই ভাবনায় তার মনটা অস্থির হয়ে উঠল। তখন ঠিক সেই মুহূর্তে তার কাছে এলো একটা লেজ নাড়া চালাক শেয়াল। সে সব কিছু বন্দোবস্ত করে দিল, গাছের নিচে কোটরে তাকে থাকার ব্যবস্থা করে দিল, আর গ্রাম থেকে দানা এনে দিল তার জন্যে। এভাবে অনেক দিন কেটে গেল। এমনি করে প্রতিদিন সেই চালাক শিয়াল তার জন্যে গ্রাম থেকে খাবার এনে দিত এবং তার সঙ্গে দেখা সাক্ষাৎ করত। তো মুরগি সুখেই দিন কাটাচ্ছিল। এর মধ্যে দানা খেয়ে খেয়ে মোটাসোটাও হয়ে গেল। শিয়াল তো রোজ এসে খোঁজে নেয়। একদিন চান করতে নদীতে যাবার পথে মুরগির সঙ্গে দেখা হলো ঝাঁকড়া চুলওয়ালা এক মোরগের। তারপর থেকে মুরগি রোজ তার সঙ্গে গল্প করে। একদিন শিয়াল ব্যাপারটা দেখতে পেল, মুরগিকে ডেকে সাবধান করে বলল, এই তুই তো বোকা, জানিস না ওই ব্যাটা মোরগ আসলে তোকে মোটাসোটা দেখে ভুলিয়ে ভালিয়ে একদিন তোকে রোস্ট বানিয়ে খেয়ে নেবে। মুরগি তো শুনে ভয় পেয়ে গেল। ভাগ্যিস শিয়াল ছিল, সে মনে মনে ভাবল মোরগটা তো কত বদমাশ, শিয়াল তাকে খাবার দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, শিয়ালটা কত ভালো। এই ভেবে তারপর থেকে মুরগি আর নাইতে গেল না। মোরগ এদিকে প্রতিদিন এসে বসে থাকে আর ভাবে, আরে মুরগিটার কি হলো, তাকে তো দেখতে পাচ্ছি না। একদিন অনেক খোঁজাখুঁজি করার পর সে হাজির হলো মুরগির কাছে। মুরগিকে দেখতে পেয়ে সে বলল, কি ব্যাপার মুরগি, তুমি নাইতে যাও না কেন? মোরগকে দেখে মুরগি মুখ ভার করে বলল, আমার খুশি। মোরগ তখন বলল, এত সিঞ্জিছ কেন? মুরগি বলল, আজ আমার শিয়ালের বাড়িতে নেমন্তন্ন আছে। এই বলে গটগট করে মুরগি এগিয়ে যেতে লাগল। মোরগ ছিল খুব বুদ্ধিমান, সে মুরগির পেছনে পেছনে গেল শিয়ালের বাড়ি। ওদিকে শিয়ালের বাড়ি পৌঁছতেই শিয়াল আর তার ছানা ঘিরে ধরল মুরগিকে। মুরগি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। শিয়াল খেক খেক করে হেসে বলল, বোকা মুরগি, মোরগ কখনো মুরগি খায় রে, শিয়ালে খায় মুরগিকে, এতদিন তোকে খাইয়ে তাইয়ে মোটা করেছি, মোরগকেও ভাগিয়েছি, এখন তোকে আমরা সবাই মিলে খাবো। মুরগি তখন আর কি করে, খুব জোরে জোরে কাঁদতে লাগলো, সবাইকে জানিয়ে দিতে লাগলো, আমার খুব বিপদ, তোমরা এসে আমাকে বাঁচাও।

ঠিক সেই মুহূর্তে মোরগের কথা তার খুব মনে পড়ল। ঠিক ওই সময়ে মুরগির চিৎকার শুনে ঝুঁটিওয়ালা মোরগ এসে সেখানে হাজির হলো। এসেই শিয়াল আর তার ছানাকে তেড়ে গেল, নখ দিয়ে খুঁচিয়ে দিল সারা গা। শিয়াল তখন প্রাণপণে পালালো। তারপর থেকে মোরগ আর মুরগির ভাব হয়ে গেল, শিয়াল আর ধারে কাছেও আসতে পারল না। তো কেমন লাগলো তোমাদের গল্পটা? অবশ্যই আমাদের জানাবি। আর তোমরা যারা গান ছড়া আমাকে শোনাতে চাইছ, অবশ্যই আমাকে ডায়াল করো 2326253 এই নম্বরে, আমাকে ডায়াল করে শুনিয়ে দাও তোমাদের পছন্দের গান ছড়া কবিতা। আমরা থাকব সকাল 10টা পর্যন্ত। এবারে তাহলে শোনো আরও গান।

এবারে আরও একটা গল্প তোমাদের শোনাই। এবারে আমি গল্পটা শোনাব, সেই গল্পের নাম হলো গোসু আর কাটুস। যেই না ভোর হলো, সূর্যি মামা ছিলমিলি উঁকি মারল গাছের ফাঁক দিয়ে। ছোট্ট ধূসর খরগোশ ছানা গোসু, সেও টুক করে লাফিয়ে বেরিয়ে পড়লো গর্ত থেকে। মা দেখতে পাবার আগেই লাফাতে লাফাতে চলে গেল বাগানে।

দেবে বকুনি, কালকেই তো আর একটু হলেই হয়েছিল আর কি। কচি কচি ঘাস খেতে খেতে আরামে চোখটা বুজে এসেছিল, হঠাৎ মা ঝাঁপিয়ে পড়ে ওর কান ধরে হির হির করে টেনে নিয়ে চলল, কিছু বোঝার আগেই ঢুকিয়ে দিল গর্তে। সামনের মস্ত গাছের মাথায় থাকে এক বাজ পাখি, নাম তার বজ্রমাণিক। তার ডানার ছায়াটা একটু হলেও দেখতে পেয়েছিল গোসু। কিছুক্ষণের জন্য ঘাবড়ে টাবড়ে একাকার, মা আসতে আর এক সেকেন্ড দেরি হলেই বজ্রমাণিক ওকে নিয়েই ভোজ সারত। আজকে তাই গোসু একটু বেশি সতর্ক, এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখতে পেল কাটুসকে। কাটুসের লেজখানা মোটেও গোসুর মতো ছোট্ট নয়, কি সুন্দর বাদামি লম্বা রোমস, ঠিক যেন একটা মাফলার। আগে একদিন কাটুসের লেজখানা দেখে গোসু মাকে জিজ্ঞেস করেছিল যে বড় হলে তার লেজখানা অমন সুন্দর হবে কিনা। মা ভুরু ভুরু কুচকে বলেছিল, তা তোমার লেজ কাটুসের মতো হবে কেন? তোমার লেজ হবে আমার মতো, ছোট্ট নরম গোল যেন একটা উলের বল। কাটুস বুঝল মা একটু রেগে গেছে, কারণ রেগে গেলেই মা গম্ভীরভাবে তুমি করে বলে। ভাবতে ভাবতে এগুচ্ছিল গোসু, কাটুস দুহাত দিয়ে ধরে কি একটা খাচ্ছে। কি খাচ্ছে? বাদাম মনে হচ্ছে। আরেকটু এগিয়ে গিয়ে দেখে নিল, ঠিক মনের সুখে বাদাম খাচ্ছে কাটুসটা। এই খেলবি একটু আমার সঙ্গে? দাঁড়া দাঁড়া, একটু আগে খেয়ে নি আর গায়ে জোর করে নি। এখনও ওই গাছের কুটুসের দলবল তো আসেনি, এসে হাজির হলে আর একটাও বাদাম পাবো না। কিরে, বাদাম খাবি গোসু? না রে, মা বলেছে বাবা আজ আমাদের গাজর খেতে নিয়ে যাবে, আজ আমাদের জলখাবারে গাজর। বলল বটে, কিন্তু একটু লোভ লোভ তো লাগছে, বলা যায় না বাদাম খেলেও লেজটাও যদি ওরকম বাদামি মাফলারের মতো হয়। আচ্ছা দে তো একটা খাই। একটা খেতেই মনে হলো আর দু একটা খাই, তারপর না হয় একদরে বাড়ি। এদিকে কাটুস গোটা দশেক বাদাম পেটে চালান করে দৌড় লাগালো গাছের ওপারের ডালে ওর বাড়িতে। আর দেরি হলে ওর কপালে নাকি দুঃখ আছে। এদিকে ডজন খানিক বাদাম পেটে চালান করে গোসুর লেজটা একটুও লম্বা তো হলোই না, পেটটা বরং কীরকম ব্যথা ব্যথা করতে লাগলো। ফেরার পথে দেখল লাফাতেই পারছে না, লাফালেই মনে হচ্ছে পেটের ভেতরে এক ডজন বাদাম ঝমঝম করে বাজছে। এদিকে গোসুর মা তো চিন্তা ভাবনা অস্থির, বড় বড় লাফ দিয়ে এগুতে এগুতে দেখে ছানা কাহিল শরীরে কোনো রকমের টলতে টলতে এদিকেই আসছে। কি হলো তোর, দেখি দাঁড়া তো, পেটখানা তো ফুলে ঢোল হয়ে আছে, দাঁড়া আজ তোর বাবা আসুক, দেখাচ্ছে তোকে মজা। ও মা, বাদাম খেয়ে লেজটা তো একটুও বাদামি হলো না গো, লম্বাও হলো না, খালি পেট ব্যথা করছে। আর কাটুসটা কি দুষ্ট, যেই না খাওয়া হলো লাফিয়ে গাছের ডালের উপর চলে গেল, আমাকে ডাকলোও না। এজন্যেই বলেছি অন্য কারোর কিছুতে লোভ করতে নেই। ও হলো কানবিড়ালি, ওরা থাকে গাছের ডালের কোটরে, আর আমরা হলাম গিয়ে খরগোশ, আমরা থাকি মাটির মধ্যে গর্তে। ও তোকে কী করে নিয়ে যাবে? আমরা কি গাছে চড়তে পারি? বন্ধুকে ওরকম দোষ দিতে নেই, ও তোকে কত ভালোবাসে। মা গো আমার লেজ, বলার আগেই সব মায়েদের মতোই গোসুর মাও বুঝতে পারল কাণ্ডখানা, বন্ধুর মতো লেজের লোভে এই কাণ্ড, এই কাণ্ডখানা করেছে তারই ছিল। তোমার লেজটা খুব মিষ্টি গোসু, তোমার লেজটা হবে তোমার মতো খুব সুন্দর। এখন শিগগিরই চলো, ওই দেখো বাবা গাজর খেতে ঢুকেছে। মা এখন তুমি করে বললেও রাগ রাগ ভাবটা নেই মোটেই, অমন আদর করে গায়ে হাত বুলিয়ে দিল যে গোসুর পেট ব্যথা টপ করে কমে গেল।

আর তুরুক তুরুক লাফ দিতে দিতে চলল মায়ের পেছন পেছন। তো এই ছিল গোসু আর কাটুসের গল্প। তা তোমাদের কেমন লাগলো জানো আমাকে 2326253 এই নম্বরে ফোন করে জানাইতেই পারো আমাকে তোমাদের গল্পখানা কেমন লাগলো। চলো এবারে গান শোনাই তোমাদের।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততেই। মুহূর্তে আমি গোপাল রয়েছে আপনাদের সঙ্গে সঙ্গে নিয়ে লাইভ চিলড্রেন্স প্রোগ্রাম, মানে ছোটো ছোটো সোনা বন্ধুদের লাইভ অনুষ্ঠান নিয়ে আমি গোপাল রয়েছে আপনাদের সঙ্গে। আর বেশি সময় নেই, এর মধ্যে যদি কেউ আমাদের গল্প ছড়া গান শোনাতে চাও ছোটো সোনা বন্ধুরা, অবশ্যই ডায়াল করো 2326253 এই নম্বরে। আমরা শুনছি, গল্প শুনলাম, শোনালাম, ছড়া শোনালাম, গান শুনছি, তাই না? চলো তাহলে আরও কিছু তোমাদের গান, মানে ছোটোদের গান আমরা শুনিয়ে দিই। আর সেই সঙ্গে আমরা অপেক্ষা করছি তোমাদের থেকে যদি কেউ আমাদের ছড়া গান শোনাতে চাও। হ্যাঁ, একদম এসে গেছে একজন লাইনে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো না, কথা বলা গেল না। যাই হোক, চলো তাহলে তোমাদের আরও গান আমরা শুনিয়ে দিই। সেই মায়ের খেতে খেতে, বাচ্চাদের খেতে খেতে সেই গান আমাদের ছোট্টবেলা থেকে আমরা শুনি শুনি বড় হচ্ছি। চলো এবারে সেই গানটা আরও একবার তোমাদের শোনাই অন্যরূপে।

0: অনুগ্রহ করে মোবাইল নম্বরটির আগে শূন্য লাগিয়ে ডায়াল করুন।
1: প্লিজ ডায়াল জিরো বিফোর দ্য মোবাইল নাম্বার। কৃপয়া
2: মোবাইল এতক্ষণ আমরা শুনছিলাম
1: শূন্য লাগাকর
2: শিশুদের অনুষ্ঠান, গান শুনলাম, সেই সঙ্গে গল্প শোনালাম। তো কিন্তু কোনো কাউকে পেলাম না আমাদের কাছে তাদের ছড়া গল্প গান শোনাবে বলে, কেউ আসেনি। যাই হোক, আমরা চাইব ভবিষ্যতে যেন ছোট সোনা বন্ধুরা তোমরা তৈরি থাকবে আমাদের সঙ্গে তোমাদের অনুষ্ঠান আমাদের শোনাবার জন্য। তাহলে চলে যাচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটা রয়েছে মহিলাদের জন্য অনুষ্ঠান। তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি এক্ষুনি।
3: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই একথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: Dolby Atmos 5.1 surround sound,
7: got it all.
6: Advanced level 2 ADAS,
7: got it all.
6: Smart

0: power tailgate with gesture control,
1: God Heat On!
0: That and everything else you'd want in your SUV. Maruti Suzuki Victoris,
1: God Heat On!
0: Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more.
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Pay Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 litre dual jet, dual vivity engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹45,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
2: This Christmas, get attractive offers up to ₹68,100. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
5: Bharat aaj polio mukto desh, kintu amader ei bijoy ke obbyahoto rakhte hobe. কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
6: দুই ফোঁটা প্রত্যেকবার পোলিও বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিও ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANN অথবা অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
8: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম সঙ্গে নিয়ে মহিলাদের জন্য অনুষ্ঠান। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে যিনি কিন্তু একটু অন্য ধারার কাজ শুরু করেছেন, পডকাস্ট। এই কথাটা আমরা ইদানিং শুনতে পাচ্ছি। তার আগে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, প্রেজেন্টেশন, ডিসকাশন সবগুলো শুনেছি, কিন্তু আস্তে আস্তে যে কথাগুলোর সঙ্গে আমরা পরিচিত হচ্ছি তাদের মধ্যে অন্যতম হলো পডকাস্ট। তা আমাদের রাজ্যেও ধীরে ধীরে এই কথাটা আমরা ধাতস্থ হচ্ছি এবং পডকাস্টের সঙ্গে জুড়ে যাচ্ছেন অনেক মহিলারাও। তো সেরকম একজন অনন্যা সঙ্গেই আজকে আমরা কথা বলবো। তো উনি হলেন ঋতুপর্ণা ভট্টাচার্য। দেখা যাক উনি আমাদের সঙ্গে জুড়তে পারেন কি না। তো দেখা যাক আমরা ধরতে পারি কি না ওনাকে। হ্যালো হ্যালো
9: গানা কপি করতে কে লিয়ে স্টার কি দবায়।
8: হ্যালো
9: আমি সুপে কি শুনো কে
8: লিয়ে। না আমরা করতে পারছি না, যাই হোক। তো এবারে আমরা যেটা আজকের আলোচনা করতে চলেছি সেটা হলো আরেকটা বিষয়ে, যেটা আমরা সবসময় কথা মুখোমুখি হচ্ছি আজকালকার দিনে, আমরা একক মাতৃত্ব বা সিঙ্গেল মাদার নিয়ে আমরা খুব ভাবনা চিন্তা করছি ইদানিং। তো আজকে চলুন এই বিষয়ে কথা বলি। আর আমাদের আজকের এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠানে রয়েছি মহিলাদের জন্য অনুষ্ঠানে, আর আমার সঙ্গে এই মুহূর্তে এসে গেছে আমার বন্ধু
10: নরকনী বুকক মামন। তিনি বুড়ি রোগ নিয়ে আলাইদা পান্দাব বুড়ি রোগ যে খরকসা বুমা বনতেই যে ককলাম সালাই নিয়ে লগেও তুমিছিল কি শ্রীমতী ঋতুপর্ণা ভট্টাচার্য ববাই চেন গ্রংলাই চাইটকলাই না।
8: হ্যালো হ্যালো
11: হ্যালো
8: হ্যাঁ নমস্কার, আমি কি ঋতুপর্ণার সঙ্গে কথা বলছি? আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, কিছু কিছু নতুন শব্দ আমরা আজকাল ইদানিং শুনতে পাচ্ছি। আগে আমরা যেমন ডিসকাশন, ইন্টারভিউ এসব বিভিন্ন নানা বিষয়ে আলোচনা, বিভিন্ন বিষয়ে কথা বলতাম, এখন কথা বলছি পডকাস্ট নিয়ে। তো আপনি এই শব্দটার সঙ্গে জুড়ে গেছেন, তো সেই জন্যই আমরা চাইবো আপনাকে পডকাস্ট শব্দটার সঙ্গে, এই যে আগে আমরা সাক্ষাৎকার, ডিসকাশন এগুলো করতাম, এর গঠনমূলক কোনো পরিবর্তন আছে কি না, বা এটার সঙ্গে যদি তুলনা করি তাহলে আপনি এটাকে কীভাবে দেখবেন?
11: এক তো প্রথমে বলছি যে এই এই শব্দটার সঙ্গে আমার 3 বছরের একটা সম্পর্ক, সেটা আমি আগেই আপনাকে বলেছি। ঘটনাটা হচ্ছে

0: কিছু মানুষ যারা নাকি উপার্জন করার জন্য এদিক ওইদিক ঘোরাঘুরি করে, এবং সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি স্বনির্ভর হয়ে কিছু করতে পারবেন। তো সেখানে যারা পাচিক শিল্পীরা রয়েছেন, যারা কথা বলতে ভালোবাসেন, যারা মঞ্চ নিয়ে কাজ করেন, ওয়াই নট, তারা কেন করবে না? তো আমার মনে হয় যে পডকাস্ট কথাটা এই জন্য আরো বেশি মাত্রায় এখন লোকে শুনতে পাচ্ছে, কারণ আমরা আমাদের কথাগুলি নিজের মতো করে মানুষ শোনাচ্ছি। যার জন্য আমি যদি আজকে একটা টিভি চ্যানেলে সেখানে ইন্টারভিউ দিয়ে আমার চাকরি পেতে হতো, সেখানে আমি একটা নিজের মতো করে একটা চ্যানেল খুলে আমি লোকের কথা, লোকে যে কথাগুলো বলতে পারে না, আমার কোনো গডফাদার নেই, আমি সেই কথাগুলো সবার কাছে ধরে তুলছি, আমার কথা, অন্যের কথা, সবার কথা, মানে পডকাস্টটা এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডিং একটা বিষয়। এবং আমাদের আমাদের আগরতলাতে, আমাদের ত্রিপুরাতে এটা এখনো সেই মাত্রায় পায়নি, অনেকে করছে,
1: অনেকে করছে, এগিয়ে আসছেন ধীরে ধীরে,
0: অনেকে করছেন, এবং আমি চাই আরো বেশি মাত্রায় মানুষকে সঠিক ভাবে যেন মানুষ এগিয়ে আসে, মানুষ যেন করতে চায়, কারণ মেয়েদের স্বনির্ভর হওয়ার, বিশেষ করে মেয়েদের, কারণ আমরা যারা মেয়েরা কাজ করি পারবে তো, হবে তো, এই এই টোনগুলো আমাদের শুনতে হয়, এই শব্দগুলো আমাদের শুনতে হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে আরো ইজি ছিল, যেহেতু আমি প্ল্যাটফর্ম থেকে বিলং করি আর কি।
1: আচ্ছা আচ্ছা, তো আমি জানতে চাইব যে এই যে একটা আমাদের একটা সময় ছিল যখন আমরা ঘরবন্দি হয়েছিলাম, একটা সময়ে আমাদের বাইরে যাবার কোনো উপায় ছিল না, তো তখন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি, তো তার কি ফলশ্রুতিতে আপনার এদিকে পদক্ষেপ নেওয়া?
0: না, একদমই না। 2020-র কথা যদি বলি, করোনার সময়টা, সে সময় আমার মাতৃত্ব সময় ছিল, এই মাতৃত্বকালীন সময়টা আমি আগেও বলেছি, সেই সময়টা এতটাই আমি ভিতরে ঢুকে গেছিলাম করোনার ভেতরে, তো সেখানে আমার প্রেগনেন্সি বলুন বা আমার ডেলিভারি বলুন, বাচ্চা ডেলিভারি বলুন, সেখানে একটা মানসিক অবসাদের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে। সেখানে এই বছরটা বা কয়েক বছর আমার মানসিক অবসরে, যেটাকে পোস্টমর্টম ডিপ্রেশন বলে, অনেক মহিলাদের এই নিয়ে চিকিৎসা হয়, আবার অনেকে হয় না। হ্যাঁ, আমার হয়েছে, এই চিকিৎসা আমি সম্পূর্ণ ভাবে করেছি। কিন্তু সেই সময় আমাদের আগরতলাতে এখনো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, যারা অনেক বিষয় নিয়ে কাজ করছেন। হ্যাঁ, সেই সময়টা হয়নি, কিন্তু 2023-এ আমি মূলত এটা শুরু করি বাইরের পডকাস্ট গুলো দেখে, যে একটা একটা স্টুডিও, একটা সেট আপ নিজের মতো করে, এবং না বললে এখন মনে করবে আমার ফ্যামিলির লোকেরা স্বার্থপর, আমার হাজবেন্ড আমাকে খুব হেল্প করেছে এই বিষয়ে, কি করবে সেটা হয়তো ওকে গ্রামারটা বোঝাইনি তখন, এইটা করবো, কিন্তু পাশে থেকে আছে এখনো, স্টিল নাও পাশে আছে।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে নতুন কিছু করার উদ্যোগ, মানে আমাদের কাছে তখন এখনও এই জিনিসটা ততটা পপুলার হয়নি, তো সেক্ষেত্রে একটা নতুন পথে যাও, এমনিতেই মেয়েদের সঞ্চালনের বিষয়টা মেয়েরা অনেক ক্ষেত্রেই করে থাকেন, কিন্তু এই যে একটা নতুন কিছু করা, এই যে মনের যে তাগিদ, সেটা আপনি কোত্থেকে পেয়েছেন? সেটা আপনাদের মানে সেটাকে হঠাৎ করে এলো, নাকি জেনারেশনের পর জেনারেশন সেটা হতে হতে তারপর এসেছে?
0: দেখুন, তো অবশ্যই মঞ্চে নাটক করা এবং আবৃত্তি করা, হ্যাঁ, আমার যখন বয়স 3 বছর, 3.5 বছর, কারণ আমরা যারা 90s কিডরা রয়েছি, তারা আমরা কথা না বলতে পারলেও মা বাবাদের একটা স্বপ্ন ছিল যে আমি গান গাইতে পারিনি, আমার আমি নাচতে পারিনি, আমি আবৃত্তি,
1: আমার ছেলে মেয়েরা করবে,
0: আমার ছেলে মেয়েদের, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা পড়াবো। তো সেই মতো করে, যেহেতু আমি মানে যারা আমাকে চেনেন জানেন, আমি একজন বিখ্যাত লোকের বাড়ি থেকে বিলং করি, যে এই মুহূর্তে ও যিনি অনেক বছর পরও যার নামটা এখনো জ্বলজ্বল করছে, ভীষ্মদেব ভট্টাচার্য, প্রয়াত ভীষ্মদেব ভট্টাচার্য, আপনি জানেন উনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, উনি একজন লেখক ছিলেন। তো যেহেতু রক্তে আমার পাওয়া, যেহেতু আমি এই কাজ এইটা নিয়ে এগোতে, পড়াশোনায় অনেকে ভালো হয়, অনেকে খারাপ হয়, আমি অত্যন্ত খারাপ, আমি অত্যন্ত খারাপ, তো সেখানে দাঁড়িয়ে এই যে কিছু করে দেখানোর একটা তাগিদ, হ্যাঁ, বা আবৃত্তির দিক থেকে আমি যদি বলি, আমি কবিতা লোকের স্টুডেন্ট, হ্যাঁ, সেখানে এই কথা বলাটা, দেখো কথা বলাটা তো একটা আর্ট,
1: সেটাই তো,
0: আমি কথা না বলে বাঁচা যায় না, আজকে বহু মানুষ কথা না বলে ডিপ্রেশনে চলে যাচ্ছে, ফার্স্ট

0: চলে যাচ্ছে, এটা একটা রোগ, একটা মানসিক অবসাদ, যার জন্য মানুষ অনেক কিছু হচ্ছে না।
1: অনেকে আবার দেখো, হ্যাঁ, কথা বলাটা আবার না বলে লিখে নেন, আপনাকে তো সেটা মাঝে মাঝে হয়েছে, তো সেক্ষেত্রে দু চারটে লাইন কি আমরা শুনতে পাবো আপনার প্রিয় কোনো একটা কবিতা থেকে, ছোট্ট কিছু লাইন?
0: অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন যে কোনো বিষয়ে যখন আমি কাজ করি, মানে আমার যখন মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করব, তো তখন কি হয় আমাদের মন খারাপ হতে হয়। আমি জানি না কজন লেখকের এরকম হয় যে মন খারাপ হতে হতেও মানে লেখাটা সেরকম
1: বলুন শুনতে পাচ্ছি
0: আমি, হ্যাঁ হ্যাঁ, আমি একটু খুঁজে নিতে হবে।
1: আচ্ছা তাহলে বলি আমি, মানে ধরুন, মানে আপনি খুঁজতে থাকুন, পাশাপাশি গল্পটাও চলুক। তো সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে এই যে লেখা এবং বলা, এই দুটোর মধ্যে এক্সপ্রেশনের যে বাইরে বেরোনোর যে বিষয়টা সেটা কিন্তু ভিন্ন থাকে। লিখে বলা আর বলে সরাসরি বলা, এটার মধ্যে একটা সূক্ষ্ম একটা পার্থক্য থাকে। তো সেক্ষেত্রে আপনি এটাকে কীভাবে দেখছেন?
0: লিখে বলাটা অ্যাকচুয়ালি আমি যদি সেই ক্ষেত্রে বলি যে আমাদের অনেকেরই কি হয়, মানে আমরা লিখতে ভালোবাসি, সেটা কিছুর ভিত্তিতে হোক। ধরুন আজকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, আমি প্রতিবাদী একটা কিছু লিখে নিলাম। আজকাল তো লেখাটাও কোনো একটা জায়গাতে ভেবে শুনে লিখতে হচ্ছে, আমি যে লিখছি এটার প্রতিক্রিয়াতে কি হবে,
1: আচ্ছা
0: বোঝাতে পারছি হয়তো,
1: হ্যাঁ,
0: প্রতিক্রিয়াটা কি হবে। কিন্তু মাঝে মাঝে এইটাও মনে হয় যে আজ থেকে ঠিক 30-35 বছর আগে বা 40 বছর আগে যারা লিখতেন, যারা লিখে গেছেন, হ্যাঁ, তাদের মতো করে হয়তো আমরা লিখতে পারি না। মনের ভাব প্রকাশ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কলম।
1: ঠিক, তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আজকের দিনে লেখাটার মাঝেও কিছুটা বাধ্যবাধকতা রাখতে হচ্ছে, ভেবে লিখতে হচ্ছে, তাই তো? বলার ক্ষেত্রে বোধহয় সেটাই ঠিক, ততটাই সত্যি যে বলার ক্ষেত্রেও আমাদের একটা কি বলবো আগল রাখতে হচ্ছে। তো যাই হোক, তো আপনি হয়তো নিশ্চয় খুঁজে পেয়েছেন।
0: এখন আমার লেখাটা একটু
1: পড়ব। হ্যাঁ হ্যাঁ বলুন।
0: সেটা মা হওয়ার পর, মা হওয়ার পর কিছু মহিলাদের কিছু ফেস করতে হয়, সেটাই লেখার মাধ্যমে আমি বলছি।
1: ঠিক আছে বলুন।
0: মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টা স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে তুলতে হয়, আমিও কাল রাগুদের দিয়েছিলাম। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলি স্টপ লাগাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামী নিয়ে নিরুপায় হয়ে যেতে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ধৈর্য ধরে সংসারটা করতে হয়। নমস্কার।
1: বাহ দারুণ। মা হওয়ার ভেতরে যে একটা মাতৃত্বের গর্ব আছে, গর্ব হয়ে থাকে মায়েদের, সেটার সঙ্গে এই শব্দগুলো সবগুলো জুড়ে যায়। এবং এত সব কিছু পাওয়ার পরেই কিন্তু একজন মা প্রকৃত অর্থে মা হয়ে ওঠেন, নয় কি? আচ্ছা, এক্ষেত্রে আমি যদি বলি একটুখানি, আমরা শেষ করব, খুব বেশি আর সময় নেই। তো সেক্ষেত্রে আমি যদি জানতে চাই যে মা হওয়ার পরে অনেকেই শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবনাটুকু ছাড়া তাদের কাছে আর কিছু থাকে না, সন্তান লালনের দিকেই তারা ঝুঁকে যান, নিজের সব কিছু আত্মত্যাগ করে। তা আপনার কি মনে হয় সন্তান হবার পর মেয়েদের কি শুধুই সন্তান ওরিয়েন্টেড ভাবনাটাকে জিয়ে রেখে বাঁচা উচিত, নাকি নিজের ভিতরের তাড়াটাকেও একটুখানি কি বলবো উস্কে দেওয়া উচিত?
0: না, এখন এরকম একদমই নয়। তার কারণ কেন বলছি এখন, সেটা আপনিও হয়তো ফিল করতে পারবেন বিষয়টা, যে এখন মেয়েরা প্রচন্ড ভাবে নিজের কেরিয়ার নিয়ে ভাবে, নিজের কেরিয়ার নিয়ে এই জন্য ভাবে। দেখুন, অনেকেই আছে, আমি খুব আমি যদি খুব ভুল না করি, অনেকেই আছেন যে বাচ্চা রেখে চাকরি করছে,
1: ঠিক ঠিক,
0: এবং আমরা এটাও দেখছি যে বিয়ের পর, আমরা আগেও দেখতাম, আমি আগে শুনতাম, হয়তো আমাদের সঙ্গে সরাসরি হতো না বিষয়গুলো,

0: হতো যে আমি চাকরি করছি, আমার একটা বিয়ের এক বছর পর একটা ইস্যু চলে এলো, কিন্তু ইস্যুটা আমি রাখবো না কারণ আমি চাকরি করছি, এই মুহূর্তে আমি প্রিপেয়ার নই। হ্যাঁ, কিন্তু এরকমটা এখন হচ্ছে না।
1: এখন
0: মেয়েরা সেই সঙ্গে স্বপ্ন দেখছে মা হওয়ার, প্যারেন্টিং একটা বড় বিষয় হয়ে গেছে, এখন মা হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদের কাজগুলোকে গুছিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, ওই আমি কোনো মা মেয়েকে দেবী রূপে ওই ওই যে আখ্যা দিতে চাই না, দেবীকে মন্দিরেই শোভনীয় লাগে,
1: শোভা পায়,
0: শোভা পায়। সেখানে আমি দশভুজা না, আমার দুটো হাতই, ভগবান দুটো হাত দিয়েছে, আমি মানুষই, আমি যেটা পারি না সেটা পারি না, মানে ওই হয় না যে আমি সব পারি না, আমি মানুষ, আমি সব পারবো কেন, আমারও ক্লান্ত হয়, আমিও ক্লান্ত হই, আমার বাচ্চা যখন ঘ্যান ঘ্যান করে আমারও বিরক্ত লাগে, আমিও মনে হয় দু তিনটা দিয়ে দিই। কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে দেখতে হবে আমি আমার মানসিক যে শক্তিটা রয়েছে সেটা কিভাবে প্রয়োগ করছি।
1: ঠিক, তবে এক্ষেত্রে আমি বলবো বিভিন্ন সময় সিরিয়ালগুলোতে বা সিনেমায় মেয়েটাকে একটা দশভুজা রূপে সবার সামনে মানে তুলে ধরে, যার ফলে কি হচ্ছে মেয়েটাকে তখন সবাই ভাবতে শুরু করে একটা মেয়ে সব পারে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, মানে এই যে মানে বিষয়টা তুলে ধরা, মেয়েকে দশভুজা রূপে তুলে ধরা, এতে কি হচ্ছে মেয়েদের যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে চড়িয়ে দেখানোর ফলে মেয়েদের যে অবস্থানটুকু তার কি কিছু পরিবর্তন হচ্ছে, মানে মেয়েদের প্রতি এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে, ও পারছে তুমি কেন পারছো না, এই তুলনাটাও চলে আসছে।
0: আমি যদি সেই সঙ্গে যদি বলি পুরুষ ও মহিলা এই এই দুটো যে লিঙ্গ রয়েছে এটার মধ্যে ভেদাভেদের কোনো কারণ নেই, কারণ আমরা যদি বলি নারী পুরুষ সমান সমান, সেই জায়গাতে আমি ভেদাভেদ কেন করব। আজকে তো আজ থেকে দুদিন আগেও তো কয়েকটা ঘটনা আমরা চোখের সামনে গত এক বছর ধরে দেখে আসছি যে মহিলারাও পুরুষদের মারছে, খুন করছে। তো সেই জায়গাতে এইসব এই যে তকমাগুলো, হ্যাঁ, যে নারী সব পারে, নারী দশভুজা, একজন মানুষকে প্রথমত আমি মানুষ হিসেবে দেখবো,
1: ঠিক,
0: সে মানুষ,
1: তারপর
0: ঠিক আছে, এবং এরপর চলবে আমার আমার পরিবার, আমার সংসার। একটা পরিবারের মধ্যে যে মানুষগুলো থাকে সেখানে শুধুমাত্র মহিলাদের একটা ওয়ান কাইন্ড অফ মেশিনের মতো ভাবা থাকে, এখন অনেকটা কম
1: পরিবর্তন হয়ে গেছে।
0: আমরা পুরুষ, আমরা আগে খাবো, উনি মহিলা উনি পরে খাবেন, কেন এটা কেন হবে?
1: আস্তে আস্তে মনে হচ্ছে না একটুখানি পরিবর্তন হচ্ছে? আমারও মনে হচ্ছে একটুখানি হচ্ছে,
0: পরিবর্তন হচ্ছে
1: ধীরে ধীরে।
0: এবং হ্যাঁ, আমার মনে হয় যে আমি সবার কাছে এটাই আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা মহিলার কাছে এটা অনুরোধ থাকবে যে আমরা না কখনো ওই ওই ওই ভিকটিম কার্ড, ওই প্লে কার্ডটা যেন ইউজ না করি যে লেডিস ফার্স্ট। আমি একটা বাসে, আমি যতক্ষণ না পর্যন্ত অন্তঃসত্ত্বা না হচ্ছি, আমি একটা কিছু ধারণ করে না আছি, তখন একটা বাসে উঠে আমি কোন রকম ভাবে সেটা বলতে পারি না যে আমাকে সিট দিন, এই মহিলা আমি বসবো কেন,
1: ঠিক,
0: আমিও দাঁড়ানোর ক্ষমতা রাখি।
1: দেখুন, এইভাবে ধারণাটার পরিবর্তন হচ্ছে, হতে থাকুক, এভাবে আমরা চাইব মেয়েরা এইভাবেই চ্যালেঞ্জ নিক এবং তারা নিজেদের মতো করে নিজেদের মানে যে ক্ষমতাটুকু সেগুলো বিকশিত করুক। তো অনেক অনেক ধন্যবাদ ঋতুপর্ণা, আপনাকে ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন, এভাবেই এগিয়ে যাবেন। আমাদের প্রত্যেকের একটুখানি আপনার সঙ্গে কথা বলে নিশ্চয় অনুপ্রাণিত হয়েছেন, এভাবে বেড়ে চলুক আমাদের যে ক্ষমতাগুলো সেগুলো। তো অনেক অনেক ধন্যবাদ, কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে, ভালো থাকবেন,
0: নমস্কার।
1: তো এতক্ষণ কথা বললাম ঋতুপর্ণা ভট্টাচার্যের সঙ্গে, আমাদের ত্রিপুরা রাজ্যে যে নতুন নতুন যে ধারায় আমরা এগিয়ে চলেছি, নিজেদের বিকশিত করছি, কর্মক্ষম করে তুলেছি, তাদের মধ্যে পুরোধাদের মধ্যে একজন ঋতুপর্ণা ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। এবারে চলুন একটা গান শুনে নিই, তারপর ফিরছি আপনাদের সঙ্গে কথায়। আপনারা অবশ্যই তৈরি থাকবেন, আজকে কথা বলবো যে একক মায়েরা মানে সিঙ্গেল মাদার তাদের কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অবশ্যই শুনবো আপনার মতামত, আমাকে জানাতে ফোন করুন 2326253 এই নম্বরে। গান শুনি, ফিরছি এক্ষুনি।

আলন পালনের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। কখনো বা বিবাহ বিচ্ছেদ, কখনো স্বামীর মৃত্যু, কখনো আলাদা থাকার সিদ্ধান্ত বা ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে একজন নারী একক মা হিসেবে জীবনযাপন করেন। একক মায়েদের জীবন কিন্তু সহজ না, তাদের একই সঙ্গে সংসার, অর্থনৈতিক দায়িত্ব, সন্তানের শিক্ষা, মানসিক বিকাশ সব কিছু সামলাতে হয়। অনেক সময় সমাজের কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং প্রশ্নের মুখোমুখিও হতে হয় সিঙ্গেল মাদারদের। তবু তারা দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলেন। তো আপনি কি ভাবছেন এসব সিঙ্গেল মাদার বা একক মায়েদের নিয়ে, একক মায়েরা কি পারছেন একসঙ্গে বাবা এবং মায়ের দায়িত্ব পালন করতে, পারছেন কি সন্তানকে অর্থনৈতিক নিরাপত্তা দিতে, পারছেন সন্তানের মানসিক যে বিকাশ তাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে? এসব নানা প্রশ্ন আমাদের মনে উদয় হয়। সেই প্রশ্নের জবাব খুঁজতেই আমরা এসেছি আপনাদের কাছে এই প্রশ্ন নিয়ে। আমাকে ফোন করুন 232-6253, এই নম্বরে ফোন করে অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। তো আরেকটা কথা এখানে না বললে নয়, একক মায়েদের প্রতি দৃষ্টিভঙ্গি কিন্তু আজকের সমাজে অনেকটাই পরিবর্তন হয়েছে। কর্মক্ষেত্রে সফল হওয়ার পাশাপাশি কিন্তু তারা সন্তানদের জন্য আদর্শ অভিভাবক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ, এখানে বলতে পারেন যে মা বাবার যে দুজনের যে দায়িত্বটুকু সেটা একজনের দায়িত্ব পালনের ক্ষেত্রে খানিকটা ঘাটতি অবশ্যই থেকে যায়। সময়ও একটা বিশেষ ব্যাপার, পারিবারিক যে বিষয়টা থাকে, পারিবারিক যে পরিবেশ, সেখানে সন্তানের যে মানসিক বিকাশ হয় সেটা হয়তো বা একজন একক মা বা সিঙ্গেল মাদার সেটা দিতে পারছেন না। তারপরেও কিন্তু সমাজের যে ধারণাটা বা দৃষ্টিভঙ্গি অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা এখন অনেকেই বিখ্যাত ব্যক্তিত্বদের কথা জানি যারা একক মায়ের সন্তান, যা প্রমাণ করে যে একজন মায়ের ভালোবাসা এবং পরিশ্রম সন্তানের জীবনে গভীর প্রভাব ফেলে। তো অবশ্যই জানতে চাইব আপনাদের সঙ্গে সেই বিষয়ে, অবশ্যই ফোন করুন 232-6253, এই নম্বরে কথা হবে। তার আগে একটা গান আপনাদের শুনিয়ে দিতে চাইছি, এই মুহূর্তে ফিরছি, এরপরেই কথায়।

0: আমরা রয়েছি 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্তে রয়েছি মহিলাদের জন্য অনুষ্ঠানে। কথা বলছি সিঙ্গেল মাদার বা একক মায়েদের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়গুলো
1: নিয়ে। বোমা হিনজাকনাই রক তুমুং নসানো তো ইয়ে ওয়ানসু কাহিনিয়া কাইসানে কক্থাই ফাইও সারক নেই চিনি বোমা নিয়ে হামজাকমা তে বুফানে হামজাকমা খরক নেই হামজাকমা ও ফিয়াবা কিসি সা বুক যা তংরে কে থাঙ্গ বুফানে যে হামজাকমা আবচন রেবই মাইয়াঙ্গই থাঙ্গ বসান তো বুফান বরে তুমুন সাইসং লগে সংকরে ইংকে বসানতেই যে ওয়ানসু ওয়ানসুকে থিনাং ফিউচার নাসিকে যে দায় এবার যা নাহার আবার যা ও ছয় ছয় খেলায় বসং জরাতেই চেলার নাহার মা হাইকে নাহার মান আবো ফিয়াবা কাইসা সঙ্গমং গেই বসাও তেই বুফা হাই খেলায়ে খরকসা চেলা হাই খেলায়ে বুমা তুমুং ন রং পয়সা আজিউই এবার বন তুমুন লগিবতী বন বইবাই বাকসা খেলায়ে রংমারি ফরংনানি থাকা হেঙ্কে হেঙ্কে বসক জরাতেই বুমা বইনি কক খানানানি নাং আবো ফিয়াবা খরকসা বুমা সিমিন সাইমানো তে আথানি গানাগিরি তংগ্রংনি যে কক কেসে কারাং অ কক রক কক শিল চাজাগনাই কক রক গবাং মা খরকসা বুমানি সাকাও সুচি হাই খেলায় নাংফায়ু সাগ আথানি খরকসা বুমা প্রেসার এবার খাইবা বেলেখিন মেন্টালি হেলথ হামিয়া হাই উঙ্গই থাঙ্গ খরকসা বুমানি অজরাব কক্তুক নাই নিলেয়ানো কক্তুক স্বাগত।
0: হ্যালো হ্যালো নমস্কার
2: সকাল রূপাদি
0: নমস্কার কেমন আছেন শুক্লাদি
2: শুক্লাদি না স্বর্ণালী
0: ও আরে স্বর্ণালী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ বলুন কি শুক্লাদির সঙ্গে মিলে যায় নাকি
0: এক্ষুনি তো প্রথম শটটা মিলে গেল যাই হোক যাই হোক আমরা মিলেমিশে
2: অনেকদিন পর
0: অনেকদিন পর আমি খুব ভালো আছি
2: অনেকদিন পর পর আপনাকে শুনতে পাই তাই আপনার অপেক্ষায় থাকি আমরা
0: অনেক অনেক ধন্যবাদ
2: পুরনো শ্রোতা হ্যাঁ আপনি তো আমাদের পুরনো আরজেদের মধ্যে একজন তবে পুরনো হলেও নবীন কেন না আপনি চাই
0: ঠিক ঠিক
2: কারণে আপনি আসতে পারেন না সেটা আমরাও বুঝি যাই হোক আমি বলবো কি
0: একদম একদম
2: আজকে টপিকটা নিয়ে আসলেন সিঙ্গেল মাদার ও সাথে মামনকেও ফুঙ্কাহাম মামন
1: ফুঙ্কাহাম ফুঙ্কাহাম ম্যাডাম না লামসগো
2: আমি বাংলাবাই থাকি তাই তো আমি বাংলাতেই বলি কারণ অনেক সময় অনেকে বলে যে কি যে বললেন কিছুই তো বুঝলাম না আমি বাংলাতেই বলি
0: যাই হোক
2: সিঙ্গেল মাদার নিয়ে আপনি

যা বললেন শুনলাম, মানে কি বলবো, সত্যি তো আমাদের অনেক বছর আগেও কিন্তু এই বিষয়টা কল্পনা করা যেত না, ভাবাই যেত না যে সিঙ্গেল মাদার যে বিষয়টা এই সময়ে এখানে যেখানে আমরা দাঁড়িয়েছি এখন এই যুগটাতে এসে সিঙ্গেল মাদারটা যে একটা গুরুত্ব পাবে, তারও একটা কি বলবো আলাদা একটা সেটাকে আমরা কি সমাজের একটা পার্ট, এটাকে আমরা কিন্তু ওই অনেক বছর আগে বা 20-25-30 বছর আগেও কিন্তু আমরা ভাবতে পারি, কিন্তু এখন দেখতে পাচ্ছি কি এর অনেকটা কি বলবো আমাদের মেয়েদের জীবনে একটা লড়াই বলতে পারি। আমি দেখেছি অনেকে, আপনি তো বললেন কারণগুলো, তবে যারা পয়সাওয়ালা যারা তাদের কথা আমি বাদ দিচ্ছি, কারণ ওনারা তো অঢেল পয়সা মানে টাকা পয়সা থাকতে ওনারা অনেকে কি করেন, অনেকে ওই দত্তক নেন, বিয়ে শাদি করেন না, তারপর দত্তক নেন, অনেকগুলো বাচ্চা দত্তক নেন, যেহেতু ওনাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে এগুলো কল্পনা করা যায় না। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি মেয়েরা যারা বিধবা হয় বা কোনো কারণে স্বামী পরিত্যক্তা হন, সেই ক্ষেত্রে কিন্তু এটা বাধ্য, মানে অনেকটা বাধ্যই বলবো আমি, কারণ সন্তান তো সন্তানই না,

0: আগে বা 20-25-30 বছর আগেও কিন্তু আমরা ভাবতে পারি, কিন্তু এখন দেখতে পাচ্ছি কি এর অনেকটা কি বলবো আমাদের মেয়েদের জীবনে একটা লড়াই বলতে পারি।
1: ঠিক,
0: আমি দেখেছি অনেকে, আপনি তো বললেন কারণগুলো, তবে যারা পয়সাওয়ালা যারা তাদের কথা আমি বাদ দিচ্ছি, কারণ ওনারা তো অঢেল পয়সা মানে টাকা পয়সা থাকতে ওনারা অনেকে কি করেন, অনেকে ওই দত্তক নেন, হ্যাঁ বিয়ে শাদী করেন না, তারপর দত্তক নেন, অনেকগুলো বাচ্চা দত্তক নেন, যেহেতু ওনাদের আর্থিক
1: সচ্ছলতা রয়েছে।
0: কিন্তু সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে এগুলো কল্পনা করা যায় না। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি মেয়েরা যারা বিধবা হয় বা কোনো কারণে স্বামী পরিত্যক্তা হন, সেই ক্ষেত্রে কিন্তু এটা বাধ্য মানে অনেকটা বাধ্যই বলবো আমি, কারণ সন্তান তো সন্তানই না, সন্তানকে তো আমরা কেউ ছেড়ে দিতে পারি না, আপনার মা তো মা, ঠিক না? তো আমরা এইভাবে কি করবো, পরে আমাদেরকে লালন পালন করতে হয়। আমি অনেক নারীকে দেখেছি যে এরকম একটা নয় দুটো নয় তিন তিনটে মেয়েকে এত সুন্দর করে ভরণ পোষণ মানে কি বলবো দিয়ে লেখাপড়া করিয়ে মানুষ করেছে, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন অধ্যাপিকা মানে কলেজের প্রফেসর, এরকম করে উনি বাড়িয়েছেন, মানে মানুষের মতো মানুষ করেছেন তো বটেই, পাশাপাশি ওদেরকে নিজেদের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, স্বাবলম্বী করে তুলতে পেরেছেন উনি। তো এটা একটা সিঙ্গেল মাদারের জন্য একটা বড় সাফল্য একটা, সত্যি ওনাদের অনুপ্রেরণা কে বা কারা পরিবারের আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে না গোপাদি আমরা নিজেরাই নিজেদের অনুপ্রেরণার উদাহরণ হয়ে কিন্তু আমরা থাকতে পারি, নিজের ভিতর থেকে, হ্যাঁ নিজের ভিতর থেকে যদি আমরা বলি না যে এই কাজটা আমাকে করতেই হবে, কারণ যদি আমরা স্বামী স্ত্রী সবাই যদি মানে অনেক বছর ধরে বাকি না, আমি দেখেছি সেখানে মায়েদের ভূমিকাটাই কিন্তু বেশি থাকে, হ্যাঁ পুরুষদের ভূমিকা থাকে না একদমই বলছি না আমি, মাদেরই বেশিরভাগ দায়িত্ব কিন্তু পালন করতে হয় একটা সন্তানকে বড় করে তোলার জন্য, তার সমস্ত কিছু, তার যত্ন, তাকে খাওয়ানো, তার সমস্ত কিছু দেখা, মেয়ে সন্তান হলে তো আরো বেশি, তো এইগুলো কিন্তু মায়েরাই করে থাকে। যেমনটা আমাদের বলতে গেলে ওই যে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোতে যে স্কুল মাদার রাখা হয়, মেয়েদেরকে কিন্তু রাখা হয়, মহিলাদের রাখা হয়, সেরকম আর কি ব্যাপারটা। তো আমি বলি কি যে এই ক্ষেত্রে যারা এই ধরনের কাজ যারা করছে, যেমন আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেত্রী সুস্মিতা সেনের কথা আমি যদি বলি, উনি কিন্তু কয়েকটা বাচ্চা কিন্তু অনেকটা হয়তো বড় হয়ে গেছে, দত্তক নিয়েছেন, উনি কিন্তু সিঙ্গেল মাদার।
1: হ্যাঁ
0: এরকম অনেকেই আছেন, সবার নাম হয়তো বলা সম্ভব না, তো আমার চোখের সামনে এরকম দেখেছি। আরেকজনকে দেখেছি আমি, ওনার দিদি মারা যাওয়ার পর ওনার দিদির যে মেয়েটাকে, ওনার দিদির মেয়ে, উনি বিয়ে শাদী করেননি, ওনার দিদি অনেকদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন, পক্ষাঘাতগ্রস্ত হয়ে মানে ইয়ে হয়ে গিয়েছিলেন, তো যার ফলে উনি বিয়ে শাদী করেননি ওই দিদির মেয়েটাকে দেখভাল করার জন্য, এবং এখনো নাও উনি ওই মেয়েটার সঙ্গে আছে, এবং মেয়েটা দিল্লিতে একটা ভালো কোম্পানিতে ম্যানেজারের পোস্ট।
1: আচ্ছা আমি বলবো যে চ্যালেঞ্জটা কি কি আসে, এক দুটো বলবেন একটু, মানে
0: বলবো যেমন সমাজের ওই যে আপনিও বলে সমাজে পাঁচিলেকু কিছু বলে যে হ্যাঁ একজন মানে বিয়ে কেন করলো না, কেন বিয়ে শাদী করলো না, হয়তো তার কোনো প্রবলেম আছে, বা অনেক সময় দেখা যায় যে যারা দত্তক যারা নেন, বিয়ে শাদী না করে যারা দত্তক নেন, তাদের ক্ষেত্রে ওই যে আমাদের সমাজে যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ আমাদের, সেখানে পিতৃ পরিচয় দিয়ে একটা ঝামেলা হয়, ঠিক আছে? তবে হ্যাঁ এখন যেহেতু আমাদের এখন রীতি আছে বা আমাদের সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে যে মাতৃত্বের পরিচয়ও মেয়েরা বা সন্তানেরা,
1: সন্তান এখন যদি বাবা মা একসঙ্গে থাকেনও, সন্তান যদি মনে করেন আমি মায়ের টাইটেলটা ব্যবহার করব, করতে পারেন,
0: হ্যাঁ করতে পারেন। আর এখন এখন আমরা কয়েক বছর আগেও কিন্তু আমরা যখন সার্টিফিকেট লিখতাম সেখানে কিন্তু মায়ের নাম লেখা হতো না গোপাতি,
1: এখন কিন্তু মায়ের নাম মাস্ট,
0: বাবার নামে, হ্যাঁ বাবার মায়ের নামের সাথে মায়ের নামটাও কিন্তু এখন লিখতে হয়,
1: হ্যাঁ
0: তো এটাই তো আমাদেরকে দেখিয়ে দেয় যে হ্যাঁ এবার সময় এসছে এগুলো বদলাতে,
1: মায়ের
0: আমরা পারি। ওই যে উনি কিন্তু একটু আগে তিনি ইন্টারভিউ দিলে, উনি কিন্তু বলছেন যে আমরা মেয়েরা সব পারি, এটাতে উনি ততটা বিশ্বাসী নন, তবে আমি বিশ্বাসী আমরা নারীরা সব পারি, আমি এটাতে বিশ্বাস করি, কেননা সে বাবার ভূমিকাও পালন করছে,
1: আপনার দৃষ্টিতে বাবা এবং মায়ের ভূমিকা গ্রহণ করছে। তো অনেক অনেক ধন্যবাদ সোনালী দি, দারুণ কথা বললেন, ভালো থাকবেন,
2: ধন্যবাদ। অবহাইন সিনি ম্যাডাম বসাইকেলাঙ্কা সিনি খরকসা বোমা সিঙ্গেল মাদার ওংথানি ববহাইঙ্কর দং যেন জালক যেন ফেস খাইনানে নাং অবনত দিয়ে অবন যেন কিনারও তনে উইন জমবসকাঙ্গ বুখাক থাংলায়ানো।

0: আরেকজন বন্ধু এসে গেছেন লাইনে, দেখা যাক উনি কি বলেন। হ্যালো, নমস্কার।
1: সকাল গোপাদি, এইবার আমি শুক্লাদি বলছি।
0: শুক্লাদি কেমন আছেন?
1: ভালো আছি। ফুঙ্কাহা
2: ফুঙ্কাহা,
1: আজকে যে বিষয়টা রাখলেন, শুনছিলাম শরণার্থীদের আলোচনা। আমার নিজের চোখেই দেখা সিঙ্গেল মাদার, তো এখনকার সমাজ ব্যবস্থা যাদেরকে আমরা সিঙ্গেল মাদার বলি বা ভাবি, মানে আজকে থেকে যদি 20-25 বছর পেছনের দিকে যাই, তখনকার সিঙ্গেল মাদাররা কিন্তু একটু অন্যরকম ছিলেন, অন্য ধরনের ছিলেন। মানে কিরকম আমি বলছি যে কোনো না কোনো ভাবে ওনাদের হাজবেন্ড এক্সপায়ার করেছেন, মানে মারা গেছে। তো সেরকম আমি দেখেছি একদম আমার নিজের ঘরের দুজনকে, আমার তো বেশিকে দেখেছি। যখন আমার ভাইটা সবেমাত্র ক্লাস 7-এ পড়ে, মানে বড় জন, তারপর আরো 3 জন আছে ভাই, তো তখন আমার পিসু মশাই মারা গেছিলেন, উনি বিজনেস করতেন। তো তখনকার সময়ে উনি যে ধরনের বিজনেসটা করতেন, সেটা একজন মহিলা চালানো তখনকার সময়ে খুব কঠিন ছিল, যার জন্যে আমার পিসি সেই কাজটা করতে পারিনি। কিন্তু কতটা লড়াই করে, কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছে, কতটা ছেলে মেয়ে মোটামুটি পড়াশোনা করেছে, মানে একটা জায়গায় এসেছে। তো এখন কেউ বিজনেস করছে, কেউ চাকরি করছে, ভালো আছে সবাই। তারপর আমার নিজের দিদিকে দেখলাম, ও যদিও মানে স্কুল টিচার ছিল, ওর হাজবেন্ডও মারা গেছিল, ছেলেগুলো একদম ছোট, মানে বড় ছেলেটা ক্লাস 1-এ পড়ে এরকম হবে, আর ছোট ছেলেটা তো একেবারেই 3 বছর। তো ওকেও দেখলাম কতটা চ্যালেঞ্জের মধ্যে ওর ছেলেগুলোকে মানুষ করলো, এখন 2 ছেলে ইঞ্জিনিয়ার, ভালো আছে। চ্যালেঞ্জগুলো যেগুলো আছে সেটা অনেক ধরনের চ্যালেঞ্জ, সেগুলো সবটা হয়তো আমরা মুখে বলতেও পারবো না। যে সমাজের একটা তো আছে যে ওই যে স্বর্ণালিদি বললো যে পাছে লোকে কিছু বলে, এরকম একটা চ্যালেঞ্জ তো আছে। তাছাড়াও একটা অল্প বয়স্ক সিঙ্গেল মাদার, তার কত ধরনের হাতছানি যে আসতে পারে, এরকম অনেক হাতছানি আছে যে আপনি একটা ভালো ছেলে আছে, আপনি বিয়ে করবেন, মানে আপনাকে খুব পছন্দ, উনি তো আপনাকে কোথাও দেখেছেন বা আপনাকে চিনেন বা যাই হোক, সেখান থেকেও তাকে মানে তার সিদ্ধান্তে অটল থাকতে হয় যে না, আবার 2 ছেলে আছে, আমার প্রায়োরিটি আমার সন্তানটা। হ্যাঁ, আমি আবার দ্বিতীয়বার যদি আমি সংসার করতে যাই, সেখানে আমার সন্তানদের অসুবিধে হয়ে যাবে, তাদেরকে ঠিকভাবে আমি লালন পালন করতে পারবো না, বা তাদেরকে ঠিকভাবে আমি মানুষ করতে পারবো না।
0: এটাই কিন্তু সমাজের একটা ভুল ধারণা। হ্যাঁ, সমাজের একটা ভুল ধারণা রয়েছে যে একা মায়ের পক্ষে সন্তানদের লালন পালন করা, সঠিকভাবে তাদের বিকাশ ঘটানো অসম্ভব, আর এর ফলে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য আসে, সেই সঙ্গে সমালোচনা আসে।
1: একদম একদম, এগুলো তো আসেই, যে যাই করছে, যেখানে যাচ্ছে, মানে যেভাবে চলাফেরা করছে, অনেকের অনেক ধরনের হয়তো তির্যক মন্তব্য তার উপর আসতে পারে,
0: সেটা কিন্তু মানসিকভাবে আঘাত করে, সেটা যে মানসিকভাবে আঘাত করে সেটাই অনেকে বোঝেন না, তাই না?
1: তারপর আরেকটা বিষয় হলো, যেটা আমাদের মধ্যে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে খুব একটা এখনো চলছে না, কিন্তু উচ্চবিত্তর মধ্যে চলছে, যেটা স্বর্ণালীদি বলছিলেন যে অনেকে মা না হয়েও মানে সন্তান অ্যাডো বানছেন, লালন পালন করছেন, তাদের আবার

0: রাজনৈতিক ব্যাপারটা একদম খুব ওনারা স্বাবলম্বী, যার জন্য ওনারা এই সিদ্ধান্ত গুলো নিতে পারেন। আর পাশে লুকে কিছু বলে ওইগুলোতে ওনারা মানে অনেকটাই ঊর্ধ্বে উঠে গেছেন অনেক দিন আগে, তার জন্য ওনারা এই সিদ্ধান্ত গুলো
1: নিতে পারছেন।
0: তাছাড়া আমাদের সমাজে এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে, খুব নিম্নবিত্ত এবং একদম মধ্যবিত্ত পরিবার গুলোতে ডিভোর্সের ব্যাপারটা খুব চলে এসেছে। অধিকাংশ মায়েরাই দেখা যাচ্ছে সন্তানদেরকে মানে ডিভোর্সের পর সন্তান মায়ের কাছেই থাকছে, মার একা সন্তান লালন পালন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, বিভিন্ন
1: একাই বিভিন্ন
0: যারা ওয়ার্কিং লেডি তাদের কথা তো বলে লাভ নেই, আর ওয়ার্কিং তো হতেই হবে যদি সিঙ্গেল মাদার হন। ওয়ার্কিং লেডিদের তো কত রকম সমস্যা, ঘরে সন্তানটাকে কার কাছে রেখে যাবে, কোথায় রেখে যাবে, ঠিকভাবে দেখভাল হচ্ছে কিনা, এগুলো তো অসংখ্য সমস্যা আছে। তারপর আরেকটা কথা বলবো গোপাদি, আমার যেটা অভিজ্ঞতা, যারা সিঙ্গেল মাদার বা যাদের হাজবেন্ড মারা গেছে সন্তানদেরকে একা লালন পালন করছেন, এখনকার যুগে একজন, আগেকার দিনে তোমরা তিনজন চারজন পাঁচজন সন্তানও দেখেছি, সন্তানদের একটা দারুণ সহযোগিতা জানেন, এটা আমার নিজের চোখে দেখে, যারা সিঙ্গেল মাদার তারা তারা তাদের সন্তানদের কাছ থেকে
1: অনেক সহযোগিতা পান। মানে ওই যে
0: পরিবেশের ছোটবেলা থেকেই ওরা স্বাবলম্বী হয়ে যায় যে আমার মা আমাকে আমাদেরকে একা মানুষ করছে, মার অনেক স্যাক্রিফাইস, আমাদের মার পাশে দাঁড়াতে হবে, মাকে সহযোগিতা করতে হবে, আমাদের সেইভাবেই চলতে হবে, এটা অনেকটা মানসিক ভাবে ওই ছেলে মেয়ে
1: প্রস্তুত হয়ে যায়,
0: অনেকটা ম্যাচিউর হয়ে যায়।
1: তো অনেক অনেক ধরনের অনেকগুলো বিষয় মানে আপনি তুলে ধরলেন মানে শুক্লাদি, যে একাকিত্ব, একাকিত্বর ব্যাপারটা সন্তানটা নতুনভাবে নিজেদের অনেকটা ম্যাচিওর করে তোলে, সেটা একটা নতুন ভাবনা। তো অনেক অনেক ধন্যবাদ শুক্লাদি, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, নতুন ভাবনা চিন্তায় আমরা সমৃদ্ধ হলাম, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যেটা চ্যালেঞ্জ আসছে, আরও একটা চ্যালেঞ্জ যেটা আসে, যে কর্মজীবন আর পারিবারিক জীবনে যে ভারসাম্যতা সেটা বজায় রাখার ক্ষেত্রে তাকে কিন্তু চ্যালেঞ্জ নিতে হয়। যেমন ধরুন কর্মক্ষেত্রের দায়িত্ব পাশাপাশি সন্তানের যত্ন, দুটিকে একসঙ্গে সামলানো একক মায়ের কাছে একটা কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যখন সন্তানের অসুস্থতা হয় বা জরুরি পরিস্থিতিতে, অনেক সময় কর্মক্ষেত্রে কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয় সেই সিঙ্গেল মাদারদের, তাদের তখন নিজেকে সামলে নিয়ে তারপর সেই পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আরেকটা কথা যেটা, সবসময় কিন্তু একক মা মানে সিঙ্গেল মাদারদের পারিবারিক বা সামাজিক সহায়তা তারা কিন্তু পান না, তো সেক্ষেত্রে পরিবার বা বন্ধুদের সহযোগিতা না থাকলে কিন্তু তাদের সংগ্রামটা আরও বেশি করে কঠিন হয়ে ওঠে ওই সিঙ্গেল মাদারের ক্ষেত্রে। এইটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। আর মানসিক চাপ আর একাকিত্ব বিষয়টা তো আসছেই, যেখানে একাই জীবন নিয়ে মানে সন্তানের জীবন নিজের জীবন নিয়ে তাকে দায়িত্বটা নিতে হয় এবং সিদ্ধান্তটা নিতে হয়, সেখানেও কিন্তু অনেক সময় কি মনে হয় একাকিত্বের বোধে আটকে যান সেই সব একক মায়েরা। তো তবে একটা কথা তো বলতেই হবে, একক মায়েরা শুধু নিজেদের নয় তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলেন, তাই আমাদের প্রত্যেকের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, ওই সমালোচনা না করে তাদের পাশে দাঁড়ানো, তাকে সম্মান প্রদর্শন করা, আর প্রয়োজনীয় সহায়তা কিন্তু তাদের দেওয়াটা বোধহয় আমাদের এখন খুব জরুরি হয়ে পড়েছে। কারণ একজন মা শুধু তার নিজেকেই নয় সামলাচ্ছেন না, তার সন্তানকেও সামলাচ্ছেন, নয় কি মামুন?
2: অবহাইন খড়কসা বুমান অবহাই খেলাই কক খিতারে কক সায়াবই বন চং কেবে মৌরিয়াবই বন চং বসকাং বখা কলাই সা খেলায়ে হেল্প খেলায়ে বন চং বসকাঙ্গ বন বিনে অস যে সাইসুং বুমানি যে বার জানা হামান তিকিসা হেলেংরি মানিয়াফানো যেন এটলিস্ট বরংনি কেবে মূ বা বরংনি লামাও বুসুঙ্গই বসায়াবই টঙ্কা হিয়াকে যতনি বাকি কাহামুনাই তে কইনা নিমু চুঙ্গ অবহাই যে বড় রক বুসুঙ্গই বসানি নায় বরংনি ওয়ানসমু রগ্ন সেলাইয়ই বরগ্ন চুবানানি বখা থানানি উঠন হিনে হাইকে।
1: তো সেক্ষেত্রে আমরা সবশেষে মামন, যেটা আমি মনে হচ্ছে যে বলাটা না বলে শেষ করতে পারছি না, সেটা হলো একজন একক মা বা সিঙ্গেল মাদার যেটা বলি, তিনি কেবল কিন্তু অভিভাবক নন,

0: তিনি একই সঙ্গে সংগ্রামী, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার প্রতীক। তিনি সমাজকে দেখিয়ে দিচ্ছেন যে যেভাবেই হোক, যে কোনো কারণই হোক, তিনি একা নিজের এবং তার সন্তানকে লালন পালন করছেন, তাকে ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলছেন। তো সেক্ষেত্রে মামুন, আমাদের হাতে খুব বেশি আর সময় নেই, আমাদের একটা পরবর্তী সময় একটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান রয়েছে, মন কি বাত অনুষ্ঠান। তো সেক্ষেত্রে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তো আমরা আবার কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো সময়ে, অন্য কোনো বিষয় নিয়ে। হ্যাঁ, একজন ফোন শ্রোতা বন্ধু রয়েছেন, কিন্তু এই মুহূর্তে কি নিয়ে নেবো না? তাহলে ঠিক আছে, আজকের মতো তাহলে আমি আর মামুন বিদায় নেব। তো কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে।
1: উল নিজর হাইন হাই মালাই ফিনে অকক সহনা তিনি আং নরকনি বুকক মামুন তে গোপাদি অরণ্য চালাইনে থাকতে থাকতে রেচাব।
0: সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জন্ততে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভারতের জনগণের উদ্দেশ্যে প্রদত্ত মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্ব। এরপরেই শুনবেন মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক অনুবাদ।

0: আগরতলা, এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নিলেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয়কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে এভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ানও সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এরোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO এর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও অধিক জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণ পদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জন ভাগিদারী আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য, জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এবার সোনার জিনিস কিনব না। প্রয়োজনে পুরনো সোনা ভেঙে

নতুন গহনা বানাবো। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তারা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এই রকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবর আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবেলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথি

সংরক্ষণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদের উপহারও দিয়ে থাকে। বন্ধুরা, মহারাষ্ট্রের নান্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বসবাস করে। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকার বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট্ট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বিমার কভার দেয়। এই বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 6,00,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে, সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে, সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের

পাখি পাওয়া যায়। সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হলো। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পেছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লিগ। নামটি শুনে আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্যে আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের একটি অসাধারণ লিগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লিগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লিগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লিগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লিগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লিগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠে ও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লিগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এই সব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন AI ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কীভাবে যুক্ত থাকব, এসব প্রশ্নের উত্তর খুঁজেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের

গল্পগুলো রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনা পুরানো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমেই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে তথ্যের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্র চর্চার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখানকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তারাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক অত্যন্ত উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখেছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুবই আকর্ষণীয়। এই ব্রিজ কয়েকদিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রাবার গাছের শেকড়কে আস্তে আস্তে

আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। এই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সেই সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এ ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালিওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিত ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারোর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই কিছু এমন মানুষও আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তারা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্যই আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের

0: স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কী দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পুজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাঙে হাকতনি লোকরক খুলমকা মানকি বাত নরক যত বাই তেওয়াইসা করঙ্গই মানমা বাকি আনি খা তংথগি তঙ্গ নৈসাই নিচিদক বিশি খাকসা লাই তঙ্গ অ তালদক যং মানকি বাতনি বিশংতৈ হানি লোকরকনি কবাংমা চোখ মুংনতৈ সালাইকা জোন তালব হাকতর কিসাসক অবতৈ সুমুং রক্ন মানখা অব যং হানি লোকরকন খাতুঙ্গুই কংসুগ্রুব ও চুকমুং হানি নাইমথাং তৈ বাইথাং চুকমুং বাই করংজাক সাল কিসা সকাং আং কলকাতা ও তৈ সেনখরাং রক বাই গদালজা কাইসা তাং বতাঙ্গ মানজাকনানি সেবমানখা আরো আইএনএস ডনাগিরি আইএনএস সংশোধক তাই আইএনএস অগ্রয়ন ভারতনৈতিক সেনখরাক বদল বাই গদাল রেখা অরুংতরনি ডিজাইন তাই ম্যানুফ্যাকচারিং খ্লাইমানি রক যত্ন হাক্তনি ইয়াকতলজাক কিসিংসং জুন তাল এভিয়েশন সেক্টর অব হাক্তর কাইসা কত চাসামুং মানখা C295 ও বীরখুং মেড ইন ইন্ডিয়া হাওয়া সুনাম জাকমানি তাই C295 বিনি পুইলা বীরসামুং বো বীরি পাইখা তাই অবহাই বীরখুং খুং বুড়ৈসি ভারতন সুনামজাকৈ তঙ্গ তাবুক অববাই MSME তাই এরো স্পেস সেক্টর বৈখাগো কতাল ফানমানই তঙ্গ আজেনানি সেব কাহাম তাই জরা বাংরুগুই তঙ্গ অবনকারে বাইথাংসুকজাক ভারতনি সমাইব করাগঙ্গই তঙ্গ অ তালন DRDO হাওয়া সুনামজাক লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল চুকসামুং বাইখে আমজুকজাকৈ নাইজাকা অবব DRDO ল্যাবরেটরিজ তাই ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ পার্টনার্স কথাউই সুনামখা হনমাকে তাবুক তৈজেলাং সিমিন নখায়ুং জরা চিনি ভারত গবং নাইমথাং মানজাক তাই বাইথাং সুকজাক অঙ্গই তঙ্গ কিসিংসং জুন তালো তাই কাইসার সামুং অংখা অবনি ফাইসিং হায়ুং গনাঙ্গই ভারতনি সাকটারমুং বাই গদাল খা তাই অ সামু বুতাং রক অংখা হায়ুং যোগাসাল ই খেপনি হায়ুংনি নৈসাই বারা নিসাই গবং থায় योग

tui bishawo kok nui chi premium remani bising tui kok nui chi rasai jora lahar deramong ni insurance rang rajago tabuksak jora khorok bachi char rajak ni kabang borok o tang botango gadalkha aroni bisingo khorong nui chi char rajak borok angkha chini ama tai hanok tai bukhuk song tabuksak jora lekhamari manmano rugi o tang botang ni bisingte derajang nukhung rokno khok thamsai sinira rajak rang chobamung rajakha kising song Pradhan Mantri Jibon Jyoti Bima Yojana bo asukno nangkhukmani o tangbotangni bisingo khobjak jesa borok phano thoike nokhungo rang khok nei rasai ni rang chuba jago abuni bising rangmari inka khok brirat thamchi dok salok khoksa masani slaibo kisa tabuksuk jora khorok nuichi chini rajakni kabang borok o tangbotang bai gadalka O tangbatangne bisingo haktor gnangge ungya hampano khongchi cha rasai nukhungni khok nuichi nui sai rajak rang chobamung rajakha o bangmari belaino kobang aborokni uklogo tongo rasai rasai nukhungni juda juda kothoma kono kheba buma busarokno porirui tlang na bagai chobamung mankha baksake bihi nukhung naikulmani chobamung মানখা কিচিং ছং জরা জরাও কিসা রাং তাই চিকুনসা সামুংনি বিশিং তুইন কতর নাইমথাং চেংসা জাগৈ মানো অবহাই চিকুনসা কক সাম মানিব কতর সলাইমং তুবুই মানো আং নরক যতন অ তাং বতাংন তুই নিনি নুখুংনি বড় রক্ন সাইমান নাবাগৈ কবক যাব আনি খাপংনি হাক্তনি লুকরক মন কি বাত চিং তাবুক অবতি দালনি কখন সালাইনাই অব বিশি সাই সাই কচাম তাই বরক হদা বাই কদক কদক বিশি রময় কথু খে করংজাক অবংখা মনাক পুইতু চায়া খা কাকমানি সিমিনইয়া অব কিরিমং বুতুবু তাই জেফুরু কিরিমা বরকনি বখানো তৈদুল আফুরু বড়রক কবৈন নগুইমানিয়া মনাক পুইতু বাই কবলজাক বড়রক সৈলাম সাবিমানিয়া অবতি ককসাপ নাহারো অব বেলাইন হাইমিয়া অংখারি তবু অব বাই বাক্সা হদও অবহাই বরক বো তঙ্গ জের সয় সি নুকমানি তাই সয় ফনুকমারিনি বিশিংতে আ হাইমিয়া পৈতন কেবেঙ্গ মনা পৈতনি সিমি সয় পৈতনি লামাও শক ফাইনানি কলাইয়া তাই আং তিনি নরকন অবতৈ অংখারি কাহাম হিমংনি ককনন সানায় কিচিং সং আসম দালসা তক তঙ্গ আ তক নি মূ অংখা হরগিলা হরগিলা বেলাই কিসা দাল নি তক হাবন সাপ খ্লাইথানী অ তক নি নাংকুকমা গদাল মূ তঙ্গ ফিয়া সালকদমা রুমুই আসাম আ তক নো কিসাচুক আমচাইও নুকমাইয়া তক হুনেনাই ওয়ানচুগুই ফাই জাগো লুকর আ তক নো বরক নি সাম নুকনানি মুসং জাগিয়া কোনো ফুরো হরগিলা তক বথপ থোপমানি বো ফাংন ফানো তামফাই খিবিজাগো ওয়ান সুগুই নাইলা জে তক হাবার সাপ খ্লাই থানি কাহামারি তনি ও আ হরগিলা নন লুকর কিরিমাসা জাগবায়ু আজরা বায়োলজিস পূর্ণিমা দেবী বর্মনি মকল ক্লাইখা ব লুকরকনি বখাও হাবজাক সায়া ওয়ানসুকমানো সকমানি সময় তাঙ্কা ব বরিরক বাই ককসাকা ব লুকরত্ন শৈশি লামানতই বুজির নানি সাক্ষারকা তরক তরকে বরি রক আ তাংবতাঙ্গ ব গদা লাইনানি চ্যাংখা আবনি উল কতর সলাই জাকমুং সকাইখা জেতকনু জরা কাশেও হামিয়া হনে রিফিক জাগো তাবুক আবন কামিনী সিনিমং নানি চ্যাংখা কবাংমা কামিনী বরি রক হরগিলানো মথাংনা বাগৈ সকাঙ্গৈ ফাইকা তাবুক বরকন হরগিলা আর্মি হনে ছিনি জাগো আবরি রক হদবাই বাতাইনানি নাংখা হদানো ছিচের না বাগৈ সাল হর সামুং টাংখা তাই মনা পুইতন ওকলগ খিবি ওই কাবুখা বরক ফনুকা জেফ্রু সৈলাম টুনছাই মানখে বেলায় গজাম ওয়ানসুমুং নব সলাই মানো কিসিং সং আং জেফ্রু ফানো ছাও
যে থো বিনি সাগ।

কাহাম তো তাবো হাক্তর অবহাই শিকলা রোগী বংমারি বেলাই কদক্ষে বাঙী তঙ্গো জে রক থো বরক সাকবো কাহাম তঙ্গো সেখাং বাই সুসাকে তাবুক তাইব কবংখে শিকলা রক থমুগো বিনি কেরিয়ার খাইনা হই নাহারি তঙ্গো আং নাগাল্যান্ডনি অমহাই কায়নি সাকথারমানী ককনো খনাকা অব বেলাইন খনাথতক পুইলানি সাকথারমা ইংখা নাগাল্যান্ড বেবিলিক বমুং খনাই নরক ওয়ানসুখনা বেলাই চেরাই রকনি মূসাচক লিগ ইংখানা ফিয়া অবহাইয়া অব বিশিবানি সিমি বিশি চি চিনই বিশনি চেরাই চিকন চিকন খুমনো কসল চেরাই রকনি কাইসা নাইথক লিগসে তাই উক্তি ওয়ানাবাগী বরকনো খাবো বাজার জাগো তাই বরকনি সিনেমুংবো সনাম জাগো অবনি চেংমানী ইংখা নাগাল্যান্ডনি গবাংনি সলাই গবাং চেরাই রকনি ফুটবল থংমুংনি থানি গদাল রানানি বাগৈ বিশিবানি সিমি বিশি চিনই উমনি জলাতে বরৈ বসা আরো মানজাগী মানু আলিগ তাবুক বিশিক থামিয়াপিরি রেখা আলিগ অ থংমুংনি চেরাই রকনি খাও বেলায় কাহাম মারি পিনজাকমা নুকজাখা কিসিংসং নাগাল্যান্ডও তৈ কাইসা কাহাম সাকথারমুং ইংই তঙ্গো আবনি বমুং ইংখা নাগাল্যান্ড উমেন ফাটসাল লীগ ইংগিমানো নিনি বাকি ফাটসাল কাইসা কতালমুং আংন নো সাও ফাটসাল নো ইন্ডোর ফুটবল বো হিনজাগো আরো কিসা বদল খরক বা খে থঙ্গই তঙ্গো থংখলাবো ফুটবল থংখল হাই কতরিয়া বনি সেলাই বেলাই চিকন আবনি বাকি থার বেলাই কদক্ষে ওয়ানসুনা নাঙ্গো ববিনি টেকনিক তাই স্কিন বেলাই কাহামকে সামুঙ্গ থেপানা নাঙ্গো নাগাল্যান্ডনি উমেন ফাটসাল লীগ চিনি সাজুক রকনি বাইথংনি উক্তি নো ফুনুনা বাকি কাহাম জরা রই তঙ্গো আং অবতী সামুংনি বাকি নাগাল্যান্ডনি লোকরং নো বরম রুও অবতী সাকটারমুং হানি কবুনি বখাগবো খা বাসারিও কিসিংসং তাবুক টাংসেপনি জরাসি সালবুরম নো কাইসা কাইসা কতাল আমজুমুং এবাকে নাইতুমুং ইংই তঙ্গো কতাল কতাল এ আই ইনভেনশন চিনি বসকাঙ্গ ফাই তঙ্গো অজারও কতরমা সুমুং কাসাও লুকুরকনি ক্রিয়েটিভিটি নো বাহাইকে মথাঙ্গি তনি নাইন টাংসেপ কতাল বাই সকাঙ্গি তংমানি জরও চিনি সিরি সিটিনো চং বাহাইকে রমুই নারকনাই অসুমুং রকনি সা সামুং নো নাইটুগুই কারিখা নালান্দা বিশ্ববিদ্যালয় সাই সাই বিশি সেকাংনি নালান্দা বিশ্ববিদ্যালয় তাবুনি কতাল তাংসেব বাই ভারতনি তালিখানো সনামুই তঙ্গো বিশিংনি সেকাং আং নালান্দা বিশ্ববিদ্যালয়নি ক্যাম্পাস কতালনো চেঙ্গে রানানি সেপমানখা নালান্দা বিশ্ববিদ্যালয়নি ফরমুং বাই চিনি সিরি সিটিনো হকুমো মকুমো তেওসা কথাং ইংই বাসাখা সয় শিলাম বিনি কক নারকনানি লামা সিমিয়া অব কক সালাইমুংনি রাইদাবাই রেগজা কাইসা তাংবতাং অরম কবই বাই যুক্তি রুইনে বাইথাংনি কক সানানি বেলাই নাংকুগো তাই অদিকল বাইথাংসুকজাক অংনান নাংকুগো বুইনি ককনো খা রুই খনানানি তৈ বুঝিনানি সরংমুংবো অ ফিলোসফিনি এলেমতৈনো ফোরংজাগো আং বেলাই খা তংথগো নালন্দা বিশ্ববিদ্যালয় রায়দানো বরকনি মুকুমু বলাই ইয়াফারমানি পান্ডাব খপকা অর মানজাকাই গবাংকুকনো বুইহানি পড়িনাই রক কাইসা বেলাহাই কচাম সিরি সিটিন রায়দানো সরংনানি ববাই গদালনানি সাইতমুং বেলাই বলাইজাকাই আং অবনি বাকি নালন্দা বিশ্ববিদ্যালয়ন বেলাই বেলাই হামবাইয়াফর আং হাক্তনি কমন বিশ্ববিদ্যালয় রকনব কয়নামুসুঙ্গো বর অবনতই ওয়ানসুনা বাকি কিসিংসং শিকলা রকনো বাইথংনি সিরি সিটিনি রায়দাবাই গদাল রুই টাংসেব কতালনি বাকিনে চুকজা খেলাই তিসানা ফাইসিং তে কাইসা খা সরাংজাকনাই লাম রমজাখা দিল্লিনি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই ডাটা সায়েন্স নো তৈ বিটেক ফরমং সল খেলাইনা ফাইসিং ভারতনি সিরি সিটিনি সিমুং বাই কতাল টাংসেব বাই গদাল লাইমানি দিখলব অব কাইসা বেলাই নাংকুমানি ইয়াফিরি অব বাই ভারতনি হাকতনি কতাল এআই টুন এবাখে টাংসেব সনাম

আনি লাম কলাই ইংনাইতাই চিনি সিরি সিটিনি বিজাবতাই পান্ডুলিপি রকমব ডিজিটাল টাংসেববাই খাতিথানি কতাল ফানমানান অবহাই সাকতারমানি বাকি আং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি বেলাই হামবাই ইয়াফারও কিচিংসং তাবুক ভারতনি হুকুমু মুকুমু জুদা জুদা থায় সগৈকা হায়ুংনি লোকরক চিনি রসাবমুং মশামুং তাই পুইতু তৈমুং রগ্ন লোকরক সাইমানকা তাই বন ইয়াসাকসকা ভারতনি সিমি সাইশা কিলোমিটার হাসাল তংনাই কেরেবিয়ান তৈজলাং সাকাও তংনাই ডোমিনিকান রিপাবলিক মুঙ্গুই কাইসা হাক্তর তঙ্গ আর ভারতনি লোকরক যতই খরকসারা হাই তঙ্গ অঙ্গিমানো বনি সাইফানো কিসা হাইফানো আর ভারতনি হুকুমো মুকুমো তাই পুইতু খলাইমুং রকনতই কাইসা ওয়ানাজাংনাই সামুং তাংজাগৈ তঙ্গ স্পেনিশ কক সানাই দলসা লুকুরক ব্রহ্ম কমল ডোমিনিকা মুঙ্গই কাইসা দফা সনামকা অবদলনি আদংরক কথালাই বৈদিক কক রবাইনো পরিলায়ো তাই বৈদিক কমথাই এবাকে জব খলাইনা সরংলায়ো মুংসাসুক ফরমুংনি সেব গরিফানো অডিও রেকর্ডিং খনালাই বরক অ কমথাই রক্ন সয় সয়কে সরঙ্গই তঙ্গ তাবুক বরক পুরুষ সুক্তম শ্রী সুক্তম দুর্গা সুক্তম শ্রী রুদ্রম তাই দেবী মাহাত্যম হাই কিসাসুক কমথাই রক্ন ককরকে সঙ্গলায়ো ভারতনি আসুক হাসল তঙ্গইবো চিনি শ্রী সিটিনি রায়দা রক্ন সাইমান্না বাকি বরকনি অমহাই চাইতুমুং কবৈন খাবা সাজাকায় বর্ম কমল ডোমিনিকানি যত আদং রক্ন বরকনি অমহাই চাইতুমুংনি বাকে আং বরকন খাকা হামিয়াফারো হায়ুং গানাঙ্গই ভারতনি হুকমু মুকমুনো চাসারুই তিসাথানি জেরক খারুই সামুং তাঙই তঙ্গ বরক যতনো আনি খাবাই হামবাইয়াফারো আনি খাপনি হাক্তনি লুকরক মেঘালয়নি সিনিমুং বিনি চুমুইতাই নাইথক হাবনি মাংবাই জেরক মেঘালয় বেড়াইনানি থাঙ্গ বরক আরনি লুকরকনি খাফুরমা কিসিং হালকনি ককনো পগৈমাইয়া অঙ্গ ফিয়া মেঘালয়নি তে কাইসা খা ফুরজাকনাই ককবো তঙ্গ জেনতুই তিনিনি মন কি বাট পান্ডাও আং সানামু চুঙ্গো অব উংখা মেঘালয়নি রোড ব্রিজ এবা বুফাং ইয়ারুংনি জায়জর আং আরো বুফাং ইয়ারুংনি জায়জরনি কক সাকা ফিয়া অব থাংলাই সুখলাইনানি লামানি কগিয়া অ ইয়ারুং জায়জরনি কাইসা বেলাই খনাতর কথমাবো তঙ্গ অ ইয়ারুং জায়জর সালকিসা এবা বিসা বিসিংনি সনামজাকমানিয়া অবরক সনামনানি বাকি বিসিচি জরা নাঙ্গই থাঙ্গ রাবার বুফাংনি ইয়ারুং তরুক তরুকে তৈসাকাতে কাইসা বাবাইতেই তলাংজাগৈ থাঙ্গ জরাবাই বাকসা অ ইয়ারুং তাইব গরাক ঙ্গই জায়জরহাই গরাক ঙ্গই থাঙ্গ অবরকনি তাই কাইসা খোরসাজাকথক গরং ঙ্কা অব জায়জর কঠাং জরাবাই বাকসা অবরক তাইব গরাক ঙ্গই থাঙ্গ অব মেঘালয়নি লুকরকনি উক্তি গনাংনি সিনিমুং রুব তাই বরকনি সাল কলকমা রমই খা লকমুং তাই হাবার নম খাবাই বরম রমানি নুকজাগো হাবার বাই গদালে বরক মনুষ্য কাইসা ওয়ানামা সিংসা মানে সেনামুন মানো অ জায়জর বিনি ফুনুমারি বরক চিনি হা তাই চিনি হাক্তনি সিরি সিটিনি মুকুমো তাব ভারত হাক্তর মেঘালয়নি রোড ব্রিজ নো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্ক নানি বাকি কয়বলাই রেখা কিচিংসং নবরতিবার সেলাইজাকমা বাই অ ইয়ারং জায়জরনি কবাং মা জঞ্জাল আসাইখা অবনি বিসিং মেঘালয়নি লুকুরক হাবানি তৈ ফাইজা হুকুমনো খাতি নারকনা বাকি বেলাই বলাই জাকথক খেন ইয়াগতিসাই নাখা পুইলা বখাক অমহাই বসুক জায়জতং অব লেখানাবো কিসানি কগিয়া আরনি লুকুরক আবরকন লেখানানি সামুং তাংখা আবনি ইয়াকুল জুদা জুদা বসং অ জায়জরকন মথাং নারকনানি খারবুই সামুং তাংলাইখা আ জরাব লুকুরক কাইসারা নৈচি ইয়ারং জায়জরন নাইকিনি খলাই তিসালাইখা জুদা জুদা বদল বিশি বুরুমন অ জায়জরকন আমজগুই তঙ্গ তাই বাক্সা বাক্সাকে

0: বেলাই নমকল কিয় গ্রব আ চাই তুমুং চুগুই রিব তুমুং খা থনমা টংখে তাই হদানি চুবা মূ মানখে আফ্রু সলাই মূ কত তুবুই মানো নরকচিনি সাসাং বাবায়ো অঙ্গই টংমানী অবহাই চাইটুমা রকন তৈ আনো সৈহর টংদি নরক নকনি খানি কক তাই কক বিটি রকন আনো রহরই টংদি অবনি গানাগিনি নাং নংগিয়া চাইটুকমানী মা টংফানো হাক্তনি বাকে খাতুংজাংনাই অঙ্গই মানো বসকাং তালো চং হাইনহাই মালাইফিনাই আফুরুম চং হাক্তনি লুকরকনি চাইটুকমু কতালনো তৈ কক সালাইনাই আ সাল ছকপায়াসাক সাকনো তাই নুখুংনো যাই খলাই টংদি তাই আও চং তৈনো মা সমা খাতিনাই ওয়াটিনি তৈ থপসা থপসা হাওক তা খেখলাইদি কেস দা রেইন ও সামুং বতাংনো পক্ষে চুগলাক অবনে বাকি আনি আলাইদা কবুকমু ফাইদি চং বাকসাকে ওয়াটিনি থপসা থপসা তৈনো খাতিউই নারগলাইন বেলাই বেলাই হামবাই খুলুমকা
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরুক রূপান্তর। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আজ রাত 8টায়। আমাদের এতক্ষণ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।

아까지만이 약을 떠나 아숙자라증 지니 몬트리버크럭 나라는 몬트리니 몬키바트 카나라이카 드리니 오빤다오 성불리아 힌디 아부누로 방라 아부누로 꼭부럭 카나라이카 람서구 드리니 꼭디샬니 우젠티니 꼭부럭 반다오 테스라서 올라온거나 승 드리니 나라이 반다오 하블레니 아니 가봉이 다흑디북성 드리니 나라이 반다오 সংকতালকু কাশা চিনি টেলেন শর্ট ফিল্ম খাইনাই জেকব টিপুরা বকওয়াংমা শর্ট ফিল্মস নামকা আবংখা সুমিনি খরাং দি মাউন্টেন সেফ দি উইস সুমিনি খরাং আবো ওয়াইথাইব্রই ফিল্ম ফেস্টিভ্যালও নমিনেটেড অংখা আবনকারিব সুমিনি খরাং মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালও বেস্ট শর্ট ফিল্ম মাংখা দি মাউন্টেন সেফ আবংখা কাইসা শর্ট ফিল্ম ন আবো কাইনি জাগো নমিনেটেড অংখা আবংখা আসাম ফিল্ম ফেস্টিভ্যাল তৈ লাদাখ ফিল্ম ফেস্টিভ্যালও আবনে কারি হই তঙ্গো দি উইস ও মহিনা কাইসা শর্ট ফিল্ম ন চিগুনসা টকে সং খাইমানি আবংখা মণিপুরি ফিল্ম ফেস্টিভ্যালও আবো নমিনেটেড অংখা বটাও কতালকে হাইন হাই ফুল কত টকে খাই দো আবো রিলিজ সাই সঙ্গতিনি বাই কক সালাইনাই আবো কারি বাইন বি নর্থ ইস্ট ফিল্ম ফেস্টিভ্যাল লগো বাইন ব পার্টিসিপেট খাইকা আজাগো বখরসা চাই তাবুক কতাল টেলেন চিনি কবংমা নাংমানি থাইরগো ব জায়গা হাইন হাই টাকা মানুখা ব্রহ্মপুত্র বেলি ফিল্ম ফেস্টিভ্যালও আর দি মাউন্টেন সেফ আউনি বাকি বন এপ্রিসিয়েট খাইমান ডক নুকজাগো হে যে আবনতি নতুন কক সালাইনি বাই তেসরাবসে হকেন নারো ইফাই সক পাইনাই আনলগিও তংদি যতাল কতাল চিনি সাই রক যে চিনি নি জেনারেশন যে ফাইনাই বরকনি চিনি বরক বু বহাইকে স্ট্রাগল খাইনাই অবহাই চিকন চিকন টকেরক সাম তৈ ফাতার হাস্ত্রগো থাঙ্গি ব

om hai muk muruk ma mani abono kok chalai nei tesrap cholongkan bo sok pai kanke an logyo tongdi seng saimana nango bini baksa baksa bono si sini yana dina on bagino naroi pando seng kisa saimal nei bo bo hai ke bini o toke chikun chikun tokorona snamka abuni wanchuk mung tamo dei bo je toke snam mani a toke ni bo bo hai rok ji srok টাইটেল লোকটামো চিনি হুকুমুক মুনো ও ববহাই ও মেসেজ থ্রু খ্লাইনামুসং সং আবরক ব্যাপক নবীন থানে সাইমালাইনাই আনলগুয় তংবি কসার কিচা সং রেসাপং জাদুনের রেসাপং খনালাইন জাদুনের রেসাপং খনাওয়ান জাগুলো বফাই ক্যাংকে নংবাই আং তিনি নয় পান নারই পান্ডব জ্যাকব টিপুরা আং কুইলান সাকা নরক খাটা খানা কামত সাইমিয়া সুমনি খরাং দি মাউন্টেন সেফ দি উইস আবহাইরক তো কমন টং বিনি বাই সকাই গানকে বিনারতে তাম তাম টং সং আবু সাইমালাই গানি খামনি ডাক্তার বুক সং তিনি নারই পান্ডব হানলুগু টংডি তেসরাপ চলংকা সং নারই ফাই গানকে নংবাই কক সালাই গে ফাইজি রেসা মুংটাং সা খানালাইনে জাদুনি রেসা পং আবুনি হলো সং চিনি নারই পান্ডব হাবলাই

লেখালে অনখনে রে দে মনে ও কাইবছো

ممكن ايه بضا داشنك امنا اكل لا يكتبو.

Oh, oh.

要我吃我吃可乐都不买要我吃

0: 살아게 영어의 파이바네 문에 어머나 다봉 안사야 덕네
1: 아무 때다.

சபல பொதோபு பனோ அன்ன லக்கினோ

0: Ani khabar ni tak terbuk song. Tabuk ngang keseng cini pandau hab lagi nai. Cini pandau seng tabuk. Kok salahnya ini? Cini koraksa belai keno. Short film kelainya, hanya keba cini cikon-cikon film kelainya, boku bangma sokar dogo mangka, angka cikon nongno saklai deka, cini narayo. Mini kama tongoro sum mini korang di mountain safe di hui seni dok, aja ko beraksa kujak Jacob Tipura, nama sugo Jacob nono.
1: Hamba indera, zora rumah bagai.
0: Aw, angke cini ni cini akas bena agar tulani. Kok berukhatol ni narai pandau, sengkok salanya. Jacob Tipura, bukharosa iyang. Belakang serai ku tak pano. Kaya ani tekhanai tungai cini. Tine je serai tungai rok buah ke stall kelanya. Omo hajagar otangis hoi kya. Abang nanti kok salanya. Bini sumu ni korang. Abu wa chamba biroi film festival nomini tengka. Abu nukari bo Mumbai film festival. Omo sokat manka short film ni. Best short film ni. Abu nukari bo tungo The Mountain Safe. Om bahano bo Assam Film Festival te Ladakh Film Festival abon nominated ngkha abon karibo di wish ni tongo abo hano Manipur ni Film Festival nominated ngjak bo rok bangma bini certificate bo tongo ani apo ngkanke Jacob no pulano ang saimana musungo nini sinam ngi sara gari nini kami ngkanke nang busur porikha abro kya
1: Ani full mung kita Jacob Tipura, ke ani kami hengkang ke korbuk ni, tekaisak Jolaya ni tong Jolaya Bazar.
0: Oh,
1: ang aroni hengkang ke ang education to khayka ang lower khayka graduation, ke abon pore MA khayka political science.
0: Oh, nong ni asisong ke korbusik tong.
1: Ani siblings antara korosa tongo hengkang ke ang kesar hengkang ke tay korosa buri tong kusur. Some corrupt.
0: Nini ma babu khe tam look lai.
1: Ani babu to heno chikon bikon job na khlayo. Mane school teacher bo. Ngangke ani mom ke to housewife.
0: Ngangke korbuk to belekno hasal. Aroni teise aboni korbung thang to mudamuti busuro 100 km angan na.
1: 107 km.
0: 107 km.
1: Exactly.
0: Exactly agot lanchimi. Ngangke nang o tabuk je amo hai chikon যে টকের খলাই মানে ফিল্ম রখলাই মানে বুপা কি ইন্সপিরেশন হই নং পুলা খলাই কা বড়
1: আবনি ইন্সপিরেশন হঙ্গা গে তো আং আগে স্ট্রাইফ্রন সিমিনো কো আনি গ্র্যান্ড প্যারেন্টস ভাই আনি কো থালু মানে নানা ঠাকুর ভাই আং টাইম স্পেন্ড খলাই উতা
0: আ
1: কে বড় গয় টাইম স্পেন্ড খলাই মান খলাই মান বড় আনো কেরাম কথা মার সাইখনা রু
0: আ আগে নানা দাও তো কেরাম কথা হসন কো মনে সাও
1: কে আং আফর তো ওয়ান্স যাই আ যে আং হাই মানে সিনেমা ফিলো ফাইনে হনে বড় আং পেলাই খনা ঠক যাগো বড় কেরাম কথা মার
0: Kan ke foktel lu banyak kan tok.
1: Ke ambagai no. Kan ke tabu ambagai ni ani most film kisah ko kiram kotha mane kisah inspire mang sa amte hai. Kan ke ang bairio ang pune yo pore tongpru. Aro ni dol lok no kisah malai ka ani local dol lok bai. Ke borok aro to FTI ro tongo Film Institute. Aro dol lok bai sin lai ka. Kan ke borok no ang saikhnar kata.

0: ก็มาให้ตรงมาเนี่ยก็ประมาณกี่มาสตอรี่ตรงอย่างสากับเราเนาะ
1: ที่หนึ่งพอกเดินเราตี
0: แค่บริษัทมาอ๋อไปเล่นกับฮัมเล่แค่หนึ่งโบมาเนี่ยฟิล์มแค่สักครั้งให้หนึ่งคิดสิมีสักวิดีโอสินามต่อไปแค่บริษัทก
1: ็
0: นินทันย์ potential ตรงกูหนึ่งโอร่าฮับดีนี่สาวตังแ
1: ค่
0: อาบให้กันนั่งตรึกๆออกมาฟิล์มฮัมนัสเองค่ะ
1: งั้นแค่หนึ่งวิลเลนสเปร์งมาแค่บุคลาสมาแค่นานาดาวุระสมุทรสามัญเอาเป็นเดิน
0: อา
1: บุโนชินอ็อกราสักราชินโลกยอตองแค่ตามนี่งั้นแค่ไหนดีชินก็มาออกราสักราโรกชินนันดาบรอบสองชินก็มาไม่พกเตลกตรงสังบักษะโพกิสทางกันนะแค่หนึ่งตาวกับบุโนเด็บๆก็หันยิ่งตุ้มนั่นนายตรงกูชินก็มาตอกเอตโตจิกันจุงจุงนู่กูตามนี่ชนะกุสุขาสิกามอาบุคอตรคอตรโอกรุนุขานะสามเรียมปาราบุสังนุขาได้จัดฟังเราบุสังนุขาเฮ้ยนะเอาเบี้ยงชินพกเตลตรงมาเลย
0: เอาสิพกเตล
1: แค่อาบุนี่อุลองแค่หนึ่งวันหันยาวไปแค่หนึ่งคลายกันแต่พนังกายนี่อรุนุขมันนี่The mountain safe แต่ก็ใช่ Dewis เอาที่อังกฤษก็ขายสินะ
0: Dewis
1: งั้นก็ต้องงั้นก็แต่ก็ใช่งั้นซูมินี่ครั้งอมก็ที่นี่มุมไบฟิล์มเฟสติวัลนั่งช็อตฟิล์มนี่เบสช็อตฟิล์มบางขนาดงั้นก็ซูมินี่ครั้งเจ๊มันนี่อาบุนี่จีสโรคเก็บบุบหายตามโรคเมสเซสซาบุ
0: ซูมินี่ครั้งงั้นก็อมก็คือว่า metaphorical title ด้วยซูมินี่ครั้งมันเนี่ยซีนี่remote village para kuna kuna rogo sing kisa ignore khali jak tongo mane je kono government hande hande lamaro khamya sanam ja gata am hai unga ange ata munai siniti parsarong ni indigenous ni o je kaboi sir khoi sawi tongo sumin khorang bai hai hai ta unga abai ke metaphorical meaning rekha unga ke sumin khorang ko ang pura indirectly ang phunui tongo ta mane siniti parsarok buri ke
1: deprived ngi
0: tong unga tam bagai upadi ke survive khlai unga ke mane negligence khlai ma bagai ekol example ang phunu rekha aro je lama hamia ange borok balai jak tangi borok balai jak ba because lama hamin ba
1: lama
0: emergency time o iko anti hairo ngkhangkai tei ko ambulance rok thabi mi ata amte hai ke muya rok phali chana nango amte hai ke overall ke
1: chini income su su kri on bun jeng muya rok phali chana bon le mukhe jeno phali chana nango aba hai ja ha abu to tamni chana practical je tongmani abun nong phunu ka sumoni khorang ani khana chana ta khub song wana nai ka saimia nor gu nai nei di jengom hai ka bang mai sharesan angjak nai bos nam ka ngkhangke sumoni khorang nong je ko mumbai film festival angmani why tham way re ni na film festival nominate jang ka nang aja ko baike thangi manjo hor ka boro non ring hor ka
0: ang emne je films nam nai ro jing mane jotono kisi misa aware tongo that festival is and participate khlaina nam festival participate khlai ka ke ek te kisa recognition manota bin thani ang ke tai sini kothama tokke ro go baire go phunuk jago amti hai ang ke again simon ang mane once hoy tongo that film festival participate khlai ka ke right representation of nice inti prasani bagai
1: au au
0: au ngka ke arun bisingo to ang tin charta amerika summit khlai khlai ka ke arun bisingo dui tin ta jago screen khlai jaka puneo khlai jaka
1: puneo phunu jaka
0: puneo phunu jaka ngka ke ang ta mui to sikari kha but dui tin ta charta ri hoja ang but arun bisingo mumbai ang ke mane best short film
1: ang kata na au belai keno খাবাসামানি কক টামবাই হ্যাঙ্গে চিনি হবাই শর্ট ফিল্ম রক আজা গাবো না জি সুমনি খরং পুলিয়ন জন জ্যাকব সাইখনারি খাও জা গাবো চিনি যে কেসে কেরং টং মানে চিন্তি প্রাসরং নি জং কোনো গভর্নমেন্ট হাম ইয়া কা হামনি সামানি কই গিয়া হে দিবা চিনি যে নাং মানে চিনি নিডস চিন্তি প্রাসরং নাং মানন নমরা ফুনু কা নং বুই বহানো বুই মানে মুম্বাই ফিল্ম ফেস্টিভাল হাই থায়ো সে থাঙ্গি নাই অব সকাট মাং হাং বেস শর্ট ফিল্ম মাং হাং কাটো আও বখানাং জানাই কক নংখানা হে দিবা নমু সাকসেস আজা গও
0: এন অমু আনি ফাস্ট আং জে সেং মানি
1: ফিল অঙ্গে পুইলা সেং মাও নং বখারি উ খলাই কা অন বগি নং সাকসেস বং খাইছি অঙ্গে তে কে হে টংগো দি মাউন্টেন সেফ নি নং গনো সামানি অঙ্গে অর কাই থাম জাং অর বং সামানি আবুন কারি কিনি তে তো টং আল কারো
0: তাই খলাই কা আং বাংলা কাইসা খলাই কা বাংলা যাত্রি হনি এমবি নাই জার্নি অঙ্গে আবুন পরে বুরা সা রগ খলাই কা
1: ফিয়া বুরা সা রিসেন্টলি যে কো রিলিজিং মানে অপশন খানা না হঙ্কে অব যে বাংলা যে খাই মানে আবহে বুব হাইন তৈ নাই আবহে জিস্ট
0: চিনি আং বাংলা খাই মানে হঙ্কে আং মানে ফার্স্ট অফ অল আং কবরক সিমি সুনাম ফিল্ম হুনে আং আমা হাইকে সিনে জানা মুসু জাগিয়া
1: রাইট রাইট
0: আং যত ফিল্ম মানে খাই নাই হিন্দি বাংলা আং বাংলা হঙ্কে আং দুইজন ক্যারেক্টার বাই হাইন মানে ইন

0: পটকে সিনেমানি মানে হরকুঠু গ মানে খরকসা বরক স্ট্রেঞ্জার মানে গাড়ি লিফ্ট নাখা নাখা গাড়ি লিফ্ট নাই নাই বরং বিশৃঙ্গ যে ইন্ডিভিজুয়াল মানে ইন্টেলেকচুয়াল কন্ট্রাডিক্টলাইতা খরকসা খরকসা খরকসাকে বেলাই নো প্র্যাকটিক্যাল তে খরকসাকে বেলাই নো ফিলোসফিক্যাল আ বরং বিশৃঙ্গ বরং মানে কাইসা চকর নাংলাই মানে বুবলিকে প্র্যাকটিক্যাল বরক হাঙ্কাঙ্কে বখা করাগনি নাই জাগা জমি রক সেগলাই মানে আবু কাহিনী আপনি আপনার শর্টকে সাম কথা বাংলা
1: বাই
0: যাত্রী
1: যাত্রী
0: ইংলিশ বাই হাঙ্কে এ মিড নাইট জার্নি
1: মিড নাইট জার্নি হাঙ্কে বাকসা খায় দোকনা নরক নাই দি তাম বাই হাঙ্কে অমায় শর্ট ফিল্ম কমা ফুরঙ্গজাকাই বা সরঙ্গজাকাই দো জাগাও যার এন্টারটেইন নি বাকি সিমি যে টাবুক জরাতে সঙ্গো যেন রিয়েল ন খিবুই নাই রিলসও হাবলায়ও রিলসও থাঙি নাই যেন যিনি কম মা অমহায় ইমেজ রোগ যেন নষ্ট খাইলাইমান নগো টাবুক জেনারেশন রোগ নহাই দা
0: যাই
1: যা সোশ্যাল মিডিয়া থাঙি নাইখানকে নগো যেন রিয়েলও টঙি নাই রিলসও হাবলায়ও রিলসও থাঙি নাই যেন নিজে ইমেজ নষ্ট খাইও নিজা আর্নিং নি বাকি কম অমহায় যেন খাইমান নগো যিনি জেনারেশন রোগ নবুনো থামফানি ওয়ান সুখ যে রিয়েল ন খিবুই নাই রিলসও যে থাঙি তাক যে ইং টংমানি তাকে ট্রেন্ডিং ছে না তাবুকনি
0: অজারকে
1: রিলস খাইলেও সামা ফানাঙ্কা কাইসা ড্রেস হামিয়া জমি ফানাঙ্কা আবো হাইরককে যেন খাইমান নগো আবরণকে নাম সানা মজুম কিসা
0: সেখানে আং আগেফর ওয়াইসাই ওয়ান সময় ফাইগা বাকি দো মানে যত সে রিলস নাম হাঁকে সাবলে নাই বা আমি বুকা ফাইব যত সে যত সে সুনাম লাইছি আবু তো ঠিক ন ট্রেন্ডি নি জরা বা খালি লাইও হাবানো থ্রু মিডিয়া নেন পজিটিভকে ফোন মানো কাহামকে ফোন মানো ফিয়াবা বাক্সা বরক হাঙ্কাকে পজিটিভকে রিল খেলাই বতঙ্গ
1: পজিটিভ যে সাকসেস মানে আমি ম্যাক্সিমাম নুক মানে যে পজিটিভ খেলাই বরং সাকসেস হঙ্গো যে নেগেটিভ খেলাই রং আং তখন সাকসেস হনিকে খেলাইকো নুলে বাহি মা তঙ্গা
0: আমি তিনু যে নেগেটিভ খেলে খেলাই নাই আবো অঙ্কে ট্রেন্ড আবো সরাপসা দো ওয়াটি নবার ফাইমা হেকে ফাইউ নাই ওলকে পাইথাঙ্গো আ বাহির
1: ও সকাবো হরনাম হাইতা ফাচ নাংখা ফাচ পাইথাঙ্গা
0: ফাচ বাই বাই থাঙ্গা আংকে আম বাগাইনো মানে পজিটিভ ওয়েকে সং ইউজ খাইনা সোশ্যাল মিডিয়া আংথং মানে রিয়েল আংথং যে কোনো আংথংটা আংকে বাক্সা বা বরক ভাইরাল না বাগাই বেলাই মানে আলাং পালাং বেলাই ন মানে বেলাই লাই থাং লিমিট রক এতে হাই রক চাই আতা
1: আও আপুনো টাবুনি অজার আং হাইনাই থং সং বহাই অ্যাওয়ারনেস প্রোগ্রাম খাই তাম বাই ইংকে চিনি কক বরক নি চং ওয়ান সুক মানে ন চিন্তি প্রাসার ন সং বাহাইকে মোটিভেশন খাইনাই চিনি কক বরক নি বখাকতেই যাতে চিনি যে সোশ্যাল যে হামিয়াং টং মানে সং ড্রাগ অ্যাওয়ারনেস খাইও দেয় অমহাই রিল সঙ্গে যেন সালাইও কমন যেন পান্দা খাইও চিনি মোটিভ নমহাই নমতিন তুমা বামাহাই নতুন খরচা ফিল্ম খাইনাই চিকন চিকন ফিল্ম খাইনাই নিন তো বেগনহাই মোটিভেশন ফিল্ম টকেমাং নং খাইও নিনটি বহাই যেন নতো খরচা ইউথ হ্যাঁ দিবা নাক সারাই খরচা চিনি নেক্সট জেনারেশন আইকন যেন ওয়ান সুখী দোলাইও আবো যেন নাই নি সাকসেস হংথ চিনি আকাশ বিনা আগর তোলেন কক বর খতল নি বখাকি আবো নাকে তেকেসা নিনি তেকেসা বুড়া সাহানি কেতাল আং কিসা খেলে খানাকা আবু আবু হাঙ্কে চিনি কক বরক বাইসে হাঙ্কে বুড়া সাহা যখন সাইমন কাইসা স্পেশাল আবু হাই নিয়া হাঙ্কে আবু হাঙ্কে বুবু হাই কিসা কিসা কিসা আন টাস্ট রে থাংলাই আন তানি করম
0: বুড়া সা আবু বাং আগে আন থাকু বাই হাজা মানে কেরাং কথা মানো
1: কেরাং কথা ফকটেল হাই
0: না ফকটেল হাই ন হাঙ্কে পুরা বুড়া সা ন তো আং মানে অ্যাডাপ্টেশন খেলাইখা মানে এস এ ইন্সপায়ার ক্যারেক্টারটা মানে আবু রাসায়নিক কাহিনী না পুরা ডকুমেন্টেশন খেলাইয়া যে মানে আবু বুড়া সা আমি আমি চিন্তা আং ফোন গিয়া কাইসে ক্যারেক্টার নাহারকা আবনাকে আবন শর্ট ফিল্ম চেঙ্কা সেকাং চেঙ্গমান পরে হ্যাঁকে অডিয়েন্স যাজক বাইখা আবন পরে হ্যাঁকে তাই কাইসা পার্ট টু তিখলাইখা শর্ট ফিল্ম
1: নাকি
0: আবু অডিয়েন্স নি অনেক হামজাম মানখা
1: হ্যাঁ
0: আবন পরে হ্যাঁকে তাবো হ্যাঁকে পুরা ফুল কটর ফিচার ফিল্ম আং সামি তংটা
1: মানে ডিউরেশন টু
0: আওয়ার্স টু আওয়ার্স
1: আচ্ছা আচ্ছা বেলা কেন কাহামক হ্যাঁকে চেঙ্গ যত নাই মানে তাক ফুল ভার্সন না নিনাবো হ্যাঁকে তাই কাইসা হ্যাঁকে নেন আং সময়নি খরাংটা কক্টো নামনো সাইন খারিকা দি মাউন্টেন সেফ নি কাহে টংমানি আবুতো ইংলিশ টাইটেল ছ জাগো না গা আসাম ফিল্ম ফেস্টিভেল তে লাদাখ ফিল্ম ফেস্টিভেল অবু নমনি তে টংকা অবুনি কিছা বাক্স তো সাইসি মিয়া না হমনা তাম হনি ওয়ান সুক বুবো হাই জি স্টক টং টাইটেল লক বুবো হাই আবু কিছা জেন
0: ওকে দা মাউন্টেন সেফ তো আং ইংলিশ বে টাইটেল রাখা মানে সেফ তো যে মাইমি সোনা করেন আবু সেফ নি দেবা হাবন বো হকে মাউন্টেন সে মানে মাউন্টেন সঙ্গ হাই হাইটা কিছা মিনিংফুল ওয়ে কে সেগাতা তাঙ্গই আবু মানে মাউন্টেন থাঙ্গই বা সেফ না নাংখা হানি কিসা কেচি টাইটেলটা আবো আবো বব আবো হাইনো যে সিনি টিপ্রাসানি আং যে কোনো ফিল্ম খাইকাঙ্কে যেসব মানসাক সিনি কালচার এন্ড রুটস ন
1: ট্রেডিশন
0: জোরাটি হাইলাইট খাইমন আবো

0: মানে চাই থাকোতা
1: আও
0: এনকে দা মাউন্টেইন সেফ নিউজ স্টোরি হিং আকাং সাউন ইন শর্ট কে আবো হং কাং কে আগে সিনিতি পাসানি অকা চাকারনা সালেমা খানাও দে এট মতাং কাং মানে সার্টেন মই টংগো যে মই মই কথং আবনো দাল গই সংকা হং কাং কে আমতে কি চাই মাইয়া হনে আমতে হনে মানে সালাইউতা এনকে আ কনসেপ্ট ন তুই নে আং দা মাউন্টেইন সেভ মানে টুপ খাটা মানে সিনিতি পাসান চাম অম অম মিক্স খালে কাঙ্কে চামাইয়াপু মানে সাকাঙ্কে বা মশা ফাইও ওখানকে বলংনি মোটাই ফাইও আমতে হাইতা ওখানকে ইন শর্ট
1: মানে কাইসা তামনি সেনাই আবো চিনবা ওখানকে সুপার স্টেশন না বাহিনী
0: সুপার সুপার স্টেশন হাবন আং আং আবন অমকে ফোন কাতা তাম কাম লাইক এ ফেরি টেল হাই স্টোরি তাক ফেরি টেল তাম সানে আং সাইমালে ক বরক ভাই ফেরি টেল হাইতা কেরাং কটমা
1: মানে
0: ইমাজিনেশন
1: ইমাজিনেশন আবন তা
0: আবো রিয়েল তঙ্গি মাইয়া মাউন্টেইন সেভ বম হাই উল্টা ফুলা চাম সাউই নাই বিনি থাগন জলে রুক রু খাতাব মানে ববে মালিনা বাগে মানে ইন শর্ট থাকু বাই বিনি বুসুকনি কানেকশন আং বিল খাই খাতা থ্রু চাম
1: একচুয়ালি চিনি আবার হাইজেন যে টাক সাইখিনা মানে যে চিনাও কাউ সুপার স্টেশন দো যে জায়গাও চিনি বড় টাক ফোন দোই দো যমহাই চিনি ড ফোন নুকু যে খরচা বড় কিসা মিসা কামিয়াম যারা হামিয়ার ওখা আবার যে টামুন সকাল হই যাই মনোক খাইলে মানে সকাল হই যে টকে উনুখা আবু নুখা যত নকে চিন টাক ফোন একচুয়ালি রিয়েলি কামিয়াম চেয়ার যে কামিনী বরক নত ন তখন যে অবহাই জ্বর দমই দো যে ফাইভ জি ফাইটেন গাহাই দিবা সোশ্যাল মিডিয়া জ্বর এগা জায়গা চিন বড় রক কামিয়া জমে রক কিছু মিশা বেমার মানজাকা যে মানজাকা যে টাম খাইলে যে বিটি বেড়াই চাই উনাই ও মন্ত্র হ্যাঁ কিবা আবহাই রক
0: যাই
1: রক লাইও হ্যাঁ দিবা গানকে তাবুক অজর নে থাচিং কে সামানি আঙার মইতমানখা যে অনুব ওখরনা নাম না যাই
0: এ
1: তামবাইকে বিটি বেড়াই চাই উইনাই যে নগো খরকচা বরং সুবৈতনখা বা মন্ত্র বে হামকা আং মন্ত্র চাই সামানি বক গিয়া তখন যে তাও বিজ্ঞানী জোর যে বিজ্ঞানের লগেও মারানাই হেসি হ্যাঁকে যে ডেভেলপ বাই হ্যাঁ হ্যাঁকে টেকেসা দো হ্যাঁকে অমনি নাবো আসাম ফিল্ম ফেস্টিভেল তে লাদাখ ফিল্ম ফেস্টিভেল অবো নমিনেট খানা হ্যাঁকে লাদাখে নাম বাই লাদাখে ভাইকা সহিকা বো ভাইকা আবো সহিকা
0: আবো আং মানে আং যত ফিল্ম ফেস্টিভেল আং ফলো খাই দো শুধু মানে ইন্ডিয়া সিমিয়া বাইরে নিব এখানে আরো বিশ্ব লাদাখ বাই যে আসামনি ফিল্ম ফেস্টিভেল হাঙ্কে ও আজে আনি ফিল্ম খাইমানি আর টপিক বাই ম্যাথস এগিয়ে দো
1: লাদাখ তো তামনি সানাই মাউন্টেন জায়গা
0: মাউন্টেন হাঙ্কে বরকনি মানে ফেস্টিভেল সার্টেন রুলস জনরা কন্টেন্ট টপিক দো বরক আবনা সঙ্গে ফলো মা খাই গাইডলাইন্স এখানে আনি যে ফিল্মস নাম গাইডলাইন্স বাই মিলি দোকা এখানে আরো আং রেখা এখানে সিলেকশন মাংখাটা এখানে আরো আরো ফুনুক জাকা
1: আচ্ছা নরক ওর যে ফিল্ম ফেস্টিভেল লাঙ্গি যে ফুনুক জাক মারো আর রক হাঙ্কে বড় কিসা মিশা নরক অনারী আম রক আবো হাই রক বড় সার ডাক
0: আরো মানে পুরা গবাং তরিয়া তারপর এক্সাম্পল লাদাখক লাদাখ বাই আসাম যেথা মানে বরক জন একোমোডেশন প্রোভাইড খাই এখানে ট্রাভেলিং তো যে নিজের খরচ নকে যদি আরো সিলেকশন খাঙ্কে মানে চিকন সার পাঁচ হাজার মানে রং মানো এখানে সিলেকশন নিব সার্টিফিকেট মানো মানে কাইসা সার্টিফিকেটটা ওর থাকা ওর জায়গা ফুনুক জাকা হয় এখানে নেন যদি জিতি খাঙ্কে তো ফিফটি সিক্সটি কে রক মানতা
1: এখানে নো তাক সময় খরং আ জায়গা যে গোখাই মানে মুম্বাইও যে ফিল্ম ফেস্টিভেল মানে আং অনারেমতে সিংয়া এখানে তামবে এখানে চিনি বড় রোগ চিনি অমহাই টকে রোগ খাই থিনাঙ্গ চিনি ফিউচারও যাতে বড় গোহাইন কাহা জায়গা চিনি ট্রেডিশন ফুনো জাকা প্লাস বাবু কিসা ইনকাম সোর্স মানখা আবহাই নিবাগে আং মানে সানানাই মানে তা মুম্বাই ফিল্ম ফেস্টিভেল যে মানে এখানে মোটামুটি বুব হাই রোগ অনারেম রোগ মানখানা
0: আরো হাঙ্কে কাইসা মমানখা
1: মোমেন্টম টমা খানি সার্টিফিকেট আনার তং
0: সার্টিফিকেট তং কাইসা কো ট্রফি রি জাকা তা তাম অস্কার হাই তা আবা অ্যাওয়ার্ড আবা ডিজাইন খলে যা আবা কাইসা মানকা আঙ্গে তে সিকু সিকুন সা সকাট মাহা মাহা কাটা হারাং
1: কিসা আবো তো না আবো সানা কই গিয়া হাইবেন সং আঙ্গনি ন আবো সানা সাইনা আং সুম গিয়া হাই দা তাম গাঙ্গে নঙ্গা সে কষ্ট কে আছে পরিশ্রম খলাইনি খলাইমানি আছে কষ্ট খলাইনি টকে খলাইমানি কাইসা কাইসা টকে খাইন বা শর্ট ফিল্ম পান খাইন আসে সহজ হানি আং ওয়ানসু গিয়া তাম বাই হাঙ্কে

0: 능 슈팅 클라인냐고 니니 야자가워 랑고 꼬마 탄고 해리바 그러니까 능가 쓰기 랑부샤 그린이 미친 거 보 다우고 마이 클라이장 능 바이키 멘텐 플레이 아보노
1: 아보노 앙 필메이킹 사라 하는 지금 건 동안이 기사 마네 사이트 사무로 클라이오타 그러니까 이따이 알카 프로젝트 방나우 프로젝트 볼때 related to filmmaking no mane tab khoroksa script rok saithani ang tongoro o tab jeti parawa bangla project khlai tongne robo ang borongno bo chuba bor ani help now script khaithani ang kai tai borongno assist khlai o ang help khlai o ang aro jago ang kisim sa payment ra jago ta borok bai
0: ang ka ge jeng jacob to khoroksa em bo complete khlai jak tei bolo porikha abuni olo bini sa tumung bai মকম শর্ট ফিল্ম রোক লাইক যিনি খাই তাক বহাই নাই নতুন নাই মানে যদি ওয়ান সুকাঙ্কে দিনে লাইফ সেটেল খাই ওয়ান সুখে কম উয়ে দো হাইবা সেলাই যে সামা খাই দিনে যে টাইম নাই যা ওয়েস্ট খাই নো হাইবা কম চিনি বরক দো বলে নাই ডাক্তার চিনি কামিয়াম চিনি কম সার জায়গাও অবহাই যে সারিকিং খাঙ্কে আড্ডা রায়ো সারিকিং খাঙ্কে বেড়াইলাইও টেকুন সিনিসাইড অমহাই ফেকজাক নাই মানে চাউই নঙ্গিনে ব্রক হামিয়াঙ্গি দো হিনকে তিনি আনি ও পান্ডা খাওয়াই নাই চিনি ওয়ান সুমুক নামপুলিয়ানো সাকা নর বহাই নাম ইন্সপিরেশন নি টকে খাই চিনি কুচু কাইমানি সামানি কয় গিয়া নাখাঙ্কে যে কোনো লামাও হিমি নাই যাতে নামিয়া লামাও তা থাকতেন হ্যাঁ দিবা
1: স্পটও থাকি মানো খেলাধুলা থানিয়ে মানে বিভিন্ন পজিটিভ মানে জায়গা কবমা তঙ্গো আর থাকাঙ্গাইতে বচাও তা
0: চিনি টেকনিক্যাল তঙ্গো টাউনিও জরাতে কম ট্রেনিং সেন্টার দো যে জাগো টেলিকমুনি কঙ্গো হ্যান্ডিক্রাফ্ট সঙ্গে হ্যান্ডিক্রাফ্ট দো আবার হেরকম থাকবো হাইবা হ্যাঁ চিনি বড় হ্যাঁ টান পড়ে পাই হ্যাঁকে ফ্রাস্টেড দো ফ্রাস্টেড মানে হলো হ্যাঁকে হামিয়া লামাও থাকবো হ্যাঁকে আমার হাইরক ওয়ান সুকিয়া যে সেলফ যে সার্ভিস নানি আবার হুনে ওয়ান সঙ্গ হাইবা হ্যাঁকে তাকে সে দো দি উই সেনে নাই অবো মণিপুরি মণিপুরি ফিল্ম ফেস্টিভেল নমিনেট খানা অবো দি উইস নিকে কিসা হবো হাই কিসা
1: দা উইস হে
0: উইস হে তো মুসুকমানি
1: আং মুসুকমানি আবো হে আবো হে ড্রাগস অ্যাওয়ারনেস তৈরি খাইমানি আং আবো হে ড্রাগস আনাই বসার রক দো কভার ওয়াইজে যেফা আমি থই থাকা ওখে আবনি এফেক্ট বেড়ে নাই ফ্যামিলি ও আনতে হাইতা মানে ড্রাগস আনে বরক শুধু চানে বরক সিমিয়া পুরো এন্টায়ার ফ্যামিলি এফেক্ট উনি থাকো
0: হান্ড্রেড পার্সেন্ট নাই তাম এনকে বিন বাকি কম মা বড় রক বিন মব হাংথং বিন নকনি বড় হাংথং আর টঙ্কা সঙ্গে তঙ্গি মারা গেলা রং পুছেন ড্রাগস আনে তো রং পুছে সারা ড্রাগস জমাইয়া হাইবা ওখে কম মানে কেসে কেরেং জঞ্জাল ফাইনে হাইরা
1: ওখে আরো আংতে সাসন শর্টকে দা উইস বাকি আরো জাগোয়া সং কাস খলাইকা আন্টি তরবালা বনবত পপুলার যতন সাইমানা আন্টি তরবালা কাজ খেলা খেলাইকা আরো জায়গাও মানে এস এ মার্ডার বুমা বসানোর বাকে বসানি বাকে অনেক কিছু মানে মত তা মুজুমা ওকে আর বিশৃঙ্গ বসাত থাই থাকা
0: ড্রাগস
1: আউই নাই ওকে বব মানে নাইনা মুসুকমানি তা আনি মানে বসানো কাইজাগৈ নাই ভবিষ্যতে কাহামুন গে আমটিকে নাইনা মুসুকমানি আবো ইংলিয়া আবার বাকিনে মুসুকমা দা উইস আমাকে খেলে
0: খাতে যত বহান্ত নাই আনি সাপাতি কাহামংথং অকংথং হাইবা হ্যাঁকে নরক বহাই নেব নাই হ্যাঁকে দা উইস নাই নাই মাবো ন আং তো নাইখা অ করং ন বেলেখে নামমানি তাবুকনি অজারও যেন অমহাই চিকন চিকন টকে নাই নাঙ্গো নবো নাই নাই নরক প্র্যাকটিক্যাল ওয়ান সুখি নিনি আমাবো নিনি জেনারেশন বড় বুবাহ কাহামকে তন্না মুসং বকনি ওয়ান সুখমানি বুব হাই আবহাই রক হ্যাঁ দিবা কিন্তু চিনি বড় রক হামিয়া লামাও থাঙ্গিনাই গোখলাইনাই অক নগো অজাগা আং সার্টিফিকেট দোমান টু থাউজেন্ড টুয়েন্টি টু না নিনি ইন্টারন্যাশনাল মুম্বাই এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল অজাগা উইনার অংখা বেলেখানো প্রাউড ফিল খাই অবহাই রক মামানি বাকি অবংখা সময়নি খরাংনি তেও তো নিয়ে কম সার্টিফিকেট দি তো আপকামিং রকমকে প্রজেক্ট রকমাবো বহাই রক
1: তাবো আপকামিং প্রজেক্ট হ্যাঁকে এক আবো বুড়াসা ফিচার ফিল্ম আবো তো শুটিং তো পাইখা আবো তাবো চিনি এডিটিং চলে দো হ্যাঁকে বুড়াসা আগে তো চিকন চিকন সামবো তাবোকে কতরকে সামখা ওখে অর জায়গাও

0: tam kamu tebo lengthy character bari rakha ange character bari rakha ange tebo thaske tebo kaam ke phunuk janai ta ange o bosor ma sang release khlaine abo
1: paithak bukha
0: bura sai full feature film kata
1: full feature film kata aw aw ange best of luck ni nawan bage hai
0: aw ham
1: sang nayo tebo kaam kaam ko ngthang ange abo ni ko upcoming te ka talo kun han krei upcoming khlaine wan sukja gro bu ba herok
0: upcoming to tongo amo to মানে এভরি ইয়ার কাইসা কাইসা সামি থাই তা দিস ইয়ার হাকে আবো রিলিজ খালাইগে না আবনি পাইখা হাকে কাইসা তো আমি ওয়ান সুম আবন খালাই নাই বলো
1: আবো কি চিনি ফকটেল নতুই চিনি চারাই রকম মেসেজ থ্রু খাইজানে বা চিনি উপরক নতুই আবো হাই
0: তাবো হাকে ফকটেল রম রমলে আদো আং তাকে কিসা তাবনি ইউথ যে সরাই জেনজি আবন তুই আং কিসা মানে ওয়ান সুই তঙ্গ তাম খালাইম হাই হাকে অরব হাইনো আং চিনি টিপ্রাসানি রুটস এন্ড ট্রেডিশন না অরব তেসে হাইলাইট খালাইনে
1: আও হাঙ্গাঙ্গে নিনি প্রজেক্টটো জংতে সাইমা লাইনাই টেপটকে নিনি ওয়ান সুগুং লগ জংতে হাঙ্গে তাবুকটো জংকং মানে চিনি অ জাগাও হৃসাপনা করিং টঙ্গ মুসুনা করিং টঙ্গ তে একটা ডিরেক্টরস বু টঙ্গ হাঙ্গে চিনি কাম মা টকরে গো খাইজাক জং নুখা হাঙ্গে নং তাবুকনি অজর বুবু হাই টকর নং ইন্সপায়ার অং বা বুবু হাইরক নং হাঙ্গে নং যাজাক বা তাবুকনি জর যে চিনি নায়ক নায়িকা বা রসাপ গ্রং রক বুবু হাইরক নং কিসা ইমপ্রেস হং যাক
0: ফিল্ম নি বিসিং আং টিপারানি সাবানো আং আমি চাজা চাজা খাওয়া ক মাঠিয়া
1: মাঠিয়া
0: যে আবু কাইসা একদম কাহাম কে ফিল্ম সাম যাক
1: কে কম ফিল্ম ফেস্টিভ্যাল ও বো এমন খাব
0: মাঠিয়া চাজা খা হাঙ্কে ইয়ারং ইয়ারংতে কাইসা হাঙ্কে আঙ্কেল রুহি বেসনাম জাকমানি তাম খামু লাংমানি হাডুক
1: লাংমানি আবরক
0: ফার্স্ট ফিচার ফিল্ম আবার আবর নাইখা আং আপুর তো আং মানে কোনো ফিল্ম রগত আং আপুর মানে আফিল সফয়াকু
1: পর্দা এফুনো কামিও লাগে
0: পর্দা বাইন নুকুটা হাঙ্কে আবার ফিল্ম অনেক চাজাকাটা আন বিসিং হাঙ্কে তাবুক সে নীতিপ্রা সার রং রসাম তো যনেক আগোখা সানা থাকে আগে নিশাই আরও তঙ্গ বাকসা হামিয়া রসাম তঙ্গ আম তো কাহাম হামিয়া লগে
1: ফিয়াবা
0: যেন চিনি সিনেমাও যেন তেবো ইম্প্রুভ না নাম যে আনি ওয়ান সুখ মুক্তা হাঙ্কে বরক রক তো খাইনি তো খাই তঙ্গ লাইও তে কেসা সিরিয়াসকে কাহামকে যেন মানে যাতে যেন বাইরে বরক ন আনি কক কাছে সাসপেন্ড ইনসিডেন্ট আনু সঙ্গ বরক রক যে বাইরে তংপুর আন নু রকম ইক ত্রিপুরা তকে রক কিসা আনু ফুনুক দিক নিশাও হাঙ্কে আং মানে লাসিও ফুনুক রাগিয়া মানে স্ট্যান্ডার অংয়াবলা সিনি ফিল্ম রক হাঙ্কে আং ইক যে আগেন কেসাং কুসাম ইয়ারং রক অমর আং রহর খাটা হাঙ্কে বরক সাবো তাবন কেতা রহর দিয়ে নাই হাঙ্কে কেতাল বিসিংহ আং মানে তামন রহ নাই কিসা মানে লাসিমা হাইরক গোটা হাঙ্কে
1: মানে আবো তাবুক যে যেন টকে খাইলে মানে হাঙ্কে মানে শুধু কমার্শিয়াল এন্টারটেইনিং
0: কমার্শিয়াল
1: সিম খাইলে ওটা
0: হাঙ্কে মানে রাইট রিপ্রেজেন্ট ইয়াতা আপন তুই মানে আং যত কয় মুক্ত যে টকে সামনে রং তাই কিছু কাহামকে সামলাই নি চাই টলাই নি
1: বাক্সাবো যেন নগো জাস্ট এন্টারটেইন সিম খাইলে টকে আরো খেলাইলে যে তিনি থাকাই কমার্শিয়াল খাইনে কাহাই জায়গা ফুনুক নাই আবন পড়ে হাঙ্কে আং কিছু ইনকাম খাই অঙ্কর থাকাই হাঙ্কে আবহাই সিমি বাইটি অংগিয়াবলে না
0: ইনকাম
1: খাইমানো আবহাও খাইমানো হাইকোনো আ জায়গাও নে ওয়ান সুখ মানে হাঙ্কে যেন জিস নারক দিয়ে চিনি টাইটেল দোক নারক দিয়ে প্লাস চিনি হুকুম হুকুম তো হাঁচি কমাই তো মানে আ জায়গাও যেন আমরা রিচ খাই ফাতার রগ ফুনুমান হাঙ্কে চিনি ট্রেডিশন সাইমানো বই চিনি এনসেস্টার বাইকে টমই থাং কাগিও যেন বউ বাইকে টাক দিয়ে প্রায় পুঙি জং বা চিনি হুকুম হুকুমনো যেন ফুনুক মানো তা
0: ফুনমানো ইন কাহাম বই খেতা সারা থাকা হাঙ্কে চিনি আরো আসে তং কথমা গবাং গবাং যেন আপনার মানে ফুনুক বাইকও তাকবো হাঙ্কে তাবো কারেন্টলি বড় রকবো মানে বাইরে বরফান হন্দি জেসে রিজনাল ফিল্ম মানে কাহামকে ফুনুক আপন তাবো অডিয়েন্স রকবো টেকিসা মানে নাইওতা সিটি নি স্টোরি মুম্বাই স্টোরি রক হাঙ্কে যত্ন বৈনুক বৈখা হাঙ্কে তাবো বড় রক তরক তরক রিজনাল হাবি দো বোধে মানে কাহিনী খান বাকি তা মালায়ালাম ইন্ডাস্ট্রি রক হন্দি আসাম ইন্ডাস্ট্রি রক হন্দি আবার তাইবো অডিয়েন্স রক মানে নাইনা বাকি তাইবো মানে চাল চাল চাল তারমানে চাল যা গোটা আবার বাকি যো চিনি রুটস নন চিনি কাহিনী যেন ফুন মানো কাহাম খেতা রিপ্রেজেন্ট খাই
1: আও চিনি তো রিচ চিনি কালচার তো রিচ যত সাইমানো হ্যাঁ দিবা চিনি কালচার আছে রিচ যে জায়গাও

0: টকের খাইমানী নে নে ফ্যামিলি সাপোর্ট মানা মান নব বাইরক হঠা হানজাক এই তাম কবরাকে বেড়াই জংখা বাইর নেই
1: এমনি তো আনি পেরেন্টস তো সাপোর্ট খেলাইব হনিমা খেলাইব হনিমা তাম হে পড়াব পাই থাকা আং বরক সালে সাকা আন জব রক ট্রাই খাই হ্যাঁ আং জব রক আগে কিছু এপ্লাই খেলাই যাকন হে সিগান সিগান চেংফর তো বরক হাইন সিরিয়াসলি নাই এটা হে আং যখন ফিল্ম খেলাইতে খেলাইতে সকার মানে ফাইকা হে আপরকে বরক সিরিয়াসলি নাকা তাবো হে সাইমান কাত

0: সংস্কৃতি চেংফুর তবর হাইন সিরিয়াসলি নাই এটা আঙ্কে যখন ফিল্ম খেলাইতে খেলাইতে সকার রুমানি ফাইকা হাঙ্কে আপরকে বড় সিরিয়াসলি না খা তাবো হাঙ্কে সাইমান কাতা বড় হাঙ্কে আর বিশেষ আনি বাবু তো আছে সাপোর্ট খেলাইয়া সাপোর্ট খেলাই বলতে আনো কোনো নেগেটিভ সাইয়া মানে বব মানে মুসুক যাগো দেট মানে বিনি বসলাবো মানে কাইসা
1: জব খাইতে
0: জব খাইতে হনিতা
1: জেন যতন জব নিয়ে কোন খাসি লাগাই
0: হাঙ্কে আঙ্কে আঙ্কে মানে অল ফিলোবো জং চাইমানো ক্যারিয়ার ফিয়া কিসা কষ্ট নাই সিগাং মানে সিগাং সিগাং কিসা মানে বাট উলো আলটিমেটলি উলো সাকসেস আমি কিনি থানাই আবন আশা হইনো আংবা তা অল ফিলো চাইতাই তংটা
1: আও নংনি তো কাইসা টকে খ্লাইনেন বা শর্ট ফিল্ম খ্লাইনেন তো হাইনো তো খ্লাইমি আর রাং পয়সা বনাঙ্গো গাও বড়কে ভাইকে ম্যানেজ খ্লাইদেন
0: রং পয়সা আঙ্কে আং মানে আগে চেংফ্র তো আং নিজে ন মানে সাক সাক সাক সাক ইনভেস্ট খেলাই মানে ফান্ড খেলাই তা বিকজ
1: নন তর তাবুক মিউজিক নাই ক্যামেরা নাই আর্টিস্ট নাই আর্টিস্ট মাগনা তো ফাইকেলা গুলো
0: আর্টিস্ট আঙ্কে অম কাহা তঙ্গো মানে আং ফার্স্ট ফিল্ম খেলাইফুরো আর্টিস্ট নাম অ্যাপ্রোচ খেলাই খেলাইকা ফিউ আর্টিস্ট আঙ্কে বড় আং বড় আনো আপুর সিনিয়া খবলা আঙ্কে আং তাহা পারানি খরচা ইকো অটো অটো চালক নাই বনসে নায়ক সামসিও
1: বাবু সুমিনী খরাং ওটা
0: সুমিনী খরাং
1: মেন রোল যে খাইব
0: আবু পারানি সিন খরচা সে মানে আন দ্বারা খেলাই ওটা বনসে কাজ খেলাইছে ও আঙ্কে ব স্টোরি বুঝেয়া আঙ্কে ইংলিশ বাই সৈজাক আঙ্কে আপনার সাই খানার দিন সাবকে বনাস কক বরক বাই সাই খানার ট্রান্সলেট খেলাই নাই আঙ্কে বাহে বাহে এক খাইনাই সিং বন ফরঙ্গি নাই এই কম থেকে সামলাই খাতে আছে
1: আঙ্কে মানে কোন ফানে সাইমিয়া বড় নসে নঙ্গা মন টিসা মানে
0: অবশ্যই মানে
1: আমন কালিবে তো অর জায়গা নিনি ক্যামেরা নাঙ্গো দ্রোন নাঙ্গো তেই নিনি স্টুডিও বনাঙ্গো আঙ্কে নিনি কি নিজে স্টুডিও রক্ত
0: আনি নিজে স্টুডিও তো করাই বাট আং আং মোস্টলি দুইটা স্টুডিও বেশ সামতাঙ্গো কাইসা হ্যাঁকে সাকিয়া রেকর্ড নি তঙ্গো চাকমানি আবো হাঙ্কাঙ্কে চিরন্তন চাকমা তে কাইসা হাঙ্কে জন্টি ফাঙি তং ভেরি ইয়াং এন্ড ভেরি ট্যালেন্টেড বা সাউন্ডতেই সাম খেলাই অ অ খরং নিবে আং সাউন্ডকে মানে বড় সামতং কলাবরেট খেলাই সাউন্ডকে মিউজিক হিঙ্গে তো আং তারপর তো যত বাইনে সিনি থাং থাংবাই খা
1: আস্তে আস্তে তারপর ফিল্ড ফাইক
0: যতন সিনিবাই খা হাঙ্কে সাউন্ড রক দি তারপর আরো যে সুমিনী খরাং সুমি তামনা হিঙ্কে কৃপা সাধন জমাতিয়া
1: কৃপা সিন্ধু
0: জমাতিয়া কৃপা সিন্ধু জমাতিয়া
1: আও বউ ট্যালেন্টেড কোনো সুমি রক চিনার তাম ফাই বড় হর ফাই চিনার বাহিনী বড় রেগুলার আর্টিস্ট নহনি মানুষ সুমিনী কৃপা সিন্ধু জমাতিয়া সং রক আও হাঙ্কে যে আসে স্টল খাইনি অ টকের খাইমানি আউন বিশ তৈ তাম তামো কেসে কেরং বা কে রক মানখা আবো
0: মোস্টলি আবো হাঙ্কে রং নতই ন বিকজ প্রডিউসার মায়াবলা হাঙ্কে সিনি তিপ্রাসা তো এমনি তো ইন্ডাস্ট্রি সে খায়াকো পুরা হাঙ্কে কাইসা তকে সামা থাকা হাঙ্কে নং রং থাঙ্গো মোটামুটি হাঙ্কে আরো যাবো সাপোর্ট টিকিসা ফিনান্সিয়ালি মাখা হাঙ্কে তে ব কাহামকে সিং বেতার বাকে ফুলুং মানতা
1: মানে প্রডিউসার নাঙ্গো
0: প্রডিউসার নাঙ্গো
1: চিনি বড় বাক্সা অ্যাকচুয়ালি বাক্সা বাক্সা ওয়ানসুগো যে ভাতটাকে প্রডিউস খাইন ব লস দাং ন আবাহের এদিবা সাইমান সুগিয়া বড়গুলা হাঙ্কে তেইসে চিনি বড় কাছে রাং কাবাং গুক্রি হাঙ্কে বাক্সা বাক্সা যে টংলাই রব অ জাগো ইন্টারেস্ট করি আবাহ টংলা হেদিবা হ্যাঁ হাঙ্কে নুন চিনি সাক হামনি বাকেই বা চিনি তাবুনি অ জেনারেশন সং চিনি তিপ্রান সং কমনগো আনি ফ্রেন্ড খরচা তঙ্গো জিবিও চাকরি খাইও বহানো সাও চিনি জেনারেশন রক বেলা এখানে এইডস কুবলৈ টংখাম হয় হামে বেমার মানজাকে টংখা রক খুঁজে বহানো সাও তা চিনি বড় রকম মেক্স মানজাব আর খাও বহানো সাও হাঙ্কে আবহাওয়ার উন্নতিলে নাসে খেলাইকা করব
0: ও আচ্ছা তাকসে বুঝতে মানে আগেপুর খেলাইকা কাইস কাইসে আং এইডস নতুই দো হাঙ্কে আবো হাঙ্কে আরো হাঙ্কে কিসা চেরাই রক নাঙ্গো মানে আঙর এলিজিবল ইয়া পার্টিসিপেট খেলাইনি মানে পঁচিশ বছর জরা খেলাই মানো হাঙ্কে সেরা দুই তিনজন থুমুই নাই আং বরক ন খেলাই রেখা আং বর শুধু গাইডেন্স সিমি রেখা হাঙ্কে আরো বরক খেলে খাইলেখা হাঙ্কে আরো বিশৃঙ্গ বড় ফার্স্ট জিটিখা হাঙ্কে কিসে মিসে সকাল মানি ফাই ফাইকাতা এসন তুই খেলাই মানে সাং
1: হাঙ্কে বেলাকে না কাহাম কক যে কক হাঙ্কে তেইলে নং তাবুক যেন কক তো কক মানে সালাইকা জরাবো টিকিসা তং খুশি ইয়াগো চিনি যে অমহাই টকের খ্লাইমে জাগো

0: 어머니 다요. 진이 이제 계속 그런 응마니 계속 그런 이제 응이 정원 이제 진이 가수작마니 많이럭노 다북니 진이 광모도 어머니 덕으로 가일래 정말 이거로 가이디와 그러니까 바이게 어바감 클라냐 이런 다북 어레 필름 페스티벌로 탄가 하이 탄가 어르 그 그는 사티피케도 가바 하이로 마는 레지스트레이션 로가 버 클라냐 난
1: 레지스트레이션 chicken chicken film ha ke registration nang ya abun nang independently nang mane participate khale man unke zori nang commercial way ke thang ang kese ni ni production house ni proper mane registration nang ta unke mostly sinti prasar ok entertain bagi sim nu khale ot ke unke ang jotono mane koi koi you that borok bo festival go participate khale ka unke tai kisa sang ka hamwe ke sang baire go phunuk ta ta sini kahini ro
0: unke abuno ang chini token bising ka hasimi sang nukho chini omo hai kotor theater o release mani tam singa bkha dang khama ba kaisa rupusi holo ai release mani anka apun holo to kaisa ban sing release tok manu yakho anka ajago release khaina anke ba ajago nin token phana sapos nang tok nin bura sa tok khai ka kotor abo 2 hours tok nin duration tongan anke ajaga thana ba ing anke kun phana criteria to tong abo hai tam dok
1: tong tong omo tong do tak suppose ক্যামেরা বিশ্বমান তঙ্গ তফাত তঙ্গ ফুল ফ্রেম ক্রপ ফ্রেম ফুল ফ্রেম হ্যাঁ সিনেমা বাগিতা হ্যাঁ আবার থানা নি হ্যাঁ দামি ক্যামেরা বাই খালাই নাও তারপর জেব খা এ বব ফুল ফ্রেম বাই খালাই যা তাকসু জরা আনি বাজেট কারি আ ক্যামেরা এফোর্ড খালাই আরো বিশ্বঙ্গ আংটে কেসে মেনশন খাই রেসব নো আনি ফ্রেন্ড নো প্লটো দেবরমা রিসেন্টলি তাক বি ফিল্ম পাই যা খানি আব আর ফুনুক জাগনাই রূপসিব ইনকে আরো থানা হিংকে নিল্ম সার্টিফিকেট নাই আবো না খা হিংকে বরক বাই ডিল মা খাইলেন বস
0: পার্সেন্টেজ
1: ইনকে নর্মালি তামখাম তাকসি রুপুসি হংকে বড় কিসা পার্সেন্ট কবং নাও তামনি হিংকে বড়নি টাইম আলকা স্লট টংমানো সে বড় সিনটি পার্সেন্ট ফিল্ম রুই রকম হংকে
0: আবনো অমিত খাইনাই নাই
1: মার না হিংকে মানে বরক সাপোর্ট খাই দো পিয়া বা কিসা পার্সেন্ট কবাং নাও
0: বংনি বাবু মজবুরি দো না দানবাই হ্যাঁকে কাইসা শিডিউল খাইজন বরক অমিত খাইসনি মান দানা হ্যাঁকে বংনি বা টাইমি প্রেসারাইজ টং ফাম মানো হাই দিবা
1: বরক সাপোর্ট খেলা খেলাই সাপোর্ট খাইম বাগাই ন মানে ফোন কথা
0: গাঙ্গে খানি নি ছাও না খানি তো রিসেন্টলি বুড়ো জানি আই থিঙ্ক রবীন্দ্র মন্ডা বুড়ো জান ফোন জাখা রিসেন্টলি আঙাবো খানা মানে
1: খানি আরো ফোন চাকা সরি দশরথ বাবু
0: নাকি
1: বিশ্রামগঞ্জ ফোন চাকা তাবো বড় ফোন নাই বড় তাবো তো সেমিয়া বড় মানে প্লেন খাই তো দিয়ে পারাও বড় ফোন
0: রূপসী হলে ফোনক নাই মানো
1: রূপসীও ফোন ইয়াকো ফোনক নাই
0: ফোনক নাই মানে ফিউচারও থাকো যেন নাই মানে হাইসি হ্যাঁ দিবা হিংকেন আপকামিং রোগ যেন সাবাই গাও সাবাই গাকে নিজে তাবুক যে প্রজেক্ট খাইমেন নি পার্টনারকে সাব সাবো তো ফাদার হাস্টেও থাকিনি অমর যে খাইমানী তার ফিল্ম ফেস্টিভেল থাকিনি উকমানি নন ফাদার নিগে কে উচু বানাই বা কে উচু বাই দো নন ইন্সপায়ার খাই দো আবার দেব
1: আবুক তো আনি টিম বাঙি থাকা তাবুক চোদ্দ পনেরো জন থাকা আগে স্টার্ট খাইফর তো আইসংসে মানে আইসং সেন সেনকা আমি প্রত্যেক দো খরকসা খাপাং ত্রিপুরা হানে বহাকে আনি ক্যামেরা নাই এডিটিং খাই ধরক ধরক টিম তাপ তরি থাকা আরো বিশ্বঙ্গ তাবো তে কাইসা দো আইজিং সানা পাই থাকা বিকে জ্যাকসন দেবরমা হানে বব তাবো বুড়াসা ফিল্ম আনি কো ডাইরেক্টর তাবো মোটামুটি চোদ্দ পনেরো জন বরকাও টিম আনো লিড খেলাই তে ফাতানি কোনো করি যে সুবানাই রো সাক সাক ইয়াক তলাই মা হিমলাই যাবো তা
0: খরচা খরচা সুবাসু রুলাইনি যতনী বিউস বা আই কিউ অবহাইকে খাইকে সানাই হাইকে সানাই মানে আলোচনা খাইনি খাইলে ওটা হাইছিলে হ্যাঁ ছুটি খাইপুর হাঙ্কে কাহে টকে খাই সাপোজ পাঁচ মিনিট এফানো কাইসা শর্ট ফিল্ম হাঙ্কা আবো তো সালসা এ পাই আপলে হ্যাঁ আর শুটিং খাইপুর কেসে কেন ফা ফাইলাই নি টিমনি বিশৃঙ্গ
1: ফাইলাই মানে শুটিং তিন জরা যে খাইমানি কাইসা শুটিং ফানো মানে প্লেনি মতে ইয়া আবো যেখানে ফানো প্রবলেম ফাইনাই বা ওয়াটি ফানো ফাইনাই বা অ্যাক্টর ফানো লোমনাই অম হাইব সপায়ো যে ক্যারেক্টার কাইসা সিনো দুই তিনজন বড় স্ক্রিন শেয়ার খাই এক খাইনে নাম যত রং যে বাক্সা

0: খাইনে রং কে সুটি নাই ফাইগা আন খাইনে বাকি তে খরক সঙ্গে ফাইমালে আমি হাই টাইমিং রং মিলিয়ে আঙ্গো ওকে গবং অন দ্য স্পট স্টোরি রক চেঞ্জ মা খাই আম হাই রক অঙ্গো কাহিনী মনে কথক
1: গানকে আসু কলাই আদা না খাই জানি
0: আসু কলাই
1: বাক্সা বাক্সা নিন টকে টাও সময়নি খরাম কোন ডিউরেশন বসে 10 মিনিট টকা না বা 15 মিনিট
0: সময়নি খরাম অ্যাকচুয়ালি আগে তো ডিউরেশন টং মানিব 15 মিনিট দো আঙ্কে ফেস্টিভ্যাল ইন টং কাইসা ক্রাইটেরিয়া 10 মিনিট মা খাইনে হনে
1: আঙ্কে কাট মা খাইকে তা
0: আর কতে কম আছে সিন টং খাং আবো ফুজু ফুনুক জাগলিয়া কাট খাই রেখা
1: আও আঙ্কে দ্যাট মিন্স কবাং না ফানছে কাট খাইমা কুমা খাইও হ্যাঁ দিবা

0: হ্যাঁ এম হাই টকের খুলে তো রং পয়সা তো আসে কবং আজি মিয়া হ্যাঁ দিবা জেগব হ্যাঁকে নত কম সঙ্গা বুব হাইরক নরক কেসে কেন রক ফাইজাক হ্যাঁকে আর্টি আর্টিস্ট রক নিনি টাবুনি বিশৃঙ্গ নো ওরা কমা টকের খুলাইকা নিনি ফেভারিট নিনি বিশৃঙ্গ হ্যাঁ কেউ তো টং নিন লগিও সামুখ খাই যান বিশৃঙ্গ
1: আর্টিস্ট দে আর্টিস্ট তঙ্গ মোটামুটি কাহাম কাহাম
0: মানে আবো আং নিন থানীয় হাই বো কাহাম বো হামিয়ানি সামান কে গিয়া যত কাইসা হামজামান টংলে হ্যাঁ দিবা বিনি ক্যারেক্টার ফানাংথং বিনি উকো ফানাংথং বা বিনি শিডিউল যে টংমানি ওকরক হ্যাঁ দিবা বাক্সা হাঁকে তো কিসা লেজি এঙ্গো বাক্সা হাঁকে বিনি যে কক রানি আবনন বো উকো খাইও কক নারগো আবো হাইরনি বিসিং নিনি যে আসুক জরানি জার্নি ও নব হাই নিনি লগি মানখা বা সাবন লগি রুকু খা আবো হাইরকটা কিসা নিনি এক্সপিরিয়েন্স শেয়ার খাই যাই
1: একটর যে আর্টিস্ট যে সামানি আর্টিস্ট তো আঙ্কম খালাইখা অনেক সিনিয়র বাইব খালাইখা জুনিয়র বাইব খালাইখা হ্যাঁকে আর্টিস্ট নি বিশৃঙ্গ তাবো কতাল কতাল আর্টিস্ট দঙ্গো তাবো অজয় ত্রিপুরা অভিষেক দেববর্মা বুবার দেববর্মা আদিত্যা দেববর্মা তাইবো দঙ্গো রুমথাং রিয়াং রক বরক নিউ আর্টিস্ট ন ফিয়াবা একদম ক্যারেক্টার হাবি বরক একদম কাহাম খেলেন মানে রঙ্গতা হ্যাঁকে বরক হ্যাঁকে টেক অ্যাক্টিং নব বরক প্রফেশনালি বরক ট্রেন খেলাই যাক তাবো তাক সিনি ত্রিপুরা বতাক সকাইখা এখন টি এফ টি আই ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট
0: আর আবু জাগান খাবো
1: ইক পরবাসী
0: পরবাসী
1: অ সরি তো হব বা পরবাসা সরি
0: পূর্বাসা
1: পূর্বাসা পূর্বাসা আর
0: আর গঙ্গা জায়গা জেসা তাক সারে উঠনা ফনা সঙ্গী মানে হাইছে
1: সঙ্গী মানে
0: কোর্স তং
1: কোর্স তং তাব তাম তং হ কারেন্টলি গভর্নমেন্ট বসো বাই তং তো মানে আর এডমিশন না হেঙ্গা গঙ্গা রাং কম বাই ন মানে গভর্নমেন্ট অর্ডার রাং রো অবশ্যই বাইরে স্টুডেন্ট তাবক যত দিল্লি নি বিহার নি ইউপি নি ফাইতে এডমিশন নাই তো বাইখা সিন ত্রিপুরা সার লোকাল হিসেবে অনেক কম সে আর যাব হ্যাঁকে মানে আরো সেরনা নাও তা আং সামুং খাইমাই মানে বুঝিখা যে তাবক মানে সেরং যাবে সামুং খাইকে তাইব যাও অনেক কাহাম
0: কাইসা ট্রেন খাইজাই বই ট্রেন খাইজাই তো আবো তো হরসাল ফেরনাই
1: অনেক ফের
0: অবভিয়াসলি ফেরনাই হ্যাঁকে নাইদি চিনি নজে সামা সানাম নাইমাকে মহাই আংজে ওয়ানসুমানি হ্যাঁকে যেন অমহাই টকে খাই বহাই নি কেরিয়ার নাম মনে হয় সামনে ওয়ানসুম তামাইকে যেন নাইদি বলিউড হলিউড ডাক্তার হয়ে টলিউড ফান কমা অমহাই চিনি নায়ক নায়িকা নং জেস ফান বরক বহাই ন বরকনি অবাই নৌনি ফ্যামিলি প্লাস বরক বহাই ফেয়ে গো নগো যেন আসে উংমায় এফানো যেন তো চিনি তো ইন্ডাস্ট্রি চিকুনসা হেরিবা আসে উংমা এফানো যেন অন্তত মানে এটলিস্ট কিসালে যেন উংমানা না
1: উংমানো হ্যাঁ খাক খাই উংনাই হই তামনি হিংকা তাবো সিনি বসকাঙ্গি মানে সিনি গানানি স্টেট তাক মণিপুর হন্দি আসাম হন্দি বরক সাম কাহাম খাইমা বাগাই ন তাবো তরক তরক অপরচুনিটি মানে মানি তঙ্গো হ্যাঁকে তাবো ওয়েব সিরিজ রগো আরো ফাই খাই ফাই অরুণাচল রগো নাগাল্যান্ড রগতা তরক তরক হ্যাঁকে তে কাইসা ফিল্ম তঙ্গো ইকো মণিপুর নি বুং হই আবো বো ফারান আক্তার রাংচুবাখা প্রডিউস খালাইকা হ্যাঁকে আবো বাইরে রগো অ্যাওয়ার্ড মান ফাইকা বাফতা হই আবো অ্যাওয়ার্ডটা মানে তরক তরক বরক রিজনাল ফিল্ম রমি তো তা বলিউড রকব মানে স্টোরি তা কাহাম কাহাম বরক রম নাই প্রডিউস খেলাই নাই আবার মানে

0: kota borok.
1: Obviously, tambah ngangge kaisa tokek khlanya tokek khlanya ngke bkhabo thanja hai nong abo. Khoroksa phai apan te khoroksa phai hai. Nang jodi nangi tong hangke. Ngke Tripura de cinema hai kamo rich jaga tong na ja tabo narikel bagan tong ko tong ko ma cinema hai. Location bo tong sang kam shooting khlanya mo sang ka hediba. Ngke jenga bono sangop nangi mano. Nang je sar na ngana bo hain ta ngke jeng tabo commercial bo tong nai jeng abo hai chini tak tam ne practical je film tong mane abo hrengu jeng khlanya nang hoji hanke teile tamo ko nung nung no tak sasiri ni ni ko o pulian simino ni ni experience ke share khaisiri ni ni o chini tokyo hap mane plus nang bo bo hai struggle khlanya o jaga phai ka tam tam khlanya nang phai ka kisa jeng na hai no chini khlanya no
0: ani first struggle hanke to obviously sakang to team team team sanamna se ani first struggle ang borokno thumkha amai amai khainai angkanke borok bom hai film mane borok serious nai ata angkanke teruk teruk ang amtikhena mankha team khapang Tripura hanai ani cameraman bo bai khalekha angke sakang sakang o to ang professional artist bo maya angke parani borokno no cast khlaini abo ben khalekha sing sangkha ta angke teruk teruk ani sam nugui nai ulo angke ana contact khaibai kha ani sumin khorang nu khang ke no ana kobama film maker rok je tiprani artist rok ana contact khlai kha ange bor ana mane appreciate khlai kha ange abon pore hanga ange tiruk tiruk khe mane artist ang mani thanga ta borok se ana approach khlai mane je nin samang sa jago jodi role to hang ke mane ano rodi hanita ange aro ni bisingo te tong ani partner bubar de devarma bo ani journey suruni simi tak jora logri tong kho anu chuwa ma bo so ma bagin bo unkha mura muri sin tim ro gro un bai kha
1: a
0: am sung ta ani journey
1: da da hangang ke ta talk to ni katal ukor go chang khana la kya hangang ke nang fuse ani ni ni plan lo kya sai khana ri bo bhai
0: fuse ar ta bok to o ani bura sai fuse film pai kha hangang ke ang dai tai kaisa je thaching saklai mani abo ang kaisa Gen Z youth no tui ang abono sanamnai abo wansui tongo ar ja sam khlai tongo ang enke tei kha khlai o ani kaisa musukma ang India bisingo to angmo khlai kha mane participate khlai kha festival ogo
1: international thana ni
0: tei kaisa international thana ang ba ang plan khai tongo enke international thana ni hanga ke tai kisi sa nang ni ni product project no tesa kaham ke good quality ke rang invest khlena nang nai abo hanga ke mane basic ta tabo je sang khai phale mani abo jotono hano kunu motte ke diy dum dum thawi dum sawai kosta mosta ke jura tali roi khlai mani se abo anke tai kisa jotono mane proper funding support standard camera bai khlai ga hanga ke sing international sing mane eligible nai ta
1: au camera to nang কাছে কাছে ক্যামেরার দাম তো বেলা কম না মরক নাই গাও তো নাচা তো এফোর্ট খাই মাংলা খাই দিবা হ্যাঁ টেপটেক মার খালে হ্যাঁকে নার্নিও ফাইমানি উলো চিনি যে অকরা সাকরা যে আগে কিসা মিশা অমহাই ফিল্ম রোয় খাই যাক রক যে নাঙ্গি টংনার বং থানি হিংকে নসর মা মাংখা বরক বাই কক্রোটা সারাই কেবাই আসুগুই বু বাই খাইকে চেন দেবো কাহাম অবহাই রোগ
0: এমনি তো আং সালাইখা মালাইখা ফিউ আর্টিস্ট রক বাই ke kokro bo salai ka baro bai tawo ang iko tax ko uncle ruhi torwala je senior senior artist borok bai kokro mane sang bu khlai ka kokro bo salai ka ke borok bo encourage khlaiyo mane jini borok je jese man sakta bor to khai phai mane khai ka tabo ke norok se sini next generation
1: a
0: ke norok no norono kaham ke khai di hene borok thani encouragement rok manut jang kaham kaham kok
1: a bono ha jang খরচায় খরচা ইয়াগ রোমিনে শসালায় বা ডুমসালায় হ্যাঁ কিন্তু সঙ্গ জায়গা ফাইমিয়ে আছে আউন বাবিন নরমি যে টংনাই রক নর ডাকসা যারা যে অমাই টকে খাইনে রোগনি উকর কাইসা সংগঠন বা অবহার সাম দর টংসা সে সাম লাই অবহার টং
0: আবো টং না দো কাইসা আং পকই থাকা TPIA হানি টং কাইসা অর্গানাইজেশন আরো জায়গাও আং তো খব জায়গাকো কারণকে আবনো কারিব তাবুক নি যে কতাল কতাল আর্টিস্ট তাবুক চং রক্তা সঙ্গ কাইসা প্রপার অর্গানাইজেশন সামনা বাকে ত্রিপুরা ফিল্ম এসোসিয়েশন হনাই

0: আনি খাবনি তাকটি বুকসং তিনি নারাই পান্দ কক সাই টংলাইমানি হিংকে জ্যাকব টিপরা আর দুজন সাইমানো বখরকসা শর্ট ফিল্ম মেকার নহনি তাকসাক জরা সিনি জাগে চংকো ট্যাপ ট্যাপকে বসকাংবো হাক ইয়াপরি বারনান বাকি বনাই চংগো নরগো যতন বিন বাকি সুরিলাই দি তাম্বাই হিংকে বিনি অজাগকনি গথাম চিকন চিকন টকে নো কামা সকা টকমান যাক যতন ইন্সপিরেশন নং দি অবা এনে সামানিয়া যে ফিল্ম খাইন পরিমাণ জরাও ফিল্ম খাইনি টাইম ওয়েস্ট খাইনি আবহাই কৌ পুয়া নং পরিমাণ লগি লগি বো নমুং মূসং খাঙ্কে অবহায় বিশিংটেই নে আইডেন্টি নুগি মানো আকৌ নতুন সালাইমানি তামাই হিংকে বখরকসা এম এ কমপ্লিট খাই যাক প্লাস এল এল বি স্টুডেন্ট যিনি জেনেরেশন চিন থিং বাকি বো সামং খাই দো হিংকে জেকব তাবুং অজারা জন কমন নুগু চিনি সাই রক হাইনো হলিগি লাগাই দো নরকসা এব এডুকেটেড আবু নিউলব আসে হাসালনি করবো খাই হাসালনি চিনি অজাগা ফাইনাই আগতলা ফাই দংফাই কেসে কেরেং রং পুসানো বিয়াল আসে এসেট কবং আবহাওয়া চিন বরক যত নাই হাই দিবা আবু নিউলব স্টারক খাইনাই টেপ টপকে নি সাসুং সাক কাইসা নং বাসানা নাই দমানি চিনি ইউ দ্রোন নংবো বহাই কাইসা ককসানা মুসংনি
1: আনি ফার্স ককসা মং দং নাই আবতো ফার্স গাকে চুং পর না নাঙ্গো মানে হ্যাঁ তাবক যেন রং পয়সা করে ফানো সে পেরেন্টস রক বসে স্যাক্রিফাইস খাই দাম মানে সে পড়াশোনার বাকি হ্যাঁ সেখান এনি হাও যে কোনো ফিল্ড থাকে নেন শুধু জব অং আলকা ফিল্ড অং বা বিজনেস অং ফার্স্ট যেন এটলিস্ট যেন গ্রাজুয়েশন জরালে যেন খাই নাও
0: উইথাউট এডুকেশন
1: এডুকেশন কোনফান মানে নবই এলিজিবল না বাকি এডুকেশন ফার্স্ট ইম্পর্টেন্ট যেন এডুকেশন মা খাইনে ওখানে তাবক যে পড়ি তোমায় রক নব আমি রিকোয়েস্ট খাই শুধু পড়া বাই সিমিয়া তাব গবা মা যেন সাইড হবি মানে সাইমিয়া যে উল আর সাইড হবি ফানো নি প্রফেশন মানো
0: বহুদান নি লাইফ ক্লিকিং থাকে সাইমিয়া
1: নং স্পোর্ট হাবি মানো ডান্স হাবি মানো মিউজিক হাবি মানো আর্ট এনি কাইন অফ প্যাশন নি নং আবার নং সাইড সাইড নং টন নাও মানে আগে নি হাই জরা পড়া সিমি বাই টং কাঙ্কে আলকা অ্যাক্টিভিটি বাই উতি সাই ইনভলভ না নাও
0: বাক্সা বাই চিন সারা রকম মান চুং নগো

0: যে আং গ্রেজুয়েশন কমপ্লিট খাইকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট খাইকে আবার নয় জব মাই হ্যাঁকে কম হামেলা মজা থাকমানে নগো হ্যাঁকে বড় নলে বুব হাই কানা মজুম হাব
1: আবো হ্যাঁকে তাবক কারেন্টলি আবো নই তো চিন্তি প্রসার মানে জব না তৈ আসে ফ্রাস্ট্রেট লাইব কে রিসেন্টলি তাবক যে গভর্নমেন্টনি তাম তাম রক প্রজেক্ট রক নিমে আশাই তো হ্যাঁকে
0: মানে সাজুং সাকে হে চাইজুগি নাই যে আং খাইমানো হাইপানো মানে ফ্রি অফ মানা মজুম
1: আমি হাই মানে প্লেট পরা তুই রেজানা নাই
0: স্ট্রাগল খাইনা মজুম ইয়াত জাস্ট নিন বস চাথাই তুই হকে সাকা খুরি যে আং সানা মানা নবা গিনাই আং তাম খাইনা আং আবার নোয়ান সুগিয়াতা
1: ওকে বরক জব জরি ন ট্রাই খাই তং দি বার বার বার আংখা
0: না জব খাইতে তুই বড় প্রফেশন ন খাইতে
1: আও খাইমানো
0: হে দিবা
1: তে আকান বিজনেস বে খাইমানো ন বিজনেস বে খাইমানো ওকে চিকন বিকন বা মাস এক নাইতা সাই সাই তোকে মা তন হাঁকে নেসন হামিয়া বাই কবুল ওকে ফার্স্ট অফ অল হাঁকে যে আনি বুঝি মাইব অমহাই জরাও পজিটিভ বর বাই কিসা হিমনা নাই নি অমহাই স্ট্রাগল টাইম পজিটিভ বর বাই হিমকা হাঁকে গাইডেন্স মাননাই নি সারাউন্ডিং পজিটিভ ওই থানায় তরক তরক ওই ক কাহাম ফাইসিং স্টেপ নাজাকতে ওই থাকো অটোমেটিক্যালি নি গ্রুপ কাহাম হাঁকে
0: বরকটো যতন ফ্রাস্ট্রেট দো যতনি জরাবো সবসময় সময় হেদিবা হামিয়া জরাও ফাইও আবার ও হামিয়া জরাবো ওভারকাম খাইমে হাঁকে সাকসেসফুল নাই হেদিবা হাঁকে হামিয়া জরা দো হই আং তিনি ফ্রাস্ট্রেট থাকা তিনি আনি লাইফ না আং ডিসপোজ খাইছে বা নষ্ট খাইছে আবার হেকাম মানে চিনি টং টং বলে হাঁকে আনি ওভারকাম খাইমানো তাও পজিটিভ দি নেগেটিভ বং থাকে তো বাইকিং নাই হেদিবা লাইফ যতনই ন ওয়াইসা তলা ওয়াই সাকা আবহাই চ যতন হবো যতন লাইব না যে গান পয়সা গান ফান আবো কাইসে কাইসে প্রবলেম যতনই ফাই হ্যাঁ দিবা হ্যাঁ আবনে তো ওভারকাম মা খাইলে আং টু ফিফটিন জরা বাই তিনি কক সালাই আবনে হাঁকা আং তিনি পানজানো মানে নারই পানজানো আবনে রেসা মং টাংসা তাই বি খাতো রেসা মনো খালাই বই কক সালাই যাবলো আবু যে কোপা কে নাই চিনি জেনারেশন কক সামা যাগো গে সাকা চিনি সারাই ফ্রাস্ট্রেট টাং থং হাই টাং থং হাই আবুলো কবি কক ন হ্যাঁ আবো কারিব সাইড নিজে ওয়ান সুখ মানে নজর টাক সামানি যে যাবো চিনি কম কোর্স দো না কাবো জেনারেল কোর্স পড়ে দো হা আপনি কম্পিউটার ফান সেরঙ্কা মোবাইল কোফান ও খাইকা এআই ফান সেরঙ্কা টাক এআই নি যুগ থাকা আর্টিফিশিয়াল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জায়গা ফাইকা আ জায়গাও নই বহাইন নং প্রফেশন হই ওয়ান সুখ আঙ্কে তাও তো কোর্স বহাইন অনলাইন ফান নাই মানো নগো কমা কমা ক সোশ্যাল ওয়ার্কার হোক বা ইউটিউবার হোক বহাই ফোন যে আনারও জয়েন খাই দিয়ে নয় ফিরব কষ্ট না টাম টাম খেকে ভিডিও এডিটিং খাইনাই বা ভিডিও খাইনাই আবার বড় ফোরনান বই বড় সাও হ্যাঁ
1: তাবো রুতুকে সেরজানাই অনেক আগে হাঙলিয়া তাবো অনলাইনও অনেক কিছু সেরঙে মানো তাবো
0: গুগল নাই থাকে যাই হেঁকে গাও মানো হয়ে
1: যায় গুগল নাইখানে রিসার্চ তাবো তে কেসা ফাইকা তাও এ আই চাট জিপিটি আবার সঙ্গে মানো বিজনেস প্ল্যান রক তামো ওকে বর্ণ বিজনেস প্ল্যান পুরা স্টেপ টু স্টেপ পুরো সাবি রো
0: টামকে খাইনে
1: টামকে খাইনে না তাবো মানে তাম করি তো অপরচুনিটি তাবো তো হাইসি মেন হাঁকে নিজে নিয়ে থানি সে
0: ওয়ান
1: সুক মাসে তো না কাহাম
0: আংটাম নাই
1: আংটাম নাই
0: হ্যাঁ দিবা আংটাবো আং মূসা নাই নক আসো কিছু হাঁকে তো নন তো হাঁজির ফাইকে লাখাইছি নন যদি চাই তো কিছু হাঁকে নো খাই হাঁকে যত তাক অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ খাই
1: তাক সিন চিনি পারাবো সে খরকসা এআই বাই তে ইউটিউব নাই নাবি নাই তাক বিজনেস কেসা খোলো খেপ খেপকা ফুড ফুড বিজনেস ব কোনো সেরেন যাই ইউটিউব নাইবে সে দোকান মানে চামুক দোকান
0: মানে চামুক ভাইকে সঙ্গাও নাই
1: সঙ্গে নেই তাবো যতন কিছু তাবো রেস্টুরেন্ট কাছে খুলো কিপ খাবো প্রপার হ্যাঁ আমি মা সঙ্গা নাইকে আমি খুলো খাঁদো আগে তবে হিসেবে নুবি আমি সঙ্গমানে বড় সঙ্গে হিসাব মানে ইউটিউব টংলে হিনসাও ইউটিউবরও সঙ্গো এতে এআই মানে বিজনেস মডেল যতন সঙ্গে নাই মানে তাকে সাকসেস রান খাই দাম পারাবো
0: হ্যাঁকে সেলে ওই নাই ওয়ান সুখ আঙ্কে নিজে যদি এম টংকে গতকে ফ্রাস্ট্রেশন হেদিবা হ্যাঁকে আবার নো তিনি পান্ডানি বিশেষ ইন্সপায়ারিং অম হাইরং ওয়ান সুখ লাইনে আবার হিনি সামা কে গিয়া তিনি জেকব ফাইকে হানে যে ফিল্ম লাইনও ফাইনা নয় আবার সামা গিয়া খরচা ওটাও এক্সাম্পল হরকা ও জায়গাও যে খরচাব সেভিংই নেই তাবো ব রেস্টুরেন্ট খুলগে নি বং সাক কাইসা বাসা যাক ইয়াকুঙ্গ বাসা যাক বইন সান নাংলিয়া হ্যাঁকে আবার নো তে কিসা তো জরা তো কিসা কক সালাই জেকব গানকে তো ওইসা নাই হাই চিনি ইউ ডক্ন নি সাক চালাই রকন নতো তাক অলরেডি কমপ্লিটিং যাক বড় ফ্রাস্ট্রেটিং দো কেবো কেবো তিনি যদি

0: নাই তোমাকে বরক নব কিসা নিগল নি কক নাইকে আরো ফাই সবাই তামনি বাকে তামকে নো ফাই সবাই আবু বহাই মানে ইয়াগুল নাক ও জায়গাও মোটামুটি কাহা জায়গাও সাকস না ভাগ থাকতো ইয়াকো টাক ফোন আবনো নাইকে ওয়ান সুখাও
1: আনি ফার্স্ট মেসেজ তো আবনো নরার সাথে সাথে কাইসা আলকা একটিভিটি ইনভলভ তংবি অনকে তাক আামতি নো আগে ফুরু আং পড়া তো ভেরি ইম্পর্টেন্ট নো পড়ানো নাকারি মেয়া নে কোনো খাই দিয়ে লাইব আবনি সাথে সাথে তে আলকা একটিভিটি ইনভলভমেন্ট তংদি মানে প্যাশন বা হবি অনকে নবনো লাইব তাব আনি এক্সাম্পল রয়েছে মানো আং আগে তামকাম ফিল্ম এস এ মানে হবি তন্মানি তাব আং আবনো ফুল টাইম খাই থাকা অনকে অমহাই খাই অনকে মানে নি লাইফ নি অপশন বাঙি থাকো তা অনকে ন যদি জব থাকে অনকে অমহাই খাই মানো অনকে তাবো তো অপরচুনিটি তো অনেক দাও অনকে তাই ফ্রাস্ট্রেশন নামফ্রো অনকে নম কাইসা যে পজিটিভ বরক বাই তোমার ট্রাই খালেদি তামনি হেঙ্কে কাইসা খরকসা বরক সামেন টঙ্গ মানে নি গ্রুপ নুখাঙ্কে নো আং সাইমানো নি ফিউচার তাম নাই হে অনকে আমি ফ্রাস্ট্রেশন জরাব আংবো অব হিমি ফাইকা আগে নেগেটিভ বরক বাই জেসে টংমা আসন চাও অনকে তেব ন ফ্রাস্ট্রেশন তেব হাবনাই ন অনকে নক ড্রাগস রক এডিক্ট চান্স মানে অমাই ক্যাফেক ম জিনিস রক চান
0: ফাইসিং
1: থাকো অনকে আপুরো নেসে মানুষ পজিটিভ বরক বাই নংখা অনকে তরক তরক মানে পজিটিভ ওয়েও নাই থাকায়ও তা অনকে ফ্রাস্ট্রেশন অংখারি মানো
0: একচুয়ালি চিনি সমাজও হাইন ডাক সাপোজ জেগাব কাছে ফিল্ম খাই দো আনফানো কাইসা অমহাই স্টার খাই দো বইয়াফর দাম হন হই অস্ত্রাই দাম খাই মানে কবর সঙ্গা যাকে নেগেটিভ সানাই করে দিবা আফাই কমা দো হঙ্গে তাবুক যে সাকসেস মানে অংলগ নফর সাকসেস আপনার যত নাহার নাই হাইছি নফর স্টার খাই দমকে নমা রমিনাই সসাইনে কারেন্ট নাই যাই হই নিনাবো সঙ্গলা হাইটা খাই দি নেগেটিভ বরক নামানে হঙ্গে বাক্সা বরক দো যত বরক গাও হাইয়া বাক্সা বরক ইন্সপায়ার খাইনে বদনাই নাম সামু খাইগা যে বক খাই দমনি বটো এটলিস্ট সাইটে হই দমলে হাই হিনে বই এপ্রিসিয়েট খাইনে বদঙ্গ কিন্তু চিনি সমাজে যেন নুকমানি যে ক ম্যাক্সিমাম বরক কিন্তু নেগেটিভ বরক মানুষ মানে চিনি জানা নাইখানকে যেন কিসা মুসুপ্লাইও ব অবহাই নাইখা ব অবহাই গা যেন আবো হাইতা চিনি বরক নাকে কিন্তু আলাই দেব সঙ্গে বরক যেন কম্পিটিশন খাই যেনকে তামো ব কাসামান্য যেন সকলাই কারেনা নাই কিন্তু বইনি বসংর বরকে তাম খাইলাই বরক হাঙ্কে ব বাহিকে চাইমাঙ্কা আংবনো ফলো খাই কাহাম ভাগ থানামে যেন নাইলাই হ্যাঁ হাঙ্কে আবনো আকৌ নকুবই যেন নেগেটিভ বাই দো হাঙ্কে নেগেটিভ নঙ্গো নেন যদি কাহা কক করে দিবা কাইসা আং বই পরিমাণ মা দো আগে আই ক্যান ডু ইট আং আং খাইমানো
1: আই ক্যান ডু ইট
0: হাঙ্কে আং যদি আনি বখানো আং খাইমানো হনি ওয়ান সুকাঙ্কে হান খাইমানো হ্যাঁ দিবা
1: আবো সানাই বরক তো সাইন দো হাঙ্কে আবনো যেন সাক সাক বিলিভ তন্দি কনফিডেন্ট তন্দি দেট আই ক্যান ডু ইট হই হাঙ্কে আপুরকে আজ নন সানাই বরক ন উলকাত নিন নিন বা ইয়াফা মা খরবানো
0: পইলে তো সানাই নো তাম খাই মানে তাম নাই অব হাইরক নাই আবতো নেগেটিভ অসংসার সঙ্গ মান মানো নক নক পান জাস পান নিজে বাই বাইরক পান যেন নেগেটিভ দোক আং মনে দো কিন্তু যেন রিফারেন্স সারকেব নিন বুং খা অব হাইরক যেন জেফ্রু কাহাম জরাও কিন্তু নিন লুক কাহাম দোকে দো নাই কিন্তু জেফ্রু নাসে দো হামিয়া জরাও হাঙ্কে খর বসে মাঘা টাকা জরা
1: আও আবনো কক কক গুবিন হ্যাঁ আবো আমি জরাবো হাঙ্কে তামকাম আপনি ওভারকাম মানে ওভার পাওয়ার ওভারকাম খাইনা বাকে মার্কেট যেন মানে পজিটিভকে মা তন্নাই অনকে তাই পজিটিভ বরক বাই জেসে তন্মান আসনো মানে নেগেটিভ নি
0: অংখরি মানে মানে হ্যাঁকে জরা তো চিকিৎসা দো আং জেকআপনি নিন্দ সাপ মূ খাচক জমানি কানি কাতাম সারি যেন কক সালাই সালাই তেরা সাপ মূ খাওয়া যায়
1: তাবো কেসা তান দি ওয়ারা বেন নি চুচু হুনে
0: ওয়ারা বেন নি না
1: চুচু আমো হনকে বিকাশ রায় সৈমানি
0: বিকাশ রায় সৈমান না
1: ওয়ারা বেন চুচু ইক আবনো বেশ কাম
0: আসুক দাদা তো সাইমানো যেন তিনি নারয় পান্ডব চিনি নারয় ফাইজাক জ্যাকব টিগ্রব খরচাই ইয়ং ডাইন

0: रसाबुंग खनामनी आगुलो हाइन है किसा थांनान सगां जेकब नं किसा चिनि खनाय जानो ताखौ बुखसनो नै मेसेज के थ्रु खै क्लांगसिरि तामरो सानामुस
1: आं जे सामने हिनाके माने को पोरा एजुकेशन खै नं लाइव जे कुनु उना नाय बट पोरा एजुकेशन इज वेरी इम्पोर्टेन्ट सं इज एजुकेशन खै गांगासे सं काम हामिया सं जतन साइमानो अंगांगकै তাই পজিটিভ বর্গ বাইতং দি পজিটিভ ওয়ান সুখ দি অঙ্কে পড়ার সাথে সাথে টেকনি আলকা প্যাশন ন বন কেরি খাদি এনি কাইন্ড অফ শুধু ফিল্ম মিস মিস হাই আসং আং মিউজিক র ডান্স অঙ্কে স্পোর্ট অমাই রকম সঙ্গ গদালি তহাঙ্কে সঙ্গ পজিটিভ ওয়ে লামা থাকে সঙ্গ চিন ফিউচার হামনে হে আং মানে আনি মেসেজ কব না বসুক যে তাবো ইয়ং ইউথ রক রক ন
0: এই বেলেগ হামবাই জরা বকরি খা জেকব ন বেস্ট অফ লাক নিনি থিনাং তে বকা হামং টং জং আকাশ বনা আগত লান কবর খতল নি বকটে জানো সুরু নিন বাগই নং তে বো লাইফ ও সাইন খাই মাং টং নে হামবাই
1: এ বেলেগ না হামবাই দারা নং আনো তিনি ইনবে খাইবাম বাগই আং কে আং তিনি বেলেগ নং খাস রাঙ্কা আং কাং কাই তাই চিকন সা আনি আপকামিং প্রজেক্ট বাগি আং মানে মেসেজ দি থাংসি বানো তাব বুরাসা ফিচার ফিল্ম আবো মানে বসাঙ্গ ফুনুকজাকনাই আং অ বছর রিলিজ খালাইনে
0: হ্যাঁ আপনো বেস্ট অফ লাক নহনি সাসি নাই যতন যেন একচুয়ালি জেকব ওইটিনি কক সালামেন বিশিংটি অব সাইমাঙ্কা যেন নাইখাঙ্কে ফ্রাস্ট্রেটিং ইউনাই যেন বসকাম আগন হিনি ওয়ানসুকে যেন কম মাছিনি ওয়ে টঙ্গো কিন্তু নং আবনো আলামানো ঋতুকুই মা কারণে হেসি নং টুম নগো আসুকুই টঙ্গিনাই আং অম হাইং নাই আং অম হাই অং মালিয়া হানে টং খাঙ্কে সিমি ইংলাক আবনি বাকি আনি ইউ যে টং নাই রক নারক বাবা ওই নাই কমা ওয়ে টঙ্গো আর ওয়েটই নেই লাইফ না সামলা ওয়ান সুখ দি তাম্বাই হাঙ্কে লাইফ টাবুক অজারও নং কাইসা লামাতে সিমি টঙ্গি নাই বেবাক মানাই আবো হাইয়া তামনি হিঙ্গাঙ্কে টাবুকা কম্পিটিশন নি জরা ফাইকা ও কম্পিটিশন জর নং কম্পিটিশন টিকিং জারাক না হিঙ্গাঙ্কে নং বহাই নাইসাবাই দোকে এংলাক আবার কিন্তু যতন চাই তুলাই দিই নারাই ফাইনাই জেকব পাইথাকু নন বেলেগ না হামবাই
1: হামবাই দ্বারা
0: হ্যাঁ হিঙ্গাঙ্কে বাইসাই পাইথা কাছে রেসামং তামুই নরক নি বাকি আমার জেকব নি বেলেগ খাটার রেসাবমং হিঙ্গাঙ্কে যতন না হামবাই আন্দুগে তিনি তামান বাকি তিনি নারাই পান্ডা হাজার তিন সিটং দীপর কাহাম যতন কাহাম করেন টংবি

0: হয়ে গেল, এই বিয়েটাও হয়ে গেল, পর পর বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পর বিয়ে, এক এক বছর মানুষ খেয়ে না খেয়ে বিয়ে করে, এবছরও ঠিক তাই, এক এক দিনে 30-40 করে বিয়ে হচ্ছে, এই দোকানে বসেই তো দেখতে পাচ্ছি। আর 40 বিয়ে মানে 40 খাট, 40 আলমারি, 40 আলনা, 40 ড্রেসিং টেবিল বাঁধা মিনিমাম, 40 পড়ে মরুক একটাও না, একটা অর্ডারও এবার ধরতে পারলাম না, আর পারবো না। সামনে আষাঢ় শ্রাবণ দুটোই মল মাস গেল, সিজনটা বেরিয়ে গেল, উফ কি ডোবাল আমাকে ডোবাল এই ভবতোষটা, মদর উল্লুক দড়কক ছুমেরে টাকাগুলো তুলে নিয়ে সটকে পড়ল, কেন যে আমি ওর পাল্লায় পড়লুম, আহ কিনা আদ্যপান্ত বোঝালে আমাকে, জানাই বাবু পরের গোলা থেকে কাঠ কিনে ফার্নিচার বানালে পর্দা বেশি পড়ে যাবে, তার চেয়ে নিজেরাই যদি গাঁগঞ্জ থেকে কম দামে শাল সেগুন জোগাড় করে আনতে পারি, বাজারের কেউ আমাদের ধারে কাছে দাঁড়াতে পারবে না।
1: নিট 2,000 ঝেড়ে নিয়ে কাঠ,
0: একবার হাতে পাই পিটিয়ে তক্তা বানাবো, ঠ্যাং ভেঙে ইজি চেয়ার করে রেখে দেবো।
2: ভালো আছো?
3: তুমি কেমন আছো?

0: দেখি দেখি
1: কি কি
0: দেখি
1: থাক থাক থাক আর পায়ে হাত দিও না থাক
0: সে কি গো যা তা বলে হয় বুঝি গুরুজন বলে কথা দা দা পায়ে ধরে
1: শালা আড়াই মাস গত করে এখন দাঁত বার করে জোছনা বিলাতে এলি আমার গাছ
0: কয়ো আরে ছাড়ো
1: ছাড়বো না পিটিয়ে তক্তা বানাবো চৌকাট বানাবো কোথায় ছিলি আমার টাকা মেরে কোথায় ডুব দিয়েছিস
0: আরে গলে লাগে গলে লাগে লাগছে লাগছে
1: লাগুক
0: যা বোতামটা ছিঁড়ে গেল
1: ছিঁড়ুক
0: ছোড়ো দেখি কোথায় পড়লো
1: চুপ একবার চুপ কানের ওপর সানাইগুলো বেজে বেজে হদ্দ হচ্ছে মলমাস এসে পড়ছে হয় আমার গাছ দিবি নয় আমার টাকা দিবি তোরা পালাচ্ছিস চৌকির নিচে ঢুকে পড়ে পার পাবি শালা
0: কি ভেবেছো বলো তো তোমার ভয়ে আমি চৌকির নিচে শুতেছি
1: নিশ্চয়
0: আমার বোতামটা খুঁজছি
1: হ্যাঁ বোতামটা খুঁজছি
0: আচ্ছা জ্বালাতনে বললুম একদিন বাদে দেখা কোথায় দু একটা ভালো মন্দ কথা বলবে তারা ঘাড়ের ওপর লাপিয়ে পড়লো গাছ গাছ করে একবারে গেছো ভূত হয়ে গেছো
1: কি আমি গেছো ভূত
0: তাছাড়া কি বলে কোথায় বনে জঙ্গলে ঘুরে ঘুরে আসছি হোল সাউথ চব্বিশ পরগনা ঘুরে এলাম ওনার গাছের হদিশ করতে আর এখন কিনা
1: আড়াই মাস ধরে তুমি আমার গাছের হদিশ করছো
0: তা দেখে শুনে কিনবো তো নাকি ওহ বাছাবাছি করতে একটা টাইম দেবে না দেখতে দেখতে ঢুকে গেলাম একবারে সুন্দর বনে জানো যাইবু চারধারে গাছ গাছ সুত্য গাছ লম্বা গাছ বেটে গাছ খাড়া গাছ বাঁকা গাছ ন্যাড়া গাছ ঝাঁকড়া গাছ হেলা গাছ দোলা গাছ মেলা গাছ জামাই বাবু গাছের মেলা
1: মেলায় ঢুকে খেলা করছিলি একটা গাছও বাঁচতে পারলি না
0: বাঁচতে বাঁচতে শেষে চাক বেড়ে গায়ে গিয়ে
1: পেলি
0: কই আর পেলাম গোড়া পছন্দ হয় তো আগা পছন্দ হয় না আগা গোড়া মনে ধরে না বিদ্যে ধরি নদী পার হয়ে ঢুকলাম গরান বেড়ে গায়ে
1: তাও পেলি না
0: পেলাম
1: পেয়েছিস
0: নাম্বার ওয়ান সরেশ মাল জামাই বাবু সে যে একখানা গাছ না
1: শাল না সেগুন
0: শালও না সেগুন না তেঁতুল
2: তেঁতুল গাছ
0: হ্যাঁ তেঁতুল গাছ বয়স কম করে 300 বছর লোকে বলে গরান মেড়ের গায়েনদের তেঁতুল গাছের বয়সের কোনো গাছ প্রথম নেই
2: শেষ পর্যন্ত তেঁতুল গাছ
0: কেনা হয়ে গেছে হ্যাঁ এভরিথিং কমপ্লিট চলো কাল ভোরে ট্রেনেই কুড়ুল করাত নিয়ে বেরিয়ে পড়ি তেঁতুল গাছটাকে কেটে কুটে লরি বোঝাই করে এনে ফেলি
1: ডুবিয়েছে রে হতভাগা ডুবিয়েছে আমাকে
0: আরে একি একি এই যাইবু আরে বসে পড়লে যে আরে ও যাইবু
1: বেরো ননসেন্স ছেলে তেঁতুল গাছ কিনতে গেলি কোনাক কেলে বিয়ের অর্ডার ধরবো বলে বসে আছি কোন মেয়ের বাপ আমার কাছ থেকে তেঁতুল কাঠের আলমারি কিনবে রে
0: কিনবে গো কিনবে কোন মেয়ের বাপ তেঁতুল বলে ধরে দেখি বলছি কি 300 বছরের ঘাগু কাঠ শাল সেগুনের জ্যাটা পালি সাচ্ছে ইগনাইটি মেরে শুধু ছেড়ে দাও টং টং করে কথা বলবে হ্যাঁ সোপাকাম বেড বানিয়ে বাসর করে সাজিয়ে দাও বর কনে ও জিনিস ছেড়ে উঠতেই চাইবে না
1: বলছিস দূর দূর শালা অত কেলে গাছ ভেতরে ঘুম ধরেছে
0: কোথায় ঘুম দেখছো মাইরি গুড়িটাই হবে তোমার মতো এই তোমার মতো চারটে মানুষের সমান একখানা ডালে শিয়ালদা স্টেশনের আধখানা প্ল্যাটফর্ম ঢেকে যাবে জামাই বাবু সে তো তেঁতুল গাছ নয় সে যে একখানা কেল্লা
1: কেল্লা
0: তবে ডালপালার কেশর উড়িয়ে এমন করে আকাশখানা কাট করে দাঁড়িয়ে আছে আর এমনি তার জেল্লা দূর থেকে দেখে মনে হবে যেন নবাব বাদশার কেল্লা
1: ও যতই যা হোক তেঁতুল ইজ তেঁতুল নট শাল সেগুন
0: ঠিক আছে নিও না মাত্র 300 টাকায় অত বড় গাছটা কিনে দিলাম কিনা
1: 300
0: ভাবতে পারো ওনলি 300 রুপিস
1: বলিস কি ভাই ভবতোষ এত কমের
0: ওইখানেই তো আমার ক্যাপাকাইটিস
1: কি কাইটিস
0: ক্যাপাকাইটিস
1: ক্যাপাকাইটিস
0: তবে শোনো যাই বল কোরআন বেড়ে তেঁতুল গাছ বয়স তার 300 সে গাছে বাস করে কত পাখি কত সাপ কত কাঠ বেড়াল মাঠের মাঝে দাঁড়িয়ে হাঁক পাড়ি কার গাছ আমরা নিয়ে যাব আমরা চেরাই করে ফাড়াই করে শহরে নিয়ে গিয়ে ঘর সাজানোর ফার্নিচার বানাবো একটা কাদামাকা সন্না মাটকা লোক টলতে টলতে সামনে এসে দাঁড়ালো বললে কার ঘাড়ে কটা মাথা গরান বেড়ের নীলাম্বর গায়নের গাছ নিয়ে যায় আমার ঠাকুরদার ঠাকুরদা তস্য ঠাকুরদা দেখে গেছে এই বৃক্ষ আমার বংশের যত বয়স গাছেরও তত আমার গাছে যে হাত দেবে মুন্ডু তার দুখান হবে
1: ডাকাত ডাকাত তারপর তুই কি করলি
0: ক্যাপাকাইটিস বগল দাবা করে ডাকাতটাকে নিয়ে গেলুম বাটিখানায়
1: আচ্ছা
0: দুপাত্তর গিলিয়ে বলি কত্তা মাঠের দিকে চেয়ে দেখো ধানে তোমার পোকা লেগেছে বর্ষাকালে খাবে কি হেমন্তকালে খাবে কি তা চেয়ে গাছটা বেঁচে দাও 300 টাকায় ফুর্তি করো বর্ষা হেমন্ত শীত বসন্ত লাগাও ফুর্তি।

0: কি আসতে গন্ধ রে বাবা,
1: বললুম চল সামনের কামরায় উঠি। না এইটা একদম ফাঁকা, তুলল এক মেচো বগিতে, স্যাঁত স্যাঁতে অন্ধকার, মানুষ ওঠে ওতে। তবে একটা সুবিধে, চেকারও বোধ হয় ওঠে না। কি রে বাবা, এর মধ্যে নাক ডাকে ঘুমোতে পারছিস? ধন্যি ক্ষমতা তোর, পাশবই ক্ষমতা। না আর গালাগাল দেবো না, আর তোকে তুচ্ছ করবো না রে। তুই বিরাট কাণ্ড করেছিস, 300 বছরের গাছ কিনেছিস মাত্র 300 টাকায়।

0: কিরে বাবা, এর মধ্যে নাক ডাকে ঘুমোতে পারছিস? ধন্যি ক্ষমতা তোর, পাশবই ক্ষমতা। না আর গালাগাল দেবো না, আর তোকে তুচ্ছ করবো না রে। তুই বিরাট কাণ্ড করেছিস, 300 বছরের গাছ কিনেছিস মাত্র 300 টাকায়, বছরে পড়ল 1 টাকা। আমার শালা বাবু, এই জন্যে বলে শ্বশুরের মেয়ে ঠকাতে পারে কিন্তু শ্বশুরের ছেলে নেই। তোকে আর কিছু বলবো, তুই নাকটা কি ঘুম, কখন পৌঁছবো সেই গরান বেড়ে কে জানে, সেই বাদাবনেতে গিয়ে গিয়ে এই খানচল্লিশে কুড়ুল ভাড়া করতে হবে, কাল সানরাইজের আগেই গোড়ায় পয়লা কোপটা মারতে হবে, যাতে করে সানসেটও হবে আর তেঁতুলো ভূতলে সেট হবে। সেই আলিবাবা ও 40 দস্যু, এও তাই, তেঁতুল গাছ ও 40 কুড়ুল। তবে হ্যাঁ, কাঠ কিছু পাচ্ছি বটে, অন্তত গোটা 40 এক বিয়ের খাট আলমারি আপসে বেরিয়ে আসবে, আর তারপরও ছাঁটছুট যা থাকবে তা দিয়ে সামনে রথের মেলায়, রথের মেলায় এবারে 6 লাভ করে দিচ্ছি। কিচ্ছু না হোক, ধরো তোমার 1 কুড়ি মিটসেপ, 2 কুড়ি আল্লা, 4 কুড়ি পিঁড়ি, আর সদুয়েক ইঁদুর ধরা, ওটা বাড়িয়ে দিই, আর 5-5 করে দিই, যা ইঁদুর বেড়েছে 5-5 ইঁদুর ধরা কল। হ্যাঁ, চিচি এটা জঞ্জাল, চিচি এটা জঞ্জাল, চি আবার সেই গন্ধ। আচ্ছা একটা কথা, সত্যি ও তেঁতুল গাছটা কিনেছে তো? কি জানি গাছটা আদপি আছে তো, সেই কোথায় গরান বেড়ে বিদ্যেধরী নদীর পাড়ে, এর মধ্যে ভবতোষের কোনো ওই হ্যাপাটাইটিস না হ্যাপাটাইটিস নেই তো? হ্যাঁ, ঘুমো ঘুমো বাবা, নাকটা কি ঘুমো ঘুমো, অনেক করেছিস আমার জন্য, ঘুমো। হয়তো আমার থেকে ওই পিঠের ছাল বাঁচাতে একটা গপ্প ফেঁদেছে, কি জানি, পারে হতে পারে, ও সব পারে। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে গপ্পে প্রচুর গুলগাপ্পা ফাঁক ফোঁকর দেখতে পাচ্ছি তো, ধরো 300 বছরের অমন একটা লুব্ধ করার মতন গাছ একদিন জ্যান্ত থাকে কি করে, ধরো যেখানে শহরে নিত্য নতুন 20-25 তলা বাড়ি তৈরি হচ্ছে, ফার্নিচার দিয়ে সেসব বাড়ি ঘরের ডেকোরেশন হচ্ছে, গাঁকে গাঁ সাপ করে শহরটা সাজানো গোজানো হচ্ছে, সেখানে এমন একটা গাছ বিদ্যেধরীর তীরে আজও দাঁড়িয়ে আছে, কেউ একদিন দেখতেই পেল না, ওর তো অনেক আগেই বলিদান হবার কথা। কি গন্ধ রে বাবা, ডাকি মানাস, আই মানাস, মানাস
1: কে কে কে কে কে?
0: আরে আমি নে, তোর জামাই বাবু। হ্যাঁ, চমকালি কেন, চমকালি কেন?
1: ভূতের মতো এমন নাকি শুনে কথা বলছে কেন?
0: চারধারে বেল ফুলের গন্ধ, নাক না টিপে বসা যায় তা? হ্যাঁ রে ভবতোষ, তোর কাছে তো আমার 1700 টাকা রয়েছে।
1: কিসের 1700?
0: বাবা বাবা, 2000 নিয়ে বেরিয়েছিলি, 300 টাকায় গাছ কিনলি, 1700ই তো।
1: 300 বলেছি বুঝি, ওটা 600 হবে।
0: কোনটা 600? গাছের দাম তো 300।
1: গাছের দাম 300 আর ফলের দাম 300?
0: ফল মানে?
1: আরে ফল মানে তেঁতুল, ইয়া বড় বড় এক একটা তেঁতুল ঝুলছে জামাই বাবু।
0: হ্যাঁ, তা আমি ফলের দাম আলাদা করে দিতে যাবো কেন, আমি তো গাছটাই কিনেছি।
1: বা বা বাবা, ফল আর গাছ এখনো নাকি?
0: হ্যাঁ আরে বাবা, ফল তো গাছেই থাকে,
1: তাতে কি করে হয়? হ্যাঁ, ছাতাও তো মাথাতেই থাকে, তা বলে ছাতা মাথা এক? এমন মাথা মোটা কথা বলো না,
0: চুপ চুপ চুপ, একবার চুপ, মাথা মোটা কথা, 300 টাকার 1 পয়সা আমি দেবো না।
1: না দেওয়ার স্কোপই নেই, বৃহস্পতি তো জানে বা নিয়ে নিয়েছে।
0: বৃহস্পতি? বৃহস্পতির আবার কে?
1: ওই যে গো নীলাম্বর গায়নের জাটতুতো ভাইয়ের ছোট মেয়ে, মুখখানা না যাইব, ঠিক বট পাতার মতন, আহা হা হা, আর চোখ দুটো, চোখ দুটো যেন পাকা পাকা টসটসে করমচা, দেখি গাছ তোলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তেঁতুল গাছটা চলে গেলে ওর নাকি আর বিয়েই হবে না।

0: 300 টাকা চাইলো দিয়ে দিলো।
1: একটি থাপ্পড়ে দুপাটি কপাট খুলে নেব তোর। কোথাকার কোন বেশপতি শনি তুই তাকে 300 টাকা দিয়ে দিলি? তুই কি ভেবেছিস আমার টাকার গাছ আছে?
0: কি করছো? কি ছাড়ো না, ভালো করে শুনবে না কিছু না, গেছো ভূতের মতো খঞ্চল শুরু করে
1: যাবো তো।
0: আমি কি দয়া করে টাকা দিচ্ছি নাকি? দিতে বাধ্য তাই দিয়েছি। জানো গাছটা নীলাম্বর গায়নের হলেও ফলের অংশ বেশপতিদের? জানো গায়ন বাড়ির রীতি? জানো
1: কি রীতি?
0: 300 বছরের বংশ হচ্ছে এই গায়ন বংশ। বংশের নিয়ম, এই গাছের ফল বেচা টাকায় মেয়েদের বিয়ে হবে। সাত পুরুষ ধরে সব মেয়ের বিয়ে হয়েছে সেইভাবে। পড়ে আছে বেশপতি, এখন ফলের দাম না মিটিয়ে তুমি গাছটা নেবে কি করে? বোঝে না, খালি চেঁচায় খালি চেঁচায়। কি হলো?
1: চেন টান।
0: হ্যাঁ
1: চেন টান, আমি গাড়ি থেকে নেমে যাবো।
0: তখন বেশপতি এলো, তখন পিছিয়ে এলে ওই 300 তো জলে চলে যায়। আর ওই মেয়েটা না এমন কাঁদছিল না জানো?
1: চেন টান,
0: প্লিজ শোনো, শোনো
1: শোনো প্লিজ
0: শোনো।
1: আরে শালা, শালা তো ওয়াইফের ভাই, কত আর বিশ্বাসী হবে? হ্যাঁ চেন টান,
0: যাই
1: চেন,
0: যাই বাবু
1: না, আরে আমি থাকবো না গাড়িতে, আমি নেমে যাবো। টান চেন টান,
0: যাই
1: না, যাই, আমি শুনি, আমি শুনি, আমি শুনি।

0: ভবতোষ, ওরে ভবতোষ,
1: শক্ত করে ধরে বসো না।
0: ওরে আমার সর্বাঙ্গে ব্যথা হয়ে গেল রে, একই মান্ধাতার আমলের বাস।
1: ওরে বাবা,
0: কি ঝাঁকুনি রে!
1: আচ্ছা তো ঝাঁকুনি লাগবে না, বাদামুনের মেটো পথ, ছানা খেয়ে খেয়ে কি যে থলথলে বডি করছো না।
0: চুপ, আমার বডি নিয়ে কোনো কথা বলবি না, চুপ একবার চুপ। এইভাবে বাসের ছাতে বসে কেউ যেতে পারে?
1: না পারলেই 50-60 জন মানুষ যাচ্ছে কি করে? এত ছাগল মুরগি যাচ্ছে কি করে? এত গুড়ের কলসি, এত কুমড়ো যাচ্ছে কি করে?
0: এত গুড়ের কলসি, কুমড়ো আর আমি এক হয়ে গেল। রেলে মাছের কামরায় তুললো, বাসে তুললো ছাতে।
1: শুনলে তো, এ লাইনে সারাদিনে একখানা বাস চলে, ছাত পেয়েছ এনাফ ভাগ্যি। তাছাড়া জানবো, একটু কষ্ট না করলে কি কেষ্ট মেলে? একটা ভালো জিনিস ঘরে আনতে যাচ্ছি।
0: কোথায় যাচ্ছি? যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। সেই রাত্রে, ওরে বাবা, সেই রাত থেকে বেরিয়েছি, এখন 3টে বাজে, গোটা কতক তেলে ভাজা শুধু খেয়েছি, মাথায় ফাটছে বসেক মাস, নাকে ঢুকছে ধুলো, বসতে গেলে এদিকে একবারে তেতে পুড়ে যাচ্ছে। ঠিক করে বল দেখি। এই ভবতোষ, কোথায় নিয়ে যাচ্ছিস?
1: গরান বেড়ে।
0: কোথায় সেই গরান বেড়ে?
1: বিদ্যেধরী নদীর তীরে।
0: কতদূর?
1: তা বলা যায় না, 5 মাইলও হতে পারে, 25 মাইলও হতে পারে। এ লাইনে কেউ ঠিক করে বলতে পারে না কতদূর, মানে বাস তো রোজ এক রুট ধরে চলে না।
0: আজব লাইন, কে জানে কোথায় নিয়ে চলেছিস। হ্যাঁ রে ভবতোষ, গাছটা সত্যি সত্যি আছে তো?
1: অধৈর্য না, অধৈর্য না, ঠিক সময়ে সব দেখতে পাবে।
0: কি জানি রে, আমার যেন কিরকম মনে হচ্ছে গাছটা হয়তো আমি পাবো না, শেষ পর্যন্ত হয়তো পৌঁছতেই পারবো না, অনেক আগেই ছাতের উপর থেকে গড়িয়ে একবারে চাকার তলায় চলে যাবো।
1: আরে ব্যালেন্সটা ঠিক করে বসো না, ঠিক পৌঁছে যাবে। আচ্ছা, এত মানুষ, এত ছাগল মুরগি, গুড়ের কলসি, সব যাচ্ছে, সব কি তোমার মতন ভয় পাচ্ছে না গড়িয়ে পড়ে যাচ্ছে?
0: তা নয়, তা
1: কেমন হেলছে দুলছে, শূন্য লাফে উঠে ধবাস করে পড়ছে। তবু দেখো, তবু দেখো, সবাই কেমন ব্যালেন্স ঠিক রেখেছে।
0: ঠিকই তাই, আমিও তো চেষ্টা করছি ভবতোষ ব্যালেন্স রাখবার। আচ্ছা, একটা বাসে সবাই মিলে চড়ে কোথায় যাচ্ছে রে?
1: কে জানে, হয়তো সবাই মিলে এক বাসে চড়ে ওই তেঁতুল গাছের কাছে চলেছি।
0: কেন কেন সবাই তেঁতুল গাছের কাছে যাবে? কেন
1: পারে তো, ধরো ধরো, আচ্ছা ওই যে লোকটা, হ্যাঁ ওই লোকটা, ওই লোকটা হয়তো একজন কোভরেজ, হয়তো ওই গাছেরই শেকড় বাকড় আনতে যাচ্ছে। আর কিংবা ধরো ওই ছাগলটা, ওই ছাগলটা হয়তো ওই গাছের পাতা খাবে বলে যাচ্ছে। সবাই হয়তো এক জায়গায় গিয়ে নামবো। আচ্ছা যাইবো, যদি এরকম হয় লজ্জড়ে বাসে চড়ে ঝরঝড় করতে করতে আমরা সবাই এক জায়গায় চলেছি।
0: শালা, আমার এদিকে পুড়ে ঝলসে যাচ্ছে আর তোমার দেয়লা হচ্ছে। আরে এখনো গাছটা পাবো তো?
1: পেয়ে গেছো?
0: যদি পাই না ভবতোষ, যদি পাই আবার ব্যবসাটা

0: করাতে পারি।
1: আরে ভবতোষ, পারবো তো,
0: ব্যালেন্স ঠিক রাখলে পারবে।
1: আচ্ছা, আগে গিয়ে একটু ছায় বসবো, হাত পা ছড়িয়ে আমার তেঁতুল গাছের তলায়।
0: হ্যাঁ, একটু দেখে শুনে বসতে হয় যায়, জানো চারিদিকে কিন্তু নর মুন্ড ছড়ানো।
1: তা থাক, নর কি ছড়ানো? নর
0: মুন্ড?
1: হ্যাঁ,
0: ওই সব কঙ্কাল টঙ্কাল তলাটা একবারে গিজগিজ গিজগিজ গিজগিজ করছে।
1: কেন ভবতোষ, কঙ্কাল কেন?
0: বাহ, কত মার দাঙ্গা হয়েছে না ওই গাছ নিয়ে, 300 বছর ধরে কত লাঠি ঘুরেছে।
1: লাঠি কেন?
0: লাঠি দখল নিয়ে এমন একটা জিনিসে সবাইরই তো নজর। এপক্ষ এসেছে কেটে নিয়ে যেতে, ওপক্ষ ছুটে এসে ছাপিয়ে পড়েছে।
1: তারপর তারপর
0: তারপর দুপক্ষের মুন্ড উড়ে গেছে, আর ফলম ফলে ফলানি, যাকে কাটতে আসা সেই আর কাটা পড়েনি।
1: যে যাকে কাটতে আসা সেই আর, ভারী মজা তো,
0: ভারী মজা।
1: যারা কাটতে এলো তারাই কেটে গেল, আর যার যাবার কথা সে রয়ে গেল।
0: দেখ ভবতোষ,
1: একদিন রয়ে গেল,
0: ঠিক যেন কাপালিক জামাই বাবু। হ্যাঁ গো, কাপালিকের মতন সভা শুনে বসে, ডালপালার জটা ছড়িয়ে, কত পুরুষ ধরে বিদ্যে ধরি তীরে ঝিম মেরে সাধনা করছে তোমার ওই তেঁতুল গাছ।
1: ভাবাই যায় না, মাত্র 600 টাকায় সেই সাধনার সমাধি ঘটাবো।
0: 600 না যাইবো, আরো 300।
1: হোয়াট?
0: হ্যাঁ, আরো 300 দিতে হলো তো ওই নীলাম্বরের খুড়ো বুড়ো পীতাম্বর গায়নকে।
1: শালা, তুমি চালাকি পেয়েছো, 300 টু 600, 600 টু 900।
0: না দিলে তো কিছুতেই বুড়ো ছাড়বে না, মগডাল ছাড়বে না।
1: তা গাছ কিনেছি, ফল কিনেছি, তবু মগডাল ফ্রি পাবো না?
0: কি করে পাবে?
1: কেন,
0: আরে কি করে পাবে, গায়ন বাড়ির দস্তুর হলো যে যখন মরবে ওই গাছের ডালই পুড়বে। এখন বুড়োর মরার টাইম এসে গেছে, মগডাল ক্লেম করে বসলো, বললে গাছ কিনেছো গাছ কেটে নিয়ে যাও, কিন্তু মগডাল যেখানে আছে সেখানে যেন থাকে। আচ্ছা বলো দেখি, গোড়া কেটে কখনো আগা বাঁচানো যায় যায় বু? আচ্ছা তুমি বলো,
1: নট বাবলা? হোয়াই নট বাবলা? বাবলা কাটে পুড়লে কি ক্ষতি হতো বুড়োর?
0: বলেছিলুম বলেছিলুম, বললে বাবলায় পুড়লে নাকি বংশের মুখ পুড়বে। হ্যাঁ, তা আমি কি করবো বলো, 300 দিয়ে দিলুম মগডাল বাবদ।
1: কি বিচিত্রের গাছ রে বাবা, কোটরে কাঠ বেড়ালি, তলায় মরার খুলি, ফল বেচে মেয়েরা যায় শ্বশুর বাড়ি, ডালে পুড়ে ছেলেরা যায় জমের বাড়ি। কত শরিক বল, হ্যাঁ আর কত শরিক আছে ও গাছের বল।
0: মানে ওই সে কথা বললে ওই গরানবেড়ের সব বাসিন্দাই শরিক।
1: হোয়াট?
0: হ্যাঁ গো, 7 পুরুষ ধরে ওরা ওই তেঁতুল গাছের গায়ে ভার বাঁধে। হ্যাঁ, যার ছেলে পুলে হয় না সেও যেমন একটা ইট ঝুলিয়ে মানত করে আসে, যার ঘন ঘন হয় সেও তেমনি ঘন ঘন ইট ঝুলায়। তা ধরো গাছ বিক্রি হচ্ছে, সবাই পিলপিল করে এসে বললো,
1: টাকা চাইলো,
0: বলে গাছ কেটে নিয়ে যাবে যাও, কিন্তু আমাদের মানতের ইটগুলো যেন না মাটিতে পড়ে। ইটের বাবদ প্রত্যেকে টাকা নিল।
1: বোধহয় আমার 2000-ই ফুঁকে দিয়েছ।
0: গেছে, কি করব, তখন নীলাম্বর বৃহস্পতি পীতাম্বর মিলে 900 নিয়েছে। তখন যদি ইটের বাকি টাকা দেবো না বলে গাছ ফেলে ব্যাক করে চলে আসি, 900 টাকাই তো 3-6-9 হয়ে যাবে, তাই তো আমি ফুঁকে দিলুম।
1: ওহ, 2000-এর তেঁতুল গাছ! হ্যাঁ, তাহলে ফার্নিচারের পর্দাটা কি হবে বলতে পারিস?
0: জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তোমায় ও গাছ নিতে দূরে আসতে বলতাম না, নেহাল না বললে তুমি ভাববে যে আমি তোমার ওই 2000 রুপিস চিট করেছি, তাই হাতে নাতে তোমাকে দেখানোর জন্য যাই বু। এতক্ষণ আমি সব চেপে বসেছিল, এখন কিন্তু সব ফাঁস হয়ে গেল। যাই বু, চলো চলো আমরা ফিরে যাই, আমরা ফিরে যাই।
1: সে কি রে, যার জন্যে আসা সেই গাছ না নিয়ে ফিরে যাব?
0: এখনো গাছ তুমি নেবে?
1: বাহ, ও তো আমারই গাছ।

0: সারা জীবন মিনিটের কাঁটার মতো টিকটিক করে চালাচ্ছি, দিন আনা দিন খাওয়া। এইবার এইবার যদি ঘন্টার কাঁটা ঢং করে বেজে ওঠে।
1: আকাশটা দেখো তো যায় বাবু।
0: আরে তাই তো, একেবারে গেলে ভূত, কখন হলো?
1: কাল বসে কি আসছে?
0: বাতাস ছেড়েছে। ভবতোষ, ভবতোষ, ওই বুঝি সেই বাঘ, পেরোলেই সেই গাছটা দেখতে পাবো।
2: ওই তো গোল বেড়ের বাঘ।
0: জোরে জোরে বাও মাঝি ভাই, তাড়াতাড়ি বাঘটা পার করে দাও দেখিনি।
1: না না, আর ভালো না, আর ভালো না, বাতাসের চোর পাচ্ছে। আরে কে কাজ নেই, যাই বাবু যাই বাবু।
0: আরে বস,
1: আরে কে কাজ নেই, যাই বাবু।
0: আরে বস, বাঘের মুখে এসে থেমে যাব, তাই না? জোরে চালাও,
1: সোত মার দে দেবাই বাবু,
0: মার দে মার দে, পৌঁছে যাব।
1: এসব পাতা বনে নবী তুমি চেনো না। ওই দেখো মরা ইলিশের মতন নিথর, ওই দেখো ওই দেখো চোদ্দ হাত মাখালির মতন এক একটা ঢেউ শূন্যে তুলে আছাড়া মারবে।
0: ব্যালেন্স করে বস, ব্যালেন্স করে বস। এই দেখ আমি কেমন ব্যালেন্স করে ডিঙির মাথায় বসেছি।
1: মরে যাবো, মরে যাবো জামাই বাবু, মরে যাবো। বাড়ি ফিরে চলো জামাই বাবু, বাড়ি ফিরে চলো।
0: না কিছুতেই না।
1: ওই দেখো, ওই দেখো বাঘের মুখে ঘূর্ণি আসছে, ফি বছর নৌকো ডুবে।
0: মুখে বল রাখ ভবতোষ, ঠিক পার হয়ে যাব।
1: ওই দেখো, ওই দেখো জামাই
0: বাবু, কেউ আসছে।
1: ফিরে চলো, ফিরে চলো জামাই বাবু।
0: গাছ না নিয়ে ফিরবো না,
1: নিচে নিচে মরবে। ও গাছ তুমি পাবে না।
0: কি বললি?
1: না পাবে না, কেউ পায় না। কুড়ুল নিয়ে যে কাটতে যায় সে সে খুঁত নিতে পড়ে কিংবা কিংবা
0: ভবতোষ
1: কেনার গোড়ায় আমি এসব শুনিনি, তুমি শুনেছি জামাই বাবু। গোড়ায় তোমায় সব বলিনি, বললে ভাবতে আমি দু হাজার টাকা চিট করে ক্যাপাকাইটিস করছি। ফিরে চলে জামাই বাবু, তোমার পায়ে পড়ে তুমি ফিরে চলো জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু।
0: এই তো পার হয়ে গেছি, বাঘ পেরিয়ে গেছি, ঘূর্ণি পেরিয়ে গেছি, এক ধাক্কায় এক পাশে চলে এসেছি। ভবতোষ,
1: ভবতোষ, ভবতোষ, ভবতোষ, টাকা,
0: টাকা। তুই আমি দুজনেই বেঁচে আছি রে, কিন্তু কই আমার গাছ, কই কোন দিকে? ভবতোষ, ভবতোষ, কথা বলছিস না কেন? এই যে বললি দেখা যাবে, চার দিক অন্ধকার, আকাশ জল গাছ সব ওই ভূতের মতো কালো মেঘে ডুব মেরেছে। ও ভবতোষ ভাই, ঠাউর করে দেখ তো আমার কেল্লাটা কোন দিকে।
1: ওই যে
0: কি দেখাচ্ছিস, সব কালো,
1: আলো দেখতে পাচ্ছ? ওই যে পিট পিট করে জ্বলছে, ওই তো গাছতলায় মশাল জ্বলছে।
0: মশাল, মশাল কেন, এত মশাল কেন?
1: এই রে, ওরা নিশ্চয়ই খবর পেয়ে গেছে আমরা আজ গাছটা কাটতে আসব, তাই তো, তাই তো মশাল জ্বালিয়ে ওরা পার দিচ্ছে জামাই বাবু।
0: কারা ওরা? কারা?
1: যারা যারা আমাদের আগে গাছটা কিনেছে।
0: সে কি আগেও গাছটা বিক্রি হয়েছে?
1: বহুবার, বহুবার জামাই বাবু। কায়েন বংশের ওই বোনা যে যেখানে ঠেকায় পড়ে গাছটা বিক্রি করে, উদ্ধার পায়, কিন্তু যেই কিনুক গাছ সে পায় না। এসে দেখে গাছতলায় মশাল জ্বলছে।
0: আমার গাছ, আমার গাছ,
1: সবাই ভাবে আমার গাছ।

যাই পড়ুক পর্দা, লাভ আমার অবধারিত। তেঁতুল কাঠ শাল সেগুন বলে চালাব, আপসে লাভ দেরি আসবে। এইবার যদি একটু অবস্থাটা ফেরাতে পারি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বেতার নাটক তেঁতুল গাছ, রচনা শ্যামল গঙ্গোপাধ্যায়, প্রযোজনা জগন্নাথ বসু।

0: ছোটবেলায় আমরা কবিতাতে পড়েছি যে রবিবার সে কেন মাগো এত দেরি করে, কেন আসে না বলুন তো রবিবার এত তাড়াতাড়ি করে। আমরা এটাই ভাবি না, প্রত্যেকটা সময় আমরা অপেক্ষা করে থাকি কবে তাড়াতাড়ি করে রবিবার আসবে আর আমরা একটু ছুটি পাব। ছুটি পাব সমস্ত ভেজাল থেকে, সমস্ত কাজকর্ম থেকে, সমস্ত চিন্তা ভাবনা থেকে, আর সেই সাথে রবিবার যে নিয়ে আসবে কাছের করে আমাদের সব থেকে পছন্দের অনুষ্ঠান, আর নিয়ে আসবে আজকের একজন স্পেশাল অতিথিকে, যিনি তার গানে গল্পে আড্ডায় আমাদেরকে ভরিয়ে তুলবেন। আর সেই অপেক্ষায় আমরা কিন্তু গোটা সপ্তাহ থাকি। ঠিক রবিবার কখন ঘড়ির কাঁটা বেলা তিনটে বাজবে আর FM উচ্চায়ন্ত নিয়ে আসবে আজকের অতিথিকে। আজকের অতিথি অনুষ্ঠানে আমরা সবাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, কারণ রবিবার বেলা ঠিক তিনটে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের স্পেশাল অতিথি। খুব মিষ্টি করে বসে আছে সে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকের চেনা পরিচিত, তাও আমাদের খুব কাছের। আর প্রথমে যখন আমাদেরকে পরিচয় করাতেই হবে, তাহলে করাই। অত্যন্ত মিষ্টি একটি মেয়ে, অত্যন্ত গুণী একজন শিল্পী। ছোট্টবেলা থেকে গানে গানে তার পথ চলা শুরু হয়েছিল মায়ের হাত ধরে। তারপর বড় হয়ে বিভিন্ন গুরুর কাছে সে প্রশিক্ষণ নিয়েছে, বিভিন্ন রিয়েলিটি শোজ, বিভিন্ন কম্পিটিশনে সে অংশগ্রহণ করেছে, ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে। পাশাপাশি যদি প্রফেশনালি বলতে হয়, তিনি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা কমপ্লিট করে সে এখন চাকুরিরতা। আর পাশাপাশি প্যাশন যদি বলি, তাহলে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন, যখন সে তার সুরের জাদুতে আমাদেরকে মোহিত করে তুলবে। এতটাই তার সুরের জাদু যে আমরা কিন্তু আমাদের রবিবারটা আজকে মনে করব যে যাতে শেষ না হয়, যেন থেমে যায়। আমাদের ভীষণ পছন্দের, ভীষণ কাছের শিল্পী মেরিনা আচার্য। মেরিনা নমস্কার, অনেক অনেক স্বাগত। কেমন আছো বলো?
1: আমি ভালো, তুমি কেমন বলো?
0: খুব ভালো আছি। আর আজকের অতিথি অনুষ্ঠানে আমরা একটু বেশিই ভালো হয়ে যাই, কারণ তোমাদের মতো অতিথিরা আমাদের রবিবারটাকে ভীষণ স্পেশাল করে তোলে। আর তাই এই গুণী শিল্পীদের নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করব। কিন্তু তার আগে আরও দুজন গুণী শিল্পী পেছনে বসে আছেন, যারা তাদের সুরের জাদুতে মেরিনার গানগুলোকে প্রাণ সঞ্চার করবে। আমাদের ভীষণ প্রিয় শুভদা আর তমাল। আর আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে তাহলে চলুন সুরে সুরেই শুরু করি সুরের খেলা। আর কী গানে আমরা শুরু করব সেটা না হয় মেরিনা গানে গানেই শুনিয়ে দেবে, হয়তোবা সেই গানের মধ্য দিয়ে সে তার পরিচয়ও আমাদের কাছে রাখবে, হতে পারে, দেখুন না শুনে। চলো মেরিনা, তাহলে গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান আজকের অতিথি।
2: Thank you.

0: ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত! কিছুক্ষণ আগেই বলছিলাম যে মেরিনা তার পরিচয় কিন্তু আমাদেরকে গানে গানে দেবে, আর সেটাই এই গানের মধ্য দিয়ে প্রমাণ হলো যে মেরিনা অচেনা আমাদের কাছে আর নয়, বরং ভীষণ চেনা, ভীষণ মনের কাছের শিল্পী হয়ে গেছে। তো মেরিনা, একেবারে ছোট্টবেলায় যদি ফিরে যাই, আমরা জানি মায়ের হাত ধরে গান, একেবারে গানের সঙ্গে তোমার পরিচয় হয়েছিল, তাই তো? তো সেই দিনগুলো কেমন ছিল, কিভাবে শুরু হলো তালিম নেওয়া, কিভাবে বুঝলে যে গান জীবনের একটা অংশ?
1: প্রথমত, মানুষ যখন ছোট থাকে তার অনেক স্মৃতি মনে থাকে না, পরবর্তী সময়ে বিভিন্ন ছবি, মায়ের কথা, গুরুজনদের কথা শুনে আমরা সেগুলো স্মৃতিচারণ করি। আমার ক্ষেত্রেও দিদি সেরকমটাই হয়েছিল। আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করি, তখন অজান্তেই গানের প্রতি একটা ভালো লাগা, তার পাশাপাশি প্রথম যখন আমি মার কাছে জানতে চাইলাম যে মা, মানে হয় না, হাউ ইট স্টার্টেড,
0: একদম
1: কিভাবে জিনিসটা শুরু হয়েছিল, তো মা আমাকে বললো যে,
0: কারণ যেহেতু খুব ছোট্ট বয়সে শুরু হয়েছিল ব্যাপারটা, তো তোমার কাছে ব্যাপারটা অজানো।
1: হ্যাঁ, ব্যাপারটা অজানাই, আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই হয়তো অনেকটাই হয়, অনেকটাই হয়। তুমি যেমন বাচিক শিল্পী বা এখন অ্যাঙ্কারিং করছো, তো সেম প্রফেশন সবার ক্ষেত্রে, আমার মনে হয় কিছুটা হলেও সিমিলারিটি তো থাকে খানিকটা, তাই না? তো আমার তখন মা আমাকে বলে যে, আমরা ভাড়া বাড়িতে থাকতাম তখন, তো ওইখানে একজন দিদা ছিলেন আমার, উনি একদিন হঠাৎ নোটিস করেন যে আমি ঠাকুর ঘরের একটা বারান্দায় বসে বৃন্দাবনী সারং একটু একটু গুনগুন করছিলাম।
0: আচ্ছা,
1: রাগ বৃন্দাবনী সারং, ছোটবেলায় আমি খুব গাইতাম গানটা, বন্দিশটা। তো তখন মা বলল যে, ওই থেকেই আমার মনে হয়েছিল যে তোর গানের প্রতি একটা ন্যাক আছে। আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করে, তারপর মাও শেখাতে শুরু করে।
0: বৃন্দাবনী সারং যেটা তুমি বললে,
1: হ্যাঁ,
0: রাগাশ্রয়ী একটা ভীষণ ভালো,
1: হ্যাঁ,
0: তো সেটা কি তুমি মানে বুঝেই করছিলে নাকি জাস্ট মানে ঠিক আছে শুনে শুনে একটা টিউন আমার কাজ করলো, আমি সেটাই গুনগুন করলাম?
1: সেরকমই হয়েছিল যে কানে আসছে জিনিসটা, শুনতে ভালো লাগছে, তো কিউরিওসিটি একটা থাকে না সব কিছু নিয়ে। বাচ্চারা যখন কোনো একটা জিনিস প্রথমবার শুনে, তখন দেখবে সে সেই জিনিসটাই রিপিট করতে থাকে মনে।

0: জানতেই, আমার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছিল আর কি খানিকটা। তো এরপর বিভিন্ন গান, তারপর মা একটু একটু করে শেখাতে শুরু করে। আমাদের বাড়িতে গানের স্কুল ছিল, সেখানে বহু ছাত্রছাত্রীদের যাতায়াত, তাদের পাশাপাশি বসে গান, মানে আধো আধো গলায় যেটুকু হয় আর কি
1: ছোটবেলায় যেটা হয়।
0: তারপর আস্তে আস্তে শুরু হয় সেই জার্নিটা, তখন আমি অমর ঘোষ স্যারের কাছে শেখা শুরু করি। তো ওখানে থাকতে থাকতেই স্যার আমাকে একজন গুরুজির কাছে বললেন, যে খোঁজ দিলেন যে তুমি যাও, এবার তুমি মানে শুরু করো, তোমার পরের জার্নিটা দেখো কেমন হয়। তো স্যারের তত্ত্বাবধানে থেকেই আমি পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, ওনার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিই দীর্ঘদিন। ইভেন কলকাতা যাওয়ার পরেও কিছুদিন নেই, কিন্তু ওই যে সময়ের একটা বাধা ধরা নিয়ম থাকে,
1: যেহেতু তোমার প্রফেশনটা আলাদা,
0: আমার প্রফেশনটা আলাদা, আমাকে ইঞ্জিনিয়ারিংয়েও সময় দিতে হয়েছে, পাশাপাশি মিউজিকটাকেও একেবারে ছেড়ে দিতে পারি না। কিন্তু শুরু থেকে একটা ছিল যে মায়ের একটা লিগেসি আছে, সেটাকে খুব বেশি না হলেও যদি অল্প কিছুটা টেনে নেওয়া যায়।
1: তাই আর যেহেতু তোমার প্যাশন ও মিউজিক,
0: হ্যাঁ একদমই তাই দিদি।
1: বাহ, তো এভাবেই হয়তোবা সেই ছোট্ট মেয়েটি, আমাদের ছোট্ট মেরিনা, স্বপ্ন দেখেছিল যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সুরের দেশে। সে সুরের দেশে পৌঁছে গেছে এবং সেই সুরের দেশ থেকে সাত রঙা সুর নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে এসছে। আর তাই আমরা তাকে সাদরে গ্রহণ করলাম, তার প্রত্যেকটি পরিবেশনা আমরা শুনবো, আর সেই প্রমিসটা আপনাদের কাছ থেকে চাই। কারণ আমরা ঠিক বেলা তিনটেতে যেভাবে অনুষ্ঠান শুরু করি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে, বিকেল পাঁচটায় একসঙ্গে অতিথিকে বিদায় জানাবো। তাই আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফোন করতে পারেন আপনারা আমাদের ফোন নাম্বারে 03-81-232-6253, অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনার শুভেচ্ছা বার্তা মেরিনাকে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402-169965। আর তাছাড়া যেই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে আমাদের FM উজ্জয়ন্ত পেজ থেকে, সেখানে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো অবশ্যই পড়ে দেব। আর তাহলে চলুন, যেহেতু ঘড়ির কাঁটা বলছে সময় খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে, তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরাও সুর সাধনায় লিপ্ত হই। চলুন এবারে মেরিনা কি শোনাবে বলো।
0: এবারে আমার খুব প্রিয় একজন শিল্পী রাশিদ খান জির একটি গান,
1: বাহ,
0: জবি মেট থেকে।
1: ক্যা বাত, আমরা গেস করতে পারছি সেই গানটি কি হতে পারে, তাই না? আর চলুন, সেই গানটি যখন প্রথম বেজে উঠেছিল সেই অপেক্ষাই যেন আমাদের কাছে অধীর হয়েছিল, কেউ আসবে, কেউ হয়তোবা আমাদের সেই অপেক্ষার ইতি জানাবে। তো সেই অপেক্ষার সুর হয়তোবা আমরা খুঁজে পাবো মেরিনার সুরে। চলুন খোঁজা যাক।

এই গানের পরে সত্যি কি আর কথা থাকে মুখে বলুন তো? আমি তো কথা হারাচ্ছি, আর মনে হচ্ছে তার তারানার মধ্যেই যেন মিলিয়ে যাচ্ছে সমস্ত সুর, সমস্ত পৃথিবীটাই যেন এই গানের মধ্যে হারিয়ে গেছে। আর সেই গানেই আমাদের সমস্ত অনুভূতি, সেটা অপেক্ষা বলুন, ভালোবাসা বলুন, সমস্ত অনুভূতির

0: খুঁজে নিয়েছে। আর এভাবেই মেরিনা তার সুরের জাদু যে ছড়িয়ে অলরেডি দিয়েছে আমাদের রবিবারে, সেটা আমরা ভালোই বুঝতে পারছি। আর সেই সুরের জাদুতে আমরা কিন্তু দিশেহারা হয়ে যাব, বিশ্বাস হচ্ছে না? পরবর্তী গানগুলো শুনতে হবে তো, তাহলে ঠিক বুঝতে পারবেন। তো মেরিনা, এত এত গান, এত এত সুর খেলা করে আমাদের মধ্যে, কিন্তু তার মধ্যে তুমি যেই গানগুলো আমাদের জন্য নিয়ে এসছো, সেই গানগুলো যখন সিলেক্ট করলে তখন কোন কথাটা সব থেকে বেশি মাথায় এসছে বলো তো?
1: একটা জিনিস হচ্ছে, দেখো আমার মনে হয়, আমি জানি না, আমার ক্ষেত্রে এটা ফিল হয় যে প্রথমত আমরা যে জনরা গাইতে পছন্দ করি, সবার একটা পার্টিকুলার জোন থাকে। আমার মনে হয় প্রত্যেকে, বা কেউ লতাজির গান গাইতে পছন্দ করেন, সেটা আমার মনে হয় সবাই, আমরা কম বেশি, কেউ আশাজি এত এত গান গেয়ে গেছেন, এত ভার্সেটাইল উনি। তো প্রত্যেকটা মানুষেরই মনে হয় কিছু পছন্দের জনরা থাকে, যে এই বিশেষ বিশেষ জনরাগুলো আমার পছন্দ, কারোর ক্লাসিক্যাল, কারোর হয়তো বা একটু সুফি
0: গান, সুফি,
1: কারোর হয়তো, হ্যাঁ, তো অনেকের অনেক, আমার যেরকম সেমি ক্লাসিক্যাল খুবই পছন্দের একটা। তো যখন সিলেক্ট করি আমার মনে হয়েছিল যে যেসব কালজয়ী গান ওনারা তৈরি করে গেছেন, আর ডি বর্মন সাহেব, আশাজি বলো, লতাজি বলো, মান্না দে বলো, তো ওনাদের গান তো আমি গাওয়ার চেষ্টা করব, যেহেতু ওনারা আমাদের মাঝে আর নেই, কিছুটা স্মৃতিচারণ করা গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো।
0: ওই যে বলে, শিল্পী আমাদের মধ্যে না থাকলেও সশরীরে তার সুর আমাদের মধ্যে আছে, আর সেই সুরেই তারা কিন্তু জীবন্ত হয়ে আছেন। তো সেক্ষেত্রে মেরিনা, এই যে গানগুলো আমরা শুনছি একের পর এক গান, আর সেই গানের সঙ্গে আমাদের বিভিন্ন অনুভূতি কিন্তু রং খুঁজে পাচ্ছে। তো কিছুটা হয়তো আমি পরের দিকে এই প্রশ্নটা সবাইকেই করি, কিন্তু এখন মনে হচ্ছে মেরিনার জন্য পারফেক্ট টাইমিং সেটা শোনার জন্য, যে মেরিনা খুব যখন খুশি হও তখন কি ধরনের গান খেলা করে তোমার মধ্যে, যখন মনটা একটু খারাপ থাকে ঠিক আজকের এই মেঘলা দিনের মতো, তখন ঠিক কি ধরনের সুর খেলা করে, বা যখন বন্ধুদের সঙ্গে খুব হই হুল্লোড়ে চলছো তখন কি ধরনের সুর খেলা করে?
1: তখন, আচ্ছা, আমি একটা গান গাইছি না হয়, যে গানটা দিয়ে মানে খুব বন্ধুদের সাথে, মনে করো নাচতে ইচ্ছা করলো আমার, তুমি যেটা বললে, খুব এনজয় করতে ইচ্ছা করলো,
0: বন্ধুদের সঙ্গে হোক বা বৃষ্টি ঝমঝম করে পড়ছে, তোমার মনে হলো সমস্ত কাজ পেছনে পড়ে থাক, আমি এবার নিজে গা ভাসিয়ে দিই বৃষ্টির জলে।
1: আচ্ছা, তাহলে তুমি যখন এটা বলছো, এখানে অনেক সিচুয়েশনের গানই গাওয়া যায়, তবু আমি সেদিন একটা, মানে আমার যেরকম হয় আর কি, বন্ধুদের মাঝখানে অনেকেই তো গান বাজনা করে, আমরা একসাথে বসলে যে ধরনের গান গেয়ে থাকি বেশি,
0: একদম তাই,
1: সেটাই।
0: চলো, তাহলে বন্ধুরা তো আমাদের সঙ্গেই আছেন, হ্যাঁ হয়তো বা একটা রুমের মধ্যে আমরা বসে নেই, কিন্তু সবাই বিভিন্ন জায়গায় থেকেও FM উজ্জয়ন্তের বেতার তরঙ্গে আমরা কিন্তু এক হয়ে আছি। আর শুধুমাত্র বেতার তরঙ্গ কেন, সেটা যদি বলি যে ফেসবুকের মধ্য দিয়েও আমাদের সেই টানটা প্রাণ ফিরে পাচ্ছে, তাহলেই বা ক্ষতি কী? কোনো ক্ষতিই তাতে নেই, কারণ যেটাই বলি না কেন, বেতার তরঙ্গে আর ফেসবুক মাধ্যমে সব জায়গাতেই আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আর তাই এবারে গানে ঘিনে গানে আমরা সেই গানেই ফিরে যাব, যেই গান বন্ধুদেরকে আমাদের ভীষণ কাছে টানে। তাহলে চলুন মেরিনার সেই সুরে আমরা হারিয়ে যাই, আর ডেকে আনি আমাদের সমস্ত বন্ধুদের যারা এখনও টিউন করেননি 101.6 মেগাহার্জে আকাশবাণী FM উজ্জয়ন্ত। চলো মেরিনা, এই গুরুদায়িত্ব এবার তোমার কাঁধে।
1: আমি এক লুক করবো, ঠিক আছে?

মেরে রশ্কে কমর, এটাই যদি হয় বন্ধুদেরকে ডাকার প্রয়াস, তাহলে বলবো যে বন্ধুরা এভাবেই আমাদের কাছে থাক, কারণ একটা সুফিয়ানা মহল কিন্তু সেখানে তৈরি হয়ে গেছে। আর পাশাপাশি মেরিনা, এই যে বন্ধুদের সঙ্গে কথার কথাই যখন উঠলো, যখন বন্ধুরা সঙ্গে

0: আমরা বলতে পারি যে একদম সেভেন্থ হ্যাভেনে চলে আসি, তাই না? আর পাশাপাশি দেখো, বন্ধুরা যখন থাকে সমস্ত দুঃখ এক নিমেষে চলে যায়। বন্ধুরা যখন থাকে যতই মন খারাপ হোক না কেন, আমরা কিন্তু সেখানে সমস্ত কালো মেঘ সরিয়ে এক নতুন সূর্যোদয়ের আলো খুঁজে পাই। যখনই ভেঙে পড়ি বন্ধুরা এসে আমাদেরকে জড়িয়ে রাখে। সেই ভাঙা মানুষটা কীভাবে যে আস্তে আস্তে জোড়া লেগে একটা প্রকৃত মানুষ হয়ে ওঠে বন্ধুদের জন্য শুধুমাত্র, সেটা বন্ধুরাই জানে। আর সেটা সেই মানুষটি জানে যেই মানুষটি বন্ধুদের আশ্রয়ে থাকে। আর তাই বন্ধুরা আমাদের জীবনের একটা বিশাল বড় পার্ট।
1: একদম।
0: তো তোমার জীবনে বন্ধু শব্দটার অর্থ কী সেটা যদি একটু বলো আমাদেরকে।
2: আমার জীবনে বন্ধু শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত রকমের সিচুয়েশনে পাশে থাকে, সেই প্রকৃত বন্ধু। আসলে আমরা যখন ভালো থাকি, ভালো সময়ে তো অনেকেই থাকে, আমাদের দেখার দায়িত্ব যে খারাপ সময় আমরা কতটা কাকে পাশে পাই,
0: ঠিক
2: সেই আমার কাছে মনে হয় এটাই আমার কাছে বন্ধুর ডেফিনেশন। তার কারণ আমরা বিগত কিছু বছর আগে, আমাদের এখনও মনে আছে, যা কোভিড সিচুয়েশন, যার নাম শুনলেই আমাদের মন এখনও খারাপ হয়। সেই কোভিড সিচুয়েশনে আমরা বুঝেছি যে বন্ধুর মর্মার্থ কি। আমরা বাড়িতে মানে হয় না, সবাই খুব স্কেয়ার্ড, কেউ কোথাও বেরোতে পারছে না, স্যানিটাইজার ইউজ করো, মাস্ক করো, একটা ইরিটেশন ফিল হতো। তো ওই মোমেন্টে আমরা দেখেছি যে বন্ধু কি, বন্ধু কেমন হয়, কে কতটা বিপদে অ্যাকচুয়ালি পাশে থাকছে। আসলে বলছে অনেকেই যে পাশে আছি, পাশে থাকবো এরকম, আর এটাই আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা।
0: সত্যি তাই, খুব সুন্দর একটা কথা বললে মেরিনা, লক্ষ্য করেছেন কি না জানি না, আরও একবার আমি বলছি মেরিনার কথাটাকেই কোট করে, যে খুশির সময়ে তো সবাই থাকে, আনন্দের সময়ে সবাই থাকে, কিন্তু সেই খারাপ দিনগুলিতে কজন থাকে? সত্যিই কিন্তু তাই, সেই প্রশ্নটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। আমাদের খারাপ সময়গুলিতে যারা আমাদের কাছে থাকেন তারাই আমাদের প্রকৃত বন্ধু। সেই বন্ধু হয়তোবা ছুটে আসবে রাত্রির দুটোয় আপনার ফোন কল পেয়ে, আপনি বিপদে আছেন জেনে, কোনো কিছু তোয়াক্কা না করে সে আপনার পাশে এসে দাঁড়াবে। যতই বিপদ থাকুক না কেন, সে একবারের জন্য ভাববে না যে সেই বিপদটা তো আমার মধ্য দিয়েও যেতে পারে, সে এসে ঠিক আপনার হাতটি ধরবে। আর তাই আমরা আজকে আমাদের আজকের অনুষ্ঠানে যখন এই কথাটা উঠলই, স্যালিউট জানাই সেই সকল বন্ধুদেরকে যারা আমাদের খারাপ সময়গুলিতে একেবারে ছাদ হয়ে আমাদের কাছে আসে। সেই সমস্ত বন্ধুদেরকে নত জানু হয়ে ধন্যবাদ। আর এভাবেই বন্ধুত্ব অটুট থাকুক, যেভাবে অটুট রয়েছে আপনার আমাদের বন্ধুত্ব, আর সেই সাথে এফ এম উজ্জয়ন্তের বন্ধুত্ব, তাই তো? তো গানের সঙ্গে বন্ধুত্ব সে কথাটা তো আমরা জানলাম, তাছাড়া তোমার জীবনে বন্ধুত্বের সংজ্ঞা কী সেটাও আমরা জানলাম মেরিনা। কিন্তু সেই সাথে সাথে আরও একটা প্রশ্ন চলে আসে, যে জীবনের সব থেকে বন্ধু বড় কে তোমার কাছে? সেটা কোনো বিষয়ভিত্তিকও হতে পারে।
2: বিষয়ভিত্তিক আমার মনে হয় যারা যারা মিউজিক প্রফেশনে আছে বা যারা বাজাচ্ছে আমাদের পাশে, আমার মনে হয় শিল্পী মহলে বন্ধুত্বটা একটু অন্যরকম হয়, আবার স্কুল জীবনে বন্ধুত্বটা অন্যরকম হয়, কলেজ লাইফে বন্ধুত্বটা অন্যরকম হয়। বন্ধুত্বের পর্যায়গুলো বিভিন্ন ধাপে ধাপে খুবই আলাদা রকমের হয়। ছোটোবেলায় আমরা একরকমভাবে বন্ধুত্ব ফিল করেছি, একরকম বন্ধুত্ব ছিল, পরিবারে হয়তো মা মেয়ে বা বাবা মেয়ের যে সম্পর্ক সেটাও আমার মনে হয় বড় হলে, মেয়েরা আমার যেরকম, আমার মায়ের সাথে ক্লোজনেসটা খুব বেশি, তো শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আই ক্যান এভরিথিং, মানে হয় না, আই ক্যান শেয়ার এভরিথিং উইথ হার। তো আমার ওটাই মনে হয় যে বন্ধুত্বের সংজ্ঞাটা
0: সংজ্ঞা হিসেবে বন্ধুর প্রকারভেদটাও আলাদা আলাদা হয়।
2: একদমই একদমই তাই। প্রথম যখন ছোটবেলায় ছিলাম তখন তো না বুঝেই বন্ধুত্ব খেলার সাথী, তারপর কিছুটা বড় হলাম ক্লাস 9-10-এ, তখন বন্ধুত্ব আবার কম্পিটিশনেও অনেক সময় বদলে যায়, যেটা একদমই উচিত,
0: কিন্তু সেটাকে হয়তোবা বন্ধুত্ব আমরা বলতে পারি না, কারণ প্রকৃত বন্ধুর সংজ্ঞাটা হয়তোবা আমরা যখন একটু বড় হই তখন আমরা বুঝতে পারি।
2: একদমই তাই, একদমই তাই। প্রকৃত বন্ধুর সংজ্ঞা মানুষ ধীরে ধীরে বুঝতে পারে। প্রথমে তো ছোটবেলায় অনেকেই অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তো প্রেম বা বন্ধুত্ব সব কিছুরই ফাউন্ডেশন আমার মনে হয় পরিবার থেকেই শুরু হয়।
0: একদম।

0: আর সেটা যেহেতু তুমি বললে যে মায়ের হাত ধরে শুরু, সেই মা কিন্তু সব থেকে বড়,
1: একদমই তাই, মা সব থেকে বড় বন্ধু জীবনে। তারপর গান বাজনার সাথে জড়িত আছে, গান হচ্ছে মন খারাপের সাথী, হাসি আনন্দের সাথী, সব কিছুতেই গান পাশে থেকেছে ঈশ্বরের আশীর্বাদে। আমার মনে হয় তমালদা এখানে বাজাচ্ছে, হ্যাঁ ওনারা আছেন, সবাই আছেন, আমার মনে হয় সবাই যে যা বাজাচ্ছে, যে প্রফেশনে আছে, ওই প্রফেশনটাই প্রথমে তার বেস্ট ফ্রেন্ড বা বন্ধু, যে প্রকৃত বন্ধু মনে হয়।
0: ঠিক ঠিক ঠিক। আর মেরিনার কথাগুলো এত ভালোভাবে আমরা শুনছি, একদিকে যেমন সে অসাধারণ অসাধারণ গান শোনাচ্ছে, ঠিক তেমনি অসাধারণ কিছু কথা কিন্তু সে বলছে, যেই কথাগুলো সত্যি আমাদেরকে ভাবতে বাধ্য করে, এটলিস্ট আমাকে তো ভাবতে বাধ্য করছে। আর তাই আরও একবার অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে অনেকগুলো কমেন্টস চলে এসছে, আমি একটু পড়ে দিই। সর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, খুব ভালো হোক তোমাদের অনুষ্ঠান, শুভেচ্ছা রইল। ধন্যবাদ সর্বাণী, পাশে থেকো। বিকে হিতেন্দ্র পিবিএল লিখছেন, ভেরি ভেরি নাইস প্রোগ্রাম ফ্রম হিতেন্দ্র দাস, আসাম। আসাম থেকে লিখেছেন তিনি, অসংখ্য ধন্যবাদ বন্ধু। চাঁদ বণিক লিখছেন, রবিবার মানেই আমার গান শোনা, খুব ভালো লাগে আমার গান শুনতে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সর্বাণী দাস লিখছে, খুব মিষ্টি লাগছে দুজনকে, কথাও সুরে পুরো জমজমাট অনুষ্ঠান। জানম দেবনাথ লিখছেন, শুভদা কি বলছো তমালকে, এই যা এটা কিন্তু সিক্রেট হয়ে গেল জানমদা। তো শুভদা কি বলছে সেটা না হয় শুভদার থেকে আমরা পরেই জানবো, আর এই মুহূর্তে বরং জানি যে মেরিনা আমাদের পরবর্তী গান কি শোনাবে। মেরিনা এবারে কি গান শুনবো বলো।
1: দিদি তুমি যেহেতু একটু আগে বলেছিলে যে বন্ধুদের সাথে থাকলে আনন্দের মুহূর্তে কি গান আসে ভেতর থেকে, এখন আমার মনে হয় একটু আমরা যদি হাওয়া বদল করি, একটু অন্যদিকে যাই,
0: একটু যদি মন খারাপের দিকে,
1: মন খারাপের দিকে এগিয়ে যাই, আশা জি আমাদের মধ্যে নেই, আর ডি বর্মন সাহেবও আমাদের মধ্যে নেই, কিন্তু গতকালই ওনার জন্মদিন
0: গেছে।
1: আমি আশা জি এবং আর ডি বর্মন জি দুজনকেই স্মরণ করে একটা
0: গান, আর যে গানটি হয়তো বা কোথাও না কোথাও আমাদের মনে যখন বিরহের মেঘ এসে জমা হয় সেই মেঘ কাটাতে সাহায্য করে হয়তোবা। দেখুন তো যারা এখনো, বাইরে মেঘ ঠিকই কিন্তু মনের মধ্যেও গোমট বেঁধে রয়েছে এক অজানা মেঘ, সেই মেঘটা সরে যায় কিনা মেরিনার গানে কানে, চলুন চেষ্টা করাই যাক না। অসাধারণ একখানা গান আমরা এবারে শুনবো মেরিনার কাছে, তাই দেরি না করে চলুন সুরে সুরে সেই গানের কাছেই ধরা দেই।
2: One, two, three, cut it, boom.

বুঝা দো, মেরা ও সামান লটা দো। এইভাবে যদি সুরের জাদু খেলা করতেই থাকে, তাহলে সে ভালোবাসারই সুর হোক বা বিষাদের সুর, সমস্ত সুর কোথাও যেন গিয়ে আমাদেরকে মনে করা নাড়িয়ে বলে যে না, ফিরে আয়, সুর খেলা করছে, ভালো তোকে থাকতেই হবে। যেভাবে আমাদেরকে আজকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে মেরিনা, তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়। আর এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে। চলো মেরিনা, দেখি কথা বলা যায় কি না একটু। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ উত্তম বাবু, বলুন। সেই সুরগুলি লুকিয়ে রয়েছে ঠিকই, আর সেই সুরের পুটলি খুলে আমাদের জন্য কিন্তু নিয়ে এসেছে সব সুর বাছাই করে করে আমাদের মেরিনা। আর তাই উত্তম বাবু একেবারে অনুষ্ঠানে শেষ অবধি থাকা চাই। আরো একজন বন্ধু ফোন করেছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,

0: হ্যাঁ বলুন বন্ধু, কে বলছেন?
1: আমি গয়ন থেকে এসএম দেবমা বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? নিশ্চয়ই লাগছে। আর লাইনটা যাই হোক কেটে গেল, হয়তো বা নেটওয়ার্কের কোনো সমস্যা রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু ডায়াল করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 নম্বরটি, অথবা আপনার কোনো শুভেচ্ছা বার্তা থাকলে সেটা কিন্তু আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও বলতে পারেন। পাশাপাশি আরও একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের জন্য, মেরিনা এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিচ্ছে, রবিবারটা অসাধারণ হয়ে উঠেছে, জানিও আপনারা একমত। তারপরেও যেটা বলার সেটা হচ্ছে, আমরা তো শুধুমাত্র নিজেরা ভালো থাকতে চাই না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, তাই না? একা একা আমরা থাকতে চাই না, তাই সবাইকে নিয়ে যদি ভালো থাকতে চাই এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিতে হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের যে ভিডিওটি আপনারা আমাদের আকাশবাণী এফএম উচ্চান্ত পেজে দেখছেন, আপনার ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার সাথে সাথে দেখবেন আপনার ফেসবুকের বন্ধুদেরও রবিবারটা বেশ ভালো হয়ে উঠবে মেরিনার সুরে সুরে। তো মেরিনা, এই তো গেল আমাদের বন্ধুদের রবিবারের কথা, যদি ফিরে আসি তোমার রবিবারের কথায়, তাহলে কেমন কাটে রবিবার? প্রত্যেকটা দিন অফিসের ঝুট ঝামেলা, নানান কাজে ব্যস্ত, কোডিং ডিকোডিং থেকে বেরিয়ে এসে একটুখানি সুরের খেলা, যেটা তোমাকে স্বস্তি এনে দেয়, আর পাশাপাশি রবিবারের জন্য অপেক্ষা, কবে রবিবারটা আসবে, কবে ছুটি পাবো।
2: একদম।
0: তো সেই রবিবারটা কিভাবে কাটাও?
2: রবিবারটা আমি প্রথমত খেয়াল থাকে যে বাড়িতে সময় দেওয়া, যেটা হয় না খুব একটা চাপে, তো চেষ্টা করি পরিবারের মানুষদের সাথে, পরিবারের মা বাবা আমার দাদা আছে সবার সাথে একটু মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আমার মনে হয় প্রত্যেকেই করে থাকি আমরা। তারপর একটু হবিজের মধ্যে মনে হয় যে একটু রান্না করি মাঝে মাঝে, মনে হয় একটু রবিবারে যেরকম হয় না মাংস ভাত খেয়ে একটা ভাত ঘুম,
0: ভাত ঘুম
2: সত্যি তাই, সেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এমনি ঘুমানোর মতো সময় নেই, তো রবিবারটাই মনে হয় যদি পাই তাহলে মনে হয় একটু জমিয়ে কিছু একটা রান্না করে খেয়ে একটু ভাত ঘুম, ব্যাস।
0: দুর্দান্ত, এর থেকে রিল্যাক্স আর কিচ্ছু হতে পারে না, এর থেকে রিল্যাক্সিং সত্যি আর কি আছে বলুন তো? একটু ভালো খাবার হবে, একটা দুর্দান্ত ঘুম হবে, আর সঙ্গে থাকবে পরিবারের মানুষজন, অসাধারণ। আর এই রবিবারটার অপেক্ষাতেই আমরা বাঙালিরা বেশি থাকি, কারণ সেই যে ভাত ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট, বাকি দিনগুলো কাজের জন্য তো সেটা হয় না, কিন্তু রবিবারটা ফাঁকা থাকে সেই কাজটি করার জন্য। কিন্তু আমরা আমাদের রবিবারটাকেও ফাঁকা রাখি না, কারণ আমাদেরকে আসতে হয় আপনাদের কাছে, আপনাদের জন্য নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে এসে আপনাদের রবিবারটাকে অসাধারণ করে তুলতে। আর সেই ভাত ঘুম যদি বলি, ভাত ঘুম থেকে একটু বেরিয়ে এসে গানে গানে যদি ঘুমটা হয় তাহলে কেমন হয়? আর মেরিনা, এই যে আজকের রবিবারটা তোমার ভাত ঘুম হচ্ছে না, রান্না হয়েছে কি না আমি শিওর নই, তো অন্য দিনের তুলনায় অনেকটা আলাদা বন্ধুদের সঙ্গে জুড়ে থাকা।
2: আজকের রবিবারটাও দিদি, আজকের রবিবারটাও রিল্যাক্সিং, কারণ আজকে তো গানের মধ্যে আছি, আমার মনে হয় আমরা যদি আমাদের পছন্দের জায়গায় থাকি তাহলে খুব একটা ম্যাটার করে না, আমার মনে হয় সত্যি রিল্যাক্সিংই লাগে, তার থেকে বেশি কিছু ফিল হয় আমার মনে হয়।
0: একদম একদম তাই, যুববাণীর সঙ্গে তোমার আকাশবাণীর সাথে জুড়ে থাকার একটা যোগসূত্র তৈরি হয়েছে। তারপর
2: সেটা অনেকটা ছোটবেলায় প্রথম মায়ের হাত ধরে কাকলি অনুষ্ঠানে, আমার আশা একদমই ছোট, তখন আমার মনে হয় 3.5-4 বছর বয়স।
0: বাবা,
2: তখন আমার মনে আছে আমার প্রথম গান এখানে এসে আমার ছোট্ট পাখি চন্দনা বলে একটা গান, আমার
0: ছড়া গান
2: মা, হ্যাঁ একদম, যেগুলো হয় ছড়া গান ঘুমপাড়ানি গান সেগুলো গেয়েছিলাম। তারপর আমার যুববাণীতে আসা প্রবেশ, তারপর তো তোমাদের সাথে এখনো জুড়ে আছি,
0: একদম দুর্দান্তভাবে সে রয়েছে আমাদের সঙ্গে। আর এই যে বলি, বিভিন্ন মঞ্চ বিভিন্ন প্ল্যাটফর্ম হোক না কেন, একজন শিল্পীর কাছে তার নিজস্ব একটা কমফোর্ট জোন থাকে, ধরো এখান থেকে অনুষ্ঠানের ডাক এলে না সেটা আমার করতেই হবে, যতই কাজ থাকুক আমার ওইটা খুব ভালোবাসার জায়গা। তো তোমার ক্ষেত্রে এমন কমফোর্ট জোন কোনটা?
2: আমার ক্ষেত্রে কমফোর্ট জোন, দেখো আমি 8 বছর ধরে কলকাতায় আছি, সেখানে জব তো আছেই, পড়াশোনা তার পাশাপাশি হায়ার স্টাডিজ করছি এখন আমি, তারপর ইচ্ছে আছে টিচিং লাইনে শিফট করা, মানে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে অনেকদিন আছি, আমার একটু শুরু থেকেই মানে ইচ্ছে ছিল শিক্ষকতার সাথে যুক্ত হওয়ার, যেহেতু আমার

0: বাবা পেশায় শিক্ষক ছিলেন, আমার দাদু ঠাকুমা প্রত্যেকেই, তো আমার মনে হয়েছে কোথাও যেন শিক্ষকতার প্রতি একটা ভালোবাসা একটা থেকে গেছে, থাকে না একটা সফট কর্নার একটা পার্টিকুলার জিনিসের প্রতি। তো এটা একটা গেল কমফোর্ট জোন। সেকেন্ড হচ্ছে আমি কলকাতায়ও শোজ করি গানের বিভিন্ন অনুষ্ঠানে, সেটা একটা কমফোর্ট জোন অফকোর্স। তারপর এখানে আসলেও যেরকম আজকে আসলাম সেরকম টুকটাক লেগেই থাকে, কিছু না কিছু তো আছেই
1: একদম। মানে সেটা হচ্ছে
0: আমার মনে হয় ব্যস্ত থাকলে জীবনে অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু আসে, সেগুলো কাটিয়ে তুমি শক্ত হতে পারবে বা তোমার সেগুলো চিন্তা ভাবনা করার মতো এতটা তুমি সময় পাবে না। তুমি ব্যস্ত থাকলেই তুমি ভালো থাকবে,
1: ভালো থাকবে
0: সেটা মনে হয়।
1: জীবনের অনেক অনেক চড়াই উৎরাই পার করে আমরা একটা স্থির জায়গায় আসি, কিন্তু দেখুন এই সমস্ত চড়াই উৎরাই পার করার যে সময়টা, সেই যে টেনিউরটা, সেটাই যদি আমরা একটু এনজয় করতে পারি, আমরা যদি নিজের মনটাকে শান্তি দিতে পারি যে গান ভালোবাসে সে গান করে, যে আবৃত্তি ভালোবাসে সে কিছু কবিতা পড়ে, নিজের মনটাকে যদি আমরা স্থির করতে পারি তাহলে মনে হয় সেই চড়াই উৎরাইয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা খুব সহজে পার হয়ে যায়। আর এভাবেই আমরা একটা অসাধারণ জীবন যাপন করতে পারি। কারণ কেন কি, আমরা সবাই চাই যে আমাদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিতে, আর সেই গোছানোটা যদি সঙ্গে করে হয় গানকে নিয়ে বা আবৃত্তিকে নিয়ে বা যার যার পছন্দের যে যে জনার রয়েছে সেগুলিকে সঙ্গে করে নিয়ে, তাহলে হয়তো বা আমাদের যাত্রাটা খুব বেশি টাফ হয় না, আমাদের জার্নিটা ভীষণ ভীষণ মধুর হয়ে যায়, তাই না? সেটাই তো বললি এখন। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: শুভশ্রী, কেমন আছো?
1: আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ, আমি নয়ন বলছি।
1: নয়ন, বলো নয়ন।
2: তো ওনার গান অনেকক্ষণ ধরে শুনছি, খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে ওনার গান।
1: বাহ।
2: তো তো ম্যাডামকে চাইবো, আমি একটা অনুরোধ করবো ম্যাডামকে।
1: হ্যাঁ বলো।
2: তো একটা এই লতা মঙ্গেশকরের গান নাম গুম জায়েগি।
1: আচ্ছা, নাম গুম জায়েগা, সম্ভব হয় বদল জায়েগা। ঠিক আছে,
0: যদি সময় থাকলে আমি নিশ্চয়ই শুনব।
1: সম্ভব হলে অবশ্যই। নয়ন, সঙ্গে থেকো, শুনতে থেকো অনুষ্ঠান। দীপক চক্রবর্তী, দীপক লিখছেন, যুক্ত আছি বাংলাদেশ থেকে, শ্রী দীপক চক্রবর্তী, পঞ্চগড় থেকে। অনুষ্ঠানটি সত্যিই ভীষণ ভালো লাগছে, কিন্তু কথাগুলো শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, আমরা দেখছি। বেবি রায় লিখছেন, নাইস। সুরশ্রী চক্রবর্তী, সুরশ্রী চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর উপস্থাপনা তোমার নীলাঞ্জনা। নীলাঞ্জনা, আমি শর্মিষ্ঠা রয়েছি, আর আমাদের সঙ্গে আমাদের বন্ধু মেরিনা রয়েছে। আজকের শিল্পীর সাথে ভাইদের আর তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এভাবে এগিয়ে যাও, আমরাও পাশে আছি। আমি এমপি থেকে দেখছি, আগরতলার মেয়ে। অসংখ্য ধন্যবাদ সুরশ্রী ম্যাডাম, এভাবেই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তো মেরিনা রয়েছে আমাদের সঙ্গে বিভিন্ন গান নিয়ে, আর প্রত্যেকটা গান আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তো মেরিনা, এবারে আবারও গানে ফিরে যাই, কী গান শুনবো বলো?
0: একদমই তাই, আমি এখন চেষ্টা করব একটি বাংলা গান শোনাতে।
1: আচ্ছা,
0: কারণ আগের বার যখন এফএম এ এসেছিলাম, আমার কাছে একজন অভিযোগ জানিয়েছিলেন শ্রোতা বন্ধু, আমি খুবই দুঃখিত। আমি বলেছিলাম তখন যে মেরিনা, তুমি কেন বাংলা গান গাইছো না, তুমি শুধু একটার পর একটা হিন্দি গান গেয়ে চলেছো, আমি খুবই দুঃখিত, সেই কথাটা মনে রেখে আজও আমি এখন একটা বাংলা গান শোনাচ্ছি। শ্রদ্ধেয় শিল্পী মান্না দে, ওনার একটি অত্যন্ত বিখ্যাত গান, আমি চেষ্টা করব, খুবই ভয় লাগছে।
1: না, ভয়ের কোনো কারণ নেই, কারণ ভয়কে জয় করতেই আমরা শিখে গেছি। কেন কেন শিখেছি? কারণ রবীন্দ্রনাথ আমাদের পাশে আছেন, তিনি আমাদেরকে মূল মন্ত্র দিয়ে গেছেন। তো আর রবি ঠাকুরের মন্ত্রে যদি দীক্ষিত হই তাহলে আমরা ভয় পাবো না, আমি ভয় করব না, ভয় করব না, তাই তো মেরিনা?
0: একদম একদম।
1: চলো তাহলে, মান্নাদের অসাধারণ একখানা গান রয়েছে আপনাদের জন্য এবারে।
0: চলো

0: কেতুমি তন্দ্রা হরুণী, অসাধারণ মান্নাদের একখানা কম্পোজিশন তার গান, আর সেই সুরে সুর মিলিয়ে অসাধারণ উপস্থাপনা আমাদের আজকে মেরিনার।
1: একটু ইন্টারাপ্ট করছি দিদি, আমার খুব ঘুম পাচ্ছিল, সেই জন্য আমি গানটা গেয়েছি। আশা করি
0: এখন ঘুম পাচ্ছিল,
1: আমার একটু ঘুম পাচ্ছিল, তো আমার মনে হয়
0: সেই রবিবারের ভাত ঘুমের অনেক কথা হয়েছে।

0: অসাধারণ একখানা কথা বললো মেরিনা, ঘুম পাচ্ছিল। স্বাভাবিক, রবিবারের ভাত ঘুমের কথা যখন এত ভাবে হয়েছে, সেক্ষেত্রে আবারও আমরা ফিরে যেতে চাই সেই দিনগুলোতে, যেই দিনগুলো আমাদের কাছে ভীষণ চিন্তা ভাবনা মুক্ত থাকে। একমাত্র রবিবার এখন আমাদের কাছে সেই দিনটি, আমাদেরকে একটুখানি শান্তির আশ্বাস দেয় আর নিজের মতো করে আমরা কাটাতে পারি। সেক্ষেত্রে মেরিনা প্রথমেই বলেছে যে দিদিভাই, রবিবারে কিন্তু ভাত ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট। আর সেই ভাত ঘুম ছেড়ে এসে আজকে আমাদের একের পর এক গান শোনাচ্ছে, গল্প শোনাচ্ছে। একটুখানি তন্দ্রা হয়তো বা তার ধরা দিয়েছিল, সেই তন্দ্রা কি হরণ হলো?
1: একদম একদম, খানিকটা তো হয়েছে, পুরোটা না হলে আমার মনে হয় কিছুটা কেটেছে,
0: কিছুটা হয়ে গেছে। শুভদা পেছন থেকে ভীষণ হাসছে, হয়তো বা শুভদা একটুখানি ঘুম পেয়ে গেছে। কিন্তু না, ঘুম পেলে চলবে না, কারণ আমরা গুরু দায়িত্ব নিয়েছি আপনাদের রবিবারটাকে ফুরফুরে করে তোলার। আর সেক্ষেত্রে আমরাই যদি এরকম ড্রাউজি হয়ে পড়ি তাহলে কি রবিবারটা ভালো হবে নাকি? একদমই নয়। তাই ওদেরকে একটুখানি রিল্যাক্স করার মুহূর্ত দেই, চলুন। এবার তোমরা নিজেদের মতো করে একটু রিল্যাক্স করো, আর আমি আপনাদেরকে জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। ততক্ষণে আশা রাখি সমস্ত ঘুমের রেশ কেটে যাবে তাদের। তো এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্বে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা ও আত্মনির্ভরতার সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শ্রী মোদী জানান, মেড ইন ইন্ডিয়া C-295 বিমান প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে এবং দেশে 40টি বিমান তৈরি হচ্ছে। তিনি বলেন, ভারতীয় নৌবাহিনীতে স্বদেশে নির্মিত 3টি যুদ্ধ জাহাজ অন্তর্ভুক্ত হয়েছে আর DRDO দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করছে। তিনি আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বজুড়ে অধিক মানুষের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন। এছাড়া সাধারণ মানুষের অংশগ্রহণকে দেশের শক্তি বলে অভিহিত করেন তিনি। বিভিন্ন সামাজিক উদ্যোগ ও সরকারি বিমা প্রকল্পের প্রসার নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা, খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ, প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়, পরিবেশ রক্ষা এবং জল সংরক্ষণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। আজ নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত নরেন্দ্র মোদীর মন কি বাতের 135তম পর্ব শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলনে বিকশিত ভারত 2047 বাস্তবায়নে গ্রামগুলির উন্নয়নে গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি জানান, বিকশিত ভারত গ্রামীণ প্রকল্পে 1,51,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করে রাখা হয়েছে। গ্রামীণ জীবিকা মিশনের অধীনে 10 কোটিরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন, যা নারী নেতৃত্বাধীন উন্নয়নকে শক্তিশালী করছে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রামাঞ্চলে সড়ক ও পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। আর সেই সাথে এবারে আবারও ফিরে যাব মেরিনার কাছে। আশা রাখছি মেরিনার ঘুম কেটে গেছে। কি মেরিনা, ঘুম কেটে গেছে
1: খানিকটা?
0: তো মেরিনা, ঘুমের কথাই যখন উঠলো, ঘুমোতে আমরা ভীষণ ভালোবাসি, তাই না?
1: প্রত্যেকেই।
0: আর ঘুম নিয়ে আমাদের অনেক অনেক মজার ঘটনাও আছে, মজার গল্পও আছে। যেমন ট্রেনে ঘুমানো তো একটা খুব কমন ব্যাপার সবার ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কেউ কেউ পার্লারে ঘুমিয়ে যান গিয়ে, আর আমরা কেউ কেউ অনেকক্ষণ মনে হয় কাজকর্ম চলছে অফিসের মধ্যে, একটুখানি ফাঁক করে 10 মিনিট চুপচুপ করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই, সবারই মনে হয় সেটা। আর সেক্ষেত্রে চা বা কফি আমাদেরকে ভীষণ ভীষণ হেল্প করে। যদিও এই মুহূর্তে আমরা চা কফি দুটোই দিতে অক্ষম মেরিনাকে, তারপরেও বলবো চা ভার্সেস কফি, এটা একটা কিন্তু দ্বন্দ্ব চলে যায় আমাদের সকলের মনের মধ্যে, তাই না?
1: হ্যাঁ।
0: তো ঘুম কাটাতে মেরিনার সব থেকে বেশি হেল্প কোনটা করে?
1: ঘুম কাটাতে সব থেকে বেশি হেল্প, দেখো এই প্রশ্নটা না খুবই, মানে কি বলবো, এই যে বললে মানে খুবই দ্বিধাগ্রস্ত একটা প্রশ্ন। আমি হচ্ছি তোমার ডিপেন্ড করে আমার মুডের উপর, কোনটা কখন আমার খেতে ইচ্ছে করছে। এবার অনেক সময় মনে করো মনে হলো যে আজকে একটু চা খাবো, আবার কখনো কখনো মনে হয় একটু বেশি মানে কাজ হয়ে গেছে, একটু আবার ঘুমালেও

0: চলবে না, কারণ কাজটা অনেকটা বাকি আছে আমাকে করতে হবে এরপর আরও। তো তখন মনে হয় না একটু কফি খাই, কারণ কফিটা খেলে অনেকক্ষণ আমি জেগে থাকতে পারবো। এই জিনিসটা নিয়ে, কারণ চা খেলে আমি দেখেছি চায়ের সাথে ঘুমের কোনো রিলেশন নেই, কিন্তু কফির সাথে, ব্ল্যাক কফির সাথে,
1: ব্ল্যাক কফির সঙ্গে ভীষণ একটা ড্রাউজি ভাবটা কাটিয়ে দেয়,
0: ড্রাউজি ভাবটা কাটে আর কাজ করা যায় অনেকটা। তো আমি দুটোই, কফি ভার্সেস চা নিয়ে আমি কিছুই বলবো না, দুটোই আমার কাছে।
1: আর সেই সাথে আরো একটা প্রশ্ন হয়ে যায়, যারা গলার কাজের সঙ্গে যুক্ত থাকেন, যারা গান করেন, যারা আবৃত্তি করেন, গলা সাধার একটা ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে কোনটা বেশি হেল্প করে
0: গলার ক্ষেত্রে? দেখো, গলার ক্ষেত্রে দুটোর মধ্যে একটাও আমি বলবো সেই অর্থে গরম জিনিস মাত্রই কাজ করে, মানে আমার তো করেছে খানিকটা, খুব একটা না। আর গলার সমস্যা যদি তুমি বলো, তাহলে সেটা নিয়ে আমি জন্মের পর থেকেই ভুগছি, মানে টনসিলাইটিসের আমার একদমই মানে খুবই সমস্যা। তো গরম জিনিস আমার সাথে আমি সবসময় রাখার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে চা কফি যখন যেটা আমি আমার হাতের কাছে অ্যাভেলেবল পাবো আমি ওটাই খাবো, মানে আমার গরম হওয়া চাই জিনিস, এবার চা হোক কি সেটা কফি হোক, মানে দুটোই
1: একদম তাই। মেরিনা ঘুরতে ভালোবাসে, মেরিনা চা কফি খেতে ভালোবাসে, মেরিনা রান্না করতে ভালোবাসে, আর কি কি করতে ভালোবাসে মেরিনা?
0: আর যদি বলি, দেখো ছবি আঁকতে খুব ভালোবাসি, স্কেচ
1: বা
0: পোর্ট্রে করতে ভালো লাগে, কালারটা একটু কম। তারপর তোমার রিসেন্ট আর একটা ভালো লাগা যদি বলি, তাহলে কি বলবো, সবারই মনে হয় এই জিনিসটা বা আমাদের ভালো লাগছে, প্রত্যেকেরই রিল স্ক্রোল করতে সবাই, সময় আমরা ব্যয় করছি যত্রতত্র, মানে রিলসটা এমন হয়ে গেছে না ভীষণ, মানে এডিক্টেড হয়ে গেছে সবাই, মানে আজকাল তো টিভি দেখা বন্ধ হয়ে গেছে, মানে দেখছি টিভির সামনে বসে, ইভেন আমিও মানে আই এম ডুইং দ্য সেম থিং, মানে আমি বসে আছি,
1: টিভি চলছে,
0: টিভি চলছে, আমি রিল স্ক্রোল করছি, প্রত্যেকেই। তো এটাকে খারাপ বলবো না ভালো বলবো আমি জানি না, তো এটা আমার মনে হয় সবারই হবি না, এটা ডেইলি একটা রুটিন হয়ে গেছে প্রত্যেকটা মানুষের, বা আমার তো আমি বলবো যে
1: রিলসের কথাই যখন উঠলো, তখন একটা প্রশ্ন চলে আসে, যেটা হয় যে এখন যে নতুন গানগুলো রিলিজ হচ্ছে সেগুলোরও ছোট ছোট ছোট ছোট কিন্তু রিলস,
0: একদম
1: তাই না? শুধু নতুন গান কেন, পুরনো গানেরও রিলস। তো তোমার কি মনে হয় গানের প্রচার ক্ষেত্রে রিলস কি সত্যি হেল্প করে?
0: দেখো আমি কি বলবো এই ব্যাপারে, একটা আমাদের গান বাজনার ভবিষ্যৎ কোনোদিনও রিলস হতে পারে না, আর যাই হোক, মানে এক একজন গুণী গুণী শিল্পী, সেটা আগেকার দিনের বলো কালজয়ী যেসব গান আছে, সেই গানগুলো আমার মনে হয় না যে একটা 90 সেকেন্ডের একটা রিল আমার মনে হয় না যে আমাদের মনকে ততটা শান্ত করতে পারে, যে গানগুলো, যে কালজয়ী গানগুলো এত এত গুণী শিল্পীরা গেয়ে গেছে, মানে গেয়ে গেছেন অলরেডি, মানে ওনারা যে ধরনের গান, যে ধরনের কম্পোজিশন বানানো হয়েছে, সলিল চৌধুরী বলো, আর ডি বর্মন সাহ বলো, কী কী কম্পোজিশনস মানে আমরা শুনতে পাই এখনও, সেগুলো আমাদের মানে রয়ে গেছে আমাদের মনের মধ্যে, সেগুলো দিয়ে আমরা স্মৃতিচারণ করি, সেই লোভটা আমার মনে হয় রিলস কোনোদিনও মেটাতে পারবে না,
1: ঠিক
0: আমার যেটা মনে হয়।
1: আর সেক্ষেত্রে আরেকটা ব্যাপারও রয়েছে, দৃষ্টি মধুর ব্যাপার যেমন রয়েছে, দৃষ্টি কটু ব্যাপারটাও রয়েছে, কে কিভাবে ইউজ করছেন সেটা তার কিন্তু সেই ক্যারেক্টার বা ক্যারেক্টারিস্টিক্সের পরিচয় দিচ্ছে, তাই না বল?
0: একদম।
1: আর এভাবেই হয়তোবা আমরা আমাদের ভাবনাকে একটুখানি, আমার মনে হয় হোমওয়ার্ক করা দরকার ভাবনাটাকে নিয়ে, যে আমরা কি ভাবছি, আমরা কি করছি, সেটার দিকে একটুখানি আমাদের নজর দেওয়াটা সত্যি দরকার। আমরা নিজেদের সময়টাকে কাটানোর জন্য এমন কিছু করছি না তো যার জন্য হয়তোবা সেই গানটা মান হারাচ্ছে, তাই তো?
0: একদমই তাই।
1: একটু ভাবতে হবে সে বিষয়টা নিয়ে। আর একই সঙ্গে তাল মিলিয়ে যদি বলি, গানের ক্ষেত্রে আবার নতুন প্রজন্মের কাছে সেই গানগুলোই, পুরনো দিনের গানগুলোই পৌঁছে দেওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে গানগুলোকে রিমেক করা,
0: একদমই।
1: সেই ব্যাপারটাকে একজন শিল্পী হিসেবে তুমি কতটা সাপোর্ট করো?
0: এটা খুবই কি বলবো কঠিন একটা প্রশ্ন। এমন কিছু গান আছে যেগুলো ইম্প্রোভাইজেশনস করলে আমার মনে হয় শুনতে হয়তো বেটার লাগছে, আবার কিছু কিছু গানের ক্ষেত্রে গানের পুরো স্বাদটাই বদলে যায়। তো এই জিনিসটা থেকে দেখতে গেলে, যেরকম কিছু

0: কিছু গান আছে যেগুলো নিজের মতোই ওরা ভালো আছে, যেভাবে বানানো হয়েছিল, যেভাবে গাওয়া হয়েছিল, যেসব শিল্পীরা গেয়ে গেছিলেন গানগুলো, আমার মনে হয় সেই গানগুলোকে ওভাবেই রেখে দেওয়া আমাদের জন্য উচিত।
1: ঠিক যেমনটা তুমি গাইলে, কে তুমি তন্দ্রা হরণি,
0: আমি শুধু চেষ্টা করেছি মাত্র। এখন এই গানটায় আমার মনে হয় যে যদি কিছু ইম্প্রোভাইজেশনস করতাম, মানে এখনকার দিনের মতো এই জেনজি জেনারেশন, আমি নিজে একজন জেনজি, যেহেতু আমি 20s, মানে 2000 আমার জন্ম, তো সেদিক থেকে আমি মানে কি বলবো, আমার নিজের জেনারেশনের সাথে আমার অনেকটা জেনারেশন গ্যাপ আমার মনে হয়। কারণ
1: সেটা হয়তো বা সেখানে হাতিয়ার হয়ে রয়েছে সংস্কৃতি, কারণ সংস্কৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে গড়ে তোলে, তাই না?
0: একদমই তাই। যেসব গান ছোটবেলা থেকে শুনে এসেছি, শুনতে শুনতে আমরা অভ্যস্ত, একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, যে গানগুলো মনে হয় মিশে গেছে একদমই ব্রেনের সাথে বা কানের আরাম, সেই গানগুলো যদি কেউ হঠাৎ করে বদলে দেয়, আমার মনে হয় সেই বদলটা সবসময় নেওয়া যায় না। আবার কিছু কিছু গান আছে যেগুলো খুবই বেটার ইম্প্রোভাইজেশনস করা হয়েছে AI টেকনোলজি দিয়ে, আমরা বর্তমানে যেসব শিল্পীরা আমাদের মধ্যে নেই, হয়তো ওদের কণ্ঠকেও আমরা মানে সজীব করে তুলতে পারছি, আমরা শুনতে পাচ্ছি রেগুলার। সেই দিক থেকে উই আর রিয়েলি ব্লেসড টু হ্যাভ AI। আর এছাড়াও বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেটা নিয়ে তো একটা দ্বন্দ্ব লেগেই
1: চলছে। ঠিক ঠিক ঠিক। তো সেক্ষেত্রে আমরা আবারও ফিরে যাচ্ছি সেই উত্তরে যেটা মেরিনা বলল। অনেক শিল্পী হয়তো বা ভাবেন যে নিজের মতো করে নিজের কিছু ছোঁয়া দেবেন সেই গানটাকে, যদিও তাদের নিজস্ব ব্যাপার, সেখানে আমরা কোনো রকম আঘাত করছি না, কিন্তু তারপরেও যেটা বলবো, যেটা মেরিনা বললো, সেখানেও আমার মনে হয়েছে আমার কথাটাও মিলে গেছে সেখানে, যে কিছু কিছু গান তাদের মতো করেই ভালো আছে, তাদেরকে নাই বা আমরা কাটাচেরা করলাম। আর এভাবেই গান এগিয়ে যাক। এবারে আবারও গানে ফিরে যাবো মেরিনা, সময় বয়ে চলেছে, কি গান শুনবো বলো?
0: আমি এখন অব্দি লতাজির একটাও গান শোনাইনি। আমি লতাজির একটা গান,
1: একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন
0: লতাজির একটা গান, উনি যেটা বলেছিলেন সেটা সময় থাকলে আমি চেষ্টা করব।
1: ঠিক আছে,
0: কিন্তু এখন আমি অন্য একটা আমার পছন্দের একটা লতাজির গান, যেটা ওই যে তুমি রিলস থেকে আমার মনে পড়লো, আজকাল রিলসে খুবই চলছে গানটা।
1: আচ্ছা,
0: এমনিতেও আমার খুব পছন্দের ছিল গানটা, এখনও আছে, সেই জন্যই গাইছি। বাট রিলসে এটা সবার পুরনো জেনারেশন, মানে নতুন জেনারেশন পুরনো জেনারেশনকে আবারও ফিরিয়ে আনছে, টেনে নিয়ে আসছে সেই গানটার মাধ্যমে রিলসে। চলো চেষ্টা করি।
1: চলো তাহলে, অসাধারণ একখানা গান এবার আপনাদের জন্য রইল, লতা মঙ্গেশকরের গান আমরা শুনবো এবার মেরিনার কণ্ঠে। চলো

0: हम तेरे प्यार में सारा आलम खो बैठे हैं। असाधारण एकखाना गान আর কি ভালোই না গাইল মেরিনা। মেরিনা, এই গান নিয়ে তো অনেকখানি স্বপ্ন ছিল, কখনো মনে হয়নি যে ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে এবার গানটা নিয়েই এগোই?
1: আসলে ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে গানটা নিয়ে এগোই, দেখো আমার মনে হয়,
0: প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে বলি যে প্রফেশনালি গানটাকেই নেব, নিয়ে কাজ করব,
1: সেটা এখনও আছে, কিন্তু তার পাশাপাশি আমি যে বললাম না যে আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি প্রথম একটা ন্যাক ছিল, পড়ার পরে আমার কোথাও যেন ইন্টারেস্টিং মনে হলো না, আমার পার্সোনালি মনে হলো না। আমি দুঃখিত, অনেক ইঞ্জিনিয়ার আছেন, স্বনামধন্য রাজ্যের অনেক ইঞ্জিনিয়াররা আছে বা বাইরে কর্পোরেটে অনেকে চাকরিরত আছে,
0: তাদের একটা নিজস্ব
1: পছন্দ আছে, পছন্দের একটা জায়গা আছে। আমার কোথাও যেন শিক্ষকতার প্রতি একটা দুর্বলতা ছিল সবসময়, সেটা করা হয়নি কোনো একটা কারণে, বাট এখন আমি শিফট করে গেছি। আমার পরবর্তী সময়ে একজন শিক্ষক হওয়ার ইচ্ছে আছে, এবার জানি না কতটা। আমি সেন্ট্রাল টেট ক্লিয়ার করে রেখেছি, আমার AIR র্যাঙ্ক 8। আমি তো সেটা নিয়েই পরবর্তী সময়ে এগোতে চাইছি। আমার মনে হয় যে গানটাকে কোথাও যেন শিক্ষকতা, অ্যাকচুয়ালি সঙ্গীতের যেসব, দেখো দিদি একটা কথা বলবো, ছোটো থেকেই তো অনেক স্বনামধন্য রাজ্যের বলো বা অন্য রাজ্যের বলো, পার্শ্ববর্তী রাজ্যের বলো, আমার মাও একজন গানের শিল্পী ছিলেন, প্লাস শিক্ষকতা করেছেন, সেই থেকে শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা মনের মধ্যে একটা রয়ে গেছে, যে দেখি একটা মানুষ শিক্ষকতার সাথে যুক্ত হলে কতটা ভালোবাসা, কতটা রেসপেক্ট
0: একদম তাই
1: পায় ইউনিভার্স, তাকে সেই রেসপেক্টটা পায়। কোথাও যেন সেই রেসপেক্টের একটা লোভ, অসম্ভব, সেটা সামলানো যায় না, ছাত্রছাত্রীদের এত এত ভালোবাসা সেটা এড়ানো যায় না। কারণ আমি এক বছর মাঝখানে শিক্ষকতার সাথেও যুক্ত ছিলাম, আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে কন্ট্রাক্ট টিচার হিসেবে ছিলাম।
0: আচ্ছা,
1: তখন অ্যাজ এ মিউজিক টিচার প্লাস প্রাইমারিতে দুভাবেই আমি কাজ করেছি। তখন যে স্টুডেন্টসদের কাছ থেকে এত ভালো রেসপন্স আর এত ভালো দেখলাম যে ওই প্রফেশনটায় আমি আমার গানটাকেও মেনটেন করতে পারছি, কোথাও যেন গানটা এফেক্টেড হচ্ছে না, তো সেই জন্য আমি কোনোটাকে ছেড়ে কোনোটা ধরবো, সেই চিন্তাটা মাথায় এখন অবধি আসেনি। যদি
0: সবাইকে নিয়ে এগোবো সেই একটা ভাবনা,
1: সেই একটা ভাবনা রয়েছে।
0: বেশ, এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন? না, কথা বলা গেল না। বন্ধুরা ডায়াল করবেন 03-8132-3262-53। পাশাপাশি অনেকগুলো কমেন্টস চলে এসছে, আমি একটু পড়ে দিচ্ছি। সুরশ্রী চক্রবর্তী লিখছেন, ভেরি সরি শর্মিষ্ঠা, আমার আজ সেকেন্ড দিন এই প্রোগ্রাম দেখার। আচ্ছা, আমি তোমার নামটা ভুল বলেছি, কিন্তু তোমাকেই বলতে চেয়েছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার নয় ম্যাডাম, খুব ভালো ভালো কথা আর উপস্থাপনা তোমার, আর আজকের শিল্পীও খুব ভালো গাইছেন। আরও একবার জানাই এই অনুষ্ঠানের সাথে যুক্ত সবাইকে শুভেচ্ছা ফুরান, ভালো থেকো সবাই, ভালো থাকবেন বন্ধু আপনিও। শর্মানী দাস লিখছেন, বা অসাধারণ, সৌরদীপ গুণ ভালোবাসা জানিয়েছেন। ঋতিকা লিখছেন, শর্মিষ্ঠাদি অনেক ভালো লাগছে, তোমার সঞ্চালনা অনেক মিষ্টি লাগছে আজকে, তোমাকে ভালোবাসা রইল শর্মিষ্ঠা দিদি, খুব ভালো।

0: হচ্ছে তোমাদের অনুষ্ঠান। অনন্যা দাস লিখছেন, শ্রী মানিক চন্দ্র রয় লিখছেন, সাথে আছি সবসময় দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। মানালি গঙ্গোপাধ্যায় লিখছেন, মেরিনা খুব ভালো গায় ও অনেক ভালো লেখে। আচ্ছা, সেটা জানা ছিল না আমার। দারুণ উপভোগ করছি মিষ্টি মেয়ের গান, অনেক অনেক আদর তোমাকে মেরিনা। সুমিত কর লিখছেন, মুগ্ধ হয়ে শুনছি, শিল্পীর জন্য শুভেচ্ছা রইল, সাথে যন্ত্রশিল্পীরা, গুণী যন্ত্রশিল্পী শুভদা আছে মানেই গানে অন্যরকম অনুভূতি। আর একটু আগে শিল্পীর গাওয়া গানে তমালের বাজনার শেষে লোপ্পিত ছিল, মন ছুঁয়ে গেল। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ বন্ধু। মানালি দি লিখছেন যে খুব লেখালেখিও হচ্ছে।
1: না না, লেখালেখি সেরকম ভাবে নয়। মানালি দি হয়তো কিছু একটা নোটিস করেছে, কি বলবো। আসলে আজকাল তো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু পোস্ট করি, তারপর পোস্টের ওপরে অনেক কিছু লিখি, লিখে তারপর সেটা আমরা পোস্ট করি। তো সেই দিক থেকেই মনে হয় কিছু একটা দেখে হয়তো মানালি দি বলেছে, আমি জানি না।
0: লেখার দেখুন, সোশ্যাল মিডিয়া আশীর্বাদ না অভিশাপ যদি দ্বন্দ্বে আমরা চলে যাই, কিছু কিছু ভোট কিন্তু আশীর্বাদের ক্ষেত্রেও যাচ্ছে, কিছু কিছু ভোট চলে যাবে অভিশাপের
1: দিকে। সঙ্গে বলতে চাই একটু, মানালি দি আমার ভীষণ প্রিয় একজন বাচিক শিল্পী, প্লাস দিদি দেখতেও এত মিষ্টি, এত সুইট একজন দিদি আমার। তো অনেক অনেক শুভেচ্ছা মানালি দির জন্য।
0: একদম একদম, মানালি দি আমাদের ভীষণ কাছের আর ভীষণ প্রিয়। একটুখানি ভালোবাসা বেশিটা আমার, কমটা তোমার। তো এই মুহূর্তে যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া অভিশাপ না আশীর্বাদ যদি বলি, তো সেক্ষেত্রে তো অনেক অনেক ভোট দুদিকেই যাবে। তার মধ্যে একটা ভোট আশীর্বাদের দিক দিয়ে কেন যাচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা পোস্টের জন্যই বলুন, আমাদের কিন্তু কলমটা ধরতে শিখিয়েছে। আমাদের কিবোর্ড টাইপ করেই হোক বা কলমে লেখাই হোক, লেখাটা কিন্তু হচ্ছে। তো সেটা চলুক, আর পাশাপাশি এবারে আবার গান চলুক, কারণ সময় এগিয়ে চলেছে। এবারে কি গান শুনবো বলো?
1: এবারে আমি চেষ্টা করব একটা ভজন শোনাতে, অনুপ জালোটারজি আমার খুব পছন্দের একটা ভজন।
0: চলো, আসলে আধুনিক গান শুনলাম, লতা মঙ্গেশকরের গান শুনলাম, ফেলে আসা দিনের গান শুনলাম, তারপরে একটা সুফি টাচ ছিল একটা গানে, সেটাও আমরা শুনলাম, আর এবারে ভজন। মানে সব রঙের রামধনুর যেমন সাতটি রং থাকে, ঠিক তেমনি সাতটি সুরে বাঁধা বিভিন্ন গানের আঙ্গিকে বিভিন্ন রকম গান নিয়ে আমাদের বন্ধু আজকে আমাদের কাছে এসেছে। তো এবারে ভজন শোনাবে, যেখানে হয়তো বা আমরা কোনো একটা ঐশ্বরিক কিছু একটা আমরা ফিল করতে পারবো, আর তার গানের সুরে সুরে আমরা প্রার্থনায় হারিয়ে যাব। সবাই যেন ভালো থাকে, সব যেন ভালো হয়। চলো,
1: ঈশ্বরকে স্মরণ করে আমরা প্রতিটা ভালো কাজ করি। ঈশ্বরকে আজকে স্মরণ করা হয়নি, অনেকক্ষণ বাদে মনে পড়লো ওনার কথা।
0: তিনি তো আমাদের সমস্তটা সময় জুড়ে আছেন,
1: একদম একদম,
0: প্রত্যেকটা নিঃশ্বাসে তিনি রয়েছেন। তাই এই মুহূর্তে সেই ঈশ্বরের কাছেই ফিরে যাব মেরিনার কানে।

0: অসাধারণ। সত্যি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে যে হয়তোবা ভাজন শোনাবে আমাদের বন্ধু, তো সেই ভাজনে হয়তোবা আমরা মিলিয়ে যাব কোনো ঐশ্বরিক সুরের সঙ্গে, আর সেটাই হলো বলুন মীরা ভাজন। কিন্তু সেখানে শ্রীকৃষ্ণ এসে ধরা দিলেন, চোখের সামনে মনে হলো সেই সমস্ত কথা, যেই কথাগুলো গানের লেখনীতে রয়েছে প্রত্যেকটা কথা যেন বাস্তবায়িত হচ্ছে, আর এটাই হয়তোবা গানের পাওয়ার বলতে পারি। গানের শক্তি কি এতটাই যে ভগবানের সঙ্গে আমাদেরকে সরাসরি যুক্ত করে দেয়? কি মনে হয়?
1: এটাই মনে হয় যে সঙ্গীত, প্রত্যেকটা বাদ্যযন্ত্র, প্রত্যেকটা সুর, সঙ্গীত বলো সেটা বাদ্যযন্ত্র।

0: যন্ত্রের আওয়াজ বলো, ধ্বনি বলো, প্রত্যেকটা জিনিস আমার মনে হয়, বা আমার গুরুজনেরাও গুরুরাও বলেছেন যে গানের ফ্রিকোয়েন্সি, সঙ্গীতের যে ফ্রিকোয়েন্সি, সেটা সবার আগে গিয়ে ঈশ্বরকে স্পর্শ করে। সেটা কেন হয় তার কারণ আমার আজও অজানা। যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে তো অবশ্যই বলা উচিত যে ঈশ্বরও গান পছন্দ করে, ঈশ্বর সুর পছন্দ করে।
1: তাই
0: সেজন্য হয়তো মানুষ সঙ্গীত এত পছন্দ করে, ঈশ্বরের দান সেটা। ঈশ্বর যদি সেটা না দিতেন হয়তো আমার গলায় সুর থাকতো না, হয়তো যারা গান গাইছেন তাদের গলায়
1: সুর থাকতো না। ঠিক,
0: ঈশ্বর চেয়েছেন বলে আমাদের প্রত্যেকটা মানুষের আমরা সুরের পূজা করতে পারি। এবং আমাদের মনে হয়, আমার মনে হয় যে পূজাও শুধুমাত্র আমরা ফুল চন্দন দিয়ে করতে পারি না, সঙ্গীত দিয়েও ঈশ্বরকে পুজো করা যায়। যে পুজোটা সবার আগে ঈশ্বরের চরণ চরণে স্পর্শ হয়।
1: ঠিক ঠিক ঠিক। আর এভাবেই সুর তার খেলায় আমাদেরকে জড়িয়ে রাখুক, ভগবানের কাছে আমাদেরকে পৌঁছে দিক, আমাদের প্রার্থনাটুকু পৌঁছে দিক, ব্যাস এতটুকুই আমরা চাই। আর এরই মধ্যে আরও একজন বন্ধু চলে এসেছেন ফোন লাইনের ওপারে, দেখি কথা বলে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন? অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:32 আর আমরা রয়েছি আজকের অতিথি পর্বে, আজকের অতিথিকে সঙ্গে করে নিয়ে। যদি যুক্ত হতে চান, আমাদেরকে ফোন করতে চান, তাহলে ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3 অথবা হোয়াটসঅ্যাপ করবেন 9402-1699-65 এই নম্বরে। তাছাড়াও আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করেও বলতে পারেন। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
3: হ্যালো,
1: কে বলছেন বন্ধু?
3: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
3: আমি সাউথ আনন্দনগর থেকে তপন দাস বলছি ম্যাম।
1: হ্যাঁ তপন বাবু, বলুন।
3: খুব ভালো, খুব ভালো প্রোগ্রাম, খুব ভালো হচ্ছে, আমার তো খুব ভালো লাগে।
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
3: অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু।
3: হ্যাঁ ভালো।
1: মেরিনা, একের পর এক ফোন আসছে, কমেন্ট আসছে, কেমন লাগছে বলো?
0: ভীষণই আপ্লুত আপনাদের সকলকে গান শোনাতে পেরে। এতদিন পর আগরতলায় আমার আসা, 1.5 বছর পর আমার আসা এখানে এসে এত এত শ্রোতা বন্ধুদের ভালোবাসা, এত এত কমেন্টস, এত এত ফোন পেয়ে আমি সত্যি আপ্লুত। আমি মন থেকে চেষ্টা করব আপনাদের পরবর্তী সময়েও ভালো গান শুনিয়ে যেতে। আপনারা সবাই পাশে থাকুন, আশীর্বাদ রাখুন আমার মাথায়, অসংখ্য ধন্যবাদ।
1: একদম একদম, আমাদের অন্তহীন ভালোবাসা থাকবে মেরিনার জন্য, অসংখ্য শুভেচ্ছা থাকবে, আর সেই সাথে থাকবে আপনাদের আশীর্বাদ। এবারে আবারও গানে ফিরে যাই, চলো এবারে কি গান শুনবো?
0: এবার আমি যেহেতু দিদি তোমায় বলেছিলাম প্রথমেই, আমার ফেভারিট জনরা ক্লাসিক্যাল আর গজল, আমার খুবই পছন্দের। তো গুলাম আলীজির খুবই বিখ্যাত একটা গজল, যেটা না হলে মনে হয় গজলের যে ধারাটা বা বলো গজলের যে সাম্রাজ্য সেটা অধরা থেকে যায় ওনার এই গজলটা না শুনলে। আমি চেষ্টা করব, আমি একজন ক্ষুদ্র শিল্পী, অতি নগণ্য, ওনার প্রত্যেকটা গজল এত এত কি বলবো, এত এত ডিকশনস উর্দুর, তারপর এত এত সুরের ইম্প্রোভাইজেশনস, সেগুলো করাটাও আমার মনে হয় খুবই টাফ। আমরা প্রত্যেকেই যারা আছি ওনার সকলেই হয়তো জানি, তো আমি খুব ভয়ে ভয়ে একটু চেষ্টা করব।
1: একদম একদম, চলো অসাধারণ একখানা গজল এবার আমরা শুনবো মেরিনার কাছ থেকে, তাই দেরি না করে চলুন সুরে সুরে ফিরে যাই, চলো।

0: অসাধারণ। কিছু কিছু গান আছে না আমাদেরকে নীরব করে দেয়, যে গানের সুর ভীষণ উত্তেজনার মধ্যে থাকলেও, ভীষণ কোলাহলের মধ্যে থাকলেও আমাদেরকে এক নিঃশ্বাস শান্তি এনে দেয়। এই গানগুলো হচ্ছে সেই রকমই। মনের মধ্যে যতই কোলাহল চলুক না কেন, যতই উচ্ছ্বাস থাকুক না কেন, একটা সময় যদি আমাদের একটু নীরব হতে হয়, একটু চুপ করে বসতে হয়, তাহলে এই গান থেকে ভালো আর কোনো গান হতে পারে না। আমাদেরকে চুপ করিয়ে দিলে, তাই তো? কথা হারিয়ে ফেললাম তো? যা,
1: গজল আসলে আমাদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আমি কেমন গেয়েছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু গুলাম আলীজির গজল প্রত্যেকটা ঐশ্বরিক। মনে হয় যে ঈশ্বর আছেন, আল্লাহ আছেন বা খুদা আছেন। স্পেশালি গজলের যে উর্দু যে ডিকশনসগুলো হয় সেগুলো ভীষণই টাফ, এবং সেগুলো আমাদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আমাদের মনে হয় যে এই যে শের আছে, এত শায়েরি আমরা পছন্দ করি, অনেকেই আছেন, সেগুলো মনে হয় গজলকে একটা পূর্ণতা দান করে। গজলের পাশাপাশি যদি কেউ শায়েরি করে, তাহলে আমার মনে হয় পরিবেশটা একটা অন্য মাত্রা পায়।
0: ঠিক ঠিক।

0: যে বলছিলে না, যেরকম বৃষ্টির দিন হোক বা কোনো একটা, সবসময় তখন আমাদের মনে হয় একটা মেহফিল টাইপের একটা বসাই বাড়িতে, একটু চা হোক, একটু পকোড়া হোক,
1: একটু কাছের মানুষগুলো হোক, কিছু সাংস্কৃতিক প্রেমিক মানুষ হোক, আর সঙ্গে এই গানগুলো থাকুক। আহা, এর থেকে ভালো পরিবেশ আর কিচ্ছু হতে পারে না, আর এর থেকে শান্তিদায়ক পরিবেশও আর কিচ্ছু হতে পারে না। মৌসুমি দাস ভালোবাসা জানিয়েছেন, ভালোবাসা বন্ধু আপনাকেও। আরও একজন বন্ধু রয়েছেন মেরিনা, চলো একটু দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? আমাদের পরম পাওয়া, সত্যি সত্যি খুব ভালো থাকবেন বন্ধু।
2: চোখে জল এসে গেছে,
0: ধন্যবাদ।
1: শুভেচ্ছা আর আপনাদের আশীর্বাদ, এর থেকে বড় পাওয়া হয়তোবা আজকে মেরিনার জন্য আর কিছু

0: মন দিয়ে কিন্তু
1: আমাদের পরম পাওয়া, সত্যি সত্যি খুব ভালো থাকবেন বন্ধু।
0: চোখে জল এসে গেছে কি বললাম,
1: অসংখ্য
0: ধন্যবাদ,
1: একদম আমাদের শুভেচ্ছা আর আপনাদের আশীর্বাদ। এর থেকে বড় পাওয়া হয়তো বা আজকে মেরিনার জন্য আর কিছু নেই, আর আমাদের আর এর থেকে বেশি দেওয়ার মতো মেরিনাকে কিছু নেই। থ্যাংক ইউ মেরিনা। আর সেই সাথে এবারে একটু অন্য প্রশ্ন হোক।
2: বলো দিদি বলো,
1: এবারে অন্য
2: আমায় প্রশ্নে প্রশ্নে বলো, প্রশ্ন করো।
1: বিভিন্ন রিয়েলিটি শোতেও পারফর্ম করেছো তুমি?
2: আমি এবছর সারেগামাপায় বেশ কিছু স্পেশাল এপিসোডে সাপোর্টিং ভোকালসে ছিলাম, এবং বর্তমানে আমি জি বাংলার সারেগামাপারি হেড গ্রুমার শ্রী রথিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে শিখছি, দু বছর হচ্ছে।
1: তো মেরিনার কাছ থেকে জানতে চাইব, অনেক অনেক মঞ্চ তোমার কাছে ধরা দিয়েছে একেবারে ছোট্টবেলা থেকে, যখন বৃন্দাবনী সারং থেকে শুরু হয়েছিল যাত্রাপথ, তারপরে বিভিন্ন মঞ্চ, সেটা কম্পিটিশনেরই হোক বা পারফরমেন্সেরই হোক, নর্মাল পারফরমেন্স উইদাউট কম্পিটিশন যেটা হয়, তো এত এত মঞ্চ ত্রিপুরাতে, ত্রিপুরার বাইরেও অনেক অনেক গল্প প্রত্যেকটা মঞ্চ জুড়ে, তারপরেও তোমার যদি জীবন খাতায় শ্রেষ্ঠ মঞ্চ বলে কিছু লেখা থাকে সেটা কোনটা হবে?
2: জীবন খাতায় শ্রেষ্ঠ মঞ্চ, আমি জানি না কি বলবো, খুবই খুবই কনফিউজড করে দেওয়ার মতো একটা প্রশ্ন তুমি আমায় করলে, খুবই দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম, কি বলবো আমি সত্যি জানি না, একটা বলতে পারবো না। সেরকম অনেক কিছুই আছে যেগুলোর সাথে অনেক অনেক স্পেশাল, অনেক অনেক বিশেষ বিশেষ মুহূর্ত, স্মৃতিরা জড়িয়ে আছে। আমার প্রথম একটা বড় মঞ্চে খুবই বড় পাওনা ছিল, আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে ONGC-তে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে অনুরাধা পাড়োয়ালজি এসেছিলেন, সেটা আমার বিরাট বড় পাওনা, সেটা জীবনের প্রথম বিরাট বড় পাওনা। তারপরেও বিভিন্ন সময়ে তো অনেক অনেক মঞ্চে শ্রোতা বন্ধুদের থেকে এত এত ভালোবাসা পেয়েছি। তারপরে অফকোর্স সঙ্গীতের সেরা মঞ্চ জি বাংলা সারেগামা পায় সাপোর্টিং ভোকালসে খুবই ছোট্ট হয়তো আমি একটা পার্ট ছিলাম, তাতেও বেশ কিছুটা আনন্দ ঘন মুহূর্ত, কারণ সত্যি এটা একটা বড় পাওনা। কারণ আমি যেখান থেকে আমি বিলং করি বা কোনোদিনও হয়তো ভাবিনি যে সামনে থেকে এত এত গুণীজন মানুষদের আমি প্রত্যক্ষ চোখে দেখতে পাবো, ওনাদের জাজমেন্ট শুনতে পাবো, নিজেকে কোন জায়গায় ভুল করছি শুধরে নেওয়া, যদিও আমি সাপোর্টিং ভোকালসে ছিলাম তা সত্ত্বেও আমি দেখেছি যে ওনারা
1: কিভাবে গ্রুমিং করছেন,
2: ওনারা কিভাবে গ্রুমার্সরা স্পেশালি এত এত পার্টিসিপেন্টসরা প্রত্যেক বছর সঙ্গীতের সেরা মঞ্চে পার্টিসিপেট করছে, ওরা যেভাবে গাইছে, ওদেরকে যেভাবে ওদের ভুল ত্রুটি বলো বা ওদের বিশেষ বিশেষ জায়গা বলো, ইম্প্রোভাইজেশনস বলো, ওদের নিজস্বতা বলো, যা যা ওরা ছাপ রেখে গেছে, সেই সব কোনোদিন চোখ থেকে এই মঞ্চে এত আলো, এত কিছু, এত সজ্জা মঞ্চের, সেগুলো যে কোনোদিন চোখে দেখতে পাবো কোনোদিনও আশা করিনি। মানে এর পেছনে আমার গুরুদের আশীর্বাদ অবশ্যই, আমার মা বাবার এতটা পরিশ্রম, আমার মায়ের কৃতিত্ব বিশেষ করে এর পেছনে আমি বলবো। শুরু থেকে দেখেছি আমার মা, মানে এরকমও দিন গেছে যে আমাকে শেখানোর জন্য আমাকে গুরুজির ওখানে নিয়ে গেছেন, হয়তো মা সকাল থেকে কিছু খায়নি, মা একটা রেকর্ডার নিয়ে পেছনে বসে আছে গানগুলো রেকর্ড করার জন্য, যে না ওর সমস্যা হবে, ও তো ছোট, ও বুঝবে না। তো মায়েদের যে এই স্যাক্রিফাইস, আমার মনে হয় প্রত্যেকটা মা সন্তানের জন্য অনেকটা স্যাক্রিফাইস করে থাকে, মায়ের সাথে যতই ঝগড়া হোক, খুনসুটি হোক, দিন শেষে মা না থাকলে তো আমাদের দিনটা চলে না। তো এই সমস্ত কিছুর পেছনে আমার মা বাবার পরিশ্রম বলো, আমার মা বাবার সাপোর্ট, গুরুজনদের আশীর্বাদ, আমার গুরুরা যারা আমাকে শিখিয়েছে তাদের কি বলবো, অন্তর থেকে শ্রদ্ধা জানাই আমি, আমার প্রণাম, আপনারা সবসময় আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন, আমি এইটুকুই কামনা করছি।
1: একদম এভাবেই মেরিনা এগিয়ে চলুক, জীবনের শ্রেষ্ঠ মঞ্চ বলতে অনেক অনেক মঞ্চ ওর কাছে ধরা দিয়েছে, আমরা চাইব শ্রেষ্ঠ মঞ্চের খাতায় আরও অনেক অনেক মঞ্চ তার হাতে লেখা থাকুক, আর সেই অর্থে আমরা দেখতে চাই মেরিনাকে একজন সাকসেসফুল শিল্পী হিসাবে, সিঙ্গার হিসাবে। ইন ফিউচার হয়তোবা আমরা আবার এই চেয়ারেই মেরিনাকে পাবো অন্য কোনো পরিচয়ে।

0: তো এই মুহূর্তে চলো আবারও গানে ফিরে যাই, যেহেতু সময় খুব কম রয়েছে হাতে।
1: হ্যাঁ চলো,
0: কি গান শুনবো এবার বলো তো?
1: লতাজির খুবই ফেমাস একটা গান, দূরে আকাশ স্বামী আনায় চেষ্টা করো।
0: বাহ চলো, আর অসাধারণ একটা বাংলা গান আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন শোনা যাক যেহেতু সময় হাতে খুব কম।

0: অসাধারণ অসাধারণ সব গান শুনছি, আর তারপরে আমরা কিন্তু সেই নস্টালজিয়ায় ফিরে যাচ্ছি যেখানে আমাদের হাজারো স্মৃতি খেলা করছে। মনে হচ্ছে যে সেই স্মৃতি খাতাতেই যেন প্রত্যেকটা পৃষ্ঠা উল্টে উল্টে দেখছি আমরা, আর সেখানে সেই গানের সুর খেলা করছে, মেরিনার সুর। অনেক অনেক ধন্যবাদ মেরিনা আমাদের আজকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটা রবিবার উপহার দেওয়ার জন্য। তো একবারে শুরু থেকেই যদি বলি, অসাধারণ সব গান শুনেছি, কখনো লতা মঙ্গেশকর, কখনো আশা ভোসলে, কখনো মান্না দে, তাই তো অসাধারণ সব গান আমরা শুনলাম। তো তোমার যদি জানি মনের মধ্যে তো অনেক রকম ইচ্ছে আমাদের খেলা করে, তো কখনো যদি কোনো ইচ্ছে জন্মে থাকে এরকম যে এমন একজন মানুষ তাকে যদি একটু সামনে থেকে দেখতে পারতাম, তাকে যদি একটু সামনে থেকে ছুঁতে পারতাম, একটু পা ধরে প্রণাম করতে পারতাম,
1: এমন একজন মানুষ যাকে সামনে থেকে দেখতে পারতাম, তাকে হয়তো সামনে থেকে দেখেছি আর বহু যুগ আগে, আমার মনে হয় 10-12 বছর হয়ে গেছে, তার পা ধরেও আমি প্রণাম করেছি। যেহেতু আমি আগেই বলেছি আমি ক্লাসিক্যাল মিউজিক অনেক পছন্দ করি, আমি কৌশিকী ম্যামের অনেক বড় ফ্যান, তো সামনাসামনি ওনাকে দেখেছি অনেকবারই, কিন্তু ওনার সাথে কথা সেরকমভাবে হয়ে ওঠেনি আমার। বহু বছর আগে কথা হয়েছিল, ওনার একটা কনসার্টে আমি গেছিলাম, একটা কনসার্টে পা ছুঁয়ে প্রণামও করেছি। তো সেই দিক থেকে যদি বলি, ইচ্ছে তো এখনও আছে, বারবার যদি সেই সুযোগ আসে আমি কোনো দিনও না করব না, এবং এখনও যদি সেই মঞ্চে যাই সারেগামাপার, তখনও সামনে থেকে আমি ওনাকে দেখতে পাই, সেই দিক থেকে সেই ইচ্ছেটা একটু হলেও মিটেছে। আর যদি বলো যে এখন কার সাথে তোমার দেখা করার ইচ্ছে আছে, তাহলে আমি বলবো যে শ্রেয়া ঘোষালজির সাথে দেখা করার আমার মনে হয় সবারই।
0: আর যদি সেখানে মঞ্চ ভাগ করার কথা চলে আসে, তার সঙ্গে মঞ্চ ভাগ করার ইচ্ছে রয়েছে?
1: মঞ্চ ভাগ বলতে দেখো, আমার মনে হয় না আমি ওনাদের সাথে একই মঞ্চে একই সাথে কোনো গান গাওয়ার যোগ্য।
0: আমি ইচ্ছে শব্দটাকে
1: শব্দটা তো সবার মধ্যেই থাকে, মানুষ বলে না অনেক সময় চাঁদকেও যদি হাতের নাগালে পাওয়া যায়,
0: তাই
1: তো সেদিক থেকে আমার দুজনকেই, যাদের সাথে আমি বললাম, কৌশিকী ম্যাম এবং শ্রেয়া ম্যাম, বোথ দে আর মাই ফেভারিটস। তো হয় না, তো আমি চাই, ইচ্ছে আর কি, যে ওদের সাথে যদি একবার মঞ্চে কোনোদিন দুকলি গাওয়ার
0: সুযোগ আসে, আমরা চাইবো তার সব স্বপ্ন যেন পূরণ হয়। তো এবারে চলো আবারও গানে ফিরে যাই, কারণ সময় তো হাতে খুব কম রয়েছে।
1: প্রথমেই জিজ্ঞেস করবো যে কটা গান আর আমি গাইতে পারবো,
0: আমাদের কাছে আর 5 মিনিটের মতো আছে।
1: ঠিক আছে, তাহলে আমি শেষ গানই আমি করছি, তাহলে
0: চলো তাহলে
1: শেষ গানই আমি চেষ্টা করবো। শেষ গানও আমার আশাজি এবং রফিজির গাওয়া, একই সাথে আমি মনে হয় বুঝতে পারবে তুমি, যেটা আমরা আশাজি যখন দেহত্যাগ করলেন আমাদের মনে হয়েছে যে এই গানটা দিয়েই আমরা সবাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আমি চেষ্টা করব গানটা গাওয়ার।
0: চলো তাহলে, অসাধারণ একখানা গান অপেক্ষা করছে আমাদের জন্য আজকে, হয়তোবা আমাদের অনুষ্ঠানের শেষ গান, যে গানের রেশ নিয়ে আমরা আরও একটা গোটা সপ্তাহ কাটাবো অপেক্ষায়। আবারও অপেক্ষা শেষ হবে পরের রবিবারে, আসবো আমরা নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে। কিন্তু চলুন, এই রবিবারে মেরিনার সঙ্গে রয়েছি আমরা, মেরিনার সুরে সুরে আমরা আমাদের রবিবারের রেশটা কাটাই।

अभी ना जाओ छोड़कर के दिल अभी भरा नहीं, এই কথাটাই বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে, কিন্তু স্টুডিওর কাঁটা বলছে যে বিদায় নিতেই হবে। কিন্তু বিদায় নেবার পালায়ও ওই যে দুটো লাইন, জো খতম হো কিসি তরহা ইয়ে এসা সিলসিলা নাহি, এটাই মনে রেখে বিদায় নেব। কারণ দেখা হচ্ছে আবারও আগামী রবিবার আপনাদের সঙ্গে, নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে আমরা আবারও আসব। কারণ শেষ হয়ে যাবে এমনটা নয়, আমরা আছি, আমরা থাকবো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। তাই দেখা হচ্ছে আবারও আগামী রবিবার। অসংখ্য ধন্যবাদ মেরিনা, আবারও দেখা হবে নিশ্চয়ই তোমার সঙ্গে অন্য কোনো পর্বে আমাদের এখানে। আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। অনেক অনেক ধন্যবাদ জানাই শুভদা আর তামালকে এত সুন্দর করে সঙ্গ দেওয়ার জন্যে। ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালোবাসায় রাখবেন সবাইকে। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা তিনটে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে আজকের অতিথি অনুষ্ঠানে। নমস্কার।

0: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
1: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
0: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সুচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
1: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
0: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে,
1: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
0: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
0: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Pace Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
4: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced Level 2 ADAS, yes. Smart Power Tailgate with Gesture Control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just ₹10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.

0: শ্রোতা বন্ধুরা, এইবারে যেই অনুষ্ঠান আমাদের দরজায় এসে কড়া নাড়ছে সেই দরজায় এবারে যেই অনুষ্ঠানের নাম লেখা, সেই অনুষ্ঠান আমার আপনার ভীষণ পছন্দের, বিশেষ করে আপনাদের পছন্দের, কারণ আপনাদের পছন্দের গান আমরা এই অনুষ্ঠানে শুনতে পাই। আজকে রবিবারের বিকেলে আপনাদের পছন্দের গানের সুরে হারাবো বলেই অনুষ্ঠান আপনার পছন্দ আমার গান, আপনার পছন্দ আমার গান। এই অনুষ্ঠানে অবশ্যই আপনার পছন্দ আমাদের কাছে পাঠাতে আপনাকে ডায়াল করতে হবে 03-81-232-6253, 03-81-232-6253, অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের পছন্দ আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402-169965, 9402-169965। ইতিমধ্যেই একজন বন্ধু চলে এসছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: নমস্কার
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি আগরতলা থেকে রীনা পাল বলছি।
0: রীনা দেবী, অনেক অনেক স্বাগত, বলুন।
1: আগরতলা থেকে রঞ্জন রোড থেকে রীনা পাল বলছি।
0: হ্যাঁ বলুন, কি গান শুনতে চান?
1: গান হবে তো?
0: হ্যাঁ হবে, বলুন।
1: আচ্ছা, এই যে রামত্রি গঙ্গা।

0: ছবি দেখে মন্দাকিনী অভিনীত
1: সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। বন্ধুরা যারা আগে রিকোয়েস্ট করবেন তাদের গানই আগে শোনাবো। আর গানের যদি আমরা রিকোয়েস্টের কথাই বলি, ফোন করেও রিকোয়েস্ট আসছে, হোয়াটসঅ্যাপেও আসছে। আমরা চেষ্টা করব একটা ফোন কলের রিকোয়েস্ট, তারপর হোয়াটসঅ্যাপের রিকোয়েস্ট, এরকম করে করে এগোতে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, শুভ বিকেল।
1: নমস্কার, শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
2: আমি স্বপন দেবনাথ জগৎপুর থেকে বলছি।
1: হ্যাঁ স্বপন বাবু, বলুন।
2: মিস্টার বেচারা ছবি থেকে একটি গান শুনে দিবেন।
1: মিস্টার বেচারা, তাই তো?
2: কোন গান?
1: আচ্ছা, এই গানটি ছাড়া আর কোনো গান আছে আপনার পছন্দের? কারণ প্রায় সময় আপনি এই গানটি রিকোয়েস্ট করেন।
2: আচ্ছা আচ্ছা, তাহলে তেরি নাম ছবি থেকে টাইটেল সং।
1: ঠিক আছে, ওইটা শোনাচ্ছি।
2: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে,
1: ঠিক আছে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-81-232-6253। তাহলে চলুন গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান। প্রথম গানটি না হয় আমার পছন্দের, দেখুন তো ভালো লাগে কিনা। মাহিরি বসুর কণ্ঠে

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম সুরেশ ওয়াদকর কণ্ঠে, আর যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু রীনা পাল, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: গৌতম বলছি।
0: হ্যাঁ গৌতম বাবু, বলুন। কোন ছবিটি? স্বর্গ সে সুন্দর, তাই তো? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253। জানি রবিবারের বিকেল, হাতে নিশ্চয়ই কফি বা চায়ের পেয়ালা চলে এসছে, আর যেহেতু টিউন করে রয়েছেন 101.6 MHz আকাশবাণী FM উচ্চান্ত, আর রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, তো এই মুহূর্তে নিজের পছন্দের গান যদি বেজে ওঠে FM উচ্চান্তে কেমন লাগবে বলুন তো? রবিবারটা হয়ে যাবে তো আরও বেশি স্পেশাল, তো সেই রবিবারটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে ডায়াল করতে হবে 0381-232-6253, অথবা হোয়াটসঅ্যাপ করে নিজের পছন্দ পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ ব্রিজেশ বাবু, বলুন। পলপল দিল কে পাস তুম রেহতে হো, তাই তো? ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। শ্রোতা বন্ধুরা গানে ফিরে যাচ্ছি। এবারে যার পছন্দের গান শুনবো, তিনি রিকোয়েস্ট পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে, তার পছন্দের গান জুদাই ছবির একখানা গান, তো সেই গানটি চলুন শোনা যাক আলকা ইয়াগনিক এবং সোনু নিগমের দ্বৈত কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম সেই গানটি অনুরোধ করেছে মিষ্টি। তিনি বেবাভা ছবির এই গানটি শুনতে চেয়েছেন, আর আমরা এই গানটি শুনলাম নিতিন মুকেশের কণ্ঠে। আর এই মুহূর্তে বন্ধু একজন অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক তার সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, কে আছেন? হ্যালো, না কথা বলা গেল না। বন্ধুরা ডায়াল করবেন 03812326253 নম্বরটি। 6টা বাজছে আর আপনাদের পছন্দের গানের সুরে সুরে রয়েছি আমরা আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে। আপনার পছন্দের গান আমাকে পৌঁছে দিতে অবশ্যই ডায়াল করতে হবে 03812326253, অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে 9402169965 এই নম্বরে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার, আমি প্রতিমা বলছি।
0: হ্যাঁ প্রতিমা দেবী, বলুন।
1: আমি খানিন্দার ছবি থেকে শুনতে চাই ও মা তুঝে সালাম।
0: ও মা তুঝে সালাম, তাই তো? ছবির নামটি আরেকবার বলবেন বন্ধু।
1: খানিন্দা,
0: ঠিক আছে ঠিক আছে।
1: এই গানটি না থাকে এই ছবি থেকে অন্য একটি গান দিয়ে দিবেন।
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, একটু একটু করে আমরা এগিয়ে চলেছি আর স্টুডিওর ঘড়ির কাঁটাও এগিয়ে চলেছে, তাই দেরি না করে চট জলদি পৌঁছে দিন আপনার পছন্দ আমাদের কাছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো দিদিভাই,
0: নমস্কার, কে বলছেন?
2: আমি কালিন নগর জহর দেববর্মা কথা।
0: হ্যাঁ জহর বাবু, বলুন।
2: ওই যে মেনিপিয়ার ছবি থেকে একটা গান শোনা গেল না,
0: আরেকবার বন্ধু বলবেন ছবিটির নাম? এবারে যার পছন্দের গান শুনব তিনি গৌতম বাবু, গৌতম দেবনাথ আমাদের অনুরোধ করেছেন স্বর্গসে সুন্দর ছবির একখানা গান, সেই গানটি আশা ভোঁসলে এবং কিশোর কুমারের কণ্ঠে তার জন্য রইলো।

0: শিল্পী বাণী জয়রামের কণ্ঠে আমরা এই গানটি শুনলাম। আর যিনি শুনতে চেয়েছেন তিনি পশ্চিমবঙ্গ থেকে বাদল খটিয়াল, তার পছন্দের গান আমরা শুনিয়ে দিলাম। আর সেই সাথে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: আমি রেখা রায় বলছি, নাগেরতলা উত্তরবাজার
0: থেকে। হ্যাঁ বলুন।
1: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি। আমি একটা গান শুনবো নাগিন ছবির থেকে।
0: নাগিন ছবি থেকে?
1: কাশি দেখি, মথুরা দেখি, দেখি বিরজ তারে। এই গানটা হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে শুনতে চাই।
0: হ্যাঁ আচ্ছা, ঠিক আছে
1: ঠিক আছে
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ শুনতে থাকবেন অনুষ্ঠান। বন্ধু শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3, জানাবেন কোন গান শুনতে আপনার এই মুহূর্তে ইচ্ছে করছে, সেই গান শোনানোর দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম। আর সেই সাথে অবশ্যই সেই গান শুনব আজকের সন্ধ্যায়, অবশ্যই আপনার পছন্দের। আর সেই সাথে যদি মনে করেন যে ফোন লাইন খুব বিজি আসছে, পারছি না কোনোভাবেই, তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের রিকোয়েস্ট আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
2: হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যালো দিদি,
0: কে বলছেন?
2: আমি লঙ্গপুরা থেকে বলছি, পরদীপ।
0: পরদীপ?
2: পরদীপ, পরদীপ,
0: পরদীপ। হ্যাঁ পরদীপ বাবু বলুন।
2: আমি একটা গান শুনবো অন্যায় অবিচার থেকে।
0: আপনি রেডিও সেটটি থেকে দূরে সরে এসে কথা বলুন।
2: ঠিক আছে।
0: হ্যাঁ অন্যায় অবিচার থেকে কোন গানটি শুনতে চাইছেন?
2: জল থেকে জলের মধ্যে উন্নদে জল পড়ে।
0: ঠিক আছে, চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধু অনুষ্ঠান। আর এবারে যার পছন্দের গান শুনবো তিনি ব্রিজেশ বাবু, তিনি শুনতে চেয়েছেন পল পল দিল কে পাস তুম রেহতে হো। চলুন তার পছন্দের গান শোনা যাক, আর তারপরে হোয়াটসঅ্যাপে যিনি রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টের গান শুনবো। এই মুহূর্তে কিশোর কুমারের কণ্ঠে ব্ল্যাকমেল ছবির গান।

শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম প্যারি বেহনা ছবি থেকে লতা মঙ্গেশকর মোহাম্মদ রফির কণ্ঠে, যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু টাকার চলা থেকে, না না না না না দুঃখিত, আমরা যে গানটি শুনলাম সেই গানটি রিকোয়েস্ট করেছেন, তিনি তার নামটি কেন লেখেননি, জম্পুই জলা থেকে বিশ্রয়বাবু তার পছন্দের গান আমরা শুনলাম, কিশোর কুমার এবং আশা ভোঁসলের গানটি। আর এই মুহূর্তে যার পছন্দের গান শুনবো, এবার গানে গানে বিদায় নেবার পালা আমার হয়ে গেছে, কারণ আর যে চিন্ময় চলে এসেছেন আমাদের স্টুডিওতে এবং বাকি অনুষ্ঠানটুকু গানে গল্পে আড্ডায় উনি থাকবেন আপনাদের সঙ্গে রাত্রির 11টা পর্যন্ত। তাই সবাই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান গানে গানে। আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা।

এবার বিদায় নিচ্ছি। যেই গানটি এবারে শুনবো সেই গানটি অনুরোধ করেছেন জওহর বাবু, না প্রতিমা দেবী। প্রতিমা দেবীর গানটা রয়ে গেছে, তো প্রতিমা দেবীর গানটি শুনবো আমরা খলনায়ক ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে। আর এই গানের মধ্য দিয়েই আস্তে আস্তে বিদায় নিচ্ছি আমি। টিউন করে থাকবেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চ আতো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।

0: চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
2: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
2: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি,
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে আপনার পছন্দের গান শোনাচ্ছি আমি, আর জে চিন্ময়। জহরবাবু একটি অনুরোধ জানিয়েছিলেন গানের, মেনে পিয়ার কে ছবির এই গানটি শ্রোতা বন্ধু আপনার জন্য।

শ্রোতা বন্ধু, আপনার পছন্দের গান শোনাতে বসেছি আমি আর যে চিন্ময়, আর আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন। তো এই মুহূর্তে এই গানটি শুনতে চেয়েছেন বিধান টাকারজোলা থেকে। বিধানবাবু, আপনার জন্য এই গানটি।

0: হ্যালো,
1: হ্যালো, কে রয়েছেন?
0: হ্যাঁ নমস্কার, চিন্ময়দা মধুসূদন দাস বলছিলাম।
1: বলুন।
0: হ্যাঁ চিন্ময়দা, রাজা হিন্দুস্তানি ছবি থেকে একটি গান শুনতে পারবো?
1: হুম, কোন গানটা?
0: গানটা হবে আপনার পরদেশি জানায় নাকি, সেই গানটা শুনিয়ে দিন।
1: ঠিক আছে, শুনতে থাকুন।
0: হ্যাঁ ঠিক আছে দাদা, নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, ভালো থাকবেন শ্রোতা বন্ধু।

1.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত টিউন করে আছেন এই মুহূর্তে। আর আপনার পছন্দের গান শোনাতে বসেছি আমি আর জি চিন্ময়। এবার মধুসূদনবাবুর পছন্দের গান, এই গানটি দিয়েই আজকের মতো এই আসর এখানেই শেষ করবো।

শ্রোতবন্ধুটি অন করেছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী ফেমুজ্জয়ন্ত। এতক্ষণ আপনার পছন্দ আমার গান আসর শুনলেন আর যে চিন্ময়ের সাথে, আর এই মুহূর্তে ককবরক অনুষ্ঠান শুনবেন কিছুক্ষণের মধ্যেই।

সারিকা হামজা তন আকাশবাণী আগরতলা তাবুক সেজাগ চিনি তিনি সারিক জরানি কবর গাওয়াই পান্ডা পুলান খেনার জাগানো থুমনুক থুমনুক দঙ্গ জামরি অম্পা তেও জামরি অম্পানো সিনে এঙ্কা গালে দেববর্মা

엄마

0: বড় কম মাতলাই মনাই রেগলা খামু। ও ও সামিলে ও সামপিলি কম মাতলাই লগি সং নাইগলা খামু। ও মুই নাইবাই বুঝি খুঁজে চামিলি সাইমান ফাইব টুকুনানি নখলা ফারনানি দুমার সগ্রেনানি এই দাম খাই না সা মান যাক খাই থাকছি বল
1: বিচি পেরনাইয়া জাত বিচে হামথাইয়ে আং চে নাইলা ব
0: চিনবলে মারে গে না বে তুই আখাই বোতাম জানি হাজাক
1: নাবুনা
0: দনগ্রি

0: করো কোনো তো ভাই। সংগ্রত মা নিম্ন সাই মানছে নাই। না গেলে না তাবু ব্যাং তুই ব্যাং কচাপ।
1: মা তাসিং চি বরফ নুগ্রুম মানি মো বা মো সুশি সাম শিব কাপলে মো বা চিনি বকরা রক নি তমুংটা মো মো খে আনু নাই খেতা মনো তলাঙে হাঙ্গাইব হঞ্জাক নাই তলাঙে নো মা থাঙ্গনাই মো কত মাকে সুনাম রাখাবলে বরক মাসা মাসা মো মা লড়ু কি ভাই হিলিক মানি বা বা হিলিক মানি মুখ
2: কামিনী বড় কিছু রিঙিটু বাইদি ফু বাবু সাবো চালাই মূ পান্ডা ফেবাই আং থাঙ্গা কাংলাই রখলিত লাগো
0: ফাইবে কে
3: নাই

0: 아니 너가 파는 덩그라니
1: 어 봤어
0: 덩그라야
1: 으이 으이 으이

0: Сигзараханы бәке шумда дебурмани карамгаре сабзак рычапның ұррок. Акызбен ягылдала бін ягылана бәке тіні шарик зорани кок бұрок. Абай панда, хамбай, жатынону.
1: Кок бұрок ұнышта нейхан ешешілу, акон шунмен Кулкатар кендрир Бангла Шангбад. Ирпори, кок бұрок Шангбад дұстанио Бангла Шангбад.
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতের বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে চার দিনে প্রায় 1000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণদানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ

0: সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: It is a special honor to stand before you as the first Indian Prime Minister to address this National Assembly. I thank you, Madam Speaker, for your warm words. I also thank President Armeni and the people of Seychelles for honoring me with the Guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.
0: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे एमएसएमई और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने से बचें। लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें। लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी। किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি ভি বড়ি চর্চা হুই। ইসমে ভারত নে কুল 114 পদক জিতে। ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রহা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
1: মেঘালয় কে রুট ব্রিজ রাস্তা বালা রুট নেই জড়ো বালা রুট। ইন রুট ব্রিজো কি কাহানি বহুত রোচক হ্যায়। ব্রিজ কুছ দিনো ইয়া কুছ বর্ষো মে নেই বনতে, ইনহে তৈয়ার হোনে মে কই দশক লগতে হ্যায়। রবর কে পেড়ো কি জড়ো কো ধীরে ধীরে দিশা দি জাতি হ্যায়।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সী 65 বা তার বেশি।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নোভেল আকিতেন, ব্রিটানি, সত্রভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানলও ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 জন দমকলকর্মী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। সেদেশের

0: আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 জন দমকলকর্মী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ ছিলেন এই দমকলকর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংসে 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংগেলুড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এবিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হল, এরপরেই শোনো স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: মুই তো নারেক দি নিগি লাগাই তংমং চামং তে চাশমাই তংমানি বিশিং তে সাগো এইচআইভি সলোই মানো
3: তুমুং কেব এইচআইভি বাই মানজাক থতক মাতং যাখে হাসতে নিজে শাশা খাম নগ থাঙ্গই আইসিটিসি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দি

0: আকাশবাণী আগরতলা, ককতমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি নি ককতমা ভূভাগ্রহ গঙ্খা, মন কি বাত নি ফিল সারা থামছি বা বেড়ে ম মন্ত্রী বাক্রম নরেন্দ্র মোদী, তিনি হা কত নি লুক রগ্নে ফাইসিং কক নারখা, হা কত নি কুবনি আমচাই বাই বাক্সা বসং সুচিরুমা সামং বুতাং নরগৈ হাস্তে হব, তিনি সিমি চ্যাংখা পালস পলিও সুচিরুমা তাং বুতাং, হাইং কাপ ফুটবল নি গ্রুপ বেরেম নি থুমুং পাইমানি উল, তিনি সিমি ন চ্যাঙ্গান নক আউট এবার রাউন্ড অফ 32 নি থুমুং। তাবু কক তোমা সক্রবই মন কি বাত নি ফিল সারা থামছি বা বেরেম মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী, তিনি হা কত নিলু গুরক নি ফাইসিং কক নারখা, কক নারখা নি মন্ত্রী বক্রক সাক চুক জাগ ভারত প্রতিরক্ষা বীর খুং লাইসুমুং হদানি নাই মুথাং টঙ্কর খাতিমুং যুগা ভারত নি হুকুমু তাই জুদা জুদা সামুং বুতাঙ্গ লুকুরগ নি মানজাকমুং নি জুদা জুদা বাবাই রোগ নি কক খরচাখা বসাকা মন কি বাতো হা কত নি কবাংমা চাসারুমুং নি কক সাজাখা ও চাসারুমুং রগ হা কত নি নাই মুথাং তাই সাক চুকজাক তাং বুতাং বাই করংজাক সালথাং এশিয়া নি চবানি তংমুং নি কক খরচাওই মন্ত্রী বক্রক সাকা হা কত নি লুকুরগ ন সাল কিসানি বাগৈ রাংচাক পায়াউই টংনানি বাগৈ কয়জাকমানে হা কতনি যত লুকুরগনি ফাইসিং হামবাই ইয়াফারৈ বসাকা বিনি অ কবক মুংনরগৈ লুকুরগ ব্যাবাক ফাইসিংতৈ চুবা থানি বুসকাঙ্গৈ ফাইকা।
1: দেশ কে হর নাগরিক কা আভারী হু কি মেরি আপিল কা উন্হোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়। মুঝে কাই পরিবারো নে সন্দেশ ভেজকর अपने अनुभव साझा किए। कितने ही परिवारों ने तय किया है कि घर के विवाह में

0: इस बार सोना नहीं खरीदेंगे, जरूरत पड़ी तो पुराने सोने को रिसाइकल करके नए गहने बना लेंगे। कितने ही लोगों ने सोशल मीडिया पर यह भी लिखा है कि कैसे उन्होंने इस बार विदेश यात्रा को टाल दिया है।
1: মন্ত্রীবর্গ রক্তাই বসাকা জুন তাল হা কতর বীরখুংলাই সুমত দিখল কাইসা কতর সামং চাসারি মানখা মেড ইন ইন্ডিয়া এবার ভারত সনামজাক সি 295 বীরখুং পুইলা বীরসারি উই মানখা তাই আমতই খুং ব্রুইচি বীরখুং ভারত সনামজাকুই তঙ অব এম এস এম ই তাই নখায়ুং কাসুমত দিখল কতাল লামাফুনুখা সামং মানথক রুমা সেব বাংরেখা তাই সাকচুকজাক ভারতনি সুমাইন তাইব রাগরেখা বসাকা ভারতনি হুকুমু তাবুক হায়ুংনি জুদা জুদা জাগাব সারুইত হায়ুং গনাঙ্গই লুকরক ভারতনি রিজাবমুং তাই কথার ওয়ানসুক মুং কারি উইত তাই ইয়াসাগুইত মন্ত্রীবক্রক সাকা হাফাং লুকরগ্ন বিশাব রাং খগ নুইচি প্রিমিয়াম রিউই এক্সিডেন্টাল ইন্সুরেন্স খগ নুইচি রা সাই মাননানি সেব সামুই রেখা মন্ত্রীবক্রক সাকা ওয়া তুইনি তুই খাতি উই মানারগনাই ক্যাচ দা রিং তাংবুতাং মংসা থাকুই তৈয়াতই সেরাই সেরাই খাইনা নাংনাই
0: জল সঞ্চয় তো করনা হি করনা হ্যায় বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায় ক্যাচ দা রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায় তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে।
1: হাস্তে ভাই ইন্দ্রসনা রেড্ডি নালু তিনি খুমলুং নি একলব্য মডেল রেসিডেন্সিয়াল রুংনগ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী মন কি বাত পান্ডা খনাকা পান্ডানি উল হাস্তে ভা রুংনগ নি পুরিনা রক ভাই কক্সাকা তাই মন্ত্রীবক্র নি কক খনাবই আরো নি বরক তাম তাম ইয়াসাখা আব সংখা আবনি উল হাস্তে ভা মোহনপুর রোশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুরি উইনাখ্যা তাই জুদা জুদা সাক চুকদাক বদল রক নি আদং রক ভাই করলাম সালাইকা দিল্লি কেতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম তিনি মন্ত্রীবক্র মন কে বাদ পান্ডা খালেখা মন্ত্রীক প্রফেসর ডাক্তার মানিক সাহা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেবরায় আক সং কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বিকশিত ভারত নুই সাই ব্রিটিশনি চাষারুই তিসা থানি কামিরগ্নি সামুনি কক্ষ চাকা তিনি দিল্লিকে তালা যোগালে যাক বসং কামি হামক্রাই ককলম পান্ডব কগনারক থানি বসাকা কামিনী হামক্রাই দরনান বাগৈ তাই কামিনী সামুং তাংনাই রগ্নি আজিমুং মুথাংনান বাগৈ হাসে রগ্নি রাং চুবাচু ন খবুই রাং সা রা সাই বাচি সাই রুজাকনিব কবাং বগজা খা হা কতনি কুবুনি আমচাই বাই বাক্সা বসং সুচিরুমা সামং বুতাং রগই হাসতে হব তিনি সিমি চ্যাংখা পালস পোলিও সুচিরুমা তাং বুতাং চারাই রগ্নি পোলিও গ্রুই থিনাং সেনা মুইতি সানান বাগই ওয়া সামং বুতাং যুগালে জাগুই তং সালথাং জেলানি সালথাং ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টার হাস্তে বেরেমনি মেল চেংখা ও সামুং বুতাংনি বিসিংতৈ হাস্তে ও উমর বিসিক বাজারা চারাই রগ্ন পালস পোলিওনি ডোজ খান্ডানি ইয়াপ্রি রমজাখা হায়ুংকা ফুটবলনি গ্রুপ বেরেমনি থুমুং পাইমানি উল তিনি সিমি ন চেঙ্গানো নক আউট এবা রাউন্ড অফ 32 নি থুমুং যতই কাই থামচি নই হাকতর রাউন্ড অফ 32 ও থংলায়ানো পইলা ম্যাচ ও থংলায়ানো দক্ষিণ আফ্রিকা বাই কানাডা লস এঞ্জেলস স্টেডিয়াম ভারতনি জরানো রগই তিনি হরনি দামচেনই তামই সতী থামচি ও ম্যাচ অঙ্গানম বয়ারখক নি সেকাংবরিয়া কক্তম সাজাখা বুসকাং দামনুই চিব্রুই ও দলাই উনকুটি গুমতি সালসি তাই সালগ্রা হাঙ্গর ফেরাঙ্কগুই মার্কে ওয়াতি ওইমান খনা সালনি তুংমারি তঙুইমান সাকা ও থামচি ব্রুই ডিগ্রি তাই খামা ও নুই চিব স্নি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি সালনি তুংমারি তংমানি সাকা ও থামচি দক দশমিক স্নি ডিগ্রি তাই খামা ও নুই চি দক দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস কক্তমা তিনিন বাগি অরণ পাইখা উলনি কক্তমা আবাইঙ্গন খনা ফুং দামস নি তামই সতি ব্রুই চিব
2: মনে রাখবেন সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলন
3: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে তাই সতর্ক থাকুন জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
4: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: বাতের 135তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবারে বিস্তারিত সংবাদ। মন কি বাতের 135তম পর্বে আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেন। এদিনের মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথা সম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করছেন।
1: দেশ কে হর নাগরিক কা আভারী হুঁ কি মেরি আপিল কা উন্হোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়। মুঝে কাই পরিবারো নে সন্দেশ ভেজকর আপনে অনুভব সাজা কিয়ে। कितने ही परिवारों ने तय किया है कि घर के विवाह में इस बार सोना नहीं खरीदेंगे, जरूरत पड़ी तो पुराने सोने को रिसाइकल करके नए गहने बना लेंगे। कितने ही लोगों ने सोशल मीडिया पर यह भी लिखा है कि कैसे उन्होंने इस बार विदेश यात्रा को टाल दिया है।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি C-295 বিমান নিজের প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলো 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে হবে।
1: জল সঞ্চয় তো করনা হি করনা হয়, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বাঁচানা হয়। ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ খুমলুঙের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কি কি গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এরপর রাজ্যপাল মোহনপুরে রোশনী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিদর্শন করেন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সদস্যাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি দীপাবলী স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত বাঁশ উৎপাদন ইউনিট পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্যোগ ও সুস্থায়ী জীবিকা প্রসারে এই স্বনির্ভর গোষ্ঠীর প্রচেষ্টার প্রশংসা করেন। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ জাতীয় টিকাকরণ উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আগামী এবং 30 জুন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ডস 2026 প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকারানন্দ মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড শ্যামল দাস, ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল। উল্লেখ্য, প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়।

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ জের শেষ ম্যাচে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডনকে হারানোয় এবং আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি 3-3 গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রানার্স আপ অস্ট্রিয়া এবং তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। গ্রুপ পর্ব শেষে 32টি দেশ নক আউটে পৌঁছালেও বাকি 16টি দেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজ লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই নক আউট পর্ব, যা ভারতীয় সময় রাত 12:30 সম্প্রচারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইকফাই ফুটবল ক্লাব 5-1 গোলে সাই এসটিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে ভারতরত্ন সংঘ 3-2 গোলে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, গোমতী, দক্ষিণ এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 135তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা এখনকার অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত আকাশবাণী বিলোনিয়া আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026 অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক ও INS অগ্রয়কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে এভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ানও সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40 বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এরোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO এর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500 অধিক জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে

আমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জন ভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য, জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তারা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কার পুলিং নিয়েও নাগরিকরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবর আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবেলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদের উপহারও দিয়ে থাকে। বন্ধুরা, মহারাষ্ট্রের নান্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বসবাস করে। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকার বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট্ট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী

জীবন জ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বিমার কভার দেয়। এই বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পেছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রতিষ্ঠার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার।

প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লিগ। নামটি শুনে আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্যে আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের একটি অসাধারণ লিগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে, এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠে ও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেকদিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন AI ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এসব প্রশ্নের উত্তর খুঁজেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনা পুরানো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমেই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে তথ্যের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্র চর্চার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখানকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তারাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন AI টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি

এই পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক অত্যন্ত উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন, এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখেছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি, যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান, তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে, যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুবই আকর্ষণীয়। এই ব্রিজ কয়েকদিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রাবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। এই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সেই সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এ ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালিওয়ার জিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে

জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিত ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারোর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই কিছু এমন মানুষও আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন, তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তারা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্যই আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কী দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ।

0: নমস্কার।
1: আনি খাপাঙি হাকতুনি লুকরক খুলুমকা মানকি বাত নরক যত বাই তেওয়াইসা করঙ্গী মানমা বাকি আনি খা তং থগি তঙ্গ নৈসাই নিচিদক বিশি খাকসা লাই তঙ্গ অ তালদক যং মানকি বাত নি বিশংতৈ হানি লুকরক নি কবাং মা চুকমুংনতৈ সালাইকা জোন তালব হাকতর কিসাসক অবতৈ সুমুং রক্ন মানখা অব যং হানি লুকরকন খাতুঙ্গুই কংসুগ্রুব ও চুকমুং হানি নাইমথাং তৈ বাইথাং চুকমুং বাই করংজাক সাল কিসা সকাং আং কলকাতাও তৈ সেনখরাং রক বাই গদালজা কাইসা তাং বতাঙ্গ মানজাকনানি সেবমানখা আরো আইএনএস ডনাগিরি আইএনএস সংশোধক তাই আইএনএস অগ্রয়ন ভারতনি তৈ সেনখরাক বদল বাই গদাল রেখা অরুংতরনি ডিজাইন তাই ম্যানুফ্যাকচারিং খ্লাইমানী রক যত্ন হাক্তনি ইয়াকতলজাক কিসিংসং জুন তাল এভিয়েশন সেক্টর অব হাক্তর কাইসা কত চাসামুং মানখা C295 ও বীরখুং মেড ইন ইন্ডিয়া হাওয়া সুনাম জাকমানী তাই C295 বিনি পুইলা বীরসামুংবো বীরি পাইখা তাই অবহাই বীরখুং খুংব্রৈশি ভারত সুনামজাকি দঙ্গ তাবু অববাই MSME তাই এরো স্পেস সেক্টর বখাগো কতাল ফানমানী দঙ্গ আজেনানী সেব কাহাম তাই জরা বাংরুগী দঙ্গ অবনকারে বাইথাংসুকজাক ভারতনি সমাইব করাগঙ্গী দঙ্গ অ তালন DRDO হাওয়া সুনামজাক লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল চুকসামুং বাইখে আমজুকজাকি নাইজাকা অবব DRDO ল্যাবরেটরিজ তাই ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ পার্টনার্স কথাউই সুনামখা হনমাকে তাবো তৈজেলাংনি সিমিন নখায়ুং জরা চিনি ভারত গবাং নাইমথাং মানজাক তাই বাইথাং সুকজাক অঙ্গই তঙ্গ কিসিংসং জুন তালো তাই কাইসা সামুং অংখা অবনি ফাইসিং হায়ুং গনাঙ্গই ভারতনি সাকটারমুং বাই গদাল খা তাই অ সামু বুতাং রক অংখা হায়ুং যোগাসাল ই খেপনি হায়ুংনি নৈসাই বারা নিসাই গবাং থায় যোগানি জুদা জুদা পান্ডা অংখা চিনি হাওয়া জাগা জাগাও গবাংমা বড় যোগা পান্ডাও মানজাকলাইখা ই তালো আমেদাবাদ সংসার জাকমানী হায়ুং যোগা চ্যাম্পিয়নশিপ তৈব বেলাই নকক সালাইজাগী তংমানী আর ভারত যত নিসাই সারা নৈশিচার সকাটমাখা আর নিবিসিং কাইসারা নৈ রাংসাক মেডেল বো তঙ্গ ভারত অ চ্যাম্পিয়নশিপ সকাত মানথানী পুইলা থায় তঙ্গ আং যত কপ্লাই উংনাই থাই রকনো বেলাই বেলাই হামবাই রুও কিসিংসং জে সাহাক্তনি পুইলা উংখা বিনি আর নি বরক তাই জেফুর আ হাক্তনি বরক রক মূংসা সুকনো তৈ সমাই তাঙ্গো আফ্রো মূংসা ফান ফানো বরকনি নাহার মুংন সগৈথানি কাসুই মানজা হাক্তর সুনামথানি লুকো মানজাক মুংনি ফান্ন ভারতনি কতর ইয়াফাং তাই অ লুকো মানজাক মুং ফান্ন চং কাহামকে সাইমানো কিচিংসং সালথাং এসেও চবা অঙ্গি তমানি বাই আসাইজাং তমুঙ্গন নাসেগৈ আং হানি লুকরকনি থানি কিসা কয়মুং নারকমানি আং সামানি জেসুক মানসা কিসা জরানি বাকি রাংসাক পায়া তংনানি লুকরংন সামানি বইহাওয়া বেড়াইনা থাঙিয়া তংনা বাকি তাই কথালাইজা মালখুংবাই থাংলাইসো খালাইনা বাকিব কবকমানি আং হুকবা খালাইনা রকনো কেমিক্যাল করেই হুকবা খালাইনা বাকিব কবকা খেতনি ফাঁস মথাংনানি হাবানি ফাঁসন গবাং কক সামুঙ্গ থেপানানি কক বিতিব রমানি কিসিংসং আং হানি যত লুকরকনি থানি খাতুমুং তঙ্গ আনি কয়মং নো ভরক ইয়া সিমি ইয়াসাক লিয়া যত বখাকুই নো চোবামুং বরুই তঙ্গ আনো কিসাসিং নুখুং বরকনি সিমুং রংনব ককনি বিশিংতৈ সৈরহরখা তাই ককবিটি রেখা বসং নুখুরক খা তংথকলাইজাক নুখুংনি কাইলাই পান্ডানো ই খেপিনি রাংসাক পাইলিয়া হনৈ নাংখা হংকেই কসাম রাংসাক নু তাক সবাইয়ৈ কতাল খলাইফিরুই কান্নাই গবাংমা বরক রক সোশ্যাল মিডিয়াও সালাইকা তাকলাই বরক বইহাওয়া বেড়াইনা থাঙ্গি হানাই

kiching song carpooling ebakhe kathalaija kha malkhung no teibo kabangma borok rok borok ni saimamani kokno saharka je borok salburum no babaisa bukhak sak sak ni malkhung bai thango borok tabuk khungsa malkhungo thansa ke thanglayo lukurok je mansa bas eba metro bai laisu laika অবয়বে পেট্রোল তাই ডিজেল খাতি জাকতুই উংখা অবহাই কেন হানি জুদা জুদা বখাগো হাবানি ফাঁস সামুঙ্গ থেপা জাকফানি বো বাংখা কিসিংসং আং ও কক নি বাকি টংথগো হায়ুংনি টংকেসেপনি জরাবো সারনি লুকর থানসাকে টংলাই টংগো আনি পুইতু টংগো লুকু মানজামুংনি অফান চংন ক্রাক খাইনাই চংন চুকমুং রাই আনি খাপনি হাক্তনি লুকরক চিনি হাও আসাইমা সাল কালাই পান্ডা নুখুংনি সামুং হঞ্জাকমা বাই বাক্সা হদাও যতনি ন তেরবো টংগো যত নুখুং নায় বিনি টংথকমানো বই বাই টংথকরানি লুকরক নগ্রাই রকনো ইয়াক পাইব ইয়াফালায়ো কিসিংসং মহারাষ্ট্র নান্দেদেরনি কাইসা নুখুং বিনি টংথংমা বৈন বাকনা বাকি কাইসা অবতৈ সামং খালাইকা অব বেলাইখন বই মাসালাইকা আর নি বাহাদুরপুরা কামিও ফেটকার নুখুং টংগো আ নুখুং ওয়ানসুখা তুমং টংথকমানো বাকনানি ন হনকে অবতৈ মানৈ ন রায় যে মানৈ জরা কেসেব জেসা নুখুংনি ফান সামুগো চুপনাই বাইথংনি নুখুংনি কাইলাই পান্ডানি জরাও আ নুখুং কামিনি উংয়া হনফানো খরক থামসাই বারা বরকনি বাকি লাহা দেরামুংনি ইন্সুরেন্স খলাই রেখা যত বরকন খকসা রাসাই লাহা দেরামুংনি ইন্সুরেন্স মানাই আ সাক্তার মুংনি উকলগ কাইসা বেলাইন খাই অগজাকনাই ওয়ানসুংমুং কক টংগো নুখুংরক সাক দেরাকমানি উলো জে রাংনি বিয়ালো কলায়ো আবুনো নুখা আ নুখুং অবহাই জরাব কিসিসা ইয়াক খলকমানো কতর চুবামু অঙ্গানৌ কিসিংসং হাফাং হাতর গনাঙ্গই রজাক রজাক নুখুঙ্গো সাকনৈ মথাংনি চুবামুং রুইতঙ্গ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনানি বিসিংতৈ বিশাব খক নুইচি প্রিমিয়াম রমানি বিসিংতৈ খক নুইচি রাসাই জরা লাহার দেরামংনি ইন্সুরেন্স রাং রজাগো তাবুকসাক জরা খরক বাচিচার রজাকনি কবাং বরক অ তাং বোতাঙ্গ গদালখা আর বিসঙ্গ খরং নুইচিচার রজাক বরক অংখাচিনি আমা তাই হানক তাই বুকুকসং তাবুকসুক জরা লেখামারি মানমানো রগৈ অ তাং বোতাংনি বিসংতে দেরাজাং নুখুং রকন খক থামসাই সিনিরা রজাক রাং চোবামুং রজাখা কিসিংসং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাবো আসুকন নাংখুমানি অ তাংবতাংনি বিসিংগ খবজাক জেসা বরক ফানো থৈকে নুখুঙ্গ রাং খক নুই রাসাই নি রাং চুবা জাগো অবনি বিসিং রাংমারি ইংকা খক ব্রী রাত থামচি দক সালক খকসা মাসানি সেলাইব কিসা তাবুকসুক জরা খরক নুইচি ছিনি রজাকনি কবাং বরক অ তাংবতাং বাই গদালখা অ তাংবতাংনি বিসিংগ হাকর গনাঙ্গে ইংয়া হামফানো খুংচিসা রাসাই নুখুংনি খক নুইচি নুই সাই রজাক রাং সোবামুং রজাখা অ বাংমারি বেলাইন কবাং অবরকনি উকলগ তঙ্গ রাসাই রাসাই নুখুংনি জুদা জুদা কথমা কোনো খেবা বুমা বসারকন পরেরই তলাং না বাকি সোবামুং মানখা বাক্সাকে বিহিক নুখুং নাইকলমানি সোবামুং মানখা কিসিংসং জরা জরাও কিসা রাং তাই চিকুনসা সামুংনি বিসিংতৈন কতর নাইমথাং চেংসাজাগৈ মানো অবহাই চিকুনসা কক সাম মানিব কতর সেলাইমং তুবুই মানো আং নরক যতন অ তাং বতাংন তৈ নিনি নুখুংনি বড় রকন সাইমান রাবাগৈ কবক যাও আনি খাপনি হাতনি লুকরক মন কি বাত চিং তাবুক অবতৈ দালনি কখন সালাইনাই অব বিশি সাই সাই কচাম তাই বরক হদাবাই কদক কদক বিশি রময় কথুকে করংজাক অবংখা মনাক পুইতু মনাক পুইতু চায়া খা কাকমানি সিমিনইয়া অব কিরিমুং বতুবো তাই জেফুরু কিরিমা বরক

bakhano tuidulo afro bororok kobinyo nukui manya mana kuitu bai kobolja bororok soilam shawi manya abuti koksap naharo abo belaino hamya ankhari tubu abo bai baksa hodawa abahai borokbo tongo jero soi si nukmani tai soi phonukmarini bisingti ahamya puituno kebengo mana puituni simi soi puituni lamawo sok phainani kalaiya tai angtini norokno abotui ankhari kaham himungni koknuno sanai kichingsong asamo dalsa tok tongo atok nimung ankha horgila horgila belai kisa dalni tok habono sap khlaithani otokni nangkukma gadalmung tongo phia salkadama rumui asamo atokno kisasug amchayo nokmaya tok nainai wansugui phai jago lokora atokno borokni samo nuknani musungjagya kono phuro horgila tok bothop thopmani bofangno phano tamphai khibi jago wansugui naila je tok haba sap khlaithani kahamari toniwo a horgila nono lokora kirimasa jagbayo ajora biologist purnima devi barmani mokolok laikha balukorokni bkhawo habjak saya wanchukmano sokomanne nei samay tangka ba brirok bai kokshaka balukorokno shoishi lamanotei bujir nani sakharka tarak tarakhe brirok a tang batang bo gada lainani chengkha abuni ulo kotor shlai jatmung sokpaikha je tokno jorakaisewa hamya hnei rifik jago tabok abono kamini sinimong nani chengkha kabangma kamini bori rok horgila no mathang na bagai sakangai phaika tabok borokno horgila army hnei chini jago abori rok hodabai batainani nangkha hodano chiser na bagai साल हर सामुं तांखा ताय मना पुइतुनो ओकलग खिबिवै काबुखा बरक फुनुका जेफ्रो सोइलाम टुनछाय मानखे बेलाय कजाम वानसुमुं नबोसलाय मानो किसिंसंग आं जेफ्रो फनो छाव जे थंगो बिनि सागु काहाम तंगो ताबो खातर अबहाय सिकला रोगनि बांगमारि बेलाय कदखे बांगै तंगो जेरक थंगो बरकनि सागु काहाम तंगो सकांनि बाय সুচাকে তাবুক তাইব কবাং খে শিকলাগ রক থমঙ্গ বিনি কেরিয়ার খলাইনা হনেনেই নাহারি তঙ্গো আং নাগালেনি অমহাই কাইনে সাকথারমানি ককনো খনাকা অব বেলাইন খনাততক পুইলানি সাকথারমা অংখা নাগালেন বেবিলিক বমং খনাই নরক ওয়ানসু খনা বেলাই চেরাই রকনি মুংসাচক লিগ অংখানা ফিয়া অবহাইয়া অব বিশিবানি সিমি বিশি চি চিনই বিষ্ণী চেরাই চিকন চিকন খুমন কসল চেরাই রকনি কাইসা নাইথক লিখছে তাই উক্তি ওয়ানাবাগৈ বরকন খাবো বাজার জাগো তাই বরকনি সিনেমুংবো সনাম জাগো অবনি চেংমানি অংখা নাগালেন্ডনি কবাংনি সলাই কবাং চেরাই রকনি ফুটবল থংমুংনি থানি গদাল রানানি বাগৈ বিশিবানি চিমি বিশি চিনই ওমনি চলাতে বরৈ বসা আর মানজাকি মানো আ লিগ তাবুক বিশিক থামিয়াপিরি রেখা আ লিগ অ থমুংনি চেরাই রকনি খাও বেলায় কাহাম মারি পিঞ্জাকমা নুকজাখা কিছিংসং নাগালেন্ড তৈ কাইসা কাহাম সাকথারমুং অংই তঙ্গো আবনি বমুং অংখা নাগালেন্ড ওমেন ফাটসাল লিগ অংই মানো নিনি বাকি ফাটসাল কাইসা কতালমুং আংন সাবো ফাটসাল নো ইনডোর ফুটবল বো হিনজাগো আর কিসা বদল খরক বা খে থঙ্গই তঙ্গো থংখল বো ফুটবল থংখল হাই কতরিয়া বনি সেলাই বেলাই চিকন আবনি বাকি থার বেলাই কদখে ওয়ানসুনা নাঙ্গো ববিনি টেকনিক তাই স্কিন বেলাই কাহামকে সামুঙ্গ থেপনা নাঙ্গো নাগালেন্ডনি ওমেন ফাটসাল লিগ চিনি সাজুক রংনি বাইথংনি উক্তি নো ফুনুংনা বাকি কাহাম জরা রই তঙ্গো আং অবতী সামুংনি বাকি নাগালেন্ডনি লোকরং বরম রুও অবতী সাকটারমুং হানি কবুনি বখাগবো খা বাসারিও কিসিংসং তাবুক টাংসেপনি জরাসি সালবুরং নো কাইসা কাইসা কতাল আমজুমুং এবাকে

আইতগুলকা রেখা নালন্দা বিশ্ববিদ্যালয় সাই সাই বিশি সেকাংনি নালন্দা বিশ্ববিদ্যালয় তাবুনি কতাল তাংসেবাই ভারতনি তালিখানো সনামুইতঙ্গ বিশিংনি সেকাং আং নালন্দা বিশ্ববিদ্যালয়নি ক্যাম্পাস কতালনো চেঙ্গে রানানি সেবমানখা নালন্দা বিশ্ববিদ্যালয়নি ফরমুংবাই চিনি সিরি সিটিনি হকুমো মকুমো তেওসা কথাং অঙ্গি বাসাখা শৈশিলাম বিনি কক নারকনানি লামা সিমিয়া অব কক সালাইমুংনি রাইদাবাই রেগজা কাইসা তাংবতাং অরম কবৈবাই যুক্তির উইনে বাইথাংনি কক সানানি বেলাই নাংকুগো তাই অদিখল বাইথং সুকজাক অংনান নাংকুগো বুইনি ককনো খার উই খনানানি তৈ বুচিনানি সরংমুংবো অফিলোসফিনি এলেমতৈন ফরংজাগো আং বেলাই খা তংথগো নালন্দা বিশ্ববিদ্যালয় রাইদানো বরকনি মুকুমু বলাই ইয়াফারমানি পান্ডাও খপখা অরম মানজাকনাই কবাংকুক বুইহারনি পড়িনাইর কাইসা বেলাহাই কসাম সিরিসিটিন রাইদানো সরংনানি ববাই গদালনানি সাইতমু বেলাই বলাইজাকনাই আং অবনি বাকি নালন্দা বিশ্ববিদ্যালয়ন বেলাই বেলাই হামবাইয়াফর আং হাক্তনি কমন বিশ্ববিদ্যালয় রকনব কয়নামু সঙ্গ বড় অবনতই ওয়ানসুনা বাকি কিছিংসং শিকলা রকনো বাইথংনি সিরি সিটিনি রায়দাবাই গদাল রুই টাংসেব কতালনি বাগৈনে চুকজা খলাই তিসানা ফাইসিং তে কাইসা খা সরাংজাকনাই লাম রমজাখা দিল্লিনি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই ডাটা সায়েন্স নো তৈ বিটেক ফরমং সল খলাইনা ফাইসিং ভারতনি সিরি সিটিনি সিমুং বাই কতাল টাংসেব বাই গদাল লাইমানি দিখলব অব কাইসা বেলাই নাংখুমানি ইয়াফিরি অব বাই ভারতনি হাকতননি কতাল এআই টুন এবাখে তাংসেব সনামথানি লাম কলাই ইংনাইতাই চিনি সিরি সিটিনি বিজাবতাই পান্ডুলিপি রকমব ডিজিটাল টাংসেব বাই খাতিথানি কতাল ফানমানানো অবহাই সাকতারমানি বাকি আং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিনো বেলাই হামবাই ইয়াফারও কিছিংসং তাবুক ভারতনি হুকুমু মুকুমু জুদা জুদা থায় সগৈকা হায়ুংনি লোকরক চিনি রসাবমুং মশামুং তাই পুইতু তৈমুং রগ্ন লোকরক সাইমানকা তাই বন ইয়াসাকসকা ভারতনি সিমি সাইসা কিলোমিটার হাসালো তংনাই ক্যারেবিয়ান তৈজলাং সাকাও তংনাই ডোমিনিকান রিপাবলিক মুঙ্গই কাইসা হাক্তর তঙ্গ আরো ভারতনি লোকরক যতই খরকসারা হাই তঙ্গ অঙ্গিমানো বনি সেফানো কিসা হাইফানো আরো ভারতনি হুকুমো মুকুমো তাই পুইতু খলাইমুং রকনতই কাইসা ওয়ানাজাকনাই সামুং তাংজাগৈ তঙ্গ স্পেনিশ কক সানাই দলসা লোকরক ব্রহ্ম কমল ডোমিনিকা মুঙ্গই কাইসা দফা সনামকা অবদলনি আদংলক কথালাই বৈদিক কক রবাইনো পরিলায়ো তাই বৈদিক কমথাই এবাখে জব খলাইনা সরংলায়ো মুংসাসক ফরমুংনি সেভ করিফানো অডিও রেকর্ডিং খনালাই বরক অকমথাই রকনো সয় সয়কে সরঙ্গই তঙ্গ তাবুক বরক পুরুষুক্তম শ্রী সুক্তম দুর্গা সুক্তম শ্রী রুদ্রম তাই দেবী মাহাত্যম হাই কিসাসক কমথাই রকনো ককরকে সঙ্গলায়ো ভারতনি আসক হাসল তঙ্গই বসিনি শ্রী সিটিনি রায়দা রকন সাইমান্না বাকি বরকনি অমহাই চাইতুমু কবিন খাবাসা জাগনাই বর্ম কমল ডোমিনিকানি যত আদং রকন বরকনি অমহাই চাইতুমুনি বাকি আং বরকন খাকা হামিয়াফর হায়ুঙ্গানাঙ্গই ভারতনি হুকমু মুকমুনু চাসারুই তিসাথানি জেরক খারুই সামুং তাঙি তঙ্গ বরক যতন আনি খাবাই হামবাইয়াফর আনি খাপনি হাক্তনি লুকরক মেঘালয়নি সিনিমুং বিনি চুমুইতাই নাইথক হাবনি মাংবাই জেরক মেঘালয় বেড়াইনানি থাঙ্গ বরক আরনি লুকরকনি খাপুরমা কিসিং হালকনি ককনো বগৈমায়া অঙ্গ ফিয়া মেঘালয়নি তে কাইসা খা ফুরজাকনাই কক বতঙ্গ জেনতুই তিনিনি মন কি বাত পান্ডাও আং সানামু চুঙ্গ অব উংখা মেঘালয়নি রোড ব্রিজ এবা বুফং ইয়ারুংনি জায়জর আং আরো বুফং ইয়ারুংনি জায়জরনি কক শাখা ফিয়া অব
থাংলাই সুখলাইনি।

0: লোকরক কবাংমা বরক না আনো কপ্তনি বিশিংতে কাইসা নাংমানি ককনো তৈয় সাদি হনে কবখা আ কগংখা গণেশ তের বাই গদাল যাক অবত তাবুক ফানো ও তের সফাইনানি মজ মন চালই তংখো হাই ফানো বরক রক মুসুং যাগ অবনতই তাবুন কক সাকে চানে হিনি তামু হনবা গণেশনি মাং তাকমানি সামুং তেরনি বেলায় সেখানো চ্যাংজাগো মাং তাকনানি তাই মাং তাকজাক ফালনাই রক তাবুনি সিমিন্ন খিট খিট নাংলাই তঙ্গো অবনি বাগিন নরকনি থানি আনি কবকমুং ওংখা নিনি নগ আমচাইও এবা গানা গিনি ও গণপতি বাপ্পানি মাং তাকজাকনু কালাই খ্যাং খ্যাংকে অব চিনি হাক্তনি হাবাই তাকজাক তাই চিনি অরনি মতাই তাকনাই রক বাই তাকজাকুংথুং মতাই তাকনাই রকনি থানি আনি কবকমুং ওংখা নরক হানি মতাই তাকলাইনা ওংথুং তে মতাই তাকজাক পাইনাই রকব তামবাই তাকজাক তাই বড়নি সুনামজাক অব পাইনা সকাং নাইথুন প্লাস্টার অফ প্যারিস বাই তাকজাক মতাইনো তা পাইলাইডি কিসিং ছং হানি তাকজাক মতাই লাইটে সাকেনো তুইয় গেলেবুই থাঙ্গ অববাই চিনি তৈখর তৈসা তৈমারক দেড়াইয়া চিনি পৈতুবো দেড়াইয়া তাই হাবানি তঙ্গরংবো স্লাইজাক থাঙ্গিয়া সং আমচাইনি তাকনাই রকনি থানি মতাই পাইখে বোকাল ফর লোকালনি সমাইনি বো তেবাও খম খমকে খলাই মানো আং পুইতো খলাইও তাকলাইনি গণেশ তের তাই অবহাই যত তের বুরুমন চং অকগ্রকনো মকল ক্লাইনাই তাই হাক্তনি হামকরাইনি বাকি রিয়াপিরি সেলাইয়া নং আনি খাপনি হাক্তনি লোকরক চিনি হাক্তনি যতনি ফান রাকমুং অংখা চিনি হাক্তনি বরক হাক্তনি যত বখাগ তাম কতর তাম চিকন যত চাইতুমুং অঙৈ তংমানি অবরক চংন বেলাইন মকল কিয়গ্রব আর চাইতুমুং চংন ফনুগুই দেব তুমুং খা থনমা তংখে তাই হদানি চুবামুং মানখে আফ্রু সলাইমুং কত তুবুই মানো নরক চিনি সাসাং বাবায়ো অঙ্গৈ তংমানি অবহাই চাইতুমা রকন তৈ আনো শ্রীহর তংদি নরক নকনি খানি কক তাই কক বিতি রকন আনো রহরৈ তংদি অবনিনি গানা গিনি নাং নুংগিয়া চাইতকমানি মা তংফানো হাক্তনি বাকে খাতুংজাংনাই অঙ্গৈ মানো বসকাং তালো চং হাইনহাই মালাইফিনাই আফুরু চং হাক্তনি লুকরকনি চাইতকমুং কতালনো তৈ কক সালাইনাই আ সাল ছকপায়াসাক সাকনো তাই নখুংন যাই খলাই তংদি তাই আও চং তৈন মাস মা খাতিনাই ওয়াটিনি তৈ থপসা থপসা হাওক তাকিখলাইদি কেস দা রেইন ও সামুং বতাংন পক্ষে চুগলাক অবনে বাকি আনি আলাইদা কবকমু ফাইদি চং বাকসাকে ওয়াটিনি থপসা থপসা তৈন খাতিউই নারগলাইন বেলাই বেলাই হামবাই খুলুমকা
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা।
2: सब ये बॉक्स देख रहे हो? इस बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
3: मैम, मेरे वाले में तो HRD से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
4: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
5: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
6: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
7: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
2: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
8: HIV एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের সেতুকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
2: আপ সব ইয়ে বক্স দেখ রহে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
3: ম্যাম, মেরি ওয়ালে মে তো এইচআইভি সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায় অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে এইচআইভি হো সকতা হ্যায়।
4: মেরে ওয়ালে মে নিডল ইয়া ইনজেকশন শেয়ার করনে সে এইচআইভি ফেলনে কি বাত লিখি হ্যায়
5: অর ইসমে লিখা হ্যায় কি সংক্রমিত রক্ত অর রক্ত উৎপাদন সে এইচআইভি হো সকতা হ্যায়। মাল্টিপল পার্টনারস মতলব এইচআইভি কা জ্যাদা রিস্ক।
2: হাম আপনি জিন্দগি মে আচ্ছা বুরা সব জানতে হ্যায় লেকিন ফির ভি কুছ বাতে ইগনোর কর দেতে হ্যায়। তো মেনে সোচা जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
6: एचआईवी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के आईसीटीसी में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको, स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
7: आकाश

আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের জাকাজনী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে সংবাদ শিরোনাম। মন কি বাতের 135তম পর্বে আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ খুমুলুংয়ের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর রাজ্যপাল মোহনপুরে রোশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিদর্শন করেন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ জাতীয় টিকাকরণ উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিও মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শ্যামল দাস, ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল প্রমুখ। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ জে এর শেষ ম্যাচে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডনকে হারানোয় এবং আলজেরিয়া অস্ট্রেলিয়া ম্যাচটি 3-3

গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ অস্ট্রিয়া এবং তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। আজ লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই নকআউট পর্ব, যা ভারতীয় সময় রাত 12:30 সম্প্রচারিত হবে। আগামী 24 ঘন্টায় ধলায়, ঊনকোটি, খোয়ায়, গোমতি, দক্ষিণ ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন হাত বাড়ালেই বন্ধু আসরে। হাত বাড়ালেই বন্ধু, আমাদের কৈশোর বয়সের বন্ধুদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠান। আমাদের কিশোর কিশোরী বন্ধুরা যারা রয়েছ, শ্রোতা বন্ধুরা, তাদের দিন যাপনের গল্প এবং তাদের বিভিন্ন কথা শুনব। 2326253 এটা আমাদের নাম্বার, কথা বলতে পারো তোমরাও। তোমাদের সঙ্গে হবে কথা, তোমাদের মনের কথা, তোমাদের কাজের কথা, এসব নিয়েই গল্প হবে। রয়েছে আমি আর যে চিন্ময় এই পাশে, আর তার পাশাপাশি চলবে গান।

0: সেই একঘেয়ে জীবন, সেই একঘেয়ে পড়াশোনা, আর সেই কেরিয়ারের চাপ, আর তার সঙ্গে মানসিক আর শারীরিক পরিবর্তন। এই বয়সটাই একটা কঠিন সময়। এমনটা নয় যে তোমাদের জন্যই শুধু প্রথম এসেছে, না, মানব সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে মানব যেদিন তার অন্তিম পর্যায়ে যাবে, মানে সৃষ্টির ধ্বংসে যাবে, তখন অবধি চলবে কিন্তু এই ধারাটা। এই বয়সটা সবার জীবনেই আসে, একদম আসবেই। এই কিশোর বয়সের এত গুরুত্বপূর্ণ ব্যাপার কেন, কেনই বা আমরা এই সময়টা নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করি প্রতি রবিবার? কারণ আমাদের জীবনের, মানুষের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ এই সময়টা। শৈশব থেকে আমরা পূর্ণবয়স্কের জীবনে যাওয়ার মাঝখানের যে পরিবর্তনের সময়টা, মানসিক শারীরিক সব দিক দিয়ে একটা পরিবর্তন হয়, আমাদের আশেপাশের জীবনটাকে দেখার নজরটাই যেন পাল্টে যায়। অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার ঝুলিতে একটা নতুন নতুন পালক এসে জুড়ে যায়, একটা অন্য অনুভূতি আসে। সেই সময়টা হচ্ছে কিশোর বয়স। হরমোনের পরিবর্তনের ফলে আবেগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এই সময়। বিভিন্ন হরমোনের তখন ডেভেলপমেন্ট, এর ফলে খিটখিটে মেজাজ, অতিরিক্ত রাগ, হতাশা, বিষণ্ণতা, অনেক কিছু হতে পারে, প্রেশার আসতে পারে বিভিন্ন দিক থেকে, পড়াশোনার একটা চাপ, পরিবারের তরফ থেকে পড়াশোনা করবে না, খেলাধুলা করবে না, সংস্কৃতি দিকে যাবে কেরিয়ার গঠনের জন্য একটা অন্যরকম চাপ, সবকিছু নিয়েই এই বয়সটা। তো বন্ধুরা, তোমরাও ফোন করতে পারো 232-6253, এটা আমাদের নাম্বার। তবে আশা করব আমাদের কিশোর বন্ধুরাই ফোন করবে। হ্যালো, কে বলছো?
1: নমস্কার।
0: কে বলছেন?
1: আমি গান্ধীরাম থেকে বলছি।
0: হ্যাঁ, এটা তো মানে হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠান আমাদের কিশোর বন্ধুদের জন্য, কিশোর কিশোরীদের জন্য,
1: কিশোর বন্ধুদের জন্য, পড়াশোনার জন্য না?
0: হ্যাঁ,
1: তো আমার তো মেয়ের বয়স এখন অবধি চলছে, ওয়ানে ভর্তি করাইছি, এখন অবধি 7 বছরে ওয়ানে ভর্তি করাইছি।
0: শ্রোতা বন্ধু, আমি আগেই বলেছি এই সময়টা এই 9:30 অবধি প্রতি রবিবার, 9:03 থেকে 9:02 থেকেই সংবাদ শিরোনামের পর, বিশেষ করে রাত 9টার সংবাদ শিরোনামের পর রাত 9:30 অবধি অনুষ্ঠানটা হয় কিশোর কিশোরী বন্ধুদের জন্য, হাত বাড়ালেই বন্ধু এই আসর। এবং এই অনুষ্ঠানে আমরা ফোন লাইনটা খোলাই রাখি শুধুমাত্র কিশোর কিশোরী বন্ধুদের জন্য, তাই অনুগ্রহ করে এই সময়টা ওদেরকেই ফোন করতে দিন, ওদের কথা শুনব, ওদের জন্য গান বাজাবো, ঠিক আছে?

কে রয়েছেন? হ্যালো, না।

0: শ্রোতা বন্ধু একজন কলার রয়েছেন, কে বলছো?
1: হ্যালো, আমি পূজা দেবনাথ বলছি।
0: সুজয় কোথা থেকে?
1: পূজা, পূজা দেবনাথ।
0: পূজা কোথা থেকে?
1: আগরতলা থেকে বলছিলাম।
0: হ্যাঁ, কোন ক্লাসে?
1: ক্লাস 11।
0: ক্লাস 11। পূজা কি করো এমনিতে পড়াশোনার ফাঁকে? আর
1: হ্যাঁ,
0: পড়াশোনার ফাঁকে আর কি করো?
1: পড়াশোনার ফাঁকে আমি ড্রয়িং করি, নানান ধরনের কাজকর্ম, মানে ক্রাফটিং করি,
0: বাহ
1: মানে ঘরে লাগিয়ে রাখি।
0: বাহ, ভেরি গুড। এগুলো করতে ভালো লাগে?
1: হ্যাঁ
0: ভালো লাগে।
1: হ্যাঁ, খুব ভালো লাগে করতে।
0: তোমার কথা কিন্তু খুব আস্তে শোনা যাচ্ছে।
1: লাইনের ডিস্টার্ব মনে হয়।
0: আচ্ছা পূজা, কোন স্কুলে?
1: আমি পড়ি সুকুমায় এইচএস স্কুল।
0: তো ক্যারিয়ার নিয়ে কিছু ভেবেছো?
1: হ্যাঁ ভেবেছি।
0: কি কি ভেবেছো?
1: ভেবেছি আমি আইপিএস অফিসার হতে চাই।
0: একটু জোরে বলতে হবে, একটু জোরে।
1: আইপিএস অফিসার হতে চাই।
0: হ্যাঁ, এইভাবে বলো, আইপিএস অফিসার। বাহ, ভেরি গুড। তো তার জন্য পড়াশোনা করতে হবে অনেক, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তো বাড়িতে কেমন প্রেশার পড়াশোনার জন্য?
1: গার্জেন তো এত প্রেশার দেয় না, বলেছে মানে তোর দ্বারা যতটুকু হয় ততটুকুই কর, মানে এত প্রেশার দেয় না।
0: পূজা একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে তোমাকে, তোমার কথা।
1: গার্জেনটা এত প্রেশার দেয় না, বলেছে যে তোর দ্বারা যতটুকু হবে ততটুকুই কর, আমরা কোনো প্রেশার দেব না, তোর যতটুকু ভালো লাগে ততটুকু।
0: আচ্ছা, মা বাবাকে কিছু বলে যে না আইপিএস না, অন্য কিছু হতে হবে, ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে বা অন্য কিছু?
1: না না, আমাকে বলেছে তোর কি ইচ্ছা, তোর ভবিষ্যতে তুই কি হতে চাস। বলেছি যে আমার মানে ছোটবেলা থেকেই বলতাম যে আমি পুলিশ হব, পুলিশ হব।
0: আচ্ছা বাহ, তো পুলিশ হতে এত ভালো লাগে কেন?
1: আমার পুলিশ হতে মানে ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি পুলিশ হব, মানে পুলিশ হলে আমি দেশের সেবা যত্ন করব, তারপর যারা অন্যান্য খারাপ দিক দিয়ে চলে যায় তাদেরকে আবার নিয়ে আসব।
0: আচ্ছা পূজা, এবার একটু পার্সোনাল প্রশ্ন করছি। হ্যাঁ বলছি, মনে করো তোমার খুব মন খারাপ বা এমন কোনো বিষয় এসেছে খুব

0: খুবই পার্সোনাল কোনো একটা প্রবলেম, তো সেটা কার সঙ্গে শেয়ার করতে বেশি মানে কমফোর্ট ফিল করো তুমি?
1: আমি এরকম পার্সোনাল কোনো বিষয় তো মানে এখন পর্যন্ত আসিনি।
0: হুম,
1: তাও আমি আমার বোনের সাথে শেয়ার করতে ভালোবাসি।
0: বোন কি বড় বোন?
1: না, আমার ছোট।
0: আচ্ছা, সে কোন ক্লাসে পড়ে?
1: সে পড়ে ক্লাস 9-এ।
0: আচ্ছা, সে বুঝতে পারে তোমার প্রবলেম?
1: বুঝতে পারে।
0: হুম, অনেক কিছু প্রবলেম।
1: আমার এরকম কোনো প্রবলেম আসেনি তো আমি বলতে পারছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বন্ধু বলতে খুব কাছের মানুষ ছোট বোন। আচ্ছা, মার সঙ্গে বা বাবার সঙ্গে শেয়ার হয় না?
1: হয় মানে স্কুলে বা মাস্টার বাড়িতে কোনো ফানি ঘটনা বা যে কোনো কিছু হলে বা মাকে বলি বাবাকেও বলি।
0: আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে। বাবার সঙ্গে বা মার সঙ্গে যে কোনো অসুবিধা হোক, মানে আমি তোমাকে সাজেস্ট করব, যে কোনো অসুবিধা হোক, যে কোনো প্রবলেম হোক, মার সঙ্গে বাবার সঙ্গে শেয়ার করবে সবার আগে।
1: কোনো প্রবলেম হলে তো মা বাবাকে
0: জানাবে। একদম একদম একদম, মনে রাখবে মানে মা এবং বাবা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু তোমার সবচেয়ে কাছের মানুষের মধ্যে একজন, বোনও আছে অবশ্যই। ঠিক আছে ঠিক আছে। হুম, বলো।
1: গান শোনাতে পারবে?
0: তোমার পছন্দের একটা গান বলো, কি গান শোনাতে পারি?
1: এখন যেন একটা নতুন গান সিতারে, এই গানটা শুনতে ইচ্ছে করছিল।
0: কোনটা?
1: সিতারে সিতারে
0: সিতারে।
1: হ্যাঁ,
0: সিতারে কি সিতারে জমিন পর?
1: না, শুনেছিলাম কোথায় জানি, ভালো লেগেছিল, মনে করতে পারছি না।
0: আচ্ছা ঠিক আছে, শোনাই। অরিজিৎ সিং এর, তাই তো?
1: হ্যাঁ
0: অরিজিৎ সিং এর।
1: হ্যাঁ হ্যাঁ অরিজিৎ সিং
0: শোনাচ্ছি, শোনো।
1: থ্যাংক ইউ,
0: ভালো থাকবে।
1: হ্যাঁ হ্যাঁ তোমরাও ভালো থাকো।
0: তবে গানটা শোনানোর আগে আমি একটু বিজ্ঞাপনের বিরতি নিতে চাই শ্রোতা বন্ধু।
2: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
3: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
2: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
3: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্টি আঁকা থেকে সতর্ক থাকা,
2: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
3: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন। এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে, জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
2: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
3: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
2: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
3: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে রয়েছেন আজ রাতের আসরের আজকের প্রসঙ্গ হচ্ছে বাঙালির নাট্যচর্চা। হ্যাঁ শ্রোতা বন্ধু, দীর্ঘ ইতিহাস বাঙালির নাট্যচর্চার, এক সুপ্রাচীন এবং সমৃদ্ধ সংস্কৃতিকে বহন করে চলছে। সেই লোকনাট্য থেকে শুরু করে আধুনিক মঞ্চনাটক, গ্রুপ থিয়েটার, সুদীর্ঘ এই পথযাত্রা, এ নিয়েই হবে গল্প। সেই 1795 সাল যদি ধরি বাংলা নাটকের প্রথম সূত্রপাত, সেখান থেকে গল্প হবে। আপনারাও শেয়ার করবেন আপনাদের মনের কথা, আপনাদের দেখা নাটকের কথা, ভালো লাগা নাটকের গল্প। যদি ইতিহাসের পাতায় একটু উঁকি দিতে পারেন, শেয়ার করবেন সে গল্প আমাদের সঙ্গে। অপেক্ষায় রইলাম এদিকে আর যে চিন্ময় 2326253 0381 232 6253 ফোন নম্বর আমাদের। তবে শুরুটা করছি একটা নাটকের গান দিয়ে। রবি ঠাকুরের শ্রাবণ গাথা নাটকের এই গান দিয়ে শুরু করছি আসর।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: না
0: নমস্কার,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, আপনি ব্যক্তিগতভাবে নাটক খুব ভালোবাসেন, আমি জানি, ভালো অভিনেতাও আপনি, তাই আপনার মুখেই আলোচনাটা আমাদের অনেক শিক্ষামূলক কাজে লাগবে, এটা আমি বিশ্বাস করি। তবে বিষয়টা কি জানেন তো চিন্ময়বাবু, এই নাটকটা কিন্তু আমাদের জীবনের অনেক শিক্ষামূলক দিকটা কিন্তু তুলে আনে। দেখুন, ইতিহাসে নীলদর্পণ নাটকের কথা কিন্তু ভুলতে চাইলেও ভোলা যায় না, কারণ তদানীন্তন ইংরেজ আমলে নীল চাষীদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছিল, সে নাটক মানে যে চোখে একবার দেখেছে সে বুঝতে পেরেছে। আসলে আমারও এটা দেখার সৌভাগ্য হয়েছে, দীনানন্দ মিত্রের সেই নীলদর্পণ নাটকখানি আমাদের রবীন্দ্র ভবনে। তো ঘটনা হচ্ছে গিয়ে, এখন সবচেয়ে আমাদের স্কুল এডুকেশনের মধ্যে নাটকটাকে এমন ভাবে মানে কি বলবো, এটা পাঠ্যসূচির মধ্যে ঢোকাবার চেষ্টা হচ্ছে বা ঢুকে গেছে বলতে গেলে। সেখানে কিন্তু এখন নাট্য চর্চার একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, এই মুহূর্তে বিষ্ণুদেব স্মৃতি নাটক সারা ত্রিপুরার বিভিন্ন জেলাতে চলছে, আগামী কালকে সম্ভবত রাজ্য স্তরে হবে। এই যে বাচ্চাদের মনের ভেতরে সেটাকে এক একটা চরিত্রকে জীবন্ত করে তোলা, তা কি একটা প্রয়াস, এবং তাদের মধ্যে দিয়ে সমাজের মধ্যে যে বার্তা পৌঁছানো, এটা কিন্তু একটা বিরাট লোকশিক্ষা। আমাদের রামকৃষ্ণদেব বলেছিলেন যে নাটকে লোকশিক্ষা হয়। আপনি দেখুন, এমন এমন ঐতিহাসিক নাটক আছে যেগুলি

0: আমরা পরবর্তী সময়ে এসব যাত্রা পালায় আমরা রূপান্তর হয়ে গেছে অনেক, কিন্তু এদের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আপনি মীরাবাইয়ের কথা বলুন, যে এমন মানে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এত সুন্দর মীরাবাইয়ের পালা হতে পারে, এগুলি না দেখলে কিন্তু নিমাই সন্ন্যাস। আমাদের যাত্রা পালা হয়েছে যাত্রা পালা, কিন্তু এটার সূত্রপাত কিন্তু নাটকের থেকে তৈরি হয়েছে। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু আমাদের সমাজ জীবনের মধ্যে কিন্তু বিরাট কিন্তু প্রভাব পড়েছে। এবং আজকে হয়তো বা নাট্য চর্চার হয়তো বা দর্শক কিছুটা কমে গেছে বলবো এই কারণেই, কারণ আমরা আসলে ছিলাম তো টিভি মুখী, হয়ে গেলাম মোবাইল মুখী। আপনি দেখুন বাংলাদেশের নাটক, দেখুন আপনার বিশ্ববিখ্যাত নাটক, মানে ভাবা যায় না টিভিতে যখন বাংলাদেশের নাটক চলে তখন সাধারণ ডিস্টার্ব হলেও মনে যেন কত বড় ডিস্টার্ব হয়ে গেছে। আসলে এটা এতটা প্রাণবন্ত, এতটা প্রাণের সঞ্চার হয়ে যায় এই নাটকগুলির মধ্যে দিয়ে। আপনি ঘরোয়া সমস্যা বলুন, আন্তর্জাতিক সমস্যা বলুন, যে কোনো সমস্যা এত সুন্দরভাবে নাটকের মধ্যে তুলে ধরা যায়, যেটা মানে ভাবলে অবাক লাগে। আজকে দেখুন আমাদের NSDC যেটা ওরা নাট্যের এই যে এই বর্তমানের কথা বলছি, এই এখন আমাদের প্রেস ক্লাবে চলছে নাট্য প্রশিক্ষণের শিবির চলছে, এখানে বা এখানে নাটক থেকে ভালো অভিনয় যারা আরো ভালো অভিনয় যারা করতে চায় বিভিন্ন সিনেমার আঙ্গিক হোক সিরিয়ালে হোক, এদেরকে তৈরি করার যে প্রশিক্ষণ চলছে, এটা কিন্তু আসলে মূল মূল আপনি যে জিনিসটা দেখবেন তার মেইন হচ্ছে অভিনয়টা। এই অভিনয়টা আমাদের শিশুদের মধ্যে এইভাবে আজকে কার্যকরী হচ্ছে, আগামী দিনে মনে হচ্ছে বৃহত্তর কোনো কিছু হবে, এই সম্ভাবনা আমরা রাখি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেমন আমাদের দেশে আমাদের রাজ্যের কথাই বলি, আজকে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, আমার পাশে ছিলেন সঞ্জয়বাবু, সঞ্জয় কর, আপনারা তো জানেন মেদিনীপুরের রাজ্যের মধ্যে নাট্য চর্চা নাট্য আন্দোলনে কত বড় ভূমিকা রাখছে। শুধু আমাদের যে মানুষ যেন আমরা অন্তর্ভুক্তি প্রেক্ষা দিয়ে বসে আমরা যেন সমাজের বিভিন্ন কঠিন থেকে কঠিন সাবজেক্টটাকে সরলভাবে বোঝার যে অভিপ্রয়াস নাটকের মধ্যে দিয়ে, এটা কিন্তু একটা বিরাট শিক্ষা। আর এই ধরনের শিক্ষা নাটকের ক্ষেত্রে আজকে বলে নয়, দীর্ঘ ইতিহাস আছে নাটকের, এগুলি দরকার আছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে। এবং আর আপনারা যারা ব্যক্তিগতভাবে এই অভিনয় বা নাট্য চর্চার সাথে দীর্ঘদিন যুক্ত, আপনাদের কথাও শুনবো, অন্যান্য শ্রোতা বন্ধুদের কথাও শুনবো। আশা করি নাটকের সার্থকতা, আজকের আলোচনার সার্থকতা এখানেই খুঁজে পাবো। নমস্কার,
1: নমস্কার, ভালো থাকবেন। একটা দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলা নাটকের। আরেকজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের
1: অম্বিকা মণ্ডল, বলুন।
2: হ্যাঁ, দেখুন নাটক তো এখন মানে একদম এই শিল্পটা মানে হারিয়ে যাচ্ছে, আমরা হারিয়ে ফেলছি।
1: আচ্ছা, কোথায়?
2: বোলপুর।
1: আচ্ছা, কোথায় হারিয়ে যাচ্ছে? বোলপুরে হারিয়ে যাচ্ছে
2: এখন? এখন এখন তো মঞ্চ তো দেখতেই পাওয়া যায় না, খুব কম।
1: আচ্ছা, হ্যাঁ,
2: তো আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন দেখতাম এক মাস দেড় মাস ধরে নাটকের রিহার্সাল হতো, আমাদের বড় দাদারা দিদিরা কিভাবে নাটক, এই যে একটু আগে আমাদের যিনি প্রথম কলার দাদা বিশ্বজিৎদা বললেন, তো সত্যি তাই নীলদর্পণ নাটক থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি বা অনেক কিছু শিক্ষার জিনিস আছে। ইংরেজরা কিভাবে আমাদের মানে ভারতীয়দের উপর কিভাবে অত্যাচার করেছিল, নীল চাষীদের বিশেষ করে সেটা আমরা দেখতে পাই এই নাটকটায়।

0: এছাড়াও আরো অনেক শিক্ষামূলক নাটকও আমরা দেখেছি। তো তখন মানে সামাজিক নাটকও হতো, আবার যেগুলো শিক্ষামূলক বা পৌরাণিক কাহিনী, কোনো এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইগুলো যে হতো।
1: আচ্ছা অম্বিকা দেবী শুনুন, ঠিক আছে, সেই ইতিহাসের অনেক কথা রয়েছে, আপনি বলুন আপনার দেখা সেরা নাটক কোনটি, আপনি কি কি নাটক দেখেছেন, তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোন নাটকটি এবং কেন?

0: সে নাটক নিয়ে বলুন।
1: হ্যাঁ, নাটক দেখেছিলাম আমরা ছোট, অনেকটাই ছোট ছিলাম, তো সেই নাটকটা হয়েছিল আপনার মহিষাসুর এইরকম ধরনের একটা, মানে আমাদের দুর্গা আর অসুর এর যে ইয়েটা হয়েছিল ওইটা নিয়ে একটা নাটক দেখেছিলাম।
0: বাহ, ওইটা এখনো মনে আছে? বাহ,
1: হ্যাঁ ওইটাই ভালো লেগেছিল এবং মনে আছে ওটা।
0: মানে আপনি আপনি সেই ছোটবেলায় নাটক দেখেছিলেন, এরপর জানি না এখন কত বয়স আপনার, এই বয়স অবধি আপনি, আচ্ছা মানে সেই প্রায় ধরতে গেলে প্রায় 30 বছর আপনি কোনো নাটক দেখেননি?
1: না এখন আর সেভাবে নাটক
0: দেখি, এই কারণেই বলছেন নাটক আর হয় না এখন, নিজে দেখেন না তাই বলছেন নাটক হয় না। না এরকম নয়, বাংলা নাটক এখন বিশ্বের দরবারে অনেক উঁচু স্থানে রয়েছে, নাটক হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে এবং পশ্চিমবঙ্গে কলকাতায় তো পেশাদারী নাটক হচ্ছে এবং আপনার বোলপুরের আশেপাশে অনেক দল নাটক করছে, আমি জানি ওদের দলের নামও আপনাদের বলে দেব, আপনি দেখেন না এটা আলাদা বিষয়। ধন্যবাদ ফোন করার জন্য। তো শ্রোতা বন্ধু, সেই নাটকের ইতিহাস, মানে বাংলা নাটকের ইতিহাস নিয়ে যদি একটু চর্চা করি, অবশ্যই করব, তার সঙ্গে অবশ্যই আসবে বাংলা রঙ্গালয়ের মানে নাট্যশালার ইতিহাসও আসবে। শ্রোতা বন্ধুরা, সেই ইতিহাসের পাতায় যদি একটু আলোকপাত করতে পারেন অবশ্যই করবেন, না হলে আপনার দেখা কোনো সেরা নাটক, যে নাটক দেখেছেন সেই নাটকটা কেন এত ভালো লেগেছে এবং কী বিষয় ছিল সেই নিয়ে আলোচনা করুন, কোনো অসুবিধা নেই। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ কে বলছেন? খুব আস্তে শোনা যাচ্ছে আপনার কথা। না নামটাই শোনা যায়নি, রাজদীপ একটা নাম শুনতে পেলাম কিন্তু এত আস্তে আসছে। হ্যাঁ রাজদীপ, একটু জোরে বলতে হবে ভাই। হ্যাঁ ভালো লেগেছিল। বাহ ভেরি গুড। তো তুমি কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 7। বাহ, কোন স্কুল? রাজদীপ, রাজদীপের টাইটেলটা কি? রাজদীপ পাল। রাজদীপ, নাটক করতে ইচ্ছে করে?
2: করে কিন্তু সুযোগ পায় না।
0: স্কুলে হয় না?
2: হয় কিন্তু বড় দাদা দিদিরা করে, আমাদের মতো
0: না। কেন বড় দাদা দিদিরা কেন করবে, তোমরাও তো করতে পারো, তোমাদের স্কুলে তো নাটকের টিচার রয়েছে আমি জানি।
2: পারবো না আমরা এই সব বলে।
0: পারবে না বলছে? পারবে পারবে, নাটক কেউ পারে না এমন তো নয়, সবাই পারে নাটক করতে, ভালো খারাপ আলাদা বিষয়, পারবে, অবশ্যই পারবে। ঠিক আছে, ভালো থাকবে, চেষ্টা করবে। তো সেই বলছিলাম, ইতিহাসের দিকে একটু যদি চোখ দিই আমাদের বাঙালি নাট্য চর্চার, তাহলে সেই সুদীর্ঘ যাত্রায় বাঙালি তার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনাকে নাটকের মাধ্যমে তুলে ধরেছে এবং বছরের পর বছর, যুগের পর যুগ, সেই ইতিহাস দীর্ঘ ইতিহাস। সেই 1795 সালে রুশ পণ্ডিত হেরাসিম লেভেদাফ এসেছিলেন কলকাতা এবং সেই সময় থেকে হয়েছিল, যদি বলি নাটকের ইতিহাস শুরু বাঙালির। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, গল্পটা বলছি। হ্যাঁ কে বলছেন? কে বলছেন? হ্যাঁ কে বলছেন?
3: আমি রূপন দেব কমলাসাগর থেকে।
0: বলুন।
3: হ্যালো
0: বলুন।

0: বলুন। শ্রোতা বন্ধু, 2326253 আমাদের ফোন নাম্বার। হ্যাঁ, কে বলছেন? বলুন, কেমন আছেন?
1: নাটক আমার এত প্রিয় দাদা, কিন্তু নাটক দেখার সময় পাই না, কোথায় হয় খুঁজেও পাই না। রবীন্দ্র ভবনে হয় প্রায়। আর আমাদের নেতাজি স্কুলে প্রতিষ্ঠা দিবস হলো 13রা মার্চ। আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, হ্যাঁ ছাত্রী। এই প্রতিষ্ঠা দিবসে বংশীদা দুচাদা, চন্ডালিকা, এই যে প্রতিটা বছর মানে ঘুরিয়ে ঘুরিয়ে হতো, এত ভালো লাগতো নাটক। নাটক আমার অত্যন্ত প্রিয়, টিভি থেকেও প্রিয়, সিনেমার থেকেও প্রিয়, কিন্তু দেখতে পাই না। আগরতলা শহরে কোথায় হয়, আপনি তো বড় ডাক্তার শুনলাম, বিশ্বজিৎটা বললেন, আমরা নির্দেশ দিয়ে কোথায় হয়। হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় নাটক, আমি একটু দেখার জন্য লালায়িত হয়ে থাকি, কোথায় নাটক হইলে যাইতাম।
0: আচ্ছা,
1: হ্যাঁ আমার খুব ভালো লাগে। যদি কোনো জানাশোনা পড়ে রেডিওতে বলে দেবেন, দৌড়ে চলে যাব, নাটক আমার এত প্রিয়। আগরতলা তো এখন হয়ই না, রবীন্দ্র ভবনে অন্য ফাংশন হয়, অন্য যে কোনো প্রাতিষ্ঠানিক অমুকের জন্মদিন, কালকে ওর দিবস, হেপাটাইটিসের উপরে বিভিন্ন রকম অনুষ্ঠানের উপরে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি নাটক এইভাবে হয়ই না রবীন্দ্র ভবনে। আমার খুব কষ্ট লাগছে যে হারিয়ে যাচ্ছে, আপনি বললেন হারিয়ে যায়নি, সর্বদাই হচ্ছে, কলকাতা তো খুব চলছে, আর আমরা আগরতলাতে মানে খুব কম যায় নাটকটা,
0: আপনি জানেন না বলে বলছেন। হ্যাঁ, এটাই একটা বিড়ম্বনা, মানে আমরা জানি না বলেই এটা বোধ হয়ই না পৃথিবীতে, এমন একটা ধারণা নিয়ে অনেকেই বসে থাকি। কেউ দীর্ঘ 20-30 বছর নাটক দেখেনি, তাই বলছেন নাটক হয় না। যাই হোক, কথা হচ্ছে বাঙালির নাট্য চর্চা নিয়ে। আর কে রয়েছেন এই মুহূর্তে?
2: নমস্কার, আগরতলা থেকে তপন দাস বলছি।
0: তপন বাবু, কেমন আছেন?
2: আছি, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভালো ভালো, বলুন।
2: দেখুন, আজকের যে নাটকের বিষয়টা তুলেছেন, আমাদের আমার মনে আছে আজকে থেকে প্রায় 55 থেকে 55 বছর আগে থেকে আমরা খুব যাত্রা এবং নাটকের পাগল ছিলাম। এবং আমাদের এখানে, আমি তখন থাকতাম ওল্ড আগরতলা।
0: আচ্ছা,
2: ওল্ড আগরতলা আমাদের এখানে পোস্টমাস্টারের বাড়ি আছে, বিখ্যাত বাড়ি, এটা রাজার আমলের পোস্টমাস্টার উনি, ওই বাড়িতেই এগুলি হতো, নিমাই সন্ন্যাস থেকে শুরু করে রাজা হরিশ্চন্দ্র, তারপরে আপনার অনেকগুলি, অনেক কিছু মনে নেই, কিন্তু আমরা তখন ছোটবেলা তো বাজারে আসতাম দুধ বিক্রি করতে। দুধ বিক্রি করে নাটক দেখে তারপরে রাত্র 12টা 1টা 2টা বাড়িতে যেতাম। এটা আমরা, আমাদের একটা নেশা হয়ে গেছে। এবং এগুলি যদিও পুরানো লোকরা এখন নেই, তবে হয় এখানে আগরতলা শহরেই হয়, এবং আমাদের এখানেও হয়, পুজোর সময় এগুলি হয়, খুবই আনন্দ লাগে, মানুষ এটার জন্য 1 বছর অপেক্ষা করে, প্রায় ঘরে 2 মাস এটি হইতো, নটি বিনোদিনী, এই এরকম অনেক নাটকই দেখেছি আমরা, খুব ভাল লাগে, মন পরিবর্তন হয়ে যায়, এটাই বললাম আর কি। ভালো থাকবেন, আশীর্বাদ রাখবেন।
0: ভালো থাকবেন। শ্রোতাবন্ধু, আজ বসেছে এমন একটি প্রসঙ্গ নিয়ে যে প্রসঙ্গটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের কথা বলবো, তবে আপনারও রয়েছেন ফোনের ও প্রান্তে জানি,

0: কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি মণিপাল বলছি।
0: বলুন।
1: নাটক কলকাতা অনেকই দেখেছি, হঠাৎ নবাব আসামি আজির ময়লা কাগজ অচল পয়সা কড়ি দিয়ে কিনলাম, তারপর নটি বিনোদিনী ময়লা কাগজ অনেক দেখেছি কলকাতায়, স্টার মহলে রঙ্গমঞ্চ অনেক দেখেছি, হাতিবাগানে আর কি। তো আগরতলায় সে আজ পর্যন্ত দেখিনি।
0: আচ্ছা,
1: তবে ছোটবেলায় আমরা স্কুলে আমাদের নাটক হতো, তখন নাটক আমরা অংশ নিয়েছিলাম, যেমন পথের পাঁচালি, তারপরে কি বলো ওটা রামের সুমতি, তারপরে নিমাই সন্ন্যাস, নৌকা বিলাস, এগুলো আমরা ছোটবেলায় করতাম, আমাদের স্কুল থেকে করাতো আর কি, বছরে একবার দুবার হতো আমাদের, ওটাতে অংশ নিয়েছিলাম। যেটা পথের পাঁচালি হয়েছিল একবার, সেটাকে আমাকে ওই গানটা গাইতে হয়েছিল, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, এই গানটা গাইতে হয়েছিল। তখন বয়স বেশি নয় আমার, ওই 15-16 ক্লাস নাইনে পড়ি তখন। যাই হোক, এগুলো মনে পড়ে গেল আজকে এই প্রসঙ্গটা তোলাতে। আর থিয়েটার তো অনেকই দেখেছি, এটা বলাই বাহুল্য। তবে কলকাতা আগরতলা এসে আজ পর্যন্ত থিয়েটার দেখতে পারলাম না একটাও, এটাই আফসোস হয়ে গেল আর কি। রাখলাম, নমস্কার।
0: নমস্কার। বাংলা নাটকের ইতিহাসের দিকে যদি যাই, তাহলে যাত্রাপালার কথা না বললেই নয়, যাত্রাপালা দিয়েই শুরু করি। সংস্কৃত বিশ্বকোষ বলে, যাত্রা তু যাপন পায়িত দেবচান উৎসব, উৎসব অর্থেই যাত্রা শব্দটি সংস্কৃত অভিধানে গৃহীত হয়েছে। অনেকের মতে পাঁচালি থেকে যাত্রার উদ্ভব। মধ্যযুগে শ্রোতবন্ধু আখ্যামূলক রচনা পাঁচালি রূপে চিহ্নিত হতো, আবার 19 শতকে ভাসান যাত্রার উল্লেখ পাই আমরা। তবে যাত্রা শব্দটির মধ্যে যে যা ধাতু গমন অর্থে ব্যবহৃত, আবার মধ্যযুগে যখন বৈষ্ণব ধর্মের প্রসার আর 16 শতকের থেকে চৈতন্য প্রভাব তার ব্যাপক বিস্তৃতি ঘটে, তার ফলেই কৃষ্ণকে উপলক্ষ করে কৃষ্ণযাত্রা গড়ে ওঠে। একইভাবে গড়ে উঠেছিল দোলযাত্রা, ঝুলন যাত্রা, রাসযাত্রা, আবার কৃষ্ণের জায়গায় জগন্নাথ, তার অর্থ রথযাত্রা। তো 18 শতকেও কৃষ্ণযাত্রা ছিল, যার নাম ছিল কালীয় দমন। বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামের শিশুরাম ছিলেন এই যাত্রার জনক, আর শিশুরামের শিষ্য পরমানন্দ অধিকারী কালীয় দমন যাত্রার ব্যাসদেবকে যুক্ত করে বৈচিত্র্যের সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। সে এক দীর্ঘ ইতিহাস, তারপর অনেক পথ হেঁটে নাট্যমঞ্চের সূচনা, একদম 1700 সালের শেষ দিক। অধুনা কলকাতার লালবাজার স্ট্রিটের দক্ষিণ পশ্চিম কোণে সেন্ট অ্যান্ড্রুজ গির্জার উল্টো দিকে 18 শতকের মধ্যভাগে ওল্ড প্লে হাউস নামক নাট্যমঞ্চ কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বিদেশি নাট্যমঞ্চ হিসেবে চিহ্নিত। আর এই নাট্যমঞ্চ ঠিক কবে নির্মিত হয়েছিল তার সঠিক তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে মিস্টার উইলের আঁকা 1753 সালের কলকাতার মানচিত্রে এই নাট্যমঞ্চেরও সংলগ্ন নাচঘরের পরিচয় পাওয়া যায়। সেই হিসেবে আমরা অনুমান করতে পারি যে 1753 খ্রিস্টাব্দের পূর্ববর্তী কোনো সময়ে ওল্ড প্লে হাউস নামক নাট্যমঞ্চ নির্মিত হয়েছিল। অ্যামেচার ছিল বা অপেশাদারভাবেই নাটক হতো। ইংল্যান্ডের বিখ্যাত শিল্পী ডেভিড গ্যারিকের কাছ থেকে অভিনয় সংক্রান্ত পরামর্শ ও সাহায্য এরা পেতেন সেই সময়।

আর 1756 সালের জুন মাসে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণে এই নাট্যমঞ্চের উপর আঘাত নেমে আসে এবং এই নাট্যমঞ্চ ধ্বংসপ্রাপ্ত হয় অনেকটা। এরপর আসছি ক্যালকাটা থিয়েটার বা দি নিউ প্লে হাউস, বড়লাট হেস্টিংয়ের আমলে প্রতিষ্ঠিত। 1775 সালে তৈরি হয়েছিল এই ক্যালকাটা থিয়েটার। এই অনেক গল্প রয়েছে, একে একে আসছি। শ্রোতা বন্ধুরা, টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর বাঙালি নাট্য চর্চার এক অনবদ্য গল্প রয়েছে আজকের আজ রাতের আসরে আর জে চিন্ময়ের সাথে। ফোন করবেন 2326253, বলবেন আপনার নাটক দেখার ইতিহাস, বা যদি নাটকের, বাংলা নাটকের ইতিহাস নিয়ে কিছু ভাগ করেন আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে, স্বাগত আপনাকে। এবার শ্রোতা বন্ধু, একটা সাবিত্রী নাটকের গান শোনাচ্ছি, কাজী নজরুল ইসলাম রচিত সাবিত্রী নাটকের গান এটি।

0: বাঙালির নাট্যচর্চা নিয়ে কথা হচ্ছে শ্রোতা বন্ধু, আর যেটা বলছিলাম সেই অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, তখন থেকেই এদেশে আগত ইংরেজ রাজপুরুষেরা অবসর বিনোদনের জন্য কলকাতায় মঞ্চাভিনয়ের সূচনা করেন। ইংরেজদের অভিনয় প্রিয় জাতি ইংরেজরা, আর কলকাতায় ওল্ড প্লে হাউসের কথা বললাম। ওল্ড প্লে হাউসের পর কলকাতার পরপর অনেকগুলো ইংরেজি রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা। সেই সময়ে কলকাতার বেশ কিছু বিশিষ্ট বাঙালি এই সকল রঙ্গমঞ্চে অভিনয় দর্শনের জন্য যাতায়াত করেন। ধীরে ধীরে এই ব্যবস্থা থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বেশ কিছু যুবক বাঙালি প্রচলিত ধারার যাত্রা বা নাটপালা প্রভৃতি আমোদ প্রমোদের প্রতি স্বভাবত একটু বিতৃষ্ণ, কারণ তারা একটু শিক্ষিত, পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা একটু বিরক্ত হয়ে ওঠে। বিশেষত যাত্রার মধ্যে ধর্মীয় ভাব এবং গ্রাম্যতা সেদিনের বাঙালির পরিশীলিত রসরুচিকে অত্যন্ত পীড়িত করেছিল বলেই মনে হয়। তো যাই হোক, এভাবেই একদিন 1795 সালে বাংলার অভিনয় জগতে রুশ হেরা সিম লেবেডেফের আবির্ভাব। বাংলার নাট্যচর্চার ইতিহাসে হেরাসিম বা অনেকেই গেরাসিম লেবেডেফ বলে থাকেন, তার নাম কিন্তু উল্লেখযোগ্য। কলকাতার ডোমতলা লেনে লেবেডেফ বাঙালি থিয়েটার, বেঙ্গলি থিয়েটার নামে একটি নাট্যশালা স্থাপন করেন। সেখানে তিনি তাঁর ভাষার শিক্ষক গোলকনাথ দাসের সহায়তায় দুটি ইংরেজি নাটকের বাংলা রূপান্তর করেন। একটা হল জডরেলের দ্য ডিসকাস, বাংলায় রূপান্তর হয় কাল্পনিক সংবদল, আর ফরাসি নাট্যকার মলিয়ারের লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এর অভিনয়ের ব্যবস্থা করেন। সেই 1795 সালের 27 নভেম্বর দ্য ডিসকাস নাটকের বঙ্গানুবাদ কাল্পনিক সংবদল এর দুটি অঙ্ক মহাসমারোহে অভিনীত হয়। আর 1796 সালের 21 মার্চ পুনরায় এই নাটকের পূর্ণাঙ্গ অভিনয় হয়। এরপর নানা প্রতিকূলতায় এই রঙ্গমঞ্চ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু তিনি যে সাংস্কৃতিক আন্দোলনের একটা বীজ বপন করে দিয়েছিলেন বাঙালির মননে, পরবর্তীকালে নানা ঘটনা ও মানসিকতার মধ্য দিয়ে তা এক বিশাল মহীরুহে পরিণত হয়। আর শ্রোতাবন্ধু, বাঙালির নাট্যচর্চা মানেই শুধু পশ্চিমবঙ্গ নয়, অধুনা বাংলাদেশ। আপনারা জানেন বাংলা মানেই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একত্রিতই ছিল একসময়। তো পুরো বাংলাদেশেই এই বিদেশি শিল্পী রসিক লেবেডফের নাট্য আন্দোলন ও বাংলার নাট্য রচনার এক প্রেরণাস্থল হয়ে রইল। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো
0: বলুন, আপনি রেডিওটা বন্ধ করতে হবে, তারপর ফোন করুন। শ্রোতা বন্ধু, আপনি ফোন করলে অবশ্যই রেডিওটা বন্ধ করে দেবেন বা রেডিও সেটটি দূরে সরিয়ে নেবেন,

0: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে সে কাঠিয়ার রহমান বলছি।
0: কাঠিয়ার রহমান?
1: কাঠিয়ার রহমান, ATIAR।
0: বলুন।
1: ATIAR RHMAN।
0: বলুন।
1: নাটক নিয়ে, তাই তো?
0: বাঙালির নাট্যচর্চা?
1: হ্যাঁ,
0: বাঙালির নাট্যচর্চা।
1: হ্যাঁ, বাঙালি নাট্যচর্চা শুরু হয় অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। একজন রাশিয়ান এসলেন যুবক, কি নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, তো তখন থেকে সম্ভবত, আমি বলছি জানি না ভুল হচ্ছে কি না, কিংবা ১৯ দশকের।
0: আপনি কি আমার আলোচনা শুনছেন শ্রোতা বন্ধু?
1: না, আমি শুনতে পাই না তো, আমার তো সব সময় নেটওয়ার্কের সমস্যা থাকে প্রচুর।
0: আচ্ছা আচ্ছা,
1: কাটা কাটা আছে, তবু এইটা বলি। আর আমি কিন্তু কয়েকটা নাটক করেছি।
0: বাহ।
1: যেমন গরিব কেন মরে, অগ্রদূত রচিত, ওয়াগন ব্রেকার, কিছু যাত্রাও করেছি, থানায় যাচ্ছি ছোট বউ, তারপর ধরুন পাগলা ঘন্টা, এইরকম কিছু বই, শ্বেত পাথরের বাবু গো আমি শ্বেত পাথরের বধু, এইরকম কিছু বই কিন্তু যাত্রা এটা করেছি। আর নীলদর্পণের নাটকটা আমরা, নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী আছে, দীনবন্ধু মিত্র যেটা করেছেন লিখেছেন, তারপরেও আমরা, আমি কিছু নাটক দেখেছি, রাম ঠাকুর, রামকৃষ্ণ, মীরাবাই, এবং সেইগুলো সবই কিন্তু আমার স্থানীয়ভাবে দেখেছি। মানে কোনো একটা নাট্য গোষ্ঠী, আমি কিন্তু কলকাতায় কোনো নাটক দেখি নাই, মীরাবাই থিয়েটার বা বিভিন্ন যেসব মঞ্চগুলো, সেই কোনো মঞ্চে আমি দেখি নাই, যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা দূরত্ব, ওখানে থাকার ব্যবস্থাও সেই রকম, আত্মীয় স্বজনও নেই, তো সেই হিসাবে দেখা হয় নাই। তবে এই পাশাপাশি কিছু নাট্য গোষ্ঠী আছেন, তারা খুব নাট্য চর্চা করেন, তবে সর্বকালে শ্রেষ্ঠ এই সময়কার এই বিজন ভট্টাচার্য, তৃপ্তি বন্দ্যোপাধ্যায়, এরা সব কিন্তু দিকপাল মানুষ নাট্য জগতে। তো এইগুলো জানি আমি, আর আমি যেহেতু নিজে নাটক এবং সংস্কৃত সঙ্গে যুক্ত, সব কিছু লেখালেখি যেমন করি, তেমনি আবৃত্তিও করি, বিভিন্ন কবিগুরুর জন্ম বা কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাদের আবৃত্তিও করি, গান হয়তো গলা সে
0: না কেটে গেল, আরেকবার চেষ্টা করবেন শ্রোতা বন্ধু। তো বলছি বাঙালির নাট্যচর্চা নিয়ে, বাঙালির নাট্যচর্চার ইতিহাসের সেই দীর্ঘ পাতা উল্টে যাচ্ছি একের পর এক। তবে একটা কথা না বললেই যেটা নয়, আমাদের এই বিশাল মহান দেশ, এ দেশে চারটি বেদ, আমরা অনেকেই যারা শিল্প চর্চা করি, বিশেষ করে নাটক নৃত্য সঙ্গীত চর্চা করি, তাদের কাছে নাট্যশাস্ত্র সেটা পঞ্চম বেদ। বিভিন্ন বিতর্কের জট সরিয়ে রেখে যদি বলি, আমাদের এই দেশে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের মধ্যে প্রায় আনুমানিক রচিত হয় ভরতমুনির নাট্যশাস্ত্র। বহু ভাষায় এর প্রিন্ট হয় অধুনাকালে।

0: নাট্যশাস্ত্রে বর্ণিত 36টি অধ্যায়ে রয়েছে 6000-এর মতো শ্লোক, 6000 শ্লোক। এবং নাট্যশাস্ত্র যতটা পরিমাণে নৃত্য সঙ্গীত অভিনয় কলা বিষয়ক শাস্ত্র, ততটাই ভাষা ছন্দ ও সাহিত্য বিচার শাস্ত্র। তার কারণটিও এই মহাগ্রন্থেই বলা হয়েছে। বলা হয়েছে, এমন কোনো জ্ঞান, শিল্প, কলা, বিদ্যা, যোগ বা কর্ম নেই যা এই নাট্যে দৃষ্ট হয় না। ভাবুন, তাই নাটককে, নাট্যকে অনেকেই তিলোত্তমা শিল্প বলেই জানি। তো এ তো রইল একটু ইতিহাসের দিকে যদি দেখি, মানে সংস্কৃত নাটক এবং নাট্যশাস্ত্রের কথা, যদিও এটা আমাদের প্রসঙ্গের একটু বাইরে, তবু নাটক নিয়ে কথা, নাট্যশাস্ত্রের কথা আসবে না তা তো নয়। তো বলছিলাম, বাঙালির থিয়েটার চর্চায়, বাঙালির নাট্য চর্চায় সেই বিখ্যাত রুশ সঙ্গীত শিল্পী, ভাষাবিদ, পর্যটকের কথা, হেরাসিমের কথা বলছিলাম। 1795 সালের 27 নভেম্বরের ইউরোপীয় রীতিতে প্রসিনিয়াম মঞ্চে স্থানীয় কলা কুশলী বাঙালিদের নিয়ে সর্বপ্রথম বাংলা ভাষায় রচিত নাটক মঞ্চস্থ হওয়ার গল্প। তারপর একে একে 19 শতকের প্রথম দিকে কিছু বিচ্ছিন্ন উদ্যোগের ফলে ইউরোপীয় নাট্যরীতির আধুনিক রীতি হিসেবে বিবেচিত করে এবং 19 শতকের মাঝামাঝি সময়ে প্রভাবশালী জমিদারদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় বেশ কিছু নাট্যশালা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেলগাছিয়া থিয়েটার, যা বাঙালিদের স্থায়ী ও আধুনিক মঞ্চ নির্মাণ প্রক্রিয়ার প্রথম সার্থক প্রয়াস বলা যেতে পারে। আসি এই গল্পটা নিয়ে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ও প্রান্তে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দাদা, বলি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে গৌতমবুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: আচ্ছা, বলুন।
1: বলছি দাদা, আমরা এখনো পর্যন্ত, বুঝলেন, আমরা নাটক প্রত্যেক বছরই করি দুর্গাপূজার সময় আর এই মাঘ মাসে।
0: আচ্ছা, আপনি সরস্বতী পূজা, আপনি তো অনেক নাটক দেখেছেন।
1: হ্যাঁ, বলুন,
0: আপনার দেখা সেরা নাটক কোনটি এবং কেন?
1: আচ্ছা, ও নীলদর্পণ নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের।
0: রবীন্দ্রনাথ ঠাকুর কবে নীলদর্পণ লিখলো? আপনার দেখা বিশেষ নাটক, সেরা নাটক কোনটি, কেন? রবি ঠাকুর যদি নীলদর্পণ লিখে থাকেন আপনার মতে, সেটা কবে দেখেছেন, কোথায় দেখেছেন?
1: আমি পড়েছি।
0: আচ্ছা, আপনার পড়াটা ভুল। নীলদর্পণ নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। শ্রোতা বন্ধু, ফোনের জন্যই ফোন নয় শুধুমাত্র। আমি বলছি, নাটকের ইতিহাস নিয়ে, বাঙালির নাটকের ইতিহাস, সুদীর্ঘ ইতিহাসের গল্প তো বলবই। আপনি যদি ফোন করেন, আপনি বলুন আপনার পছন্দের নাটকের কথা, বলুন, শুনবো আমরা, এতটুকু বললেই চলবে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: বলুন বলুন।
2: আজকে তো নাটক নিয়ে আলোচনা, তাই না?
0: নাটকের ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
2: তো নাটকের তো বিশাল বিস্তৃতি, আমরা কতটুকু জানি সামান্য। তো নাটক তো সামনাসামনি দেখা, সিনেমার সঙ্গে তুলনা করলে সে নাটকের সেটা তো মানে সিনেমা তো মনে হয় যে আমার ধারণা খুবই কম, মনে হয় নাটক

0: প্রথম তো নাটকে সে জমিদারের সেই সমস্ত ইয়েতে মঞ্চস্থ হতো বিভিন্ন রকম নাটক, তারপর তো সিনেমা। আমাদের মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য নাটক, বীরঙ্গনা, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের চন্দ্রালিনী, তারপর কর্ণকুন্তী সংবাদ, এগুলো তো বিখ্যাত নাটক। তারপরে তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ত্রিপুরার উপরে বিসর্জন নাটক লিখেছেন, এই নাটকটা আমি মঞ্চস্থ আমি দেখেছি একাধিকবার ইয়েতে রবীন্দ্র শতবার্ষিকীর ওখানে। আমাদের ত্রিপুরা শিল্পীরা খুব ভালো নাটক ভালো নাট্যকার আছে আমাদের ত্রিপুরা। আমার খুবই দেখেছি যে বিশাল কিছু দেখিনি, দেখেছি এটা সত্যি সত্যি কথাই তো। তারপরে নটি বিনোদিনী দেখলাম, আমাদের ত্রিপুরা শিল্পীরা এত সুন্দর করেছে, আমাদের আমাদের বিশেষ জানাশোনা এত সুন্দর নাটক করেছে না নটি বিনোদিনী, মানে রামকৃষ্ণ সেজেছে যে সে নামটা বলছি না ওর, এত সুন্দর করেছে যেন সত্যি সত্যি রামকৃষ্ণ, এটা মানে প্রায় ৬-৭ মাস আগে বোধ হয় দেখেছি। হ্যাঁ, তারপরে তো বিখ্যাত নাটক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, সেটা পড়েছি দেখিনি আমি। তবে একটা কথা যে ইয়েতে কি বলে যে ১৯ মে যে আসামের যে বরাক উপত্যকার যে ভাষা সহিত আন্দোলনের স্মরণে হ্যাঁ ত্রিপুরা মৈত্রী সংসদের তরফ থেকে একটা শ্রুতি নাটক ইয়েতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হয়েছে। হ্যাঁ, সেখানে কিন্তু আমার বড় মেয়ে এবং আরো আরো ত্রিপুরা থেকে গেছে প্রায় ১০-১২ জন, ওরা শ্রুতি নাটক করেছে এই যে ইসের উপরে এবং এই কি বলে নাম সেই ইয়ের স্মরণে, সেখানে সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে রথীন্দ্র মঞ্চ সেখানে করেছে। আমার সৌভাগ্য হয়েছে মেয়ের সাথে আমিও গিয়েছিলাম। হ্যাঁ, যে ওরা ওরা মেয়ে মাসি তো গিয়েছি সেখানে, ওরা সেখানে নাটকটা করেছে ৬-৭ জন, আরো অন্যান্যরা এখান থেকে আরো আরো গেছে আর অনেকেই, তারা বিভিন্ন প্রোগ্রাম করেছে, ওরা শ্রুতি নাটকটা করেছে সে ১৯ মে ভাষা শহীদদের স্মরণে যে নাটকটা করেছে সেটা খুব সুন্দর হয়েছে, খুব প্রশংসা পেয়েছে সেখানে। তো সে নাটক তো কি বলবো, কতটুকুই বা জানি কি বা বলবো, সে পড়েছি নবান্ন নাটক, সে এখনো মনে আছে, আমি নাটক দেখিনি নবান্ন নাটক, কিন্তু এটা আমি হয়তো নামটা ভুল হতে পারে, পড়েছি তো
1: একদম ঠিক,
0: সে মানে এখনো মনে আছে নবান্ন নাটকে
1: অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরের নয়।
0: তারপরে বিখ্যাত সমস্ত যে কৃষ্টি মিত্র, শম্ভু মিত্র, বিখ্যাত নাট্যকাররা রয়েছেন, মানে সত্যি স্মরণে মানে এরা আমাদের নমস্যই বলতে হবে আমি। তারপর আরো আরো কত কিছুই তো জানি না, না তো এইটুকু সামান্য একটু তুলে ধরলাম, কিছু কিছু নাটক চন্দ্রালিনী নাটক তো দেখেছি, আর কর্ণকুন্তী সংবাদ পড়েছি, পড়তে পড়তে তো আমার মানে চোখের জল বেরিয়ে এসছে। হ্যাঁ, এত সুন্দর সে, আরো আরো কত কত নাটক সে, আর কি বলবো, সামান্য জ্ঞানে এইটুকুই বললাম, রাখছি,
1: ধন্যবাদ, ভালো বললেন, ভালো থাকবেন। তো শ্রোতা বন্ধু, বলছিলাম ১৯ শতকের প্রথম দিকের বেলগাছিয়া থিয়েটারের কথা। তো পাইকপাড়ার জমিদাররা তাদের বেলগাছিয়া বাগান বাড়িতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই নাট্যশালাটি প্রতিষ্ঠা করেন। এই নাট্যশালার অর্কেস্ট্রা, মঞ্চ, দৃশ্যাবলী, গ্যাস ও লাইমলাইটের পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এই লাইমলাইটের কথায় আসছি, একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? কে রয়েছেন? কে বলছেন? কোথা থেকে? লাইমলাইটের কথা, হ্যাঁ। তখনকার সময় শ্রোতা বন্ধু জানেন যে গ্যাস দিয়ে আলো জ্বালানো হতো। প্রথম অবস্থায় যখন নাটক হতো মঞ্চে অভিনয়, তখন কিন্তু এই প্রদীপ জ্বালিয়ে, বিভিন্ন রকমের প্রদীপ জ্বালিয়ে সামনে, মঞ্চের সামনে প্রদীপ মানে স্ট্যান্ড বাই স্ট্যান্ড করে প্রদীপ দিয়ে আলোকসজ্জা করা হতো। সেক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে আলো নেভানো বা আবার জ্বালানোর, এখন যেমন সুইচ অন করলেই জ্বলে যায়, সুইচ অফ করলেই নিভে যায় আলো, অন্ধকার হয়ে যায় পুরো মঞ্চ, আবার সাজিয়ে নিয়ে পরবর্তী আরেকটা সিন।

শুরু হয়ে যায়, এমন কিন্তু সহজ ছিল না সেই সময়টা। প্রদীপ জ্বালানো হতো, তেলের প্রদীপ অবশ্যই। তারপর ধীরে ধীরে এলো সেই প্রদীপকে মুভমেন্ট করানো, এবং প্রদীপের মানে যেদিকটায় দর্শক আসন ছিল সেদিকে উল্টো করে প্রদীপের দিকে বা মঞ্চের দিকে মুখ করে আয়না বসানো হতো গ্লাস দিয়ে। আয়না মধ্যে প্রদীপের আলোর প্রতিফলন ওইদিকে অভিনেতার মুখমণ্ডলে, অভিনেতা অভিনেত্রী বা মঞ্চসজ্জা যাই হতো সেখানে ফেলা হতো। সেখানে মঞ্চের সামনে দুই একজন বসে কারিগর এই ব্যবস্থাটুকু করতেন। তারপর ধীরে ধীরে আবার গ্যাস লাইনের ব্যবহার শুরু হলো। এই গ্যাসের বাতি জ্বালানো হতো, গ্যাস সেই গ্যাসের বাতি দিয়ে আলোকসজ্জা হতো মঞ্চে। তো সেটা কিন্তু আমাদের বাংলায় এসে গেছে 19 শতকের মাঝামাঝি দিকে। সেটা বেলগাছিয়া থিয়েটার, শৌখিন বাবুদের থিয়েটার বলা যায়। তো 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপীয় নাট্য নির্মাণ কৌশলের কেবল অনুকরণ নয়, বরং তা আত্মীকরণ প্রক্রিয়াও শুরু হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে সংস্কৃত নাটকের প্রাধান্য যদিও লক্ষণীয় ছিল, কিন্তু ওই সময়টা বিশেষ করে 1831 থেকে 1872-এর এই যে সময়টা, শৌখিন নাট্যমঞ্চ যখন প্রতিষ্ঠিত হয়, এই নাট্যমঞ্চগুলির অধিকাংশই ছিল ক্ষণজীবী এবং ব্যক্তিগত উদ্যোগে। কয়েকটি নাট্যমঞ্চ ছিল বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের উদ্যোগে প্রতিষ্ঠিত রূপ। ব্রিটিশদের থিয়েটারের অনুসরণে এই নাট্যমঞ্চগুলি সজ্জিত হতো। কেউ কেউ দেশীয় শিল্পকলার মিশ্রণও ঘটিয়েছেন এর মধ্যে। জনসাধারণের প্রবেশের অনুমতি ছিল না এই নাট্যশালাগুলিতে, সে কারণে এই নাট্যশালাগুলিতে অভিনয় হয়েছে যেসব নাটক, তাতে নারী চরিত্রে অনেক সময় নারীরাও অভিনয় করেছেন। ভাবতে অবাক লাগছে, হ্যাঁ একটা সময় কিন্তু নারীরা ছিল না নাটকে, বাংলা নাটকে পুরুষরাই অভিনয় করতো। কিন্তু প্রথম দিকে যখন মানে অভিনয় হতো, যেহেতু সেখানে দর্শকদের আমন্ত্রণ জানানো হতো না, নিজেরাই শৌখিন নাটক মঞ্চস্থ করতেন শৌখিনভাবে পরিবারের লোকজনের সামনে, তখন নারী চরিত্রে অনেক সময় কিন্তু নারীরাই অভিনয় করতেন। আর নবীন বসুর বাড়িতে অভিনীত বিদ্যাসুন্দর নাটকে নারী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী আমদানি করা হয় শৌখিন নাট্যশালার। এবার বলছি কিছু নাম, যেমন হিন্দু থিয়েটার 1831 সালে প্রতিষ্ঠাতা ছিলেন প্রসন্নকুমার ঠাকুর, উত্তম রামচরিত নাটক দিয়ে শুরু, এরপর জুলিয়াস সিজারের অংশবিশেষ অভিনীত হয়। তারপর লাট সাহেবের বাড়ি তৈরি করে হিন্দু কলেজের ছাত্ররা 1837 সালে, তারা অভিনয় করে প্রথম নাটক মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ারের। তারপর বরতলা নাট্যদল ডেভিড হেয়ার একাডেমির ছাত্ররা 1853 সালে, তারাও দ্য মার্চেন্ট অফ ভেনিস অভিনয় করে। তারপর আসে ওরিয়েন্টাল থিয়েটার, ওরিয়েন্টাল সেমিনারির ছাত্ররা 1853 সালেই ওথেলো নাটক দিয়ে তাদের শুরু। তারপর 1854 সালে মার্চেন্ট অফ ভেনিস, হেনরি দি ফোর্থ, 1855 সালে তারপর পার্কার রচিত আমাটোর নাটকটি মঞ্চস্থ করে 1855 সালেই। প্যারিমোহন বসুর বাড়ি জোড়াসাঁকোতে প্যারিমোহন বসু সৃষ্টি করে নাট্যশালা, জুলিয়াস সিজার 1854 সালে এই নাটকটি দিয়েই শুরু হয় তার শুরু। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন, কে বলছেন? হ্যালো, না

এই মুহূর্তে নেই কেউ। তো বাংলা নাটকের কথা হচ্ছে, বাঙালি নাট্য চর্চার কথা হচ্ছে, আর রামনারায়ণ তর্করত্নর কথা আসবে না, তা তো নয়। প্রথম বাংলায় মৌলিক নাটক রচনা করেছিলেন রামনারায়ণ তর্করত্ন। কলিন্ন প্রথার কুফল প্রদর্শন করে 1854 সালে তিনি রচনা করেছিলেন কুলীন কুল সর্বস্ব নাটক, এছাড়াও নবনাটক 1866 সালে, রুক্মিণী হরণ 1871 সালে, কংসবধ 1875-এ প্রভৃতি, এবং যেমন কর্ম তেমনি ফল 1865-তে, উভয় সংকট 1869-এ, চক্ষুদান 1869-এ, তারপর তিনটি মৌলিক প্রহসনও রচনা করেছিলেন। কিন্তু রামনারায়ণ তর্করত্নের নাট্যরচনা সংস্কৃত রীতি অনুসারী কিন্তু ছিল, কারণ ইউরোপীয় আধুনিক নাট্য নির্মাণের কৌশলের সঙ্গে আত্মীকরণের ক্ষেত্রে এবং মৌলিক নাটক রচনার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত ভবিষ্যৎ নাট্যকারদের পথ প্রদর্শন করেছিলেন বাঙালির নাট্যচর্চায়। তার রচিত নাটকগুলো যেমন শর্মিষ্ঠা, প্রথম অভিনয় 1859, পদ্মাবতী, প্রথম অভিনয় 1865, তারপর ঐতিহাসিক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, প্রথম অভিনয় 1867 উল্লেখযোগ্য। আর মধুসূদন রচিত প্রহসনগুলি তার অসাধারণ প্রতিভার উজ্জ্বল সাক্ষ্য বহন করে। এগুলির ভাষা যেমন সরল, অন্তর্গত ব্যঙ্গ বাক্য অতি ধারালো ও যুক্তিযুক্ত, এবং এতে চরিত্রসমূহে এমন চমৎকার দক্ষতার চিত্রিত যে সকলেই একদম কাছে টেনে নেয় ওনার নাটকগুলি। যেমন একেই কি বলে সভ্যতা, এই নাটকের কথা না বললেই নয়, প্রহসনে তিনি পাশ্চাত্যের অন্ধ অনুকরণে একটু লিপ্ত হয়েছিলেন, আধুনিক যুব সম্প্রদায়ের জীবনচরণকে একটু তীব্রভাবে প্রহসনের মাধ্যমে একটু কটাক্ষ করেছিলেন। তারপর তার বিখ্যাত সেই প্রহসন নাটক বড়ো শালিকের ঘাড়ে রঁ, প্রথম প্রকাশ 1860 সালে, আর প্রথম মঞ্চায়ন 1867 সালে, যে নাটক আজও মঞ্চায়ন হয়। তারপর মধুসূদনের সমসাময়িক দীনবন্ধু মিত্র, তার নীলদর্পণ নাটক, তার নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশ 1860 সালে, মঞ্চায়ন 1861 সালে। বাংলার নাটকের এক আলাদা দিক সৃষ্টি করে দেয় যে নাটক, এক আলাদা পথ নির্দেশ করে দেয় যে নাটক, সেই নাটক দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, প্রথম মঞ্চায়ন 1861 সালে। শ্রোতাবন্ধু, কারণ সেই সময়কার রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে তৎকালীন বাংলার গ্রামাঞ্চলে ইংরেজ সাহেবদের বা ইংরেজ নীলকর সাহেবদের তাদের নির্মম অত্যাচার, শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে এই নাটক। বহুজনের বিবেচনায় নীলদর্পণ প্রতিবাদের এক বলিষ্ঠ নাটক। এটি মেলোড্রামার অন্তর্গত হলেও সমকালীন সামাজিক যে চিত্র, যে বাস্তবতার চিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন দীনবন্ধু মিত্র, তার তৎকালীন শহুরে মধ্যবিত্ত বাঙালি সমাজের কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে। যদিও আরও অনেকগুলো নাটক রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র, যেমন বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, জামাই বাড়ি, এই প্রহসনগুলির মধ্যে হাসির জাদুকর হিসেবেই তিনি পরিচিত। তারপর নাট্যকারদের মধ্যে উমেশচন্দ্র মিত্র, রাধামাধব মিত্র, উমাচরণ চট্টোপাধ্যায়,

তারকচন্দ্র চূড়ামণি, এসব নাট্যকারদের কথা না বললেই নয়। এরপর আসে ন্যাশনাল থিয়েটারের পালা। 1872 সাল, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে 1872 সালের 7ই ডিসেম্বর বাংলার প্রথম সাধারণ রঙ্গালয় ন্যাশনাল থিয়েটারের সূচনা এবং বাংলা নাটকের ইতিহাসের এক নতুন ইতিহাস। বাগবাজার অ্যামেচার থিয়েটার, এর সঙ্গে যুক্ত একদল নাট্যপ্রেমিক যুবকের উদ্যোগে কলকাতার একটি বাসভবনের প্রাঙ্গণে, একটি বাড়ির উঠোনেই বলা যায়, এই যুবকদের কয়েকজন পরবর্তী কয়েক বছরের মধ্যে পেশাদার থিয়েটারের তারকা হিসেবেও পরিচিতি লাভ করে। প্রথমে যদি ওই থিয়েটারের নাম ছিল দ্য ক্যালকাটা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি, প্রথমে এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন গিরিশচন্দ্র মতাদর্শগত বিরোধের কারণে, কিন্তু পরে তিনিও যোগদান করেন। প্রথম অবস্থায় গিরিশচন্দ্র ঘোষ এই ন্যাশনাল থিয়েটারের প্রযোজনাগুলো নিয়ে কিন্তু বেশ লেখালেখিও করেন কয়েকবার, কিন্তু পরবর্তী সময় তিনি এর সঙ্গেই যুক্ত হন। গিরিশচন্দ্র ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার ব্যাপারে প্রবল বিরোধিতা করে দল ত্যাগ করেছিলেন। তখন একমাত্র অর্ধেন্দ্রশেখর, অর্থাৎ অর্ধেন্দ্রশেখর মুস্তফি, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রামমাধব কর, ধর্মদাস সুর প্রমুখ নাট্যশিল্পীরা অভিনেতাদের শিক্ষা দিয়ে প্রস্তুত করে তুলেছিলেন। আর বলছিলাম 1872 সালে 7ই ডিসেম্বর শনিবার দিন ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন আর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক হয় মঞ্চস্থ। এর মধ্যে অর্ধেন্দ্রশেখর একাই 4টি ভূমিকায় অভিনয় করেছিলেন, অসাধারণ অভিনয়ের সাক্ষ্য রাখেন, আর নীলদর্পণ অভিনয় সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। নীলদর্পণের দ্বিতীয় অভিনয় হয় 21শে ডিসেম্বর শনিবার। এই দ্বিতীয় অভিনয়ে বিশিষ্ট দর্শকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজনারায়ণ বসু। অভিনয়ের পরে তিনি বলেছিলেন, অভিনয়ের আগে অভিনেতাদের যেরকম আকৃতি প্রকৃতি আমি কল্পনা করেছিলাম, অভিনয়ের সময়ে দেখলুম ঠিক সেই রকমটিই হয়েছে। কিন্তু দলত্যাগী গিরিশচন্দ্র নীলদর্পণের অভিনয়কে নিন্দা বিদ্রুপ করে ইন্ডিয়ান মিরর পত্রিকায় ইংরেজিতে দুটি দীর্ঘ বেনামা চিঠি লিখেছিলেন। উপরন্তু তিনি ন্যাশনাল থিয়েটারের অভিনেতাদের নামেও একটি শ্লেষাত্মক ছড়াও বেঁধেছিলেন। তো যাই হোক, পরবর্তী সময় তিনিই আবার ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত হয়। তো এবার শ্রোতা বন্ধু, বলবো আপনাদের পেশাদারী নাট্যমঞ্চের গল্প, তবে তার আগে আরেকটা গান। রবি ঠাকুরের লেখা সাপ মোচন নাটকের গান।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর আজ রাতের আসরে আজ বাঙালির নাট্যচর্চা নিয়ে হচ্ছে কথা। এত সুদীর্ঘ ইতিহাস এই সময়ের মধ্যে, আজ রাতের আসরের মধ্যে শেষ করা একটু কঠিনই বটে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
1: নীলবাবু, নাটকের লেখক দীনবন্ধু মিত্র। আমি একটা ক্ষমা দিয়ে নিলাম।
0: তো শ্রোতা বন্ধু, তারপর 19 দশকের কথা আসছে, 19 শতকের কথা যদি বলি, সেই সময়ে একজন শ্রোতা বন্ধু আবার রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? বলুন অনিমেশ বাবু, কেমন আছেন? ভালো আছি।
2: আমি এখন বর্তমানে কলকাতা আছি আর কি। কলকাতা থেকে আমি একটা হোটেল থেকে আমি কথা বলছি।
0: বলুন।
2: বলছি বাংলা সাহিত্যে নাট্যমঞ্চ নিয়ে কথা। বাংলা সাহিত্য নাট্যমঞ্চে
0: একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন।
2: আমি যখন ছোট ছিলাম তখন আমাদের একটা গ্রামের বাড়ি ছিল, এটা প্রায় ধরে সুভাষনগর ধরে। তখন আমার বাবা, কাকা, পালার কাকা, যেহেতু তারা সবাই মিলে একটা নাটক, প্রায় 7-8 বছর নাটক করেছিল। 1988 থেকে প্রায় 1996 পর্যন্ত একা তারা প্রত্যেক বছর একটা নাটক করত। সেই নাটকটি আমরা দেখেছি। নাটকগুলা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, তারপরে করেছে ছাগল বাচ্চা, তারপরে এত রক্ত কেন, শ্মশানের কান্না। এই নাটকগুলি আমার বাবা, যেহেতু কাকা, পালার কাকু, কাকি, কাকিমা দ্বারা করতো আর কি নাটক। এর মধ্যে এই নাটক যখন করতো তখন দেখতাম যে অভিনয়টা তো তারা করতো, খুব ভালো লাগতো, কিন্তু মনে নেই আর কি। আর এটা একটা কথা। আর আমরা যেরকম কলেজ জীবন শেষ করে যখন আমরা কিছু যুবক ছিলাম ভালো চলাচল মিলে, তখন ওই তারার দেখে ওই ভাবছিলাম আমরাও নাটকটা যাত্রা শুরু করবো আর কি। কিন্তু সে কারণে আমরা একটা বাংলা সিনেমা দিয়ে একটা শুরু করেছিলাম একটা নাটক। বাংলা সিনেমা দিয়ে একটা মানে একটা নাটক তৈরি করেছিলাম 2012 সালে। আমরা প্রায় 10-12 জনের মতো অভিজ্ঞ সিনেমা আমরা, এবং আমরা এই সিরিয়ালটা দেখে নাটকটা তৈরি করতে আমাদের প্রায় 3 মাস সময় লেগেছে। তারপরে ফাইনাল ভাবে করেছি নাটকটা।

0: এটাই বলার ছিল আর কি।
1: ধন্যবাদ।
0: তখন তো মোবাইল টেবিল ছিল না, ভিডিও ক্যামেরা ক্যামেরা বেশি একটা ইয়া করতে পারছি না, যদি থাকতো সেই নাটকটা আমরা রেকর্ড করে রাখতে পারতাম
1: নিশ্চয়ই।
0: এটা আমরা আফসোস ছিল, এই বিষয়ে আমরা আবার চেষ্টা করেছিলাম যে আবার আরেকটা করব, তো করবো করার পরে এটাও আমাদের ভেঙে গেলো, এরপরে এটা আর করতে পারলাম। এরপরে আজ আর নাটক গান হয় না, দেখা শোনা হয় না, সম্ভব পায় না কাজকর্মের জন্য। ইচ্ছা আছে যদি এরকম যদি কেউ বলতো যে নাটক করার বা সুবিধা পাইতো তাহলে নাটক করার, কারণ আমার ইচ্ছা আছে।

0: শোনা হয় না, সময় পায় না কাজকর্মের জন্য। ইচ্ছা আছে যদি এরকম যদি কেউ বলতো যে নাটক করার বা সুবিধা পাইতো তাহলে নাটক করার, কারণ আমার ইচ্ছা আছে পাইনি। এটাই নাটক টাটক এনে দেখি, এটাই আমার কথা বলার ঠিক আছে।
1: ধন্যবাদ,
0: ভালো
1: থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, চিন্ময়দা।
1: নমস্কার,
2: আমি মিঠুন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে কথা বলছি।
1: বলুন।
2: দেখুন, যে বিষয়টা আজকে রেখেছেন এটা কিন্তু আমার মানে একেবারে মানে বংশের সঙ্গে জড়িত আছে, কারণ আমার বাবা একজন ভালো যাত্রা শিল্পী ছিলেন, বয়স হয়ে গেছে। তৎকালীন আপনি উনি শেখর গাঙ্গুলির সঙ্গে অভিনয় করেছেন, এবং তাছাড়াও বিভিন্ন অপেরায় বাবার সঙ্গে অনেকেই যুক্ত ছিলেন, বাবা অবশ্যই তার সঙ্গে ছিল। কিন্তু পরবর্তীকালে যা হোক সংসারে বাবা চলে আসে, এবং এছাড়া আমার কাকা জ্যাঠা প্রত্যেকেই কিন্তু নাট্যচর্চা বা যাত্রার সঙ্গে কিন্তু শখের যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, এবং ব্যক্তিগতভাবে আমিও কর্মের পাশাপাশি যাত্রার সঙ্গে যুক্ত রয়েছি নাটকের সাথে। তো আমাদের যে অগো বিষ্ণুপ্রিয়া এই যাত্রাপালাটি আমরা 56 নাইট করেছি আমি ব্যক্তিগতভাবে, 56 নাইট বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা, ভারত সেবা শ্রম সংঘ মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। এবং তাছাড়া বিভিন্ন রকম যে সমস্ত দেখবেন আজকাল পুজো টুজো বিভিন্ন জায়গায় হয়, এবং সেখানেও কিন্তু আমরা ওই যাত্রা নিয়ে যাই। এছাড়াও আপনার গঙ্গাপুত্র শিষ্য আরো অনেক রকম রয়েছে সমস্ত নাটক যাত্রাগুলো। আমি যেমন আপনার অগো বিষ্ণুপ্রিয়াতে করেছিলাম, একেবারে ভয়ঙ্কর যে মানে ভণ্ড সমাজপতি বাচস্পতির চরিত্রে করেছিলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে একটু চরিত্র যেগুলো করি আর কি, সেগুলো ক্ষেত্রে ওই সামাজিক যে যে ব্রাহ্মণ গুলো থাকে, কুটির ব্রাহ্মণ আর কি, এই পাঠগুলোই বেশিরভাগ আমি করি চরিত্রগুলো আর কি। আমার বাবা মির্জাফর মোটামুটি প্রায় 50 নাইট করেছে মির্জাফর, এবং এছাড়াও আপনার হাজি মোল্লা সারফ সেটাও কিন্তু প্রায় 40-42 নাইট করেছে। টোটালটাই আমার বাড়িতে বাবা এখনো পর্যন্ত আছেন, কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে বাবার, এখনো পর্যন্ত পুরো ঘরটা একদম ভর্তি মিউজিয়াম মতো একদম। আর অসাধারণ ভাবে আমাদের বংশের এটা রয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে নাটক বই পড়তেও ভালোবাসি, তাছাড়াও নাটক যাত্রাটা আমাদের বংশের সঙ্গে হতে প্রচলিত। কিংবা তার বিষয়টা খুব ভালো লাগলো আপনার ওয়ালে যেটা নিউজ অ্যান্ড এআর অনুষ্ঠানটা শুনছি, এবং ফেসবুক ওয়ালেও আপনাদের অনুষ্ঠানটা দেওয়া হয়েছে, দেখলাম ওটা খুব ভালো লাগলো। সব মিলিয়ে অনুষ্ঠানটা বেশ বেশ ভালো।
1: ধন্যবাদ। তো শ্রোতা বন্ধু, ঘড়িবাবু তো জানাচ্ছে থামার সময় এগিয়ে আসছে, তাই একটু দ্রুততার সঙ্গে যদি এগিয়ে আসি, বাংলা নাটকের একদম প্রথম দিকের গল্পই এখনও প্রায় শেষ হয়নি। মধুসূদন দত্ত কথা বললাম, তারপর অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র রয়েছে, তারপর যতীন্দ্রনাথ ঠাকুর, দেবর্ষী মাফ করবেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই, তিনিও কিন্তু বেশ কিছু নাটক রচনা করেছিলেন এবং বেশ কিছু সঙ্গীতের বই তার রচনার মধ্যে রয়েছে। তার মৌলিক নাটক যদি 1872 সালে কিঞ্চিৎ জলযোগ দিয়ে যদি শুরু, প্রহসন ধর্মী নাটক, তারপর 1902 সালে দায়ে পড়ে দার গ্রহ এই নাটক, মোলিয়রের মরিয়াজ ফোর্সে এই অবলম্বনে লেখা প্রহসন একটি, এর মধ্যে অনেক নাটক রয়েছে। একটু প্রহসন বা কৌতুক নাটক তিনি বেশিরভাগ রচনা করেছিলেন, কিন্তু তার মধ্যেও গীতিনাট্য ঐতিহাসিক নাটক রয়েছে বেশ কিছু। গীতিনাট্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বলা যায় দোল উৎসব নিয়ে রচিত বসন্ত লীলা। ওনার বেশিরভাগ নাটক কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অভিনীত হয়। তারপর ঐতিহাসিক নাটকও রয়েছে অনেকগুলো, অনুবাদ বেশ কিছু হয়েছে ভারতের বাংলা নাটকের ইতিহাসে। যেমন

সংস্কৃত নাটকের অনুবাদ রয়েছে, তেমনি ইংরেজি নাটকের অনুবাদ অনেক নাটক রয়েছে, ফরাসি নাটকের অনুবাদ রয়েছে। ইংরেজি নাটকের অনুবাদের মধ্যে সবচেয়ে বেশি অনুবাদ হয়েছে বাংলা নাটকে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক। তারপর শ্রোতা বন্ধু, অমৃতলাল বসুর কথা বললাম। ধীরে ধীরে যদি আধুনিক বাংলা নাটকের ইতিহাসের দিকে তাকাই, তখন গিরিশচন্দ্র ঘোষ, ডিএল রায় আর যতীন্দ্রনাথ ঠাকুর অমৃতলাল বসুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করতেই হয়। এমন কিছু নাটক তিনি রচনা ও পরিচালনা করেন যা দেশজ ও ইউরোপীয় নাট্যরীতির সংমিশ্রণে অতুলনীয় এবং দর্শকের মন জয় করে যায় আজও। তারপর আসেন শিশির কুমার ভাদুড়ীর মতো নাট্য ব্যক্তিত্ব, নাট্য অভিনেতা, নির্দেশক। বাংলা নাটকের ইতিহাসে তার কথা না বললেই নয়। মনমথ রায়, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, বিধায়ক ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মনোজ মিত্র, আধুনিক বাংলা নাটকের ইতিহাসে এমন অনেক অনেক অনেক মণিমুক্ত রয়েছে ছড়ানো, অনেক অনেক মণিমুক্তর মতো বিখ্যাত বিখ্যাত সব নাটক রয়েছে, সেগুলো নিয়েও হবে গল্প। আজ বেশি একটা এগুতে পারছি না, সময় বলছে বেশি একটা সময় নেই, তাই এই আলোচনাটা আরেক দিনের জন্য থাকবে। আমি কথা দিলাম আজ রাতের এই প্রসঙ্গটা নিয়ে অতি শীঘ্রই, যেদিনই সুযোগ পাব আজ রাতের আসরে, এই বাংলা নাটকের, বাঙালির নাট্যচর্চার দ্বিতীয় পর্ব নিয়ে অবশ্যই হবে কথা। তবে শ্রোতাবন্ধু, বিদায় নেওয়ার আগে নাট্যদলগুলোর কিছু পেশাদারি নাট্যদলগুলোর কথা বলছিলাম, বেঙ্গল থিয়েটার, দ্য ন্যাশনাল থিয়েটার এর কথা, তারপর আরও কিছু থিয়েটারের নাম বলছি এবং সেগুলোর উৎপত্তি এবং কী কী নাটক দিয়ে তাদের শুরু বলি। বীণা থিয়েটার 1877 সালে রামকৃষ্ণ রায় এই থিয়েটারটির প্রতিষ্ঠাতা। স্টার থিয়েটার বিডন স্ট্রিটে গুরমুখ রায় কর্তৃক থিয়েটারের প্রতিষ্ঠা 1883 সালে। তারপর নিউ স্টার থিয়েটার 1888 সালে গিরিশচন্দ্র ঘোষের নসিরাম নাটকটি দিয়ে শুরু, 25 মে 1988 সালে উদ্বোধন হয়। তারপর 1911 সালে অমরেন্দ্রনাথ দত্ত এই থিয়েটারটি ভাড়া নেন। এই থিয়েটারটির মালিকানা বহুবার পরিবর্তিত হয়েছে, আর নিউ স্টার থিয়েটার বা স্টার থিয়েটার নিয়েই একটা অনুষ্ঠান করা যায়, এই নিয়ে হবে গল্প আরেকদিন। ইউনিভার্সিটি ইনস্টিটিউট মঞ্চ 1891 সালে শিশির কুমার ভাদুড়ী এই থিয়েটারে অভিনয় করেছেন। মিনার্ভা থিয়েটার 1893 সালে পূর্বতন গ্রেট ন্যাশনাল থিয়েটারটির মালিকানা সত্ত্ব আসে নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায়ের হাতে, তিনিই মিনার্ভা থিয়েটারের প্রতিষ্ঠা করেন, আর গিরিশচন্দ্র ঘোষ এই থিয়েটারের জীবনের শেষ অভিনয় করেছিলেন। তারপর কার্জন থিয়েটার 1893 সালেই শিশির কুমার ভাদুড়ী, অমরেন্দ্রনাথ দত্ত প্রভৃতি বিখ্যাত অভিনেতা এই থিয়েটারে অভিনয় করেছিলেন। উনিশ শতকের দ্বিতীয় ভাগে কলকাতার বাঙালি হিন্দু সমাজে ধর্মীয় পুনর্জাগরণ বলা যায়, আর নাট্যক্ষেত্রে এই প্রবণতার প্রতিফলন দেখা যায় অসাধারণ অভিনয়, দক্ষ পরিচালক গিরিশচন্দ্র ঘোষের নাটকের মধ্য দিয়ে। তিনি প্রায় 70টি নাটক রচনা করেন, আর তার অনেকগুলি পৌরাণিক কাহিনী এবং সাধুজনিত আশ্রিত এবং ভক্তিরসে নিমজ্জিত। আর মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, যেখানে ইউরোপীয় নাটকের শরীর ও আত্মা দুই অনুসরণে প্রবৃত হন, সেক্ষেত্রে গিরিশচন্দ্র ঘোষ একটু ব্যতিক্রমী, যার আদর্শ ছিল শেক্সপিয়ারের নাটক। আর গিরিশচন্দ্রের সামাজিক আর ঐতিহাসিক নাটকে অবশ্যই হিন্দু পুনর্জাগরণের প্রভাব অনেকটা।

কম দেখা যায়। কিন্তু গিরিশচন্দ্র ঘোষ, গিরিশ ঘোষ নামে যাকে চিনি আমরা, তার নাটকে চরিত্র বিশ্লেষণ আর অভিনয় আর প্রশিক্ষণের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক মাত্রা যোগ করার জন্য স্মরণীয় হয়ে আছেন। তো শ্রোতা বন্ধু, আজ এতটুকুই থাক, কথা হবে আবারও আরেকদিন অন্য কোনো আসরে, তবে বাঙালির নাট্যচর্চা নিয়ে আবারও হবে অনুষ্ঠান। এবার রবি ঠাকুরের আরেকটি নাটকের গান দিয়ে শেষ করব আজকের আজ রাতের আসর, অচলায়তন নাটকের এই গান।

শ্রোতা বন্ধু, এবার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় ধলায় 19, খোয়ায় গোমতি, দক্ষিণ ও উত্তর জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আজকে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 55%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবার আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শালকামা পাণ্ডা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। তারপর ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং সকাল 6:25, অভিজ্ঞাপন সকাল 7:45, যুববাণী সকাল 8:40, বলছি তোমায় আর যে অম্বালিকার সঙ্গে সকাল 9:12, ককবরক অনুষ্ঠান সকাল 11:00 থেকে বেলা 2:30, চিরায়ত পর্ব গল্পপাঠের আসর, সফরনামা বিকাল চারটায় সুরের আকাশে, সঙ্গে থাকবেন আর যে অনিন্দিতা। বিকাল 5:00 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত প্রতিরক্ষা

করণ অনুষ্ঠান, সন্ধে 6:30 হৃদয়ের সুর, গীতি আকাশ রাত 9:02, আর যে অঙ্কুরিতার সাথে আজ রাতের আসর রাত 9:30। রাত 11:00 থেকে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে FM গোল্ডের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, এবার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:59, 58 সেকেন্ড। শুভরাত্রি।